0: वंदे मातरम
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ শুক্রবার, 20 ভাদ্র 1948 শকাব্দ, 11 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 24 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:23 হয়ে 57 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:42 হয়ে 37 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 19 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীকালে বেড়ে 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আজ গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
1: তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বধ হজমের জন্য হতে পারে, কিন্তু তার ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর, বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারে প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। আমরা জগতে অসৎ ভাব দেখি কেন? কারণ আমরা নিজেরাই অসৎ। আমরা নিজেরা যেমন, জগৎকেও সেরকম দেখে থাকি। মনে করো ঘরে একটা শিশু আছে আর টেবিলের উপর এক থলে মোহর আছে। একজন চোর এসে সেগুলি নিয়ে নিল। শিশুটি কি বুঝতে পারবে যে মোহরগুলো চুরি করা হলো? আমাদের ভেতরে যা বাইরেও তাই দেখি। শিশুর মনে চোর নেই, সুতরাং সে বাইরেও চোর দেখে না। সমস্ত জ্ঞান সম্বন্ধেই এরকম। জগতে পাপ ও অন্যায়ের কথা বলো না, বরং তোমাকে যে জগতে এখনো অন্যায় দেখতে হচ্ছে সেজন্য কাঁদো। তোমাকে যে এখনো সর্বত্র পাপ দেখতে হচ্ছে সেজন্য কাঁদো। যদি তুমি জগতের উপকার করতে চাও তবে আর জগতের উপর দোষারোপ করো না, জগৎকে আরো বেশি দুর্বল করো না। এইসব পাপ দুঃখ এসব আবার কি? এগুলো তো দুর্বলতারই ফল। মানুষ ছোটবেলা থেকে শিক্ষা পায় যে সে দুর্বল ও পাপি। জগৎ এই শিক্ষার ফলে দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে। তাদের শেখাও যে তারা সকলেই সেই অমৃতের সন্তান। এমনকি যাদের ভেতর আত্মার প্রকাশ অত্যন্ত ক্ষীণ তারাও ছোটবেলা থেকেই তাদের মাথায় শুধু ইতিবাচক চিন্তাই ঢুকুক যা তাদের সত্যি সাহায্য করবে, যা তাদের সবল করবে, যাতে তাদের প্রকৃত কল্যাণ হবে। দুর্বলতা ও কর্মশক্তি লোপকারী চিন্তা যেন তাদের মাথায় না ঢোকে। সৎ চিন্তার স্রোতে গা ঢেলে দাও। নিজের মনকে সর্বদা বলো, আমি সেই, আমি সেই সোহং সোহং। তোমার মনে দিন রাত্রি এই চিন্তা সঙ্গীতের মতো বাজতে থাকুক, আর মৃত্যু যখন আসবে তখনও সোহং সোহং বলে দেহ ত্যাগ করো। সত্য এইটি, জগতের অনন্ত শক্তি তোমার ভেতরে। সাহসী হও, সত্যকে জেনে তা জীবনে রূপায়িত করো। চরম লক্ষ্য হয়তো অনেক দূর, কিন্তু ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। তোমরা কি ইতিহাসে পাওনি জগতের আচার্য পুরুষদের শক্তির উৎস কি ছিল, কোথায় সেই উৎস? বুদ্ধিতে কি? তা নাকি কেউ দর্শনের উপর বা তর্ক বিজ্ঞানের জটিল বিচার পদ্ধতির উপর কোনো মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন? না, তাদের একজনও তা করেননি। তারা কেবল কয়েকটা বাণী উচ্চারণ করেছেন। যীশু খ্রিস্টের মতো হৃদয়বান হতে চেষ্টা করো, তখন তুমি হবে যীশু খ্রিস্ট। বুদ্ধের মতো হৃদয়বান হতে চেষ্টা করো, তুমি হয়ে উঠবে বুদ্ধ। এই হৃদয়বত্তাই জীবন, জীবনের শক্তি এবং সজীবতা। একে বাদ দিয়ে বুদ্ধির কোনো ক্রিয়াকলাপই তোমার ঈশ্বরের কাছে পৌঁছে দেবে না।
0: সুভাষিততে এতক্ষণ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলিতে প্রথম গান শুনবেন মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আজ পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা হাঁস ও মুরগি পালন বলবেন ডক্টর কেশবচন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা। উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। প্রাত্যহিকই 6:45 উপস্থাপনায় থাকবেন মিতালী ভট্টাচার্য এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। জানা অজানা 8:00 দক্ষিণ ভারতে গণিতের প্রসার শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল। 8:05 নিরাময় স্বচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। শুনবেন ডক্টর তীর্থপ্রতিম পুরকায়তের সাক্ষাৎকার। গান্ধী চর্চা 8:20। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন যুধাজিৎ রায়। গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 9:00। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান প্যানোরামা। তরুণের স্বপ্ন, উপস্থাপনায় সায়নী মজুমদার এবং অর্ণা চক্রবর্তী। অতিথি থাকবেন ডাক্তার সঞ্জিত জোতদার। বেলা 12:00 হাওয়াইন গিটার, শিল্পী বিপ্লব দাস। 12:15 লোকগীতি শুনবেন কাজল বিশ্বাসের কণ্ঠে। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুন ফসল, লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এ বিষয়ে ডক্টর রামপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। গীতিকা বেলা 1:00। 1:45 মহিলা মহল, লাইভ ফোন ইন অনুষ্ঠান সাহিত্য কথা। অতিথি লেখিকা প্রতিভা সরকার, উপস্থাপনায় থাকবেন সৌমিলি রায়। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণী সংস্কৃত বিষয়ে পাঠদানে মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের শিক্ষক মধুসূদন জানা এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, এই বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা বলবেন আবাহন দত্ত। 8:00 নাটক ইন্সপেক্টর জেনারেল, রচনা নিকোলাই গোগল, প্রযোজনা ডক্টর দীপকচন্দ্র পোদ্দার, বেতার নাট্যরূপ শামসুন নাহার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় ইন্দ্রনীল মল্লিক। 9:30 হাওয়াইন গিটার, শিল্পী বিপ্লব দাস। 9:50 নজরুল গীতি শুনবেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 পুরাতনী কাজল বিশ্বাসের কণ্ঠে। 10:45 আধুনিক গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশন করবেন সুরজিৎ সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। 6:35 রামচরিত মানস শুনবেন 230তম পর্ব। 6:45 নজরুল গীতি শুনবেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত 7:10 উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়।
8:30 হাওয়াইন গিটার শিল্পী বিপ্লব দাস, 8:50 লোকগীতি শুনবেন ভক্তদাস বাউলের কণ্ঠে, 9:10 রাসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা পরিবেশনায় ইন্দ্রনীল মল্লিক, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 লোকগীতি শুনবেন ভক্তদাস বাউলের কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 কথিকা বলবেন পুনম সিং, 6:30 গুলগুলশন, 7:10 আধুনিক গান শ্যামল মিত্রের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। ইউজিসি নেট 2026-এর ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষা নেয়ার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত হয়েছে। পূর্ব কঙ্গোর বুকাভু শহরে দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক উদ্ভাবনী সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিয়া ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আদানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসেক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গতরাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানকার যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর 2 থেকে রাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্গ, তিন মূর্তি মার্গ, 30 জানুয়ারি মার্গ, রাজেশ পাইলট মার্গ, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্গ সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে, পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বসুধৈব কুটুম্বকের নীতি সকলেই বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiv Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বো প্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু গতকাল এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। যৌথ উদ্যোগে নির্মিত অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ করে সেগুলিকে দেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। করেছে। যৌথ উদ্যোগে নির্মিত এই ধরনের 105টি বিমান পিনাকিল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশন সংস্থার হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তে দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি একথা বলেন। শ্রী নাড্ডা জানেন, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ই সঞ্জীব মতো প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় টেলি কনসালটেশন ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এদিকে মা ও নবজাতকের ধনুষ্টঙ্কা নির্মূলের সাফল্য ধরে রাখা ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারতের কাজের স্বীকৃতি হিসেবে এই অধিবেশনে ভারতকে হু দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পুরস্কার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি

0: খানি সংবাদ কলকাতা এবং এক্সএন্ডের এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায় ও বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌরবিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেছেন, ভারত আগা খান উন্নয়ন নেটওয়ার্কের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে এবং মানবিক উন্নয়নের কাজে দায়বদ্ধতার পরিচয় রেখেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা নেওয়ার পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো উত্তর অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। উল্লেখ্য, ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যা এই তিনটি পত্রের পরীক্ষায় বেশ কিছু বিচ্যুতি ধরা পড়ায় NTA নতুন করে এগুলি পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। ইংরেজি বাণিজ্য পরীক্ষা গত 9 সেপ্টেম্বর এবং সমাজবিদ্যার পরীক্ষা গতকাল। পূর্বকঙ্গর বুকাভু শহরে দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু অঞ্চলে সরকার জানিয়েছে নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিকটবর্তী একটি বাড়িতে আগুন লাগার পর তা ওই দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকায় বেশিরভাগ বাড়ি কাঠের হওয়ায় আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে যায়। চীনের মকিতে পাকিস্তানকে 19-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মালিক হ্যাট্রিক করেন এবং সানিয়া চন্দ্রকান্ত মানে, মধুসিদা, সুপ্রিয়া ও রোসদি আইন প্রত্যেকে দুটি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী 12 সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে সমর্থ হয়। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ভারতীয় সময় রাত 8টায় খেলা শুরু হবে। পশ্চিম এশিয়ার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে গতকাল অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, পরের খবর শুনুন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের চাষবাস।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন হাঁস মুরগি পালন। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণ ও খামার অধিকরণের উপ অধিকর্তা খামার ডক্টর কেশব চন্দ্র ধারা।
3: হাঁস পালন এবং মুরগি পালন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। গ্রামের দিকে আমরা যারা থাকি তারা প্রত্যেকেই জানি যে আমাদের কারো বাড়িতে 4টে হাঁস, 10টা মুরগি এগুলো থাকে। তো সেই পালন আপনারা নিশ্চিতভাবেই করেন এবং তা করে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা আছে। আমি শুধু আজকের অনুষ্ঠানে আপনাদের অভিজ্ঞতার সঙ্গে বিজ্ঞানকে কিভাবে সংমিশ্রণ করা যায় এবং আরেকটু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনি পালন করলে সেখান থেকে কিভাবে লাভের পরিমাণটা আরেকটু বাড়ানো যায় সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে আপনারা জানেন যে হাঁস পালন করা অত্যন্ত, হাঁসের ডিমের যে চাহিদা সেই চাহিদার 30% আমরা যোগান দিতে পারছি না, ফলে একটা ব্যাপক বাজার রয়েছে এবং দামও হাঁস

ডিমের দাম, মুরগির ডিমের দাম খুব বেশি কমে না। আজকে একটা মুরগির ডিমের দাম 10 টাকা থেকে 12 টাকা, একটা হাঁসের ডিমের দাম প্রায় বড় সাইজের 15 টাকা। ফলে আপনি যদি 10টা হাঁস পালন করেন, তাহলে সেখান থেকে আপনার প্রতিদিনে যদি 8টা করে ডিম হয়, একটা 120 টাকা বা 115 টাকা, 110 টাকা, 100 টাকা করেও যদি প্রতিদিনের আয় হয়, সেটা আপনার সংসারের উদ্বৃত্ত হিসেবে আপনি নিশ্চিতভাবেই আপনার সংসারে একটা উদ্যোগ রাখতে পারবেন বা অবদান রাখতে পারবেন। এখন হাঁস পালন করার ক্ষেত্রে অনেকে বলেন যে তাদের কোনো পুকুর নেই, তাদের কোথায় পালন করবেন, সেইটা একটা ব্যাপার। কিন্তু আজকে যে সমস্ত হাঁসের প্রজাতি এসছে, তার জন্যে আপনার নির্দিষ্ট কোনো পুকুরের কোনো দরকার নেই। আপনি আপনার বাড়ির পাশে একটু ছোট্ট ডোবা মতো করে দিয়ে সেখানে হাঁস ছাড়েন। মূলত হাঁসটা একটু জলে চললে তার যে একটা এক্সারসাইজ হয়, অর্থাৎ তার যে একটা কায়িক পরিশ্রম হয়, তার ফলে তার বৃদ্ধিটা হয়, এবং তাছাড়া তার চোখ পরিষ্কার করা, দেহ পরিষ্কার করতে জলের যে প্রয়োজনীয়তা সেটা সেখান থেকে মিটিয়ে নিচ্ছে। এখন বিষয় হচ্ছে প্রজাতি। আপনি যদি দেশি হাঁস পালন করেন, সেখানে গড়ে দিনে 80 থেকে 90টার বেশি ডিম আপনি বছরে পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি খাকি কাম্বেল পালন করেন, তাহলে 310 থেকে 315 পর্যন্ত ডিম আপনি পেতে পারেন। এবং সেক্ষেত্রে যেটা দরকার, যে হাঁস যেমন চড়বে, তাকে আপনি আপনার যে উদ্বৃত্ত খাবার সেগুলো আপনি দেবেন। এবং এদের যে রোগ বালাইয়ের যে ব্যাপারটা, যে প্রতিষেধক ব্যবস্থা, সেই প্রতিষেধক ব্যবস্থা আপনি স্থানীয় যে প্রাণী চিকিৎসা কেন্দ্র আছে সেখান থেকে পাবেন। তাকে ভ্যাকসিন দেওয়া, তার যদি কোনো রোগ বালাই হয় সেগুলোকে চিকিৎসা করার ব্যবস্থা এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছে। এছাড়াও আমি যদি আসি মুরগি পালন, আমরা ঘরোয়া পদ্ধতিতে মুরগি পালন করছি। সেই মুরগি পালনের ক্ষেত্রে আমরা দেখি যে মুরগি আমরা দুভাগে পালন করি, একটা হচ্ছে মাংস উৎপাদনের জন্যে, একটা হচ্ছে ডিম উৎপাদনের জন্য। আবার অনেক মুরগি আছে যেগুলো হচ্ছে ডিমও উৎপাদন হয়, মাংস উৎপাদন হয়। যেমন আমাদের গ্রাম বাংলার অনেক মানুষ বনরাজা মুরগি পালন করেন এবং সেখান থেকে প্রচুর লাভ পাচ্ছেন। বনরাজা মুরগি মূলত ডিমও দেয় এবং মাংসও দেয়, এবং বনরাজা মুরগির মাংসও অত্যন্ত সুস্বাদু। ফলে আপনারা এটা যদি পালন করেন এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে এখানে রোগের প্রাদুর্ভাব কম হয়। আপনি 10টা বাচ্চা কিনলে সেখান থেকে 8টা 9টা বাচ্চাও বেঁচে যায়, ফলে সেগুলোকে আপনি বড় করতে পারবেন। এর ফলে যেটা হচ্ছে যে আপনার পারিবারিক পুষ্টি এবং তার সঙ্গে পারিবারিক যে স্বাচ্ছন্দ্য এবং আর্থিক ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি হয়। এরপরে যেটা বিষয় হচ্ছে যে আপনি এটাকে ব্যবসায়িক দিক থেকে নিয়ে আসতে পারেন। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনি যদি ভাবনা চিন্তা করেন, আপনার জন্যে স্থানীয় যে প্রাণী চিকিৎসক কেন্দ্র আছে এবং স্থানীয় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে যদি আপনি যোগাযোগ করেন, তাহলে আপনি এর পূর্ণাঙ্গ যে এর দিক নির্দেশ, সেই দিক নির্দেশ আপনি তাদের কাছ থেকে পাবেন। এবং যেটা বিষয় হচ্ছে যে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রগুলিতে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে আপনারা গিয়ে সেখানে প্রশিক্ষণ নিতে পারবেন। ব্যবসায়িক ভিত্তিতে প্রাণী পালনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা, কোথায় লোন পাওয়া যাবে, কোথা থেকে আপনি সরকারি অনুদান পাবেন, এই সমস্ত বিষয়গুলি আপনি এখান থেকে যোগাযোগ করতে পারেন। ফলে আজকের দিনে আপনাকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, হাঁস মুরগি আপনার কাছে একটা অত্যন্ত বিকল্প অর্থনীতি হিসেবে উঠে আসছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে মুরগির বাজার, মুরগির ডিমের বাজার, হাঁসের ডিমের বাজার, মুরগির মাংস, হাঁসের মাংস, এগুলো অত্যন্তভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এবং তাই শুধু নয়, আপনি যদি মাংসের প্রক্রিয়াকরণ করেন, আমরা অনেক সময় মাংস কেটে মাংস থেকে অনেক ছাট, যাকে আমরা বাংলা গ্রাম বাংলায় চলিত ভাষায় বলি, অর্থাৎ উদ্বৃত্ত অংশ আমরা ফেলে দিই, সেই উদ্বৃত্ত অংশ অনেক কিছু জিনিস তৈরি করে আমরা সেখান থেকে উচ্চ মূল্যে সেটাকে বিক্রি করতে পারি, যেটাকে মূল্য নিযুক্তিকরণ বা ভ্যালু অ্যাডিশন বলা হচ্ছে। যে আমি যদি ধরুন একটু মাংসের এমনি মাংস বিক্রি করলাম, সেই মাংসটাকে যদি একটু কাটলেট করে বিক্রি করতে পারি, তাহলে তার দাম অনেক দ্বিগুণ, অনেক বেশি পাবো।

0: তেমনি মাংস যদি আমি এমনি বিক্রি করলাম, সেই মাংসটাকে একটু চিলি চিকেন করে যদি আমি বিক্রি করতে পারি তাহলে অনেক দাম হবে। মাংসের সসেজ তৈরি করা, মাংসের বিভিন্ন প্রক্রিয়াকরণ, এটা একটা দিক। তেমনি ডিমের ক্ষেত্র, ডিমের অনেক ক্ষেত্রে ভ্যালু অ্যাডিশনের ব্যবস্থা আছে। যারা ব্যবসায়িক ডিম উৎপাদন করেন, যদি আপনি সেই ডিমটাকে, যে মুরগি বা হাঁস থেকে আপনি ডিম উৎপাদন করছেন, তাকে যদি অতিরিক্ত খাবার দেওয়া হয় তাহলে ভিটামিন রিচ ডিম তৈরি হতে পারে, যেটা এখন মানে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, যারা গর্ভবতী মা তাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয়। একটা কথা শোনা যায়, পার ডে এক আন্ডা, অর্থাৎ প্রতিদিন একটি করে ডিম খাওয়ার যে ব্যাপারটা, সেইটার জন্য সেই ডিমের যদি আপনি পুষ্টিযুক্ত করতে পারেন তাহলে অনেকটা লাভ হবে। সর্বোপরি এই পালন থেকে আপনারা নিশ্চিতভাবে নতুনভাবে জীবন যাপন করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারবেন।
1: শুনলেন হাঁস মুরগি পালন, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণ ও খামার অধিকরণের উপ অধিকর্তা খামার ডক্টর কেশবচন্দ্র ধারা।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলার দু একটি জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হল, এর সঙ্গে সঙ্গেই শেষ হল আজকের চাষবাস।
3: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি। এই নিয়ে একটি কথিকা বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক।
6: প্রথমেই বলি উচ্চ রক্তচাপের কারণগুলো। উচ্চ রক্তচাপের কারণ প্রধানত দুটি, প্রথম হলো প্রাইমারি, দ্বিতীয় হলো সেকেন্ডারি। এবার প্রাইমারি হলো আমাদের কিছু লাইফস্টাইলের যদি কোনো ত্রুটি থাকে, যেরকম পাতে বেশি লবণ খাওয়া বা এক্সেস ওজন বা সেডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন বসে বসে কাজ করা, কোনো এক্সারসাইজ না করা, আর যেরকম এক্সেসিভ স্মোকিং বা অ্যালকোহল বা স্ট্রেস। আর সেকেন্ডারি কারণ হলো বয়সজনিত কারণ হতে পারে, বা যদি কোনো কিডনির কোনো ক্ষতি হয়, বা থাইরয়েড, বা কোনো আনকন্ট্রোলড সুগার, তারপর আনকন্ট্রোলড কোলেস্টেরল, এই কারণে হলো আমাদের সেকেন্ডারি কারণ, যে ক্ষেত্রে আমাদের রক্তচাপ বেড়ে যায়। এবার ব্লাড প্রেশার বাড়লে, মানে উচ্চ রক্তচাপ যদি হয়, তখন কি হয়, আমাদের গ্র্যাজুয়ালি এই যে ধমনিগুলো, তার মধ্যে হলো এই কোলেস্টেরল, এগুলো ডিপোজিট হয়, এই ধমনিগুলো আস্তে আস্তে কিন্তু ন্যারো হতে থাকে, মানে সরু হতে থাকে। ঠিক যেমন বাড়ির পাইপলাইনের মধ্যে যদি অনেক দিন ধরে ময়লা জমে যায়, তখন সেটা সরু হয়ে যায়, ঠিক সেরকমই আমাদের ব্লাড ভেসেল, মানে ধমনির মধ্যেও কিন্তু অনেক দিন ধরে ব্লাড প্রেশার যদি বেশি থাকে, তখন ব্লাড ভেসেলগুলো, মানে ধমনিগুলো ন্যারো হয়ে যায়। এতে কি হচ্ছে, রক্তনালী সংকোচন হয়, এবং আলটিমেটলি যতটা রক্ত পৌঁছানোর কথা সেটা পৌঁছায় না। চোখের ক্ষেত্রে হলো অপথ্যালমিক আর্টারি, যেখানে এই রক্তনালী সংকোচন হওয়ার ফলে যথাযথ রক্ত পৌঁছায় না রেটিনাতে, এবং সে ফলে কি হচ্ছে, রেটিনার মধ্যে আমাদের মেডিকেল টার্মসে যেটাকে বলে ইসকেমিয়া আর হাইপক্সিয়া হয়, মানে যথাযথ রক্ত না পৌঁছানো এবং যথাযথ অক্সিজেন না পৌঁছানো। এবার তখন আমাদের শরীর কি করে, কিছু ভ্যাসোডাইলেটার্স রিলিজ করে, তারা কি করে, যে জায়গাটা এরকম সংকোচন হয়েছে ওই জায়গাটাকে তারা টেনে বড় করার চেষ্টা করে। এবার এই টেনে বড় করার চেষ্টা করার ফলে কি হয়, আমাদের ধমনির গায়ে ক্র্যাক হতে থাকে, যার ফলে আমাদের রক্ত থেকে রক্ত বা কোনো সিক্রিশন উজ আউট করে হেমারেজ করতে পারে, বা রেটিনার মধ্যে জল জমতে পারে, বা এক্সট্রিম ক্ষেত্রে যখন খুব বেশি প্রেশার বেড়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অপটিক নার্ভ, তার যে মাথাটা, যেটা চোখ থেকে যে ওনার যে পোর্শনটা যেটা বাইরে বেরোচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা ইডিমা, মানে ওখানেও কিন্তু জল জমে নার্ভটাকে পার্মানেন্টলি ক্ষতি করতে পারে। তো এই রক্তচাপ থেকে যে চোখের ক্ষতি, এরকম যে পেশেন্ট যারা আসে, তারা কিন্তু শুধু মানে অস্বচ্ছ দৃষ্টি এই কমপ্লেন নিয়ে আসে, এটা বাদে কিন্তু তাদের আর কোনো কমপ্লেন থাকে না। আমরা বাকিটা সেটা নির্ধারণ করি হলো পেশেন্টকে পরীক্ষা করে, পেশেন্টের রেটিনা, চোখের ড্রপ দিয়ে রেটিনা পরীক্ষা করে, তখন আমরা দেখি যে চোখের মধ্যে এরকম হ্যামারেজ হয়ে আছে, বা চোখের মধ্যে ইডিমা, মানে জল জমে আছে, বা সফট এক্সিউডেড, হার্ড এক্সিউডেড, এগুলো হলো বিভিন্ন রেটিনাল যে ফাইন্ডিংস আমরা পাই, আর তার বেসিসে আমরা বলতে পারি যে চোখে এই উচ্চ রক্তচাপের জন্য, মানে যেটাকে আমাদের মেডিকেল টার্মসে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, মানে পেশেন্টের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে। এবার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কিন্তু যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু এটা একদম পুরোপুরি অন্ধত্বের দিকেই যায়। তো এই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করা। এবার সেটা ট্যাবলেটের মাধ্যমে হতে পারে, কিন্তু যদি এমার্জেন্সি কেসে, যেরকম যদি 200 বা 100 এর বেশি যদি ব্লাড প্রেশার হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ল্যাসিক্স দিয়েও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে থাকি। তো প্রধান হলো ব্লাড প্রেশার কন্ট্রোল, দ্বিতীয় হলো ব্যালেন্স ডায়েট, লাইফস্টাইলের যেগুলো ত্রুটি, যেরকম এক্সেস পাতে নুন, বা ওভারওয়েট, বা বসে বসে কাজ, এগুলো কিছুটা এক্সারসাইজ করা, এগুলো আমরা করে থাকি, ডায়েটটাকে মেনটেন করতে বলা হয়। হ্যাবিটের কিছু মডিফিকেশান, যেরকম এক্সারসাইজ করা, হাঁটা চলা করা, যদি স্মোকিং বা অ্যালকোহলের অ্যাডিকশান থাকে তো সেগুলো কমানো, আর চোখে যদি জল জমে যায় তো সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশান দিয়ে থাকি, যেটাকে বলা হয় অ্যান্টি ভিইজিএফ ইঞ্জেকশান, আর কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশানও দেওয়া হয়। এগুলো চোখের ভেতরে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় যদি রেটিনায় জল জমে, আর যদি রেটিনায় হেমারেজ দেখতে পাই আমরা, তখন সেক্ষেত্রে আমরা চোখের মধ্যে লেজার থেরাপি করি। ওই লেজার থেরাপির মাধ্যমে হেমারেজগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু প্রধান হলো আমাদের উচ্চ যে রক্তচাপ, মানে ব্লাড প্রেশার কন্ট্রোল করাই হলো আমাদের প্রধান আর মেন ট্রিটমেন্ট।
5: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি কথিকা, উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি, এই শিরোনামে। কথিকাটি বললেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

কথা টিপ টিপ, কথা ছন্দ, কথা কাটলেই কথা বন্ধ, কথা ফিস ফিস, কথা গম গম, কথা চিৎকার, কথা ঝমঝম, কথা কথ্যক, কথা ধিনতা, কথা বাড়লেই বাড়ে চিন্তা, কথা ভাসছে, কথা আসছে, কথা বলছে, কথা হাসছে, কথা সুর দেয়, সুরে গান গায়, কথা রং দেয়, রঙে টান দেয়। কথার কথা, কথা আর কথা, কথার মতো কথা, কত না বলা কথা, এমনভাবেই চলতে থাকে আমাদের সারাটা দিন, সারাটা মাস, বছর, এমনকি গোটা একটা জীবন। কথা বলায় কত ভালো মন্দের অনুভূতি। প্রাত্যহিকের এই সকালটায় আপনার আমার জন্য তো অপেক্ষা করে থাকে কত কথা। আর শুধুই কি এই মুহূর্ত, অনেক আগে আজকের দিনে কি ঘটেছিল সেই কথাও তো মনে পড়ে। এখন আজকের দিন।

1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আজকের দিনে শিকাগো ধর্ম মহাসভার প্রথম সভার অধিবেশন। অধিবেশনের সভাপতি কার্ডিনাল গিবসন শ্রোতাদের সঙ্গে স্বামীজির পরিচয় করিয়ে দেবার পর স্বামীজি অভ্যর্থনার উত্তরে হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে অসামান্য প্রসিদ্ধি অর্জন করেন, ধর্ম প্রচারক মহলে আলোড়ন সৃষ্টি করেন। তিনি আমেরিকাবাসীদের ভাই ও বোন সম্বোধন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করলেন ভাষণ, যেখানে প্রকাশ পেল সনাতন ভারতীয় ধর্মের উদারতা, মানবিকতা ও মানবপ্রেম। সেই ভাষণে আকৃষ্ট হয়ে ইংল্যান্ড ও আমেরিকার বহু নরনারী স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন।

বিপ্লবী বিনয় বসুর জন্মদিন আজ। আমরা ভুলিনি তিনটি নাম, বিনয়, বাদল, দীনেশ। কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দু যুদ্ধের বীরত্রয়ীর নেতা বিনয়কৃষ্ণ বসুর জন্ম হয় ঢাকাতে 1908 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আজকের দিনে। ঢাকার বিপ্লবী নেতা হেমচন্দ্র ঘোষের প্রভাবে তার গুপ্ত দল মুক্তি সংঘর সঙ্গে যুক্ত হলেন বিনয়কৃষ্ণ। 1928 খ্রিস্টাব্দে গর্বিত বেঙ্গল ভলেন্টিয়ার্সে বেনু গ্রুপের অন্যদের সঙ্গে তিনিও যোগ দিয়ে ঢাকায় বিভি দলের এক দৃঢ় সংগঠন গড়ে তোলেন। ঢাকা মিডফোর্ড মেডিকেল স্কুলে ডাক্তারি পড়ার সময় ঢাকার কুখ্যাত পুলিশ অফিসার লোম্যানকে হত্যা করার পর আত্মগোপন করেন। এরপরে তাঁর উপর কারাধ্যক্ষ সিম্পসন ও স্বরাষ্ট্র সচিব মার্কে হত্যা করার দায়িত্ব পড়ে। দলনেতার নির্দেশে বিনয় বসু, দীনেশ গুপ্ত ও বাদল গুপ্তকে নিয়ে 1930-এর 8ই ডিসেম্বর রাইটার্সে গিয়ে সিম্পসনকে হত্যা করেন। পুলিশ তাদের ঘিরে ধরলেও তারা ধরা না দিয়ে রিভলভার দিয়ে লড়াই চালিয়ে যান। গুলি ফুরিয়ে এলে তিনজনই বিষ খেয়ে ও নিজেদের মাথা

গুলি করে প্রাণ বিসর্জনের চেষ্টা করলে বাদল ঘটনাস্থলেই মারা যান। বিনয় ও দীনেশকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিনয় বসু মাথার ব্যান্ডেজ আলগা করে ক্ষত স্থানটি বিষাক্ত করে তোলেন এবং পাঁচ দিন পরে তার মৃত্যু হয়। বর্তমান বিবাদী বাঘ স্বাধীনতা যুদ্ধের সেই বীর ত্রয়ীর নামাঙ্কিত।

11ই সেপ্টেম্বর 2001, সকাল 8:46 থেকে 10:24। এই সময়টুকুর মধ্যে যে ধ্বংসলীলা, যে ভয়াবহতা দেখেছিল বিশ্ব, নিঃসন্দেহে তা মানব সভ্যতার ইতিহাসে চরম লজ্জার। 19 জন আত্মঘাতী ছিনতাইকারী 4টি বিমান নিয়ে আছড়ে পড়ে আমেরিকার নিউ ইয়র্ক সিটির প্রসিদ্ধ টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, একই সঙ্গে ভার্জিনিয়ার পেন্টাগনে, যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল প্রতিরক্ষা দপ্তর। একই সঙ্গে হামলা চলে আরও 2টি জায়গায়, প্রাণ যায় 2,977 জনের। নিমেষে ইট কাঠ পাথরের ধ্বংসস্তূপে পরিণত হয় বিশ্ব বাণিজ্যের ভরকেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সন্ত্রাসবাদের কোনো আদর্শ হয় না, কোনো ধর্ম হয় না, যা থাকে তা শুধুই নৃশংসতা, শুধুই কাপুরুষতা, এবং তার বিভৎস এই রূপে শিহরিত হয়ে ওঠে মানুষের তৈরি এই সভ্যতা বারবার।

দেশ তোমার বা আমার যারই হোক না কেন, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা চরণে শতকোটি প্রণাম সবসময়ই সব মাটিতেই সত্য। এখন দেশ ও বন্দনা।

0: শুনলেন দেশবন্দনা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আবহাওয়ার একটি সতর্ক বার্তা নিয়ে। আগামী দু তিন ঘন্টার মধ্যে হাওড়া, হুগলি প্রমুখ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা।
2: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। ঘোষণাটি শেষ হলো।

এ মাসের চিঠির প্রসঙ্গে যাওয়ার আগে দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে আপনাদের জানিয়ে দিই। সেপ্টেম্বরের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই। গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভুল বদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে? লিখুন প্রাত্যহিকীতে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভুল বদল।

সেপ্টেম্বর মাসে প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি, আর সেই নিয়ে আপনাদের পাঠানো চিঠি এখন আমাদের হাতে। আজকের প্রথম চিঠি পড়ব শুভেন্দু শেখর মাইতি, গয়েশপুর তারকেশ্বর হুগলি থেকে লিখছেন। 8:05 লোকাল ধরব বলে স্টেশনে এসে শুনলাম ফ্যাক্টরি আজ বন্ধ, স্টক জমেছে। স্টেশন থেকে বেরিয়ে ভাবলাম বাড়ি গিয়ে কি করব, সহধর্মিনীর ফাইফরমাস খাটা, না হলে শ্রীদার আড়তে গিয়ে তাস পেটানো। না, আজ স্বভাব বিরুদ্ধ কিছু করব, এই হঠাৎ পাওয়া ছুটিটা উপভোগ করব কোনো খেলার মাঠে, খোলা মাঠের আকাশে, একদম নিজের সাথে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম অনেক দূরে অজানা এক গ্রামের মাঠে, আদিগন্ত ধানের ক্ষেত, মাথার উপর শরতের আকাশ। জনমানবহীন মাঠে দাঁড়িয়ে তিনজনকে প্রশ্ন করলাম। আকাশকে বললাম, হঠাৎ ছুটি পেলে তুমি কি করবে? আকাশ বলল, ছেলে খেলা করব। কাকে নিয়ে?

এই ধানক্ষেতকে নিয়ে? কখনো রৌদ্র, কখনো ছায়ায় এক অপরূপ দৃশ্য সৃষ্টি করব। আমি বললাম, বেশ অদ্ভুত তো। বাতাসকে বললাম, তুমি? বাতাস বলল, আমি তো রোজই ছুটিতে। তোমরা বাঁধো বলেই বন্দি লাগে, তবে হঠাৎ ছুটি পেলে ছোটাছুটি বন্ধ করি, আর তখনই গরমে তোমাদের অবস্থাটা লক্ষ্য করি। আমি বললাম, শয়তান কোথাকার। মনকে বললাম, হঠাৎ ছুটি পেলে তুমি কি করবে? মন বলল, রোজকার ছোটা নয়, হঠাৎ পাওয়া এই ছুটিতেই আমাদের চিনে নিজেকেও চেনা। আমি বললাম, একদম সত্যি কথা। আজ মনে হল আকাশ বাতাস আর নিজের মন সবাই হঠাৎ ছুটির প্রত্যাশী। নিজেকে চেনার এক অদ্ভুত সুযোগ এই হঠাৎ ছুটি। ভীষণ ভালো লাগা রইল শরীর মন জুড়ে এই একলা যাপন। হঠাৎ ছুটি উপলক্ষে মনে হল আমার এক অসীম প্রাপ্তি। হঠাৎ ছুটি তবে কি আনন্দের, না কাজ পাগল লোকেদের বিষাদের? যে যাই বলুক, আমি আবার হঠাৎ ছুটি চাই। এবার যাব নদীর কাছে। কেমন কাটল সেই হঠাৎ ছুটি প্রাত্যহী কি, তোমায় নিশ্চয়ই জানাবো। লিখলেন শুভেন্দু শেখর মাইতি, গয়েশপুর, তারকেশ্বর, হুগলি থেকে।

হুগলির শ্রীরামপুর নিবাসী নন্দিতা সিনহা কি ভাবছেন এই হঠাৎ ছুটি এই প্রসঙ্গটা নিয়ে? জাহাজে কার্গো লোড সম্পূর্ণ হয়নি, সুতরাং আজ রাতে সেল না করে আগামীকাল রাত ১২টার পরে সেলিং। খবরটা শুনেই খুব দ্রুত মনে মনে সময়ের হিসেব কষে নিল অশোক। এখন বিকেল ৪:৩০, ৫টার মধ্যে রেডি হয়ে যদি বেরিয়ে যেতে পারে তাহলে রাত ১২:৩০ নাগাদ পৌঁছে যাবে শ্বশুরবাড়ি বৈদ্যপুরে। মাত্র ১২ দিন আগে আসন্ন মাতৃত্বের সম্ভাবনাময় স্ত্রীকে রেখে খুবই উদ্বেগ আর দুঃখ নিয়ে জাহাজে জয়েন করেছে সে। এই হঠাৎ ছুটিটা তার কাছে মনে হলো দেবতার আশীর্বাদ। কিন্তু অত রাতে রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাবে যে, চাক্কে, এত কিছু ভাববার সময় তখন নেই। মৈজি স্টেশনে রাত ১২টায় যখন নামল তখন গোটা স্টেশনটাই যেন ঘুমিয়ে, একটু সময় নষ্ট না করে হাঁটা শুরু করল। ৫ মাইল রাস্তা, দেখতে দেখতে পৌঁছে যাবে। বুকের মধ্যে তখন যেন ১০০ নদীর মাতন। ১:০০ জানলার নিচে কে যেন ডাকে, এক বুক মন খারাপ নিয়ে তখনও জেগেছিল মেয়েটা, গলাটা যেন সেই মানুষটার মতো। কিন্তু তা কি করে হবে, তার জাহাজ তো আজ এতক্ষণে ভেসে গেছে অকুল দরিয়ায়। পরক্ষণে আবার মা মা বলে ডাক, ধড়ফড় করে উঠে বসে মা বলে, অশোক এসেছে। মেয়ে বলে, তুমি ভুল শুনেছ, তোমার জামাইয়ের জাহাজ আজকে সেল করে গেছে। কিন্তু আবার নিজের নাম শুনেই নিশ্চিত হয়ে লাফিয়ে ওঠে মেয়েটা। তারপর মাঝরাতে বাড়িতে যেন পরম উৎসব, সব ঘরের আলো জ্বলে উঠল, স্টোভ জ্বেলে রান্না, তাকে ঘিরে সবাই মিলে কত কথা, ছাপোষা মধ্যবিত্ত সংসারে জাহাজের গল্পের নতুন অধ্যায়। খাওয়া শেষে নিরালা নিভৃত অবকাশে দুই বিরহী হেসে কেঁদে রাত ভোর করে ফেলল। বন্দরের বন্ধনকাল সেবারের মতো শেষ করে ভাসবার সময় দিগন্তরেখায় গোধূলির আলোর মতো ঝলমল করছিল জাহাজি মানুষটার মনে।

0: হঠাৎ ছুটির আনন্দটুকু। লিখলেন নন্দিতা সিনহা, শ্রীরামপুর হুগলি থেকে।
1: বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। লিখছেন শিশির দাস, প্রান্তিক নগর মেদিনীপুর থেকে। হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলায়, যাদের তাদের একজন আমাদের ব্রজেন্দা। ছোটবেলা থেকেই একটা বোহেমিয়ান মন লালন করতেন অন্তরে। মন্দ ছিলেন না লেখাপড়ায়, কিন্তু হঠাৎ ছুটি তাল কেটে দিত পাঠশালায়। তার উপর দারিদ্র, বেশিদূর এগোতে পারেননি বেচারা। বয়ঃসন্ধিকালে একদিন হঠাৎই ছুটি দিয়ে দেন স্লেট পেন্সিলকে, বেরিয়ে পড়েন ভাগ্যান্বেষণে। তারপর শহর নগর ঘেঁটে গোঁফ দাড়ি গজিয়ে দুমুঠো কাঁচা পয়সা পকেটে পুরে একদিন সস্থানে প্রস্থান। ঢিঢি পড়ে গেল গ্রামে, এরপর ফ্রেন্ডশিপ রিউনিয়ন করতে গিয়ে পকেট গড়ের মাঠ। তখন আবার উধাও গ্রাম থেকে। এদিকে হঠাৎ ছুটির লঘু পাপে ততদিনে খিল পড়েছে পুরনো দরজায়। তাতে কি, দুদিন এখানে ওখানে এই করে তারপর কড়া নাড়লেই জুটে যেত কিছু একটা। এইভাবে কাজ হারিয়ে কাজ জুটিয়ে যৌবনই তার সারা হয়ে যায় ভারত ভ্রমণ। বেশ রসিক ছিলেন দাদা, কর্মক্ষেত্রের হাজারো কাহিনী বলতেন রসিয়ে। ছিলেন কষ্ট সহিষ্ণু, সৎ এবং পরোপকারী, কিন্তু বদগুণ ছিল ওই একটি, কোথাও থিতু হতেন না বেশি দিন। এই হঠাৎ ছুটির প্রবণতা তার পরিযায়ী জীবনে ধ্বংস করেছে বহু সুযোগ। অবশ্য তার জন্য আপশোসও ছিল না তার। দাদা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলেন সংসার। একদিন যখন ছেলেদের পরিশ্রমে সুখের ফসল উঠল সংসারে, তখন হঠাৎ তিনি নিয়ে বসলেন ছুটি। না না, যা ভাবছেন তা কিন্তু নয়। সবাই ভেবেছিল নিশ্চয়ই আর পাঁচবারের মতো, দুদিন যেতে না যেতেই ঠিক ফিরবেন। না, আর ফেরা হয়নি চিরপথিকের। ১৯ বছর কাটল, চার দশকের দাম্পত্য থেকে এভাবে হঠাৎ ছুটি, মানতে পারেনি বৌদি। আশা নিরাশার জাঁতাকলে নিজেকে ভাঙতে ভাঙতে এখন হয়ে উঠেছেন পাশানি। বলেই ফেললেন মুখে, অন্তত মানুষটির মৃত্যু সংবাদটুকু যদি দিতে পারত কেউ। নমস্কার আন্তে, শিশির দাস, প্রান্তিক নগর মেদিনীপুর থেকে লিখলেন।
0: সত্যি এমন একটা সময় তো আমরা কাটিয়েছি যখন প্রিয়জনের মৃত্যু সংবাদটুকু পেয়েছি, প্রিয়জনের সে শেষ মুহূর্তে পাশে থাকতে পারিনি। এমনই প্রসঙ্গ নিয়ে লিখেছেন গৌতম মাঝি আসানসোল থেকে। হঠাৎ ছুটি শব্দ দুটো শুনলেই আজও মনে পড়ে ২০২০ সালের সে অদ্ভুত ভয়ঙ্কর দিনগুলোর কথা। একদিন হঠাৎ ঘোষণা হলো দেশ জুড়ে লকডাউন, যেন চোখের পলকে থেমে গেল পৃথিবী। স্কুল কলেজের ঘণ্টা, অফিসের ব্যস্ততা, রাস্তায় গাড়ির শব্দ, স্টেশনে ট্রেনের হুইসল, সব যেন একসঙ্গে হারিয়ে গেল। আমরাও দরজা জানলা বন্ধ করে নিজেদের ঘরের মধ্যে বন্দি হয়ে গেলাম। বাইরে অদৃশ্য এক শত্রু, করোনা। প্রতিদিন টেলিভিশনের পর্দায় মৃত্যুর সংখ্যা, হাসপাতালে অসহায় মানুষের ছবি, অ্যাম্বুলেন্সের সাইরেন মনের মধ্যে ভয় আরও গভীর করে তুলত।

0: প্রিয় মানুষটি কখনো সংক্রমিত হবে কি না, বাবা মা নিরাপদে থাকবেন কি না, এই দুশ্চিন্তা যেন ঘুমের মধ্যেও তাড়া করত। প্রথম দিকে অবশ্য মনে হয়েছিল এই তো ছুটি, পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবো, গল্প করব, পুরনো অ্যালবাম দেখব, বই পড়ব। কিন্তু সেই ছুটি যত দীর্ঘ হলো ততই যেন আনন্দের রং ফিকে হয়ে গেল। চার দেওয়ালের মধ্যে আটকে থাকা মানুষগুলো ধীরে ধীরে অস্থির হয়ে উঠল। একই মুখ, একই ঘর, একই দিন, সব কিছু যেন অসহ্য একঘেয়েমিতে পরিণত হলো। সামান্য কথায় স্বামী স্ত্রীর মনোমালিন্য, বাবা মায়ের সঙ্গে সন্তানের তর্ক, ভাই বোনের ঝগড়া, অশান্তি যেন নৃত্য সঙ্গী হয়ে উঠল। অথচ কেউ কাউকে ছেড়ে যেতে পারছি না, কারণ বাইরের পৃথিবী তখন আরো ভয়ঙ্কর। সেদিন বুঝেছিলাম ছুটি মানে আনন্দ নয়, ছুটির আনন্দ তখনই যখন ছুটি শেষে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আর সেই দিনগুলোর কথা মনে পড়লে বুকটা কেমন হাহাকার করে ওঠে। স্কুলে যাওয়ার তাড়া, অফিসের ব্যস্ততা, ট্রেনের ভিড়, বন্ধুর সঙ্গে দেখা করা, যে বিষয়গুলো একসময় বিরক্তিকর মনে হতো সেগুলোই তখন হয়ে উঠেছিল অধরা স্বপ্ন। সেই হঠাৎ ছুটি আমাকে শিখিয়েছে, আমাদের শিখিয়েছে, স্বাভাবিক জীবনই আসলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজও একটাই প্রার্থনা, এমন হঠাৎ ছুটি যেন আর কোনো দিন আমাদের জীবনে না আসে। গৌতম মাঝি, পশ্চিম বর্ধমান, আসানসোল।
1: এর পরের চিঠি লিখছেন ভারতী চট্টোপাধ্যায়, হেতিয়া, জেলা বাঁকুড়া থেকে। প্রভাত সাথী প্রাত্যহিকী, আমাদের ছুটির ভাবনা মানেই ক্যালেন্ডারের পাতায় লাল দাগ, তবে তার বাইরে হঠাৎ আসা ছুটিটা কিন্তু একেবারেই অন্যরকম। কখনো প্রবল বৃষ্টি, ঝড় বা প্রকৃতির খেয়ালে শরীর ও মনের ক্লান্তি থেকে নিজেকে ছিনিয়ে নেওয়ার একটুকরো অবকাশ। এই আচমকা দিনগুলোর কোনো আগাম পরিকল্পনা থাকে না, তাই এর স্বাদটাই আলাদা। রোজকার বাঁধা ছকে যখন হঠাৎ ছেদ পড়ে, তখন এক অদ্ভুত মুক্তি মেলে। ঘড়ি না দেখে চায়ে চুমুক দেওয়া, কোনো তাড়া নেই, দৌড়নো নেই। কয়েকদিন আগের সেই বৃষ্টির সকালটা যেমন ছিল, সেদিন আমি রান্না করতে যাচ্ছিলাম, হঠাৎ টানা বৃষ্টিতে সব থমকে গেল। অল্প কিছু রান্না সেরে জানলার গ্রিল ধরে বৃষ্টি দেখতে দেখতে মনে হলো দিনটা শুধু আমার জন্যেই। ধুলো জমা গল্পের বই আর এক কাপ লিকার চা নিয়ে বসতেই মনে হলো পৃথিবীর সব ব্যস্ততা মুছে গেছে। এই বিলাসিতাই হঠাৎ ছুটির আসল প্রাপ্তি। তবে এই ছুটি কি শুধুই আনন্দের? সবসময় তা নয়। হঠাৎ কাজ থেকে বিচ্ছিন্ন হলে অনেক সময় এক শূন্যতা, এক অপরাধ বোধ ঘিরে ধরে। মনে হয় সবাই ছুটছে, আমি পিছিয়ে পড়লাম না তো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত উপন্যাসে এই দিকটি তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। অপু যখন পড়াশোনা ও চাকরির সূত্রে কলকাতায় আসে, তখন সে শহরের গতিশীলতা ও জীবনের মূল স্রোতের প্রেমে পড়ে যায়। পরে যখনই সে কলকাতার কোলাহল ছেড়ে কোনো নির্জন গ্রামে ফিরে গেছে, প্রথম প্রথম প্রকৃতির মাঝে সে আদিম শান্তি খুঁজে পেয়েছে। কিন্তু কিছুদিন পরেই তার তরুণ মন শহরের সেই লাইব্রেরি, বন্ধুদের আড্ডা, ট্রামের আওয়াজে জীবনের মূল স্রোতে ফেরার জন্য অপুর মন ব্যাকুল হয়ে উঠত। তার মনে হতো নির্জন গ্রামে সে যেন গতিহীন হয়ে পিছিয়ে পড়ছে। আসলে হঠাৎ ছুটি এক দোলাচল। একদিকে মনকে রিচার্জ করা, বইয়ের পাতা উল্টানো, আকাশ দেখার সুযোগ, অন্যদিকে নিজের মুখোমুখি হওয়া। কোলাহল থামলে ভেতরের নীরবতাকে সামলানো শিখতে হয়। এই অপ্রত্যাশিত বিরতিগুলো জীবনের স্পিড ব্রেকারের মতো, গতি থামিয়ে দেয় ঠিকই, কিন্তু পরের পথটা আরও গুছিয়ে চলার শক্তি যোগায়। শুভেচ্ছান্তে ভারতী চট্টোপাধ্যায়, হেতিয়া জেলা বাঁকুড়া থেকে লিখলেন।

0: সাউন্দি খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে কাকলি মণ্ডল ঘোষ। মা বলতেন কাজ হলো লক্ষ্মী, কাজ করলে শরীর মন দুই ভালো থাকে। তা হয়তো থাকে, কিন্তু মাঝে মধ্যেই রোদ গরমে ভিড় ট্রেন বাসে ঝুলতে ঝুলতে স্কুল থেকে বাড়ি ফিরে যখন শুনি রাতের রান্না করে রেখেছি বৌমা, আবার কোনো এক শীত সকালে ক্লান্ত চোখ দুটোকে বারবার বুঝে আসতে দেখে পাশের মানুষটি যখন বলেন আর একটু ঘুমিয়ে নাও, লেবু জল আমি দিয়ে এসেছি বাবাকে, আবার ধরো কর্মস্থলে হঠাৎই শরীর খারাপ লাগলে পাশের চেয়ারে বসে থাকা সহকর্মী যখন বলেন দিদি তুমি রেস্ট নাও, তোমার ক্লাস আমি নিয়ে নিচ্ছি, তাতে কি হঠাৎ আসায় এই ছোট ছোট ছুটিগুলো মুহূর্তে মনের উঠোনটাকে থই থই খুশি আর থই থই আনন্দে ভরিয়ে তোলে। সেদিন বৃষ্টিতে স্কুলে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার উপস্থিতি দেখে প্রধান শিক্ষক মহাশয় প্রেয়ার লাইনে দাঁড়িয়ে ডিক্লেয়ার করলেন আজ রেইনি ডে। ব্যাস সকলে মিলে একসঙ্গে চিৎকারিয়া, হঠাৎ পাওয়া ছুটিতে ওদের বাঁধ ভাঙা আনন্দ, কাঁধে ব্যাগ নিয়ে কেউ জলের মধ্যে ছপ ছপ করতে করতে দৌড়চ্ছে, কেউ কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে, আর কেউ বন্ধুদের ছাতার তলায় ঢুকে গুতোগুতি ঠেলাঠেলি। ওদের এসব কাণ্ডকারখানা দেখে আপন মনে হাসছি আর মনে মনে ভাবছি সময়ভাবে শেষ করতে না পারা বইটা আজ শেষ করব, আড্ডা দেব। লতিকা বলেছিল চোখের নিচে কালি পড়েছে, অনেকদিন ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা হয়নি, এবার সেটা দেখব। আমিটার সঙ্গে নির্জন দুপুর একটু কথা বলবো, স্কুল ছুটি খুব মজা, তাই না ভোলা? ভোলাকে দেখে বললাম ক্লাস ফাইভের ছাত্র ভোলা। ভোলা ছল ছল চোখে বলে না গো দিদিমণি। কেন তোর আনন্দ হচ্ছে না? ভোলা কাঁদো কাঁদো হয়ে বলে ছোট ভাইটা খিদার জ্বালায় চিল্লাচ্ছিল, ভাবলাম আজ ডিম দেবে, ডিমটা নিয়ে যাব, এ ছুটি আমি চাইনি দিদিমণি। কাকলি মণ্ডল ঘোষ, খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে।
1: এবার আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 40.7 মিলিমিটার।
0: এখন
2: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল 18 শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক, উদ্ভাবনী, সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির

0: দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিয়া ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আধানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসাক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গত রাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানে যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্ক, তিন মূর্তি মার্ক, 23 জানুয়ারি মার্ক, রাজেশ পাইলট মার্ক, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্ক সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ও অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে চেঞ্জ অব গার্ড সেরিমনিও আগামীকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর এপিজে আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন কথা আছে তার। দমনের নতুন নমো হাসপাতাল ঘুরে দেখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়া আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: চন্দ্রযান 3 মেড ইন্ডিয়া দ্য ফার্স্ট নেশন টু ল্যান্ড নিয়ার দ্য লুনার সাউথ পোল। আদিত্য L1 ইজ আনলকিং দ্য সিক্রেটস অফ দ্য সান। লাস্ট ইয়ার অ্যান ইন্ডিয়ান ভিজিটেড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। লুকিং অ্যাহেড, উই এম টু এস্টাবলিশ অ্যান ইন্ডিয়ান স্পেস স্টেশন বাই 2035 অ্যান্ড সেন্ড অ্যান ইন্ডিয়ান টু দ্য মুন বাই 2040। ইন অল দিস এফর্টস আওয়ার গাইডিং প্রিন্সিপাল হ্যাজ বিন ক্লিয়ার, দ্যাট বেনিফিটস মাস্ট রিচ অল হিউম্যানিটি।
0: ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন অ্যালিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামমোহন নাইডু জানান, দুদেশের মধ্যে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান নির্মাণে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তের দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি একথা বলেন। শ্রী নাড্ডা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। IMF এর যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশা

চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। তিনি জানান, ভারতের শেষ জিডিপি হিসেব তৈরির সময় শিল্প উৎপাদন ও পণ্যের দামের নতুন তথ্য যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে তেল আমদানি করা সব দেশের উপরই বাড়তি চাপ তৈরি করে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায়, বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উপকূল, ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গতরাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে, জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে পারে। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাকর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে বিধানসভায় পাশ হয়েছে সংশোধনী। এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ এবং শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে বিরোধী দলগুলি অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা দেশ সেবার 25 বছর উপলক্ষে রাজ্য সরকার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে। সপ্তাহের শেষ কাজের দিনে আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারে পুলিশি ব্যর্থতায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলের সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল আজ ইউনাইটেড এসসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ের বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী বিধানসভায় পাশ হয়েছে। গতকাল ভোটাভুটিতে বিলের পক্ষে 171 এবং বিপক্ষে 15টি ভোট পড়ে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কম লোকবল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। এর উদ্দেশ্য শিক্ষার গৈরিকীকরণ নয় বলেও জানান তিনি।
1: আপনারা যে

0: শব্দবন্ধ ব্যবহার করেছেন তাতে তো আমাদের সবার আপত্তি আছে, গেরুয়াকরণ এটা আমরা করব না। সিপিএম অনিলায়ন করেছিল, আর আপনাদের যে দল তিন টুকরো না চার টুকরো আমি জানি না, সেই দল মমতায়ন করেছিল, আমরা এটার কোনোটা করব না।
1: মুখ্যমন্ত্রী দাবি, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য এ ধরনের ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারি আইনের অপব্যবহার করবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়ারা তাদের গবেষণার কাজ ব্যাহত হবে বলে যা আশঙ্কা করেছেন তা ঠিক নয় বলে মুখ্যমন্ত্রী এদিন মন্তব্য করেন।
0: এক্ষেত্রে খুব পরিষ্কার বলে রাখি, বদলি করলেও প্রকল্প পিএইচডি ক্ষেত্রে কোনো প্রভাব এখানে আসবে না। আইনটি প্রশাসনিক কারণে বদলির বিধান রেখেছে, প্রতিটি শিক্ষককে বদলি করার জন্য নয়, এটি একটি ব্যতিক্রমী ব্যবস্থা। ক্লাস্টারিং অফ ইউনিভার্সিটি মডেল অনুসরণ করে শিক্ষকদের স্থায়ী বদলির পরিবর্তে অস্থায়ী পদায়ন বা সপ্তাহে নির্দিষ্ট দিন পুরানো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করা যেতে পারে।
1: কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে 1300 কোটি টাকা দেবে বলেও শোভেন্দুবাবু জানিয়েছেন। এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ এবং শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের হাতে এই আইনের 16 আনা অপব্যবহারের সুযোগ রয়েছে, বিলের বিরোধিতা করে কক্ষত্যাগ করেন তাঁরা। অন্যদিকে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের বামপন্থীদের সঙ্গে আদর্শগত লড়াই না পেরে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই সরকার এই বিলটি এনেছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান।
2: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের সঙ্গে মানব সম্পদ হিসাবে শিক্ষক সমাজের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে এই নীতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা দুর্বল হতে বাধ্য। এই বিল একবারে নির্দিষ্টভাবে মনে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে হচ্ছে যে এই কদিনের মধ্যে তড়িঘড়ি করে হচ্ছে যে এই বিল নিয়েছে এই বিধানসভাতে, একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার চেষ্টা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা দেশ সেবার 25 বছর উপলক্ষে রাজ্য সরকার একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছে। এজন্য তথ্য সংস্কৃতি দপ্তরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে, মহালয়ের আগেই সবকটি অনুষ্ঠান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে।
3: আমাদের পূর্বে ঘোষিত অন্নপূর্ণা দিবস প্রোগ্রামের পাশাপাশি সূর্যাস্তের পরে আশীর্বাদ কি দিয়া প্রোগ্রাম অর্থাৎ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে। ভিক্টোরিয়া সহ নবান্ন সহ রাইটার সহ সরকারি দপ্তর এবং ঐতিহ্যশালী দপ্তর এবং কালীঘাট মন্দির সহ বিভিন্ন আস্থার জায়গা সেগুলো প্রদীপ দিয়ে সাজানোর কর্মসূচির মধ্যে আমরা নিয়েছি গোটা রাজ্যের সাথে সাথে।
1: কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি করেছে। এর ফলে দেশে যে কোনো প্রান্তে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সরাসরি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে কেন্দ্র করে গতকাল পুরভবনে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 4 দিন ধরে নাগরিকদের মতামত, অভিযোগ ও প্রস্তাব গ্রহণের পর পুর কমিশনার তথা প্রশাসনিক প্রধান স্মিতা পান্ডে এই বৈঠকটি ডাকেন। বৈঠকে কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস সহ নানা রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় ধৃত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ মেদিনীপুর আদালতে তোলা হবে। গতকাল অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে সিআইডি গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সপ্তাহের শেষ কাজের দিনে আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার মিলিয়ে টানা 3 দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ব্যাংক কর্মী আধিকারিকদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ দীর্ঘদিন ধরে সপ্তাহে 2 দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতি বদল সহ একাধিক দাবি জানিয়ে আসছে। ইতোমধ্যে 4 দফা দাবি কেন্দ্রের কাছে পেশ করেছে তারা। এদিকে একটানা 3 দিন কাজকর্ম বন্ধ থাকায় এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে

0: গ্রেপ্তারে ব্যর্থতা নিয়ে পুলিশের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বললেও ওই ব্যক্তি তা করেননি। পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে যান প্রশান্ত বর্মন। এরপরই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি বেসরকারি সংগঠন। সেই মামলাটি এদিন শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে উঠলে তিন সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। ঝাড়খণ্ডের এক হোটেল ব্যবসায়ীকে খুনের অভিযোগে কলকাতা পুলিশের এক সার্জেন্ট সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশের সার্জেন্ট অয়ন গুপ্ত এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার পিঙ্কল দাসকে ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী 6ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 5, 6 ও 7ই অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমিস্টারের, তা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বলে খবর। পরীক্ষাগুলি হবে যথাক্রমে 12, 13 এবং 14ই অক্টোবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গত বুধবার বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়ুষ্মান ভারত, নেশামুক্ত ভারত, কিশোরী মাতৃত্ব প্রতিরোধ, পিএম জনধন যোজনা, মুদ্রা যোজনা, পিএম সূর্যঘর যোজনা সহ একাধিক বিষয় আলোচনায় উঠে আসে। উপস্থিত ছিলেন রাজ্য গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিবি কে রেড্ডি, মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সানাল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আজ 11ই সেপ্টেম্বর। 1893 সালে আজকের দিনেই আমেরিকার শিকাগোয় আয়োজিত বিশ্বধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে সনাতন হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের বার্তা তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির সেই ঐতিহাসিক ভাষণ বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতি ও সার্বজনীন ভ্রাতৃত্ববোধের ভাবমূর্তিকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
1: সব জায়গাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গে তারপরে দিনেও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গায়। উত্তরবঙ্গে এখন আগামী 4-5 দিন পর্যন্ত মূলত উপরের 5টা জেলাতে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বজ্রকর্মক সঞ্চয়, বজ্রপাত সহ।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলের সুপার সিক্স পর্বে আজ ইউনাইটেড এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টায়। নৈহাটি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে ভবানীপুর ক্লাবের। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাকর্মী অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে বিধানসভায় পাশ হয়েছে সংশোধনী। সপ্তাহের শেষ কাজের দিনে আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্যামল মিত্র।

0: জানা অজানায় শুনছেন ধারাবাহিক দক্ষিণ ভারতে গণিতের প্রসার। আজ দ্বিতীয় পর্ব, বলছেন তপেন্দ্র কুমার পাল।
1: রামানাথন ছিলেন আরেক কিংবদন্তি, তাকে রামানুজন বিশেষজ্ঞ বলা যায়, কারণ তিনি রামানুজনের আবিষ্কৃত তথ্যের ব্যাখ্যা দিয়ে প্রায় এক ডজন পেপার প্রকাশ করেছেন। ছাত্রদেরও তিনি উৎসাহ দিতেন রামানুজনের উপর গবেষণা করার জন্য। একটা মজার বিষয় বলি, তিনি প্রিন্সটনে আইনস্টাইনের প্রতিবেশী ছিলেন, ভালো কর্ণাটকী উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারতেন, তাই আইনস্টাইন তাকে অবসর সময়ে ডেকে নিতেন তার গলায় কর্ণাটকী উচ্চাঙ্গ সঙ্গীত শোনার জন্য। মাত্র দুদশকের মধ্যে চন্দ্রশেখরন ও রমানাথনের প্রচেষ্টায় এই গণিত স্কুল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক গণিত বিষয়ে গবেষণা কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করে। গণিতজ্ঞদের মুখে মুখে ফিরত এই স্কুলের প্রশংসা। একবার লন্ডনের টিউব রেলের স্টেশনে অস্ট্রেলিয়া জাত আমেরিকান গণিতজ্ঞ জন কোটসের সাথে এই স্কুলের অধ্যাপক সি এস শেষাদ্রির হঠাৎ দেখা। দেখা হতেই জনের প্রথম প্রশ্ন, তোমরা ভারতের মতো দেশে এত উঁচু মানের গণিত স্কুল কিভাবে গড়ে তুললে? প্রসঙ্গত বলি, কোটস তার নিজের দেশ অস্ট্রেলিয়ায় এই রকম একটা স্কুল গড়তে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই স্কুল অফ ম্যাথমেটিক্সে 1957 সালের ছাত্র হিসাবে যোগ দেন তিন আশ্চর্য প্রতিভা, সিপি রামানুজম, আর নরসিংহন এবং এস রামানন। পরবর্তীকালে এই তিনজনই গণিত জগৎকে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে সমৃদ্ধ করেছেন। রামানুজমের সঙ্গে শ্রীনিবাস রামানুজমের শুধু নামে নয় বহু বিষয়ই মিল। দুজনেই বিস্ময়কর গণিত প্রতিভার অধিকারী, দুজনেই অল্প বয়সে প্রয়াত হন, প্রথমজন মাত্র 36 বছর বয়সে, দ্বিতীয়জন 33 বছর বয়সে। রমানাথনের ছাত্র ছিলেন রামানুজম, তিনি যেই স্কুলে একদা ছাত্র হিসেবে যোগ দিয়েছিলেন মাত্র 26 বছর বয়সে সেই আন্তর্জাতিক মানের স্কুলে অধ্যাপক পদে যোগ দেন, যা বিরল থেকে বিরলতম ঘটনা। এটা অবশ্য সম্ভব হয়েছিল এই স্কুলের এক আশ্চর্য নিয়মের জন্য, এখানে বয়সকে গুরুত্ব দেওয়া হতো না, প্রধান গুরুত্ব দেওয়া হতো তার গবেষণার মানকে। এই প্রসঙ্গে আরও একটি বিরল ঘটনার উল্লেখ করা যেতে পারে। রামানুজম ছিলেন অ্যালজেব্রিক জিওমেট্রি বা বিশুদ্ধ গণিতের শিক্ষক, কিন্তু তিনি তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ তাকে পড়ানোর সুযোগ করে দেয় ব্যাঙ্গালোরে অবস্থিত এই স্কুলেরই শাখা সেন্টার ফর অ্যাপ্লিকেবল ম্যাথমেটিক্সে, যাতে তিনি তার বাড়ি থেকেই স্কুলে যাতায়াত করতে পারেন। নামেই মালুম যে এখানে পড়ানো হয় কেবলমাত্র ফলিত গণিত, যা কম্পিউটার বা প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়। চন্দ্রশেখরনের উজ্জ্বল প্রতিভাসম্পন্ন ছাত্রদের কথা বলতে গেলে নরসিংহন ও সি এস শেষাদ্রির কথা অবশ্যই বলতে হবে। এই দুজন 1957 সালে প্যারিসে যান উচ্চতর গবেষণার জন্য। পরে 1965 সালে গণিতের ভিত নাড়িয়ে দেওয়া যে কাজ তারা করেন তা নরসিংহন শেষাদ্রি থিওরেম নামেই পরিচিত। মনে রাখতে হবে, আর নরসিংহন কিন্তু ভিন্ন গণিতজ্ঞ, তিনিও চন্দ্রশেখরনের ছাত্র, তিনি পরে প্রিন্সটন ও শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ওদিকে প্রায় একই সময়ে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন গণিকের আর এক মহিরুহ, আর বৈদ্যনাথ স্বামী। তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে এইচ ডব্লু টার্নবুল, এডিনবার্গে ইটি হুইটেকার ও কেমব্রিজে এইচ এফ বেকারের অধীনে গবেষণা করেন। অবশেষে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি একই সাথে পিএইচডি ও ডিএসসি ডিগ্রি নিয়ে মাদ্রাজে এসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ গড়ে তোলেন। এখানকার ছাত্র এস এস পিল্লাই, এস মীনাক্ষী সুন্দরম, ভি গণপতি আইয়ার, পি কেশব মেনন ইত্যাদিরা প্রত্যেকেই গণিতে তাদের অবদানের মাধ্যমে ভারতকে গৌরবান্বিত করেছে। এদের নিয়ে মাদ্রাজে যে আন্তর্জাতিক মানের গণিত চর্চা কেন্দ্র গড়ে উঠেছিল, লোকমুখে তার নাম হয়েছিল মাদ্রাজ স্কুল। নোবেলজয়ী মহাকাশ পদার্থবিজ্ঞানী সুব্রামানিয়ান চন্দ্রশেখরের গণিত বিষয়ে আগ্রহ গড়ে ওঠে এই স্কুল থেকেই, মূলত আনন্দ রাওয়ের তত্ত্বাবধানে। এই স্কুলের সাথে যুক্ত হন আরেক গণিতজ্ঞ, ফাদার চার্লস রেসিনে। চন্দ্রশেখরনের আরেক কৃতি ছাত্র ছিলেন সি এস শেষাদ্রি। তার প্রচেষ্টায় মাদ্রাজে অ্যালজেব্রিক জিওমেট্রি বিষয়ে অতি উন্নত মানের আরও একটি গবেষণা কেন্দ্র গড়ে ওঠে। যার নাম চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট বা CSI। গণিতের অতি জটিল আধুনিক বিষয় নিয়ে গবেষণার সুযোগ আছে এই আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে।
0: দক্ষিণ ভারতে গণিতের প্রসার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন তপেন্দ্র কুমার পাল।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নিরাময়। সকল শ্রোতা বন্ধুদের নমস্কার, আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সামান্য মাথা ব্যথা বা সর্দি জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে কিনে ওষুধ খাওয়ার বিশ্রী অভ্যেস আমাদের অনেকেরই আছে। গাড়ির ইঞ্জিনে ভুল তেল ঢাললে যেমন ইঞ্জিন অচল হয়ে যেতে পারে, ঠিক তেমনি ভুল ওষুধে আমাদের শরীর নামক এই দামি মেশিনটাও কিন্তু বিকল হয়ে যেতে পারে। প্রেসক্রিপশন ছাড়া এভাবে অ্যান্টিবায়োটিক বা পেনকিলার খাওয়া নিজের হাতে নিজের ক্ষতি করা, এর ফলে লিভার আর কিডনিও চিরতরে নষ্ট হতে পারে। তাই ইন্টারনেট বা প্রতিবেশীর কথা মতো নিজের চিকিৎসা নিজে করবেন না প্লিজ। সামান্য আলসেমি যেন জীবনের বড় ঝুঁকি না হয়ে দাঁড়ায়। শরীরটা আপনার, আর তা সুস্থ রাখার দায়িত্ব আপনারই। সুস্থ থাকুন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান। আজ নিরাময় অনুষ্ঠানের বিষয়, স্বচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে, এই নিয়েই শুনবেন

0: মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তীর্থপ্রতিম পুরকায়েতের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রেলা রায়।
1: সকল শ্রোতা বন্ধুদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। স্বচিকিৎসা যে কতটা বিপদ নিয়ে আসতে পারে আজকে আমাদের আলোচনা এই বিষয় নিয়েই। আমাদের সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তীর্থপ্রতিম পুরকায়েত। নমস্কার ডক্টর পুরকায়েত।
2: নমস্কার।
1: সাধারণ জ্বর সর্দি বা মাথা ব্যথা বা যে কোনো রকম ব্যথায় নিজে নিজে ওষুধ খাওয়া আজকাল একটা সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একজন চিকিৎসক হিসেবে এই স্বচিকিৎসা প্রবণতাকে আপনি কিভাবে দেখেন?
2: প্রথমেই বলি যে স্বচিকিৎসা বা সেলফ মেডিকেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিজের বা নিজের আপনজনের কোন রোগ বা অসুবিধার যে চিকিৎসা সেটা নিজেদের মতো করে বা নিজের সিদ্ধান্তে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই শুরু করা। তো সেলফ মেডিকেশন কিন্তু ফার্স্ট এড সমান নয়। ফার্স্ট এড হলো হঠাৎ করে কোনো একটা অসুবিধা হয়েছে, কেটে ছড়ে গেছে বা বিপদে পড়েছে, সেখানে যে প্রাথমিক ব্যথা, রক্তপাত বা তাৎক্ষণিক উপসর্গ থেকে একটা স্ট্যান্ডার্ড কোনো প্রতিষ্ঠিত পদ্ধতিতে তাকে সাহায্য করা হচ্ছে, কোনো ট্রেন বাই স্ট্যান্ডার্ড তাকে হেল্প করছেন, বা আউট অফ হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্টে যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর দেওয়া হয় সেটাও কিন্তু সেলফ মেডিকেশন না। সেলফ মেডিকেশন হলো সিমটম থেকে যে ডায়াগনোসিস তার যে একটা অ্যালগোরিদমিক পদ্ধতি আছে, মানে তার প্রপার হিস্ট্রি টেকিং, তার প্রপার ব্যাকগ্রাউন্ড পেশেন্টের নেওয়া, সেখানে ড্রাগ হিস্ট্রি, অ্যালার্জি হিস্ট্রি, কোমরবিডিটি এবং অবশ্যই একটা প্রথাগত যে ক্লিনিক্যাল এক্সামিনেশন হয় সেই সমস্ত পদ্ধতিগুলোকে স্কিপ করে রোগী নিজের মতো করে রোগটাকে ভেবে নিয়ে সেইটাকে ডায়াগনোসিস করেন বা ভেবে নেন যে এটাতেই কাজ হবে এবং সেই অনুযায়ী ওষুধ খান। যেমন সব বাড়িতেই একটা সুচ সুতো সেলাইয়ের বাক্স থাকে, সেরকম অলমোস্ট সমস্ত ভারতীয় বাড়িতেই একটা বাক্স থাকে যেখানে এই রোগগুলোর একটা নিরাময়ের ওষুধ থাকে। আর কি থাকে? আর থাকে পুরনো প্রেসক্রিপশন বা ফার্মেসির পরিচিত কোনো দাদা বা কাকু যাদের সাহায্যে বা যারা এই রোগগুলো সবাই অল্প বিস্তর আগে অভিজ্ঞতা লাভ করেছেন বা এই বাড়ির কোন কারোর এই রোগগুলোর চিকিৎসা হয়েছে, তো সেখান থেকে একটা পারসেপশন হয় যে আগের মতো করে বা আগের ভাবে আগের ওষুধগুলোতে এইটাকে আবার চিকিৎসা একইভাবে করা যাবে। এইটা আমাদের যে বিভিন্ন রিসার্চ হয়েছে তাতে দেখা গেছে এইটা হচ্ছে সব থেকে কমন কারণ স্বচিকিৎসা। আর একটা আর্থসামাজিক কারণ থাকে যে ডাক্তার দেখানো বা টেস্ট করার যে একটা পদ্ধতি আছে তার মধ্যে কিছুটা হলেও একটা অর্থ ব্যয় হয়, সেইগুলো সব মিলিয়ে এই সেলফ মেডিকেশনের কারণ। কিন্তু এতে প্রত্যেক জ্বর, প্রত্যেক সর্দি কাশি, মাথা ব্যথা এক কারণে হয় না। যেমন সিম্পল মাইগ্রেন কারণেও মাথা ব্যথা হয়, মাথা ব্যথার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্রেন টিউমারও লুকিয়ে থাকে। সমস্ত ক্যান্সার, সমস্ত টিউবারকুলোসিস বা অটো ইমিউন যে রেয়ার ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে এই জ্বর দিয়েই শুরু হয় এবং প্রথম থেকে কিছু না কিছু সিমটম কিন্তু তাদের ক্ষেত্রে থাকে যেগুলো হয়তো অভিজ্ঞ চিকিৎসকের এগুলো সন্দেহ করে যে টেস্টগুলো করতে দিতে হয় সেগুলো দেন। অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিন রোগী নষ্ট হয়ে যায় এবং প্রথম কদিনের অবহেলা পরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
1: আচ্ছা, কোন কোন ওষুধ সবচেয়ে বেশি প্রেসক্রিপশন ছাড়া কিনে খাওয়ার প্রবণতা দেখেন আপনারা?
2: আমার অভিজ্ঞতা অনুযায়ী এই যেগুলো আমরা বললাম, জ্বর, কাশি, বমি, মাথা ব্যথা, অ্যালার্জি, ইনডাইজেশন বা হাইপার অ্যাসিডিটি যেগুলো কমন মানুষ হয়তো গ্যাস অম্বল বলেন, কিছু ক্ষেত্রে সুস্থ বোধ করার জন্য মাল্টিভিটামিন, এগুলোর ক্ষেত্রে সেলফ মেডিকেশন বা ওভার দি কাউন্টার ব্যবহার সব থেকে বেশি হয়। আর আমাদের দেশ কিন্তু সারা পৃথিবীতে ওভার দি কাউন্টার বা নিজে কিনে খাওয়ার অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সব থেকে বেশি এগিয়ে আছে। তো সব মিলিয়ে এই ওষুধগুলোই আমরা দেখতে পাই যে সব থেকে বেশি মানুষরা নিজে সেলফ মেডিকেট করার জন্য খাচ্ছেন।
1: সাধারণ যে কোনো রকমের ব্যথানাশক ওষুধ বা প্যারাসিটামল নিয়মিত যদি নিজে নিজে কেউ সেবন করেন সেক্ষেত্রে শরীরের কি ধরনের মারাত্মক ক্ষতি হতে পারে?
2: ধরুন প্যারাসিটামল একটা ওয়ান্ডার ড্রাগ, এটা যেমন জ্বরের ওষুধ হিসেবেও কাজ করে, কিছু ক্ষেত্রে মাথা ব্যথা, জয়েন্ট পেন এগুলো সব কটাতেই প্যারাসিটামল কমায়। এবার আমি যেটা বললাম, ধরুন ফার্স্ট এড হিসাবে এক প্রচন্ড মাথা ব্যথা বা জ্বর হয়েছে, তার প্রথম একটা ডোজ প্যারাসিটামল দেওয়া কিন্তু ধরতে হবে একটা ফার্স্ট এডই। কিন্তু যার রোজ মাথা ব্যথা হচ্ছে বা রোজ জয়েন্ট পেন হচ্ছে, তিনি যদি চিকিৎসকের কাছে না গিয়ে প্যারাসিটামল রোজ খেতে থাকেন এবং তার যদি বয়স থাকে বা অন্য কোনো কোমরবিডিটি থাকে, তাহলে কিন্তু রেগুলার প্যারাসিটামল খেয়েও তার লিভারের অসুখ হতে পারে। আর ব্যথার ওষুধ যাকে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ বলি, এগুলোতে কিন্তু স্টোমাক, কিডনি এবং লিভার, হার্ট এগুলো সবকিছুতেই ক্ষতি হওয়ার চান্স থাকে। আমরা প্রচুর এরকম কিডনি পেশেন্ট বা যাদের অলরেডি ডায়ালিসিস চলছে তাদের যখন আমরা কথা বলি বা হিস্ট্রি নিই তাদের ক্ষেত্রে জানতে পারি যে তারা একটা সময় টানা ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য বা কোনো আর্থ্রাইটিস এর জন্য বিশেষ করে টানা পেনকিলার খেয়ে গেছেন। তো এই ভুলগুলো পরে গিয়ে বিশাল আকার ধারণ করে।
1: ডাক্তারবাবু, আমরা দেখেছি একটু শরীর খারাপ হলেই ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে অনেকে খান, এর ফলে তৈরি হওয়া ঝুঁকি সম্পর্কে যদি কিছু বলেন।
2: অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার সেটা এমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেটা আমি একটা উদাহরণ দিই। ধরুন একজন অপরাধী, তার কি অপরাধে সাজা হবে, কতদিন সাজা হবে এবং সেই সাজাটা তার কোন শোধনাগারে হবে, সেইভাবে যেটা যেমন

0: সাহেবরা ঠিক করেন। অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসক অনেকটা সেইভাবেই ঠিক করেন যে মানুষটার কি হয়েছে, তার এক্সাক্ট ডায়াগনোসিস কি, বা এম্পিরিক্যাল হলেও এক্স্যাক্টলি কি অ্যান্টিবায়োটিক দিলে সেটা কমবে এবং কতদিন দেওয়া উচিত, এবং দেওয়ার সময় সেই মানুষটার লিভার, কিডনি, সেই অঙ্গগুলো কেমন আছে সেইটাকে একটা সাপোর্টিভ টেস্ট বা ডায়াগনোসিস এর মাধ্যমে দেখে বা কন্ট্রাইন্ডিকেশন দেখে যে দেওয়া উচিত সেইটা কিন্তু সেলফ মেডিকেশনের ক্ষেত্রে থাকে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের অতি দ্রুত ব্যবহার, মানে আর্লি ইউজ, অপ্রয়োজনীয় ব্যবহার, অপ্রতুল ব্যবহার, মানে অনেকে দুদিন একদিন অ্যান্টিবায়োটিক খেয়ে কোর্সটা কমপ্লিট না করে বন্ধ করে দেন, এবং অনিয়ন্ত্রিত ব্যবহার, বারে বারে অ্যান্টিবায়োটিক খান, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকটার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে একটা রেজিস্ট্যান্স, সেই ব্যাকটেরিয়া বেশি শক্তিশালী হয়ে যায় অ্যান্টিবায়োটিকের থেকে, তখন এই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক গুলোর যে প্রভাব সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয় এবং তাকেই আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তো এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিন্তু আমাদের দেশে সাধারণ যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, গলার যে সর্দি কাশির ব্যাকটেরিয়া থেকে ইভেন টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়ার পর্যন্ত দেখা যাচ্ছে, এবং আমাদের দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের হার মারাত্মক রকম ভাবে বেশি। তাই আমাদের যে অ্যান্টিবায়োটিক পলিসি থাকে হাসপাতালে, বা যেটাকে অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ বলা হয়, সেটা খুব স্ট্রিক্টলি মনিটর করা উচিত, এবং ওভার দি কাউন্টার অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া উচিত। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষগুলো যখন রোগটা অনেক বেড়ে হাসপাতালে আসছেন, তখন অনেক বেশি হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে পেশেন্টের ভোগান্তি, খরচা এবং মৃত্যুর আশঙ্কা অনেকটা বেড়ে যাচ্ছে।
1: এবার জানতে চাইব যে ভুল ওষুধ বা ভুল মাত্রায় ওষুধ খাওয়ার ফলে কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কতটা ক্ষতি হতে পারে।
0: আমাদের প্রত্যেকের খাবার যেভাবে মেটাবলিজম করতে লিভার বা কিডনি হেল্প করে, এবং কিডনি যেভাবে আমাদের শরীরের অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, আমাদের প্রত্যেক ওষুধই কিন্তু হয় লিভার বা না হয় কিডনি দিয়ে মেটাবলিজম হয়। একজন ফিজিশিয়ান যখন কোনো একটা ওষুধ দেন, তিনি সবসময় খেয়াল রাখেন যে সেই ওষুধটা সেই পেশেন্টের ক্ষেত্রে ওই অঙ্গগুলোকে কোনোভাবে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে কিনা, বা আগে থেকে সেই অঙ্গগুলোর এমন কোনো হিস্ট্রি আছে কিনা যাতে ওই ওষুধটা একেবারে ইউজ করা যাবে না। অনিয়ন্ত্রিত মাত্রায় যখন কোনো ওষুধ খাওয়া হয়, তখন সব থেকে বেশি কিন্তু দেখা যায় যে এই অঙ্গ দুটোর ক্ষেত্রে ক্ষতি সব থেকে বেশি হয়, এবং ক্ষতি হলেও সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারা, ধরুন একটা ওষুধ খেয়ে অসুবিধা হচ্ছে, ইউরিন ইয়েলো হওয়া শুরু হয়েছে, হলুদ ইউরিন হচ্ছে, তার মানে হয়তো একটা আর্লি জন্ডিস হচ্ছে, সেটা পেশেন্টরা অনেক সময় বুঝতে পারেন না, এবং সেটা দেখা যায় পরবর্তীকালে আমাদের ক্ষেত্রে যখন এসছেন তখন অনেক অ্যাডভান্সড একটা লিভার ফেলিওর স্টেজ চলে এসছে, এবং সেক্ষেত্রে পেশেন্টকে লিভার ফেলিওর থেকে বের করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো ইমিডিয়েটলি যে সাইড এফেক্টটাকে আইডেন্টিফাই করা, সেটাও সেলফ মেডিকেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় হয় না। তো লিভার কিডনি পার্মানেন্ট ক্ষতিও আমরা দেখি যে অনেক সময় এই সেলফ মেডিকেশন থেকে হয়।
1: ডক্টর পুরকায়েত, গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কেন আরো বেশি বিপজ্জনক?
0: গর্ভবতী অবস্থা, শিশুদের যে বিজ্ঞান বা বয়স্কদের যে বিজ্ঞান, এগুলোকে যথাক্রমে গাইনিকোলজি, অবস্টেট্রিক্স, পেডিয়াট্রিক্স এবং জেরিয়াট্রিক মেডিসিন বলা হয়। আমি এটাই বলার চেষ্টা করছি যে এইটা এতটাই স্পেশাল একটা ব্রাঞ্চ যে এইটার জন্য একটা স্পেশাল একটা স্ট্রিম অফ মেডিসিন তৈরি হয়েছে, কারণ এই মানুষগুলোর শরীরের ডাইনামিক্স, ফিজিওলজি পুরো আলাদা। এই শারীরিক বৈচিত্র্যের কথা যেটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের থেকে আলাদা, সেটা অনেক ওষুধ দেওয়ার সময় চিন্তা করে দিতে হয়। যেমন সাধারণভাবে বলছি, একজন গর্ভবতী মাকে যদি এমন কোনো ওষুধ দিয়ে ফেলা হয় যেটা ওনার জন্য সুটেবল না, সেক্ষেত্রে মায়ের ক্ষতি এবং ভ্রূণটিরও ক্ষতি হতে পারে, যেটা আমরা জানি যাকে টেরাটোজেনিক এফেক্ট বলা হয়। এবং অনেক ক্ষেত্রে হায়ার ডোজ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের হলে তাদের যেহেতু শারীরিক সহ্য শক্তি কম এবং তাদের কিছু ক্ষেত্রে ইমিউনিটির ক্ষেত্রেও কম থাকে, তাহলে তাদের যে সাইড এফেক্টগুলো সেগুলো অনেক বেশি হতে পারে। এই যে পার্টিকুলার মানুষগুলোকে, প্রেগন্যান্ট মাদার বা চাইল্ড, জেরিয়াট্রিক পপুলেশন, তাদের ক্ষেত্রে কিন্তু ফার্মাকোলজির যে ডিপ নলেজ এবং ডিসিশন মেকিং, সেটা কিন্তু সবসময় দরকার হয়। তাই এদের ক্ষেত্রে সেলফ মেডিকেশন একেবারেই উচিত নয়।
1: ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া দেখে নিজে নিজে চিকিৎসা শুরু করেন অনেকেই, কিছু একটা হলো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ঘেঁটে একটা ওষুধ তারা খেয়ে নেন, এই বিষয়টা কতটা বিপজ্জনক রূপ নিতে পারে?
0: দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যখন চিকিৎসক হিসাবে একজন মানুষকে দেখছি, সব থেকে আগে কিন্তু যার হচ্ছে সেটার মধ্যে হচ্ছে আমাদের একটা বন্ডিং অফ ট্রাস্ট, যে আমি ওনার একটা অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছি, ওনাকে ক্লিনিক্যালি দেখছি, ওনার কথা শুনছি, ওনার পুরনো কাগজ দেখছি, ওনাকে আগেও কোনো রোগের জন্য আমি হয়তো দেখেছি, ওনার কোনো ফ্যামিলি হিস্ট্রি বাবা মায়ের আছে আমি জানি। তো এই এতগুলো যে ডেটা, এটা কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে একজন তার কয়েকটা রিপোর্ট বা কয়েকটা কন্ডিশন টাইপ করছেন বা প্রম্পট করছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করছেন, সেটা কোনোভাবেই সম্ভব না। ইনফ্যাক্ট এমন কিছু রোগ আছে যেটা মানুষ আমাদের চেম্বারে হেঁটে ঢুকলে তাদের হাঁটা দেখে বা তাদের শরীরের গড়ন দেখে আমরা বুঝতে পারি। তো ওগুলো যে স্টেপ, তার জন্য এত ডিটেল, এত দীর্ঘ আমাদের

0: টেকনিক্যাল ট্রেনিং, সেটা কিন্তু ওই 5-10 মিনিটের সোশ্যাল মিডিয়ার যে প্রম্পট দেওয়া হয় বা যে গ্রুপ ডিসকাশন হয় তাতে সম্ভব না। সেই ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস হতে পারে, আমরা বলি কনফ্যাবুলেশন, মানে যেটা শুনতে চাইছেন সেটাই হয়তো একটা বিভ্রান্তিকর ভাবে তৈরি হচ্ছে। তার সাথে একটা ডায়াগনোসিসের ক্রিটিক্যাল ডিলে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ধরুন অ্যাজমাকে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর কে সিওপিডি, এই ধরনের একটা যেগুলোর কমন একটা সিমটম হয় সেই ক্ষেত্রে খুব ফ্যাটাল মিস ডায়াগনোসিস হতে পারে। অবশ্যই ভুল ডোজে ওষুধ খেলে সাইড এফেক্ট, অর্গ্যান ফেলিওর, এই যে আমরা বললাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এগুলো হতে পারে। তো কোনোভাবেই সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতি তার বিকল্প কোনোদিনই হতে পারবেন না।
1: এতক্ষণ আমরা শুনলাম যে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওভার দ্য কাউন্টার গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার বিষয়টি সম্পর্কে, কিন্তু ফার্মেসি থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির ক্ষেত্রে আমাদের দেশের নিয়ম কানুন কতটা কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন?
0: ই ফার্মেসি বা অনলাইন ফার্মেসিতে 2002 সাল থেকে যে একটা আইটি অ্যাক্ট আছে সেটাতে একটা স্ট্রিনজেন্ট কিছু রুলস আছে, কিন্তু এমনি যে রিটেল ফার্মেসি বা আমরা যেটাকে অফলাইন বলতে পারি সেই ক্ষেত্রে আমার এক্সাক্টলি জানা নেই যে কোনো ফিক্সড লেজিসলেশন আছে কিনা। কিন্তু এইটার মধ্যে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রোগীর এবং যিনি বিক্রেতা তার দুজনেরই দোকানদারের তাদের একটা মানসিকতার পরিবর্তন। কারণ এটা বুঝতে হবে যে আলটিমেটলি প্রেসক্রিপশন ছাড়া যদি ওষুধ দেওয়া হয় বা বিক্রি হয় তাহলে হয়তো প্রাথমিকভাবে রোগীরও কিছুটা লাভ হচ্ছে, ওনারও কিছুটা লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি যদি সেটা ভুল হয় এবং যেটা সম্ভাবনাটা অনেক বেশি সেই ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে তার মধ্যে অ্যান্টিবায়োটিক, পেন কিলার, এগুলো পড়া উচিত, যেগুলো কোনোভাবেই যেন কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মানুষের হাতে না যায়।
1: শেষ প্রশ্ন আপনার কাছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি মূল বার্তা থাকবে? কখন ঘরোয়া উপায় কাজ করে আর ঠিক কোন মুহূর্তে চিকিৎসকের কাছে যাওয়াটা বাধ্যতামূলক?
0: দেখুন, আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের বলবো, এরকম অনেক রোগ আছে, যেরকম আমরা হার্টের পেশেন্টদের নিজেরাই শিখিয়ে দিই কখন সর্বিট্রেট খেতে হবে, আমরা অ্যাজমা পেশেন্টদের শিখিয়ে দিই হঠাৎ টান উঠলে কি খেতে হবে, যার বাড়িতে জ্বর আসছে বা বমি হচ্ছে আমরা কিন্তু তাদেরকে গাইড করে দিই। তো এমন নয় যে ডাক্তারবাবুরা বলছেন না যে হঠাৎ ইমার্জেন্সি হলে কি করবেন বা ফার্স্ট এড হলে কি করবেন, কিন্তু সেইটার একটা সীমা আছে। সমস্ত মানুষের একজন পারিবারিক চিকিৎসক থাকা উচিত, তার সাথে হয় ফোনে বা সামনাসামনি সাক্ষাতে যদি অ্যাক্সেস করে এই ওষুধগুলো খাওয়ার আগে একবার হলেও জিজ্ঞেস করে নেওয়া যায়, তাহলে অন্তত রোগীর ক্ষতি কম হবে। কারণ চিকিৎসকরা জ্ঞান তো যেগুলো ওষুধ দেন বা দিতে চান সেগুলো অবশ্যই তারা দেখে নেন যে এতে ভালো হওয়ার আগেও যেন ক্ষতিটা না হয়। আমরা যেটা বলছি যে প্রতিটি ওষুধ সেটা কিন্তু একটা ড্রাগ, ফাইনালি ইন এভরি ড্রাগ হুইচ ইজ ইন এক্সেস ইজ কাইন্ড অফ এ পয়জন। তো আপনার যেটা দরকার নেই সেটা হয়তো চিকিৎসক বন্ধু অনেক আগেই আপনাকে খেতে না করবেন বা বারবার খেতে না করবেন। এবং আমার মনে হয় আমাদের দেশে এখন যে সরকারি চিকিৎসা ব্যবস্থা তা এতই স্ট্রং এবং এতই সুদূর বিস্তৃত যে সেই সরকারি জায়গাতেও যদি রাতবিরেতে গিয়ে একবার জেনে আসা যায় যে এই ওষুধটা খাওয়া যাবে কিনা, তাহলে কিন্তু এই সেলফ মেডিকেশনের বিপদটা অনেকটা কমে যায়।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর পুরকায়েত, নমস্কার।
0: নমস্কার।
2: নিরাময় অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তীর্থপ্রতিম পুরকায়েতের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়। আজকের মতো নিরাময় এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: এখন শুনবেন কথিকা, বিষয় গান্ধীজির পরিবেশ ভাবনা, বলছেন সঞ্জিত কুমার সাহা।
1: গান্ধীজির প্রায় 80 বছরের জীবনকালে কখনো পরিবেশের কুপ্রভাব নিয়ে কোথাও যেমন কোনো আলোচনা হয়নি, তেমনি কখনো শোনাও যায়নি বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তন নামের শব্দগুলিও। আর ওজোন স্তর, সমুদ্রের জলতল বৃদ্ধি, হিমবাহর গলন, নদীর দূষণ, কার্বন গ্যাস নিঃসরণ ইত্যাদি বিষয়ে তো সামনেই আসেনি। তখন প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে চলত, কারণ

তখনও প্রকৃতিকে ধ্বংস করে প্রকৃতিকে জয় করে নেওয়ার উদগ্র বাসনায় মানুষ মত্ত হয়ে ওঠেনি, সূচনা দেখা দিয়েছিল মাত্র। সেই সূচনা দর্শনেই তিনি ভবিষ্যতের ভয়াবহতা আঁচ করতে পেরে হিন্দ স্বরাজের মাধ্যমে সবাইকে সজাগ ও সতর্ক করে বলেছিলেন, যন্ত্র আধুনিক সভ্যতার প্রতীক নয়, এটা পাপ। যন্ত্র মানুষের যেমন চাহিদা বাড়াতে সাহায্য করবে, তেমনি মানুষের লোভ ও ভোগের ইচ্ছাকেও উস্কে দেবে। মানুষের এই অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য প্রকৃতির ধ্বংস অনিবার্য হয়ে উঠবে, কারণ শিল্পকেন্দ্রিক উন্নয়নে যন্ত্র লাগাতার কাঁচামাল চাইবে, আর কাঁচামালের উৎস তো প্রকৃতি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ ধ্বংস হবে। নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে একদিকে যেমন সম্পদের পরিমাণ কমবে, তেমনি অপচয়ও শুরু হবে, এর ফল হবে মারাত্মক। সেই ফল যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। পরিবেশের সুস্থতা ও সুরক্ষার জন্য গান্ধীজি সেই কবে হিন্দ স্বরাজের মাধ্যমে আমাদের সজাগ ও সতর্ক করে দিয়ে বলেছেন, আধুনিক যন্ত্র ভবিষ্যতে আমাদের জীবনে সংকট ডেকে আনবে, আর সেই জন্যই তিনি যন্ত্রসভ্যতাকে পাপ বলেছেন। তখন সবে শিল্প বিপ্লবে শুরু হয়েছে, তার আঁচ এসে পড়েছিল আমাদের দেশেও। খাদির কাপড়ের পরিবর্তে মিলের কাপড় এসে হাজির হতেই বহু চরকা বন্ধ হয়ে গেল, এক ধাক্কায় বহু মানুষ বেকার হয়ে গেল। স্বাধীনতাকামীদের অনেকেই তখন বিদেশি বর্জনের ডাক দেন, এমনকি ইংরেজদের বিরুদ্ধে গর্জেও ওঠেন কেউ কেউ। আর গান্ধীজি তখন ভারী শিল্পর ফলে আমাদের কী কী ক্ষতি হতে পারে সে বিষয়ে তিনি বলতে থাকলেন। আমরা গান্ধীজির কথায় কর্ণপাত না করায় আজ যে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছি তা স্পষ্ট। ইতোমধ্যে পাহাড়, অরণ্য, নদী, সমুদ্রের স্বাভাবিক পরিবেশতন্ত্র পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে পরিবেশগত উদ্বাস্তুর সংখ্যাও। এসব তো হয়েছে প্রকৃতিকে নির্মমভাবে ধ্বংস করেই, এর অনিবার্য প্রভাব পড়েছে সমাজেও। মানুষে মানুষে বৈষম্য বেড়েছে, মানুষে প্রাণীতে সংঘাত বেড়েছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। শুধু তাই নয়, অনেক প্রাকৃতিক সম্পদ চিরতরে ফুরিয়ে যাওয়ার মুখে। এরকম যে হতে পারে, গান্ধীজি তাঁর অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি দিয়ে আজ থেকে বহু বছর আগেই উপলব্ধি করতে পেরেছিলেন, আর সেই জন্যেই তখন তিনি বলেছেন, আর্থ প্রোভাইডস এনাফ টু স্যাটিসফাই এভরি ম্যানস নিড বাট নট ফর এভরি ম্যানস গ্রিড, অর্থাৎ পৃথিবীতে যা আছে তা সব মানুষের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু একজন মানুষের লোভ লালসাকেও মেটাতে পারবে না, কারণ লোভ ও লালসা যে সীমাহীন। মানুষ ও প্রকৃতিকে তিনি দেখেছেন এক অখণ্ড পরিবেশের ঐক্যবন্ধনে, এজন্য তিনি শুধুমাত্র আত্মশাসন ও সংযমের মাধ্যমে লোভ নিবারণের কথাই বলেননি, বলেছেন স্বচ্ছতার কথাও। স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকলে মন শুদ্ধ থাকে, সমাজ সুস্থ থাকে। ছাত্রজীবদের তাই নিয়ম করে সাফাইয়ের কথা বলতেন, বলতেন গ্রাম সাফাই, স্কুল সাফাইয়ের সঙ্গে বাড়ি, রাস্তা ও অলিগলি থেকেও আবর্জনা পরিষ্কার করতে হবে, এতে রোগ বালাই কম হবে। এটুকু বলেই তিনি থেমে থাকেননি। আজ থেকে প্রায় 80 বছর আগে হরিজন পত্রিকায় তিনি লিখেছেন, গ্রামের ও বাড়ির জঞ্জালগুলিকে কয়েক ভাগে ভাগ করে তার পুনর্ব্যবহার করার বিষয়ে। যেমন কিছু জিনিস সারে পরিণত হতে পারে, সেগুলোকে আলাদা করে জমিতে দেওয়া, যেগুলো সার হবে না সেরকম জিনিসকে মাটিতে পুঁতে দেওয়া যেতে পারে, আবার ছেঁড়া ন্যাকড়া ও বাজে কাগজ দিয়ে ভালো কাগজ তৈরি হতে পারে। সে সময়ে এখনকার মতো ঘরে ঘরে শৌচাগার ছিল না, প্রায় সবাইকেই মাঠে জঙ্গলে পাতকৃত্য সারতে হতো, কিন্তু তা না করে ছোট ছোট গর্ত খুঁড়ে সেখানে মলত্যাগ করে মাটি চাপা দিলে অল্প দিনের মধ্যেই উত্তম সার তৈরি হতে পারে। এগুলি কেবল কথার কথা ছিল না, তিনি নিজে তা করে দেখিয়েছেন। এছাড়াও পুষ্করিণী ও ইনারাগুলিও যাতে সুরক্ষিত থাকে তার বন্দোবস্ত করতে হবে, কারণ সেই সময় এগুলিই ছিল পানীয় ও নিত্য ব্যবহারের জন্য একমাত্র জলের উৎস। এখন

যারা পরিবেশ নিয়ে কাজ করছেন তাদের একটা বড় অংশই গান্ধীজিকে গোড়ার পরিবেশবাদী হিসাবে উল্লেখ করছেন। এখানে একটু বলা দরকার, তিনি কিন্তু একেবারে যন্ত্রের বিরুদ্ধেও ছিলেন না, ছিলেন বৃহৎ যন্ত্রের বিরুদ্ধে। তিনি কুটির শিল্পের পক্ষে সওয়াল করেছেন, তিনি বেশি মানুষের দ্বারা বেশি বেশি উৎপাদনের কথা বলেছেন, এর ফলে প্রকৃতি ও পরিবেশে যেমন ভারসাম্য।

0: লক্ষ্য ছিল হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজের মূল কথা পরিপূর্ণ বিকাশ ও উন্নত মানের জীবনযাপন, যেখানে মানুষের অন্তরের পরিবর্তন ও দৃষ্টিভঙ্গি বদলের সঙ্গে তার বিচার ও বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, অনুভূতি প্রভৃতি মানবিক গুণাবলীকে আরও উৎকৃষ্ট করে তুলতে সাহায্য করবে। প্রকৃতই এর সঙ্গে সুস্থ পরিবেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত। গান্ধীজি প্রকৃতি ধ্বংসের বিপক্ষে ছিলেন, তাঁর মুখেই তাই প্রথম উচ্চারিত হয়েছে পরিবেশ চেতনার কথা। একজন মানুষ কতটা সমাজচিন্তক ও পরিবেশ সচেতক হলে তবে বলতে পারেন আমরা উত্তরাধিকার নিয়ে জন্মাই, উত্তরাধিকার রেখে যাই। অর্থাৎ এই জগতে আমরা যা কিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যেমন অরণ্য, নদী, পাহাড়, ঝর্ণা, আলো, বাতাস, ভূমি ইত্যাদি, এগুলো কোনো কিছুই কিন্তু আমার নয়, আমাদের উত্তর প্রজন্মর জন্য। এগুলির কোনো রকম ক্ষতি সাধন বা ধ্বংস না করে যেমনটি পেয়েছি তেমনটিই রাখতে হবে। আমরা আছি শুধুমাত্র অছি হিসাবে। এই কথাগুলির মধ্যেই তো তাঁর গভীর জীবনবোধ ও পরিবেশ ভাবনার সুচিন্তন ধরা পড়ে। শুধু চিন্তাই নয়, তাঁর জীবনচর্চাতেও এর ছাপ স্পষ্ট। তাই তিনি এখন শুধু ভারতের নন, গোটা বিশ্বের কাছে, সমস্ত পরিবেশবাদীদের কাছেই এক প্রেরণা।
1: গান্ধীজির পরিবেশ ভাবনা কথিকাটি শুনলেন, বললেন সঞ্জিত কুমার সাহা। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়া কি টোরি, এই রাগে খেয়াল, শিল্পী যুধাজিৎ রায়, তবলা সঙ্গতে অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। এখন মিয়া কি টোরি, এই রাগে খেয়াল, শিল্পী যুধাজিৎ রায়।

শুনলেন মিয়া কি টোরি রাগে খেয়াল শিল্পী যুধাজিৎ রায়, তবলা সঙ্গতে ছিলেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: RBI এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম পর্বে রয়েছে ওপেনটি বায়োস্কোপের গান, প্রথম শিল্পী অনুপম রায়।

0: শুনছেন ওপিনটি বায়োস্কোপের গান। এ গানটি শুনলেন প্রসেনের কণ্ঠে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: গানে গানের প্রথম পর্ব শুনছেন ওপেনটি বায়োস্কোপের গান। এবারের শিল্পী উপল সেনগুপ্ত।

0: গানে গানের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের অন্যতম উন্নয়নের চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। ইউজিসি নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ অন্যান্য কাজের ভিসা ধারকদের সেদেশে থাকা 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। বিশ্ব প্যারাশুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দিনে 1টি সোনা, 2টি রূপ ও 1টি ব্রোঞ্জ পদক সহ মোট 4টি পদক জয় করেছে। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী 11টি গুরুত্বপূর্ণ উন্নতিশীল ও অর্থনৈতিক দেশ দুদিনের শিখর সম্মেলনে যোগ দিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক উদ্ভাবনী সহযোগিতাপূর্ণ সুস্থায়ী নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদ আলী প্রমুখ এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মরিও ভিরেরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারা আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসেক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরাও ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আজ ব্রিক্স বাণিজ্য ফোরামের 2026 অনুষ্ঠিত হবে। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত 1000-এরও বেশি কর্পোরেট এক্সিকিউটিভ, বাণিজ্যমন্ত্রী, আন্তর্জাতিক

0: বিনিয়োগকারী ও শিল্প উদ্ভাবক ফোরামে যোগ দিচ্ছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানকার যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্গ, তিন মূর্তি মার্গ, 30 জানুয়ারি মার্গ, রাজেশ পাইলট মার্গ, জনপথ, অশোক রোড, বাড়াখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্গ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে, পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবনের সংগ্রহালয় এবং অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে। ব্রিক্স সম্মেলন 2026-এর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ দিল্লির সমস্ত কেন্দ্রীয় সরকারি কার্যালয় বন্ধ রাখা হয়েছে। একই কারণে আজ দিল্লির রাজ্য সরকারি অফিস, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতির 7.8% হারে বৃদ্ধির প্রেক্ষিতেই IMF-এর এই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। সংস্থাটির যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর APJ আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় তাঁর স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। 1893 সালের 11 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
1: Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
0: প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায় ও বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌরবিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC NET 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এই মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। উল্লেখ্য, ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যায় তিনটি পত্রের পরীক্ষায় বেশ কিছু বিচ্যুতি ধরা পড়ায় NTA নতুন করে এগুলি পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। CSIR UGC নেটের জুন 2026-এর রেজাল্ট এবং র্যাঙ্ক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, পরীক্ষার্থীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল ও র্যাঙ্ক দেখতে পারবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেছেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: আমি এ তয় করনা হোগা কি 2047 তক ড্রাই ল্যান্ড মে পানি কি উৎপাদকতা কিতনি বাড়ানি হ্যায়, মিট্টি কা স্বাস্থ্য কিতনা সুধারনা হ্যায়, দলহন অর তেলহন কা উৎপাদন কেসে বড়ে, উৎপাদকতা কেসে বড়ে, আয়াত নির্ভরতা ভি ঘটানা হ্যায়, কিসান কি আয় বাড়ানা হ্যায়, অর জলবায়ু সহনশীলতা কো ভি বাড়ানে কি আবশ্যকতা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসা

0: তা ধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ আজ জানিয়েছে, E1, E2, E3, H1B, H1B1, L1, O1 এবং TN ভিসাধারী এবং তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা রয়েছে। মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11ই সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। 2001 সালের 11ই সেপ্টেম্বর আল কায়দা জঙ্গিরা 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নজিরবিহীন হামলা চালায়। ওই সন্ত্রাসবাদী হামলায় 2,977 জন সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে 77টি দেশের নাগরিক ছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে আমেরিকার একটি চালকহীন নজরদারি যানকে নিশানা করেছে। IRGC জানিয়েছে তারা হরমুজ প্রণালীর প্রবেশ মুখে মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক চালকহীন সাবমেরিন সেলড্রোন আটক করেছে। বিশ্ব প্যারাশুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দিনে 1টি সোনা, 2টি রূপো, 1টি ব্রোঞ্জ সহ 4টি পদক জিতেছে। দক্ষিণ কোরিয়ার চ্যাংগোনে আয়োজিত 8x10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং H1 দলগত ইভেন্টে মোনা আগরওয়াল, লাবনী লেখারা এবং মিলিশার ভারতীয় দল সোনা পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026-এর ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম, সিদ্ধপীঠ তারাপীঠ শক্তি সাধনার এক পুণ্যভূমি। লিখেছেন শম্ভুনাথ সেন। সর্বধর্ম, মত ও পথের বিচিত্র মিলনভূমি রার দেশ বীরভূম। রারবঙ্গের এই লাল মাটিতে পা রাখার জন্য পর্যটকদের আগ্রহ আর কৌতূহলের অন্ত নেই। পঞ্চপীঠের বীরভূমে তন্ত্রক্ষেত্র তারাপীঠ শক্তি সাধনার এক পুণ্যভূমি। তাই ধর্মপিপাসু তামাম ভারতবাসী আজও বছরভর ছুটে আসেন এই সাধন ক্ষেত্রে। কথিত সর্বপ্রথম মহামুনি বশিষ্ঠদেব তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন, শেষ সাধক বাকসিদ্ধ বামাক্ষেপা। বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের তারাপীঠে দ্বারকা নদের তীরে তারামায়ের মন্দির জনশ্রুতি। প্রায় 1,500 বছর আগে বণিক জয়দত্ত সদাগর এক স্বপ্নাদেশে মা তারার মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে 1701 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ করেন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ঢেকার রাজা রামজীবন রায়চৌধুরী। ক্রমে তাও ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমান মন্দিরটি 1818 খ্রিস্টাব্দে মল্লারপুরের দানবীর জগন্নাথ রায়ের অর্থানুকূল্যে নির্মিত। তীর্থক্ষেত্রের উন্নয়নে গঠিত হয়েছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। প্রশাসনিক নিরাপত্তার কারণে স্থানীয় মানুষের দাবিতে তারাপীঠ ফাঁড়িকে 2015 সালে থানায় রূপান্তর করা হয়। বৈশাখে নববর্ষের প্রথম দিন থেকেই ছুটে আসেন ভক্তরা। ব্যবসায়ীরা মা তারার কাছে হালখাতা উৎসর্গ করে প্রার্থনা জানান। জ্যৈষ্ঠে ফলহারিণী অমাবস্যায় কালিকা পূজা দেবী তারা মায়ের ওপর নিবেদিত হয়। আষাঢ় মাসে মা তারার রথযাত্রা উৎসবে উপস্থিত হন অগণিত ভক্ত পুণ্যার্থী। শ্রাবণে শিবের মাথায় জল ঢালার মাস, হাজারো নর নারী গৈরিক বসনে আসেন তারাপীঠ মন্দির সংলগ্ন চন্দ্রচূড় শিবের মাথায় জল ঢালতে। আর এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ সেজে ওঠে অন্য সাজে। আজও মানুষের বিশ্বাস মা তারা এই দিন জগৎ সৃষ্টি করেছিলেন। কৌশিকী অমাবস্যাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। দেবী দুর্গার।

অপর নাম হল কৌশিকী। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে দানব রাজা শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড জর্জরিত, দেবতাদের আবাহনে হঠাৎ দেবী পার্বতী উপস্থিত হন। তখন দেবীর নাম হয়েছিল ভগবতী কৌশিকী। লোক বিশ্বাস অনুসারে দেবী কৌশিকী ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতেই আবির্ভূতা হন।

0: তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় জীবনের চরম আরাধনায় সিদ্ধি লাভ করেন তারা সাধক বামাচরণ চট্টোপাধ্যায়। বামাচরণ হয়ে যান সাধক বামাক্ষেপা। বামাক্ষেপার সেই সিদ্ধি লাভের পর থেকেই ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তারাপীঠের ইতিহাসে এক পরম পবিত্র তিথি হিসেবে পরিগণিত হয়েছে। এবার 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে অত্যাধুনিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ভিড় সামলাতে ও সঠিক পথের দিশা দিতে থাকছে কিউআর কোড ভিত্তিক ডিজিটাল গাইড ম্যাপ। সম্প্রতি হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার জেরে অগ্নিকাণ্ড রোধে মোতায়েন থাকবে আধুনিক ফায়ার ফাইটিং রোবট। পুলিশের সহায়তা কেন্দ্র, বিশালাকার পার্কিং সহ দ্বারকা নদে মোতায়েন থাকবে অভিজ্ঞ ডুবুরির দল। হোটেল ভাড়ায় করা নজরদারির পাশাপাশি সার্বিক সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা সম্পূর্ণ নির্ভয়ে ও নির্ভাবনায় তারা মায়ের দর্শন করতে পারেন। ধর্ম আজও মানুষকে রক্ষা করে, আর এই বিশ্বাসেই বছরভর লক্ষ লক্ষ সাধারণ সংসারী মানুষজন শান্তির সন্ধানে ছুটে আসেন বামাক্ষেপার তারাপীঠে। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানের দ্বিতীয় পর্ব। আজ শুনবেন উমা ছবির গান, প্রথমে শিল্পী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: উমা ছবির শেষ গান সোমলতা এবং উজ্জয়িনীর দ্বৈতকণ্ঠে।

0: এবারে
1: গান শুনুন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম এক্স প্রেম, এক্স ইজ ইকুয়াল টু প্রেম।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।

গুরগাওয়াগান 2210-7325 2210-7325 এই নম্বরে আপনাদের সঙ্গে কথা হবে। এবং গতদিন আমি কথা দিয়েছিলাম যে আজ শুধুই আপনাদের গায়ত্রী বসুর গাওয়া আপনাদের তরফ থেকে আসা অনুরোধের গানই শোনাব। পরের গানে যাব, কিন্তু তার আগে জরুরি কথা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30টায় গুগল মিটের মাধ্যমে, ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in এবং adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332212062 অথবা 0332212500 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। শুনলেন জরুরি কথা, আসব পরের গানে।

আরও একটি জরুরি কথা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আসবো এই গানে, কিন্তু তার আগে আরও একবার মনে করাই, আজ 2210-7325 অর্থাৎ 2210-7325 এই নম্বরে আপনাদের সঙ্গে কথা হবে এবং গায়ত্রী বসুর গাওয়া আপনাদের পছন্দের গানই আজ আমরা এই অনুষ্ঠানে শুনবো।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: গায়ত্রী বসুর গাওয়া গান আমরা শুনছি, আরও কিছু শুনব। ইতিমধ্যে শুনে ফেলেছি আমরা চারটি গান, আর বলেছি যে আপনাদের সঙ্গে কথা হবে 2210-7325 এই নম্বরে, 2210-7325 এই নম্বরে। টেলিফোনে আমাদের আছেন, অনবরতই আছেন বন্ধুরা, তাদের সঙ্গে এবার একটু কথা বলি। প্রথম কার সঙ্গে কথা বলতে পারছি একটু দেখে নি। নমস্কার,
1: আমি বাঁকুড়া মিলনপল্লী থেকে বলছি।
0: বলুন দাদা।
1: আমি সদ্দেহা সাবিত্রী গায়ত্রী দেবীর একটি কালজয়ী গান আমি শোনার জন্য অনুরোধ করছিলাম, যেটা শিল্পী চলচ্চিত্রের রুমঝুম রুমঝুম।
0: রুমঝুম রুমঝুম, আচ্ছা। শিল্পী ছবিতে এই গান আমরা শুনেছি প্রণব রায়ের কথায় এবং গোপীন মল্লিকের সুরে। বেশ,

শুনবো, আপনাদের অনুরোধের গান শুনবো বলেছি, অবশ্যই আজ শুনবো, চেষ্টা করব যত বেশি সম্ভব শুনতে পারি। তার আগে একটু বলে নিই, গায়ত্রী বসুর প্রথম রেকর্ড, তার যে হদিশ পাওয়া যায় সেটি 1947 সালের জানুয়ারি মাসে রামকৃষ্ণচন্দ্র এবং সন্তোষ মুখোপাধ্যায়, রামকৃষ্ণচন্দ্রের লেখা এবং সন্তোষ মুখোপাধ্যায়ের সুরে তিনি দুখানি গান রেকর্ড করেছিলেন, তুমি দুহাত ভরিয়া আর উল্টো পিঠে ছিল, জানি আমারে যাবে গো ভুলি। 1947 পর আমরা গত কোনো একটি পর্বে বলেছি যে দুবছরের একটা অপেক্ষা ছিল, এই গান জনপ্রিয় হয়েছিল তা সত্ত্বেও শিল্পীর দ্বিতীয় রেকর্ড প্রকাশ হতে দুবছর লেগে গিয়েছিল, এবং তার কারণও বলেছি যে যে কোম্পানির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ ছিলেন সেই কোম্পানির যিনি কর্ণধার তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে পরবর্তীতে তিনি অন্য গ্রামোফোন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং সেখান থেকে তার দ্বিতীয় রেকর্ড প্রকাশিত হয়, এবং সেই দ্বিতীয় রেকর্ডের প্রকাশকাল 1949 সালের জুলাই মাস। এখানে তিনি পবিত্র মিত্রর কথা এবং সুধীরলাল চক্রবর্তীর সুরে দুখানি গান গেয়েছিলেন, মোর মনোবনে দোলা লাগে এবং কেন মিছে ফিরে চাও। তারপর তৃতীয় রেকর্ড হিসেবে আমরা তার কাছে 1952 সালের মার্চ মাসে পেলাম দুখানি গান। সেই গান প্রথমটি শুকতারা আকাশের কোণেতে সন্তোষ মুখোপাধ্যায়ের কথায় দিলীপ সরকারের সুর, আর ঠিক তার উল্টো পিঠে ছিল কোন দূর বনের পাখি, এই দু এই গানেরই দ্বিতীয় গানের কথা এবং সুর ছিল দিলীপ সরকারের। এই দুটি গান কিন্তু আমরা শুনেছি শুকতারা আকাশের কোণেতে এবং কোর কোন দূর বনের পাখি। এরপর 1953 মার্চ মাসে তিনি পবিত্র মিত্রর কথায় সুধীরলাল চক্রবর্তীর সুরে দুখানি গান রেকর্ড করলেন, তার একটি আমরা একটু আগে শুনেছি কেন এলে মধু রাতে গো, এই গানটি আমরা শুনেছি, আর এর উল্টো পিঠে ছিল যেটি আমরা শুনিনি জীবন সাগরে নিরাশার ঢেউ, আর এই মাত্র আমরা শুনলাম আর কতকাল থাকবো বসে অতুল প্রসাদের গান। এটি 1953 সালের পুজোর রেকর্ড ছিল, এর উল্টো পিঠে ছিল আমিও একাকী তুমিও একাকী।

আর এবারে তো আপনাদের অনুরোধের গান, যদিও এটি আধুনিক গান নয়, ছবির গান। চেষ্টা করব আমরা বেশি করে একটু আধুনিক গান শুনবার, তবু এই গানটি শুনছি, আর হয়তো ছবির গান সেভাবে নাও শুনতে পারি। এই গানটি আমরা শুনি, রুমঝুম রুমঝুম। আমরা আগেই বললাম এটি 1956 সালে আমরা প্রথমবার শুনতে পেয়েছিলাম প্রণব রায়ের কথায়। আসুন এই গানটি শুনি। ছবির নাম, শিল্পী।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: 2210-7325-22-107-325 কেউ আছেন, সরাসরি কথা বলার চেষ্টা করব। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানে ডাঙ্গাহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: বলুন দাদা।
2: এই আমার যখন 18-19 বছর বয়স, এই ধরুন 85-86 সাল, 1900, সেই সময় ওই গায়ত্রী বসুর গান শুনতে মোটামুটি খুব ভালোবাসত, এবং রেডিও নিয়ে মাঝে মাঝে গায়ত্রী বসুর যে গান সেগুলো আধুনিক গান দেওয়া হতো বা শুনতাম। তো যাই হোক, আমার একটা গান বেশ মনে পড়ছে, তুমি আমার নিত্যকালের নিত্যদিনের সাথে, মানে এই গানটা খুব ভালো লাগতো, তখনকার দিনে বেশ ভালো প্রচলন ছিল এবং বাইকে বাইকে এই গানটা গাইতো। যদি ওই গানটা পারে, গানটা খুব ভালো
1: বেশ বেশ। আরো কোনো বন্ধু আসেন কিনা একবার একটু দেখে নি। আমাদের টেলিফোন লাইনের হলদে সবুজ আলো জানান দিচ্ছে আছেন কেউ একজন, একটু দেখি কথা বলার চেষ্টা করি। এই তো, এই ছিলেন, এই নেই। আচ্ছা বেশ, নমস্কার, সুপ্রভাত।
3: নমস্কার,
1: সুপ্রভাত।
3: সুপ্রভাত, আমি বাঁকুড়া জেলার কুড়িগ্রাম থেকে বলছি, হরেকৃষ্ণ রক্ষিত।
1: বলুন দাদা।
3: আমার পছন্দের গান হচ্ছে, দূরের পাহাড় যেন কত শান্ত ছেলের মতো।
1: হ্যাঁ,
3: কথা শ্যামল গুপ্ত, সুর শ্যামল মিত্র, 1956 সালের গান।
1: একদম ঠিক বলেছেন।
3: ও, আর আর একটা কথা হচ্ছে, আমার সন্ধ্যা প্রদীপ,
1: না দুটি গান অনুরোধ হবে না, একটি একটি একটি একটি একটি একটি গান।
3: নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন,
3: ভালো থাকবেন।

তুমি আমার নিত্যকালের, রতন কুমারের কথায় অভিজিতের সুরে এই গানটি 1955 সালের ডিসেম্বর মাসে শিল্পী গেয়েছিলেন। এই তুমি আমার নিত্যকালের এই রেকর্ডের ঠিক উল্টোপিঠের গানটি অভিজিতের কথায় এবং সুরে, সে গানটি ছিল শাওন মেঘে মেঘে বাজে। আসুন শুনি তাহলে অনুরোধের গান।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আপনারা শুনতে চেয়েছেন তুমি আমার নিত্যকালের এই গান, আর আমি আপনাদের শোনাচ্ছি এর উল্টো পিঠের গান।

এবারেও আপনাদেরই অনুরোধের একটি গান, দূরে পাহাড় যেন কত, 1956 সালে রেকর্ডের গান, শ্যামল গুপ্তর কথা, শ্যামল মিত্রর সুর শোনাব, কিন্তু তার সঙ্গে বাড়তি শোনাব এর ঠিক উল্টো পিঠের গান, এটিও শ্যামল গুপ্তর কথা, শ্যামল মিত্রর সুর।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: 2210 7325 2210 7325 আপনাদের অপেক্ষায়। নমস্কার সুপ্রভাত।
2: নমস্কার সুপ্রভাত।
1: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
2: আমি জগন্নাথ দে, গাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি।
1: বলুন দাদা।
2: বলছি গায়ত্রী বসু যেসব গান আপনি শোনাচ্ছেন খুবই ভালো লাগছে। আমি তো, আমার এখন 70 বছর বয়স ঠিক কথায়, কিন্তু ওনার গান আমি বেশি শুনিনি। ইয়েতে তরফ থেকে আপনি যে উপস্থাপনা করছেন খুবই ভালো লাগছে, অনেক অজানা তথ্য জানতে পারছি। হ্যাঁ, আমাদের জন্মানোর আগেই তো অনেক গান হয়ে গেছে, এগুলো শুনিনি, আজ শুনতে পারছি আপনাদের থেকে।
1: বেশ, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন।

0: এসেছেন আরও এক বন্ধু, 2210-7325-2210-7325 এই নম্বরে। দেখা যাক কে আছেন। নমস্কার।
1: নমস্কার দিদি, আমি সামার কাজীপাড়া থেকে মোবাইল শিখছি।
0: বলুন দাদা।
1: বলছি যে আপনি কয়েক শুক্রবার ধরে শুধু গায়ত্রী বসনে গান প্রচার করছেন, তো
0: হ্যাঁ
1: কি ব্যাপার? এটা

0: আপনারা তো আগে আগে অন্য অন্য নোডাল গার্ড প্রচার করতেন।
1: আচ্ছা,
0: প্রতি শুক্রবার এরকম হচ্ছে কেন?
1: আপনার ভালো লাগছে না তাই তো?
0: না না, ভালো লাগার জন্য বলছি না, আমি আপনাকে এমনি বলছি।
1: আসলে
0: আগে আগে তো অন্য অন্য জোনাল সেটা করতেন, সেই জন্য বলছি। এই কয়েক শুক্রবার থেকে গায়ত্রী বসুর গান শুনছি, সেই জন্য বলছি।
1: বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ।
0: ভালো না লাগে, ভালো না লাগে কথা নাই, ভালো লাগছে অবশ্য।
1: বেশ বেশ বেশ, শুনতে থাকুন। আসলে এই প্রসঙ্গে আমি বলি, একটা সময় আছে, একটা সময় ছিল যখন এই শুক্রবারের গানের ভেলা যখন আমি নতুন শুরু করলাম, যখন প্রথম প্রথম এই অনুষ্ঠান করতে শুরু করলাম, তার ঠিক আগে আগে বিশ্বনাথ দাস দীর্ঘ 10 বছরেরও বেশি তিনি এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং আপনাদের খুব প্রিয় মানুষ ছিলেন তিনি। এবং এই বাংলা আধুনিক গানের গানের ভেলা এটি, এবং এই আধুনিক গানের সেই সময়কার সাক্ষী, নিজেও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, তার লেখা অনেক গান বিভিন্ন শিল্পীরা গিয়েছেন, সুরকাররা সুর করেছেন। বিশ্বনাথ দা চলে যাওয়ার পর যখন এই অনুষ্ঠান আমি শুরু করলাম, তখন আমি এক এক দিন এক একজন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করতাম। মূলত দেখতাম যে যাদের জন্মদিন আছে আশেপাশের সময়, তাদের জন্মদিন ধরে ধরে অনুষ্ঠান করতে শুরু করতাম, অনুষ্ঠান করতে শুরু করলাম। তাতে দেখা গেল প্রত্যেক সপ্তাহেই কারোর জন্মদিন আসছে এমনটা নয়, তখন জন্মদিন নেই এমন কাউকে একজনকে খুঁজে বার করতে হতো। আবার কখনো কখনো দেখা যেত যে একই দিনে দুজনের জন্মদিন পড়ে গেছে, তখন ওই অর্ধেক অর্ধেক 30 মিনিট এই শিল্পী, 30 মিনিট ওই শিল্পী, অনুষ্ঠান এভাবে করতে হতো। জন্মদিন আশেপাশে খুব কাছাকাছি সময় আছে, সেই সময় তাকে ঘিরে অনুষ্ঠান করলে এর থেকে ভালো তো কিছু হয়ই না। কিন্তু আমার একটা সময় মনে হলো, এইভাবে এই যে একটি পর্বের মধ্যেই একজন শিল্পীকে শুনে ফেলা, তাকে ধরে ফেলতে হবে, তার গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরতে হবে। কোনো কোনো তথ্য হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেটা শুনতেও আমাদের খারাপ লাগে না, যার ফলে অনেক তথ্য, অনেক গান, অনেক কিছু যেন আপনাদের শোনানো বাকি থেকে যায়। তখন মনে হলো, না জন্মদিন আলাদা করে নাই বা স্মরণ করলাম, বা ওই একটি পর্বের মধ্যেই তাকে শুনে ফেলতে হবে, এমন বাঁধনেও না হয় নাই বাঁধলাম, শুনি না যে কদিন শুনতে ইচ্ছে করে। আবার সব শিল্পী তো একই সংখ্যক গান পরিবেশন করেছেন এমন নন, কেউ অনেক গান গিয়েছেন, কেউ তুলনায় কম, কেউ একেবারেই কম, স্বল্প সময়ের মধ্যেই তিনি গানের জগৎ থেকে বিদায় নিয়েছেন, বা তিনি হয়তো একেবারে চিরকালের জন্য চলেই গেছেন খুব স্বল্প সময়ের মধ্যে। তার কাছ থেকে আমরা খুব ভালো ভালো কিছু পেয়েছি, কিন্তু খুব অল্প পরিমাণে পেয়েছি। কাজেই সবাইকে নিয়েই যে 4টি পর্ব করা যায় এমন নয়, আবার কাউকে কাউকে নিয়ে কোনো কোনো শিল্পী আছেন যাদের 4টি পর্ব কেন, 8টি পর্ব করলেও কম পড়ে। এই ভাবনা থেকেই মনে হলো, না একটু বিস্তারে এক একজন শিল্পীকে আরেকটু বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরি। ঘুরিয়ে ফিরিয়ে তাতেও দেখুন, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীদের এভাবে নিয়ে আসছি। এবার যদি আপনাদের ভালো না লাগে, তাহলে নিশ্চয়ই আমরা আবার এক এক সপ্তাহ এক একজন শিল্পী এমনি করেই শুনব, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একজন শিল্পীকে একটু বেশি সময় ধরে আমরা রয়ে শুয়ে শুনলাম, সেটাও হতে পারে। আশা করি আপনি আপনার উত্তর পেলেন। আর আপনাদের যে কোনো প্রতিক্রিয়া, যে কোনো ধরনের প্রতিক্রিয়া, তা অনুষ্ঠানের মাঝেই আসুক বা সবিনয় নিবেদনে আসুক, আমরা ধরে নিই যে একজন বললেন, একজন চিঠি লিখলেন, কিন্তু এমনভাবে হয়তো আরও কেউ কেউ ভাবছেন, তারা লেখেননি। কাজেই ওই একজনের মতকে আমরা কিন্তু 10 জনের মত হিসেবে আমরা মান্যতা দিই। যাই হোক, এই পর্বে তো কোনো অনুরোধ এখনো পর্যন্ত এলো না, আমরা পরপর 2টি ফোন নিলাম। তাহলে এবারে আমি আমার পছন্দের গান শুনি। আমি আমার পছন্দের গান শুনতে শুনতে 1953 সাল পর্যন্ত এসেছিলাম, তাহলে এবারে 1954 সালের আমরা একটি গান শুনে নিতে পারি, সুধীন দাশগুপ্তর কথায় এবং সুরে। আর এর উল্টোপিঠের গানটি এখনই আমরা শুনব না, কিন্তু একটু উল্লেখ করতে তো ক্ষতি নেই, উল্টোপিঠে ছিল ম্যালো নয়ন ম্যালো রে, মোহিনী চৌধুরীর কথা এবং সুধীন দাশগুপ্ত।

0: 2213 না 2210 7325 2210 7325 আপনাদের অপেক্ষায়, যিনি আছেন তাকে স্বাগত। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত,
0: কি বলছেন?
1: আমি নিরঞ্জন সাহু বলছি, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন দাদা,
1: সপ্তাহে অনুষ্ঠানটা শুনেছি, আজ সুন্দর অনুষ্ঠান শুনছি গায়ত্রী বসুকে নিয়ে। এই গায়ত্রী বসুর গান শুনলে আর এক বসুর কথা মনে পড়ে যায়, তিনি হচ্ছেন উমা বসু। আপনি পারলে হয়তো কোনো একদিন সময় করে এই শিল্পীকে নিয়ে আসবেন। যাই হোক, গান খুব অপূর্ব সুন্দর গান হচ্ছে এবং শুনছি মন প্রাণ দিয়ে। একটা গানের অনুরোধ করি, গানটা হচ্ছে, তুমি আসবে বলে সারা বেলা দুয়ার খুলে রই, কথা প্রণবরায় সুর দুর্গা সেন। এই শিল্পীর অভূতপূর্ব গান। যদিও আপনি বলবেন যে গানটা তো আগের সপ্তাহে শুনিয়েছি, তবুও অনুরোধ করছি, যেমন মাকে বারবার মা বলতে ইচ্ছা হয়, সুন্দরকে যেমন এই গানটা তেমনি শুনতে ইচ্ছা হয়, বাজিয়ে দিলে ব্যথিত হবো। ধন্যবাদ, এটুকুই বললাম, ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি বাগনান থেকে বলছি, গোপালপুর বাগনান থেকে, হাওড়া।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি বলছি আজকের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, গায়ত্রী বসুন বুঝেছেন, এর আগেও শুনেছি কিন্তু লাইন পাই না, মানে এত সুন্দর অনুষ্ঠান যে আপনি করছেন, ধন্যবাদ তার জন্য। ঠিক আছে, আর একটা জিনিস, আমি রিটায়ারম্যান বুঝেছেন, আমি চাইছি যে আপনি এইভাবে

অনুরোধ ছিল তুমি আসবে বলে এই গানের জন্য। আসুন শুনে নি তুমি আসবে বলে।

রমগীতির এই গান আমরা গতদিনও শুনেছি, আজ আবার শুনলাম প্রণব রায়ের কথায় দুর্গা সেনের সুরে। একটু সমঝোতা করতে হলো, মার্জনা চাইছি, সময় সংক্ষিপ্ত চেষ্টা করি আরও একটি গান সামান্য হলেও আপনাদের শুনিয়ে দিতে। 1955 সালের রেকর্ড, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা সুর। এই গানের উল্টো পিঠে ছিল মোর সন্ধ্যা প্রদীপ জ্বলে না।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী মজুমদার এবং অর্হণা চক্রবর্তী।

0: আচ্ছা অর্ণা, আমাকে একটা কথা বলো তো। জাদুঘর বললেই তোমার চোখের সামনে কি ভেসে ওঠে?
1: জাদুঘর বলতেই যেটা আমার চোখের সামনে ভেসে আসে সেটা হচ্ছে ধরো পুরনো কিছু মূর্তি, ছবি, কয়েকশো বছরের পুরনো জিনিসপত্র, মানে কিভাবে তাকে ধরো সংরক্ষণ করা হবে বা তার ইতিহাস, এই সমস্ত কিছু। তবে আমার সব থেকে যেটা মনে হয় যে এই যে জাদুঘরের কথা আজকে হচ্ছে, সেই জাদুঘরের পেছনেও কিন্তু একটা বিজ্ঞান রয়েছে।
0: একদম, এই যে শুধু তোমার বিজ্ঞান তা তো নয়, তার সঙ্গে শিল্প রয়েছে, ইতিহাস রয়েছে,
1: পুরনো
0: দিনের গল্প রয়েছে, এবং এই জাদুঘরকে ঘিরেই কিন্তু আমাদের বা যারা এরপর নিজেদের কেরিয়ারটা শুরু করতে চাইছে তাদের একটা দারুণ কেরিয়ার অপশন তৈরি হতে পারে।
1: একদম একদম, মানে শুধুমাত্র পুরনো জিনিস দেখভাল করাই নয়, অতীতকে যদি ভবিষ্যতের কাছে পৌঁছতে হয় তাহলে বোধহয় এর থেকে একটা ভালো সুযোগ আর হতে পারে না, তাই না?
0: একদম। এবং সেই বিষয় নিয়েই কিন্তু আজকে তোমার যুববাণীর দুই বন্ধু, আমি সায়নী এবং
1: আর আমি অর্ণা,
0: আমরা দুজনে বসেছি তোমাদেরকে আরও একটা কেরিয়ার অপশন দেওয়ার জন্য, বা তোমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছো, যেরকম আমাদের শোয়ের নাম তরুণের স্বপ্ন, যে সকল তরুণ তরুণীরা কোনো একটি বিষয় নিয়ে এগোতে চাইছে,
1: হ্যাঁ ভবিষ্যতে ভাবছে যে এর পর কি করবে, সেই এর পরের যে উত্তরটা সেটা বোধহয় আমাদের কাছে আজকে আছে।
0: যারা ওই মিউজিয়াম দেখতে দেখতে ভাবে যে এই পুরো বিষয়টা কিভাবে হচ্ছে, এর পিছনে কি মানে যা যা রয়েছে, ইতিহাস বিজ্ঞান আমরা যা যা বলছিলাম,
1: সেই সঙ্গে নিজেকেও কি একটু জড়িয়ে নেওয়া যায় বা নিজের ভবিষ্যৎকেও কি একটু জড়িয়ে নেওয়া যেতে পারে। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজকে যে আমাদের দেবে, যিনি দেবেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে মিউজোলজির বিষয়ের অধ্যাপক ডক্টর সঞ্জিত জোদ্দার স্যার।
0: একদম স্যার, আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগছে যদি বলেন?
2: খুব ভালো লাগছে এখানে এসে,
0: এখানে
2: এসে খুব ভালো লাগছে,
0: বেশ
2: নতুন অভিজ্ঞতা।
1: আর আজকে কিন্তু আমরা একটা মানে কোশ্চেন ব্যাংক নিয়ে এসেছি আপনার কাছে, প্রচুর প্রশ্ন রয়েছে,
0: মানে আমাদের নয়, ইন্টারেস্টিং সাবজেক্ট।
1: হ্যাঁ।

0: আমাদের শ্রোতা বন্ধুদেরও প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেই সব উত্তর খুঁজব, আপনার হাত ধরেই সেই সমস্ত উত্তর খুঁজব। তবে
1: বন্ধুরা যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সেই অপশন দুটি একবার বলে দিই। আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে 0332210725। যদি মনে না থাকে আরও একবার নোট করে নাও, 0332210725। এবং
0: তোমরা কিন্তু আমাদের যে ফেসবুকের যে পেজটা রয়েছে সেখানে আমাদের আজকে একটা সুন্দর মিষ্টি পোস্টার রয়েছে, সেই পোস্টারেও তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো আজকের অনুষ্ঠান শুনতে তোমার কেমন লাগছে এবং আজকের বিষয় সম্পর্কে তোমার যা যা প্রশ্ন, যাবতীয় যা যা প্রশ্ন জানতে চাও স্যারের কাছে,
1: এবং মিউজিয়ামে তোমার কোন বিষয়টা বেশ ইন্টারেস্টিং লেগেছিল সেটাও কিন্তু তুমি জানাতে পারো আমাদেরকে কমেন্ট করে।
0: একদম। তাহলে তার আগে একটা গান হয়ে যাক।
1: হ্যাঁ, যে কোনো শুরুর তো একটা আরেকটা মিষ্টি শুরু থাকে। তাহলে চলো একটা গানের পর অঞ্জন দত্তের কণ্ঠে ফিরে আসছি আমরা আবার।

0: গানে গানে ফিরলাম আজকের অনুষ্ঠানে। তুমি শুনছো তরুণের স্বপ্ন, আর তোমার সঙ্গে রয়েছি আমি অর্ণা, আর
1: আমি সায়নী। এবং এই যেই দিকে যাই রাস্তা দিয়ে আমরা শুরুটা করলাম, মানে রাস্তাটা গিয়ে আজকে মোটামুটি জাদুঘরের সামনে গিয়েই দাঁড়াবে আমাদের সংগ্রহশালার সামনে, এবং সেখানে দাঁড়িয়ে ওই যে আমরা হা করে তাকিয়ে থেকে ভাবি যে বাপরে কত কিছু। হ্যাঁ, একটাই এত বড় বিল্ডিংটার মধ্যে এত কিছু রয়েছে, শুধু তো আমাদের মানে পশ্চিমবঙ্গে বলে নয় বা কলকাতায় বলে নয়, আরো অনেক জায়গায় রয়েছে, এবং তার পিছনে যা যা পড়াশোনা রয়েছে সেই বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সঙ্গে রয়েছে ডক্টর সঞ্জিত জোদ্দার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিউজিওলজি বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়।
0: স্যার, প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মিউজিওলজি বা জাদুঘর বিদ্যা বলতে আমরা কি বুঝি, বা সংগ্রহশালা বিদ্যা বলতে আমরা কি বুঝি?
2: সেটি সংগ্রহশালা হলো একটি সমাজের সেবায় নিয়োজিত অলাভজনক স্থায়ী প্রতিষ্ঠান যা ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল যে ঐতিহ্য আছে সেগুলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, গবেষণা, ব্যাখ্যা ও প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের শিক্ষা ও আনন্দের সুযোগ সৃষ্টি করে। বর্তমানে বিভিন্ন কমিউনিটির আত্মপরিচয় নির্মাণের একটি জায়গাও হচ্ছে সংগ্রহশালা, এবং এই সংগ্রহশালা নিয়ে যে চর্চা সেটাই হচ্ছে সংগ্রহশালা বিদ্যা। তার এডুকেশান, তার রিসার্চ, সেগুলোই হচ্ছে সংগ্রহশালা বিদ্যার অংশ।
1: আচ্ছা, এই যে আমরা বলছিলাম যে ইতিহাস বা পুরাতত্ত্ব, এর সঙ্গে তো মানে আত্মিকভাবে যোগাযোগ সংগ্রহশালার, এবং সেখানে আমরা দেখছি যে তার যে বিভিন্ন স্ট্রাকচারগুলো তার পিছনে তো কিছু শৈল্পিক চিন্তাভাবনা অবশ্যই রয়েছে, যেগুলো ধরুন প্রিজার্ভ করে রাখা হয়েছে বছরের পর বছর, তার পিছনে কিছু বৈজ্ঞানিক ভাবনা চিন্তা বা বিজ্ঞান অবশ্যই রয়েছে। এইটা কিভাবে কানেক্ট করছে যদি আপনি একটুখানি বুঝিয়ে বলেন।
2: অ্যাকচুয়ালি একটু আগেই যেটা বলছিলাম যে সংগ্রহশালায় সংরক্ষণ, তো বিভিন্ন বস্তু যখন সংগৃহীত হয় তখন আমরা যে অবস্থায় পাই, কখনো দেখা যাচ্ছে ভালো অবস্থায় পাওয়া যায় বস্তু, কখনো দেখা যাচ্ছে সেটাকে সংরক্ষণ করতে হয়। তো সেটা যখন আমরা সংরক্ষণ করে যখন ডিসপ্লে করা হয় মিউজিয়ামে, তারপরেও যাতে অবজেক্ট না নষ্ট হয় তার জন্যে বিভিন্ন প্যারামিটারগুলো মেনটেন করা হয় মিউজিয়ামের, বিশেষত এনভায়রনমেন্ট। সবচেয়ে ক্ষতিকারক যেটা মিউজিয়ামের এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে মিউজিয়ামের এনভায়রনমেন্টটাকে মেনটেন করা হয়, সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট হিউমিডিটি, নির্দিষ্ট লাইট, এইগুলো মেনটেন করে অবজেক্টগুলো ভালো রাখা হয়।
0: আচ্ছা, তার মানে কিন্তু ওই বিজ্ঞান, শিল্প, সমাজবিজ্ঞান, প্রযুক্তি সব মিলেমিশে
1: কিছু মানে একটা পড়াশোনা। আমরা তো এক একটা ছোট ছোট জিনিস দেখি যে যেখানে হয়তো তার পিছনে শুধু আমার বিজ্ঞান লাগছে বা শুধু শিল্প লাগছে, কিন্তু কোথাও হয়তো দুটো মিশেল রয়েছে।
0: আরো একটা বিষয় রয়েছে, কেউ যদি ভাবে যে শুধু আমি মিউজিওলজিটাই পড়বো ব্যাস তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম
1: নয়।
0: হ্যাঁ, মানে
1: তাকে অনেক কিছু জানতে হবে তবেই এই মিউজিওলজি বিভাগে তার পড়াশোনা করাটা সম্ভব।
0: এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর বা মাধ্যমিকের পর, যদি আমি উচ্চ মাধ্যমিকটা নাও বলি, মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়লে সেইভাবে এই মিউজিওলজি বিষয়ে এগোনো সম্ভব, বা উচ্চ মাধ্যমিকের পর?
2: অ্যাকচুয়ালি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন এগুলো ক্ষেত্রে মিউজিওলজি পড়ার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নয়।
0: আচ্ছা,
2: মানে যে আর্টস নিয়ে পড়বে সে মিউজিওলজি এম এতে ভর্তি হতে পারবে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি, যে সায়েন্স নিয়ে পড়বে তারাও গিয়ে এমএসসি মিউজিওলজি করতে পারবে।
0: আচ্ছা,
2: তো দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক কি আর্টস নিয়ে পড়লো বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়লো বা বাংলা অনার্স, এখানে ল্যাঙ্গুয়েজ যেমন প্রায়োরিটি পায়, এখানে হিস্ট্রিও প্রায়োরিটি পায়, পাশাপাশি জুলজি, বটানি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, মেরিন সায়েন্স, বিটেক, কেমিস্ট্রি, মানে এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একদিকে আর্টস আর একদিকে সায়েন্স।
0: আচ্ছা,
2: কোনো সেই রকম কারো যার ব্যারিয়ার নেই।
0: আচ্ছা, এ তাহলে প্রথাগত বিষয়টা তো আপনি বললেন, এবার ধরুন এই বিষয় নিয়ে যদি ছাত্রছাত্রীরা এগোতে চায় তাহলে তার মধ্যে ওই সফট স্কিল বলতে আমরা যেটা বুঝি, দক্ষতা বা আগ্রহ, এই বিষয়গুলো ঠিক কতটা পরিমাণে দরকার?
2: অ্যাকচুয়ালি প্রথমেই দরকার হচ্ছে সাবজেক্টকে ভালোবাসা।
0: অবশ্যই
2: এখানে এই জিনিসটা প্রথমে দরকার, যে এই যে প্রথমে কেউ একটা হিস্ট্রি অনার্স বা জুলজি অনার্সের পরে সে নিজের সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে পারছে না বলে মিউজিওলজিতে করছে, এই ভাবনাটার থেকে যদি সরে যায়, গিয়ে যদি ভাবে যে এখানেও কেরিয়ার তৈরি করা যায়, এখানেও অনেক ওপেনিং আছে, এখানে কী কী জায়গা আছে,

0: এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো রেজাল্ট করলে প্রত্যেকটা সাবজেক্টের অনেক দিশা জায়গা আছে, সেইটা যদি ছাত্ররা ভালোবাসতে পারে তারপরে ঠিক দিশা খুঁজে পাবে। আমরা প্রতিবারই সেটা দেখি যে যারা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু ঠিক একটা জায়গা না একটা জায়গায় তারা চলে যাচ্ছে, মানে এইরকম একটা সময়ে দাঁড়িয়েও।
1: আচ্ছা, এই যে আপনি বললেন, মানে আমাদের অফ এয়ারও যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন মিউজিওলজি পড়ার পর কিন্তু অনেক রকম কোর্স করা যায়, সেই কোর্সগুলো নিয়ে, মানে সেটা নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে মিউজিওলজি সংক্রান্তই, তো সেই হিসেবেও তারা এগিয়ে যেতে পারছে কোর্স, সেই কোর্সের বিষয়টা যদি আপনি বলেন।
0: মিউজিওলজির পরে অ্যাকচুয়ালি কতকগুলো জিনিস থাকে, যেটা হচ্ছে এই যে একটু আগে বলছিলাম সংরক্ষণ, এই সংরক্ষণের খুব ভালো একটি কেন্দ্র আছে আমাদের NRLC লখনউতে। এই কনজারভেশন কোর্সটা করলে ডিমান্ডটা আছে যে মিউজিওলজিটা জানে এবং কনজারভেশন জানে, সে যখন বিভিন্ন পোস্ট কনজারভেটরের চাকরি থেকে শুরু করে কিউরেটর যে পোস্টে যাক, তার কিন্তু মিউজিয়ামের অবজেক্টের কেয়ার নেওয়া, মিউজিয়াম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুবিধা হয়, তো NRLC আছে। তারপরে আর্কাইভ নিয়েও পড়াশুনো করতে পারে। তারপরে আপনার যে মিউজিওলজি পড়লো সে হিস্ট্রি এমএ করলো, তাহলে হিস্ট্রি এবং মিউজিওলজি ব্যাকগ্রাউন্ড থাকলে মিউজিয়ামে চাকরির ক্ষেত্রে সুবিধা হয়। আর্কিওলজি, কারণ আমাদের সবচেয়ে বেশি সংখ্যক মিউজিয়াম হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যার জন্য মিউজিওলজির সঙ্গে আর্কিওলজি বা অ্যান্থ্রোপোলজি যদি কেউ পরবর্তীকালে পড়াশুনো করে তাহলে এগুলো সাপোর্টিং সাবজেক্ট হিসেবে ভীষণ কাজ দেয় এবং তার মিউজিয়াম পরিচালনার ক্ষেত্রে এবং মিউজিয়াম চালাতে সুবিধা হয়।
1: বেশ, মানে তাহলে যারা পড়াশোনা করবে ভাবছে এই বিষয় নিয়ে, তারা ওই এই যে আপনার মিউজিওলজি সেটা পড়ার পর এই কোর্সগুলোর দিকে তারা এগোতে পারে এবং সেখানে তারা নিজেদের কেরিয়ারের গতিপথটা খুঁজে পেতে পারে। এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি তো এই কোর্সটা সম্পর্কে বললেন, মিউজিওলজি মানে সেইটা কি আমরা, মানে এই পড়াশোনাটা করতে গেলে কি উচ্চ মাধ্যমিকের পরেই ভর্তি হওয়া যায় নাকি সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের প্রয়োজন?
0: না, এখানে অনার্সের পরেই অ্যাকচুয়ালি অ্যাডমিশনটা হয়, অথবা
1: মানে যে কোনো, আপনি যেরকম বললেন যে কোনো সাবজেক্ট,
0: যে কোনো সাবজেক্ট থেকে, যেমন রবীন্দ্রভারতী আছে ওদের যেমন BFA আছে, BTEC আছে, প্লাস যে এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন অনার্স, তো আমাদের ক্ষেত্রেও ঠিক একই, যে কোনো সাবজেক্ট। আবার যারা মাস্টার্স ডিগ্রি করেছে, হয়তো হিস্ট্রি মাস্টার্স করেছে, তারাও কিন্তু এখানে এসে ভর্তি হতে পারে, এই সুযোগটা এখানে আছে যে কোনো একটা অন্য মাস্টার্স করে এসে আবার এখানে আর্কটি মাস্টার্স করা যায়, বা আর্কিওলজি মাস্টার্স ডিগ্রি করে এসছে সে কিন্তু এখানে এসে আবার মিউজিওলজি পড়তে পারে।
2: তাহলে সেক্ষেত্রে বয়স সীমাটা কি হবে, মানে এরপরে আবার ডিপ্লোমারও সুযোগ সুবিধা রয়েছে,
0: PG ডিপ্লোমা অনেক জায়গায় করা হয়, আমাদের সিধু বিশ্বা যে ইউনিভার্সিটি আছে সেখানে PG ডিপ্লোমা হয়।
1: আচ্ছা,
0: এবং মিউজিওলজি সবচেয়ে নানানভাবে পড়ানো হয়, কোথাও দেখা যাচ্ছে মিউজিওলজি শুধু, কোথাও দেখা যাচ্ছে মিউজিয়াম স্টাডিজ, কোথাও মিউজিওলজি অ্যান্ড কনজারভেশন, এই মিউজিওলজি অ্যান্ড কনজারভেশন অনেক জায়গায়, কোথাও হচ্ছে হেরিটেজ স্টাডিজ যেখানে দেখা যাচ্ছে মিউজিওলজি একটা বিরাট পোর্শন আছে, যেখানে ডিজিটাল হেরিটেজ নয়ডাতে সেখানেও দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে মিউজিওলজি। আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি আছে জম্মু ইউনিভার্সিটি, সেখানে পড়ানো হয় না, সেখানে PhD করানো হয় মিউজিওলজিতে।
2: তাহলে মিউজিয়াম নিয়ে যদি কেউ রিসার্চ করতে চায় বা এই বিষয় নিয়ে যদি রিসার্চ করে এগোতে চায় তাহলে তো সেক্ষেত্রে তার কাছে একটা বড় সুযোগ রয়েছে।
0: হ্যাঁ, অনেক সুযোগ আছে, কারণ অনেকগুলো জায়গায় আমাদের মিউজিওলজি পড়ানো হয় এবং অপেক্ষাকৃত অন্য অন্য সাবজেক্টের থেকে আমি বলবো কম্পিটিশন কম, কারণ ক্যান্ডিডেট কম। ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন 30টা সিট, সেরকম সব জায়গায় কিন্তু কম, আমাদের এখানে আর্টসে MA-তে 15 আর MSc-তে 15, তো সব জায়গায় এরকম সিট কম, কিন্তু পড়ানো হয় যদি দেখা যায় সেখানে ন্যাশনাল মিউজিয়াম থেকে শুরু করে দিল্লি ইউনিভার্সিটি, ভোপাল ইউনিভার্সিটি, রাজস্থান, আলিগড়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী, তো এইরকম মাইসোর ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ, এরকম অনেকগুলো জায়গা কিন্তু আমাদের আছে যেখান থেকে এই রিসার্চ করতে পারে, PhD করতে পারে, জম্মু ইউনিভার্সিটি আগেই বললাম।
2: আচ্ছা, এইবার

0: ধরুন কোনো স্টুডেন্ট তো পড়াশুনো করছে, কলেজ যাচ্ছে, খুব মন দিয়ে ক্লাসরুমে, যে ক্লাসরুম লার্নিং যেটা আমরা বুঝি কোট আনকোট সেটা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি বিশেষ করে এই বিষয়ের ক্ষেত্রে ফিল্ড ভিজিট বা মিউজিয়াম ভিজিটটা কতটা গুরুত্বপূর্ণ?
1: মিউজিয়াম ভিজিট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে মিউজিয়ামের যে কনসেপ্ট চেঞ্জ হচ্ছে সেটা আমরা প্রত্যেকবার আমরা যখন যাই ফিল্ডে ছাত্রছাত্রীদের নিয়ে সেটা আমরা উপলব্ধি করতে পারি, যে কোথায় কোন মিউজিয়াম পিছিয়ে আছে, কোন মিউজিয়াম কতটা এগিয়ে গেছে। মানে এখন দেখা যাচ্ছে যে মিউজিয়াম মানে কিছু অবজেক্ট, এই অবজেক্ট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে ইন্টারাকশান না হওয়ার জন্য আর্কিওলজিক্যাল মিউজিয়ামের সঙ্গে কিন্তু ভিজিটার সংখ্যা কম হয়, কিন্তু সায়েন্স মিউজিয়ামে যেমন খুব ইন্টারাকশান, বা বর্তমানে যেমন গডলি মিউজিয়াম মাইসুরের, সেখানে আধ্যাত্মিকতা নিয়ে সেখানে মিউজিয়াম, ব্যাঙ্গালোরের মিউজিক মিউজিয়াম, প্রত্যেকটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক চর্চার একটি উপরে গঠিত মিউজিয়াম, বিভিন্ন মিউজিয়ামের মধ্যে অনেক ভাগ আছে, অবজেক্ট ওয়াইজ একটা ভাগ আছে অ্যাডমিনিস্ট্রেশন, অবজেক্ট ওয়াইজ যদি বলি আর্কিওলজিক্যাল, জুলজিক্যাল, বটানিক্যাল, এই ভাগগুলো আছে। আমরা যদি আবার একটু অন্যদিকেও যাই তাহলে দেখো যে ইনস্টিটিউশন অনুযায়ী মানে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এরকম মিউজিয়াম আছে।
2: আচ্ছা, এই যে ফিল্ড ভিজিট স্টুডেন্টরা করছে, এর মাধ্যমে তো তাদের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিংও তো সেক্ষেত্রে তাহলে হয়ে যাচ্ছে, এবং একটা অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতাও তাদের তৈরি হচ্ছে সেইভাবে, মানে এটা কি তাহলে তখন ইন্টার্নশিপের আন্ডারে পড়ে যাচ্ছে?
1: এটা একেবারে ফিল্ড ভিজিট বলে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত আছে।
2: আচ্ছা,
1: তো সেটা যখন তারা যাচ্ছে তখন একটা ফিল্ড নোটবুক তৈরি করছে এবং সেখানে গিয়ে তারা দেখছে যে মিউজিয়ামে কটা গ্যালারি আছে, মিউজিয়ামের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কী, সেখানে কী একাডেমিক প্রোগ্রাম হয়, মিউজিয়ামের লেভেল কী আছে, মিউজিয়ামের লাইটিং কী আছে, মিউজিয়ামের কনজারভেশন ল্যাব আছে কি না, এবং কনজারভেশন ল্যাব থাকলে কীভাবে সেখানে কাজ হয়, এই সমস্ত ব্যাপারটা তারা সেখান থেকে স্টাডি করে নিয়ে আসে এবং কতটা আপডেট হচ্ছে সেটা সেখান থেকে জানতে পারে।
0: তাহলে এটা ওই কোর্স চলাকালীন মধ্যেই তো পুরো ব্যাপারটা?
1: কোর্সের মধ্যেই।
0: আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টার্নশিপ করার জন্য কি আলাদা কিছু আছে?
1: ইন্টার্নশিপ হচ্ছে আমাদের আজ ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন ফার্স্ট সেমিস্টারে ইন্টার্নশিপ আছে, ইন্টার্নশিপে আমরা বিভিন্ন মিউজিয়ামে পাঠিয়ে দিই।
0: আচ্ছা আচ্ছা,
1: সাপোজ এখানে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া, আশুতোষ মিউজিয়াম, গোলপাক, রামকৃষ্ণ, এইসব বিভিন্ন মিউজিয়ামগুলোতে আমরা পাঠিয়ে দিই, তাতে কি হয় তারা সেখানে গিয়ে হাতে নাতে কিছু কাজ শেখে, যেখানে মিউজিয়ামের ভিজিটার সার্ভেটা তারা করতে পারে, ভিজিটার গাইড করতে পারে, কখনো কখনো ডকুমেন্টেশনের কাজটা সরাসরি অবজেক্ট হাতে পাচ্ছে, সেটা অবজেক্ট হাতে পেয়ে তারা কাজ করতে পারে, এই কাজগুলো তারা করে এই 3 মাস ইন্টার্নশিপের জন্য তারা যায়।
2: এই যে মানে আপনি বললেন যে গাইড করছে, ভিজিটার্স গাইড করছে, তো এখানে তো তার মানে তাদেরকে ধরুন সে যে বিষয়টা নিয়ে গাইড করছে বা কিছু, তাকে তো পুরো ইতিহাসটা তাহলে জানতে হচ্ছে, সেইটা নিয়ে একটা মূল্যবান পাথর বা কোনো একটা ফসিলস বা কোনো কিছু একটি
0: তথ্য,
2: হ্যাঁ ডকুমেন্ট, সমস্ত কিছু নিয়েই তাকে তার আগে ভালো করে পড়াশোনা করে জেনে তারপর মানে ইতিহাসটাও এর সঙ্গে একেবারে যুক্ত ভালো করে।
0: মানে ভাবো তুমি ফাঁকিবাজি যদি দিতে চাও তাহলে কিন্তু হবে না, আমরা অনেকেই তো ভাবি না যে একটুখানি
1: ভিজিটাররা সমস্যা থাকে,
2: এবং আমরা যখন কোথাও ঘুরতে যাই বিশেষ করে ঐতিহাসিক কোন স্থানে, সেখানে আমরা অনেক রকম গাইডকে পেয়ে থাকি এবং তারা বলে যে আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি, এই স্থাপত্যটা এই কারণে তৈরি হয়েছিল, অমুক হয়েছিল, তমুক হয়েছিল, কিছু একটা দেখে তারা বলে দিল। এবার সেখানে তাহলে কতটা সত্য মিথ্যা এইটারও একটা ব্যাপার থাকে।
1: এই জন্যই যেখানে যাবেন সেখানে দেখবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গাইড পাওয়া যায়।
2: আচ্ছা,
1: এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গাইড নিলে তারা হচ্ছে রেজিস্টার্ড গাইড এবং তারা অথেন্টিক আপনাকে খবরটা দেবে।
2: মানে কেউ যদি মিউজিওলজি নিয়ে পড়াশোনা করে তাহলে কি সে এই গাইডের চাকরি করতে পারে?
1: অবশ্যই।
0: আচ্ছা আচ্ছা, বেশ, আমাদের কিন্তু টেলিফোন লাইনও খোলার রয়েছে, তুমিও কিন্তু ফোন করতে পারো বন্ধু চটপট। নাম্বারটা আরেকবার তোমার জন্য বলে দিই, 0332210-7325। ফোন করে এই মিউজিওলজি নিয়ে তোমার যা যা জিজ্ঞাসা সবটাই করতে পারো। আমাদের সঙ্গে রয়েছেন স্যার, আর সঙ্গে রয়েছি আমরা, কানে কানে পৌঁছে দেবো সেই উত্তর তোমাদের কাছে।
2: আপাতত তোমার জন্য রইল রূপম ইসলামের কণ্ঠে একটা গান। এত ইতিহাস নিয়ে কথা হচ্ছে আর একটা গান হবে না? সেটা কি করে সম্ভব? চলো ঘুরে আসি।

0: সময় এখন এই মাসের, এই সেপ্টেম্বর মাসের বলতে চাই শোনার, রইল তোমার জন্য বলতে চাই।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ

0: পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
1: একটা মজার জিনিস অর্হনা, যে আজকে আমরা তরুণের স্বপ্ন করছি, আমাদের সঙ্গে অধ্যাপক শ্রী সঞ্জিত জোদ্দার মহাশয় রয়েছেন, এবং আজকেই আমরা এই বলতে চাইটা বাজালাম যেখানে জীবনের পাঠ এবং একজন শিক্ষকের কথা বলা হয়েছে। তো মোটামুটি যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছো, তাহলে তো তোমরা জেনে নিলেই যে সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় হচ্ছে জীবনের পাঠ, এবং ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, এবং যদি তুমি ভুলে যাও বা মিস করে যাও, তাহলে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে কিন্তু পোস্টারটি পোস্ট করা রয়েছে বলতে চাই, তুমি কিন্তু দেখে চটপট করে তোমার চিঠিটি পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়। আচ্ছা, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ, আমরা আবার সেই বিষয়ের দিকেই তাহলে ফিরে যাই। মিউজিওলজি নিয়ে আজকে কথা হচ্ছে এবং আমাদের সঙ্গে স্যার রয়েছেন। আমি স্যারের কাছে জানতে চাইবো, এই যে এতক্ষণ আমরা মিউজিওলজি নিয়ে কথা বলছি, তার যা যা কেরিয়ার অপশন রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি, জানতে চাই যে শুধু মিউজিওলজি পড়ে কি তার কেরিয়ার শুধুমাত্র মিউজিয়ামের মধ্যেই গণ্ডিতে থাকতে পারে, আবদ্ধ হতে পারে, নাকি তার বাইরে অন্য কোনো জায়গায় চাকরির সুযোগ তার রয়েছে?
2: না, এখানে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ আছে, যেমন বিভিন্ন মিউজিয়াম, মানে বিভিন্ন ক্যাটাগরির মিউজিয়াম বলবো, মানে যেমন ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, ঠিক একইভাবে দেখা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা পার্লামেন্ট মিউজিয়াম, রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম, গান্ধী মিউজিয়াম, গোলপাক রামকৃষ্ণ মিশন, ভিক্টোরিয়া, এই সমস্ত, বা রবীন্দ্রভবন বিশ্বভারতীর, সেখানেও চাকরি করছে। এছাড়া এনজিএমএ তে, আইএনজিএনসিএতে তারা চাকরি করছে, পাটনা মিউজিয়ামে চাকরি করছে। তো এরকম, এছাড়া কিন্তু স্কুলেও অনেকে চাকরি করছে, যেহেতু এই সাবজেক্টটা রেগুলার মাস্টার্স ডিগ্রি হয়, তার জন্য ইকুইভ্যালেন্সি নিয়েও অনেকে স্কুলেও চাকরি করছে।
1: তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা পড়ানো হয়,
2: মিউজিওলজি না, যেহেতু এটা মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, সেক্ষেত্রে কোথাও হিস্ট্রির সঙ্গে ইকুইভ্যালেন্সি, কোথাও জিওগ্রাফির সঙ্গে ইকুইভ্যালেন্সি নিয়ে অনেকে চাকরি করছে।
1: মানে এই বিষয় নিয়ে যদি কেউ পড়ে, তাহলে স্কুল লেভেলে গিয়ে সে কিন্তু হিস্ট্রি সাবজেক্ট নিয়েও শিক্ষকতা করতে পারে, সেটাও একটা সুযোগ রয়েছে। বাহ, এটা একটা ভীষণ ভালো পয়েন্ট, ভীষণ ভালো জানা গেল। এবং তার
3: ইতিহাসের পরিধিটা তুমি ভাবতে পারছো?
1: হ্যাঁ, সত্যি তাই।
2: এবং এখন যেমন কলেজে প্রচুর সাবজেক্ট পড়ানো হয়, মিউজিয়াম, আর্কাইভস, হেরিটেজ স্টাডিজ, কলেজে বিভিন্ন পেপার হিস্ট্রিতে পড়ানো হয়, হয়তো পরবর্তীকালে দেখা যাবে যে এই সাবজেক্টগুলো পড়ানোর জন্যই মিউজিওলজির টিচার রিক্রুট হচ্ছে, কারণ ওখানে তো মিউজিওলজি পড়ানো হয় না, মানে কোন টিচার রিক্রুট হয় না, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে কলেজ সার্ভিস কমিশনের থেকেও দেখা যাবে তারা যাবে। যেমন অনেকে কন্ট্রাক্টে বা গেস্ট টিচার হিসেবে পড়াতে যায়, এখন অনেক কলেজেই পড়াচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে আরেকটি ওপেনিং হয়তো হবে যেখানে কলেজ সার্ভিস কমিশন রিক্রুট করবে মিউজিওলজিস্টদের।
3: তো চাকরির কথা যখন আসলোই, তখন স্যার একটা প্রশ্ন এই চাকরি রিলেটেড, সেটা হচ্ছে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে ঠিক কী কী ধরনের প্রবেশিকা পরীক্ষার প্রয়োজন হতে পারে,

0: বা যোগ্যতার কথা তো আপনি বললেন, পড়াশোনার বিষয়টা, পরীক্ষার দিকটা ঠিক একটু যদি বলে দেন।
1: পরীক্ষার ক্ষেত্রে সত্যিকারই এই পরীক্ষাগুলো কিন্তু যেটা হয় সেটা দেখা হয় তার স্কিলটা কতটা। কোনো মিউজিয়ামে যখন কেউ রিক্রুট হবে তখন দেখা যায় যে সেই মিউজিয়াম সম্বন্ধে তার ধারণাটা কতটা আছে, সে একটি ক্যাটালগ বানাতে পারবে কি না, সে একটি ব্রোশার বানাতে পারবে কি না, সে ডকুমেন্টেশন করতে জানে কি না, তারপরে সে এক্সিবিশন করতে পারে কি না, তার সার্টিফিকেট কি আছে, কোথাও এক্সিবিশনের এক্সপিরিয়েন্স আছে কি না, এইগুলো দেখা হয় বিশেষত এই ক্ষেত্রে। সেটা গভর্নমেন্টের ক্ষেত্রে পিএসসি কোনো কোনো পরীক্ষা অ্যারেঞ্জ করে, কোথাও যেগুলো অটোনোমাস বডি সেই অটোনোমাস বডি সরাসরি তারা রিক্রুট করে, এটাই হচ্ছে পদ্ধতি।
2: আচ্ছা, এই যে কেউ একজন ধরুন চাকরি পেল এবং তার তো একটা এক্সপেকটেশনস থাকে যে আমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছি, তাহলে সেক্ষেত্রে আমার মান্থলি বা ইয়ারলি একটা স্যালারি প্যাকেজ, সেইটা যদি আপনি বলেন যে একজন যে চাকরিতে ঢুকেছে তার স্টার্টিংয়ে সে কীরকম উপার্জন করতে পারে বা ইন ফিউচার তার কতটা উপার্জন হতে পারে।
1: অ্যাকচুয়ালি দেখতে হবে যে কি পোস্টে সে রিক্রুট হচ্ছে।
2: একদমই, হ্যাঁ,
1: একটা কিউরেটর যে আর একজন অ্যাসিস্ট্যান্ট কিউরেটর, কনজারভেটর, এই যে পদগুলো আছে গাইড লেকচারার থেকে শুরু করে, তো পদ অনুযায়ী বেতন গভর্নমেন্টের অন্য ক্ষেত্রে, যেমন কিউরেটর হচ্ছে ক্লাস ওয়ান অফিসার, এডুকেশন অফিসার ক্লাস ওয়ান অফিসার, তো এইভাবেই প্রপার সে গভর্নমেন্টের যে সুবিধা আছে ঠিক এখানে কিন্তু একই সুবিধা আছে।
2: এবার এই যে ধরুন বিভিন্ন আমাদের চারপাশে যে আর্ট গ্যালারিগুলো রয়েছে সেখানে যারা কাজ করছে তারা কি ওই এক্সপিরিয়েন্স নিয়ে এই প্রফেশনের দিকে আসতে পারে?
1: আর্ট গ্যালারির এক্সপিরিয়েন্সটা এই প্রফেশনের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু আর্ট গ্যালারিতে যারা চাকরি করছে তারা কিন্তু কোনো স্কিলে, গভর্নমেন্ট আর্ট গ্যালারি ছাড়া বাকি যে প্রাইভেট আর্ট গ্যালারিতে যারা চাকরি করে তারা কোনো স্কিলে বেতন পায় না।
2: আচ্ছা,
1: এবং প্রচুর মিউজিয়াম আছে, মিউজিয়ামের সংখ্যা এত বেশি যা আমাদের ছাত্রছাত্রী যেভাবে বেরোয়, যদি গভর্নমেন্ট যদি সেইভাবে রিক্রুট করতো বা গভর্নমেন্ট যদি সেই মিউজিয়ামগুলোকে নিত তাহলে দেখা যাচ্ছে অনেক রিক্রুট হতো। মানে শুধু আমি বলছি দক্ষিণ চব্বিশ পরগনার রুয়ার মিউজিয়াম 46 আছে, হোল ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে প্রায় 650 মতো মিউজিয়াম আছে, তাহলে গোটা ইন্ডিয়ায় কত মিউজিয়াম আছে। এছাড়া তো প্রাইভেট কালেকশন তো প্রচুর আছে, এবং প্রাইভেট কালেক্টরদের এই যে বলছিলাম আমি যে কনজারভেশন এবং কনজারভেশন ল্যাবের কথা বলছিলাম যে ডিমান্ড বেশি, তার কারণ হচ্ছে অনেক ইউনিট আছে, যারা একটি ব্যাঙ্গালোরের একটি ইউনিট আছে বা আমাদেরই একটি ছাত্রী একটি ইউনিট করেছে দিল্লিতে, এরা কি বিভিন্ন জায়গায় কনজারভেশনের কাজ করে, বিভিন্ন জায়গায় মানে রাজবাড়ির থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কালেকশন তারা কনজারভেশনের কাজ করে, এর ডিমান্ডটা অনেক বেশি। তো কারণ প্রাইভেট কালেক্টররা অবজেক্টগুলো তারা সংগ্রহ করে, কিন্তু সমস্যা হয়ে যায় যে কী করে সংরক্ষণ করতে হবে, তখন তাদের সমস্যা হয়ে যায়, তখন এক্সপার্ট দরকার হয়। সেক্ষেত্রে
2: আলাদাভাবে কথা হচ্ছিল বন্ধুদের জানার কথা নয়, সেটা হচ্ছে যে এই যে একটা মিউজিয়াম বলতে আমরা যেটা বুঝি যে মিউজিয়াম আমাদের চোখের সামনে একটি স্থাপত্য বা একটি বাড়ি, তার মধ্যে অনেক কিছু রাখা রয়েছে যত্ন সহকারে বৈজ্ঞানিকভাবে, তার বাইরে মানে শুধু একটি সংগ্রহশালা লেখা একটি বাড়ি নয়, তার বাইরেও অনেক কিছু রয়েছে, সেই যে স্থাপত্যগুলো ভাস্কর্যগুলো যেগুলোকে আলাদাভাবে সংরক্ষণ করা হচ্ছে, সেইটা যদি আপনি একটু বিস্তারিত বলেন, মানে তার যে ভাগটা এখন মিউজিয়াম একটি জায়গায় আবদ্ধ না থেকে আরও যে ভাগ হয়েছে।
1: ঠিক তাই, মিউজিয়াম বলতে আগে যেটা ছিল মিউজিয়ামে গিয়ে দেখা যেত যে কিছু অবজেক্ট শুধু ডিসপ্লে করা আছে ঘরের মধ্যে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটো তুলতে দেওয়া হতো না, এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ফটো তুলতে দিচ্ছে, কারণ মিউজিয়ামের পাবলিসিটি একটা ব্যাপার আছে, এবং আজকে যদি মিউজিয়ামের ফটোটা বাইরে যায় মানুষ জানতে পারবে, ফেসবুক সোশ্যাল মিডিয়াও সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে,
2: সেখানে আমি দেখেছি
1: মিউজিয়াম আর্ন করে
2: ছবি তুলতে গেলে তার জন্য একটা আলাদা চার্জ দিতে হয়, একটা
1: আর্ন করতে পারে মিউজিয়াম, এবং মিউজিয়াম এই ঘরের ভিতর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে।

0: কনসেপ্টটা ওপেন এয়ার মিউজিয়াম, যে অবজেক্ট বাইরে ডিসপ্লে করা। আমরা একটি গ্রামীণ মিউজিয়াম কথা বলতে পারি, রাঢ় সংস্কৃতি সংগ্রহশালা বা পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানা, সেখানে একটি মিউজিয়াম যেখানে প্রচুর অবজেক্ট কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলেই বাইরে ডিসপ্লে করা আছে। তো এইটা যেমন সবচেয়ে মিউজিয়ামে যে নতুন যে কনসেপ্ট ডেভেলপ করেছে, সেক্ষেত্রে নিও মিউজিওলজিতে সেখানে কমিউনিটি মিউজিয়াম, ইকো মিউজিয়াম, পঞ্চায়েত রাজ মিউজিয়াম, এই মিউজিয়ামগুলো চলে এসছে। এই যে আমরা বলছি যে মিউজিওলজি, মিউজিওলজি একটি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের পরিধিতে দেখা যাচ্ছে যেখানে এই কমিউনিটি এনগেজমেন্ট একটি পার্ট এখন হয়ে গেছে, এবং কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি তাদের হাতের কাছ থেকে শুরু করে কী করে কমিউনিটি সার্ভাইভ করবে সেটা দেখা যাচ্ছে মিউজিওলজি, তার ওয়ার্কশপ থেকে সেমিনার, তার সব কিছুর মাধ্যমে একটা মিউজিয়ামের থেকে, মিউজিওলজির থেকে সাহায্য নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কমিউনিটি।
1: একদম, আসলে এখন টেকনোলজির যে ব্যবহারটা সেটা এতটাই বেড়ে গিয়েছে, আমরা এতটাই মানে ভীষণভাবে ডিজিটালাইজ হয়ে যাচ্ছি, হ্যাঁ, যে সমস্ত কিছুই আর একটা বদ্ধ জায়গার মধ্যে আর বেঁধে নেই, বেরিয়ে পড়ছে আমাদের সবার সামনে, চোখের কাছে, একদম হাতের মুঠোয়। আচ্ছা, এই কথাটা যখন উঠলই তখন আরেকটা বিষয় বলি, যে এখন তো অনেকে নানানভাবে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকার চেষ্টা করছে ভীষণভাবে, তো সেদিক থেকে ডিজিটাল মিউজিয়াম বা ভার্চুয়াল মিউজিয়াম, বা যদি ধরুন 3D টেকনোলজির কথাও আমরা বলি, তাহলে সেক্ষেত্রে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের কি আলাদা করে কোনো রকম কোনো সুযোগ সুবিধা আছে?
0: হ্যাঁ, মিউজিয়ামের এই যে কনসেপ্ট ডেভেলপ করছে ডিজিটাল মিউজিয়াম যেটা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে AR, VR বা AI, এইগুলো দেখা যাচ্ছে খুব কার্যকারী হচ্ছে, এবং সেটাতে যারা এক্সপার্ট তারা কিন্তু এই কাজটা করতে পারছে, এবং ঘরে বসে আজকের মিউজিয়াম দেখা যাচ্ছে। ঘরে বসে আমরা লকডাউনের সময় দেখেছি মিউজিয়াম ভিজিট আমরা সবাই ঘরে বসে করছি বিভিন্ন মিউজিয়ামের সঙ্গে কন্ট্যাক্ট করে, তো সেটাই প্রযুক্তিগত ডেভেলপের জন্য সুবিধা হচ্ছে, এবং সেক্ষেত্রে কি মিউজিয়ামের ভিউয়ার অনেক বেড়ে যাচ্ছে, এবং মানুষের মধ্যে মিউজিয়াম সম্বন্ধে অ্যাওয়ারনেসটা বাড়ছে। যেটা সমস্যা হচ্ছে মিউজিয়াম সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেইটা কিন্তু গভর্নমেন্ট মিউজিয়ামগুলো সেইভাবে অতটা এগিয়ে যাচ্ছে না, যেভাবে দেখা যাচ্ছে প্রাইভেট মিউজিয়ামগুলো এগিয়ে যাচ্ছে যে কীভাবে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, সেই জায়গাটা দরকার। গভর্নমেন্ট মিউজিয়ামগুলোতে যেহেতু প্রচুর সংখ্যক কালেকশন থাকে, তারা কিন্তু এটা করতে পারে।
2: বেশ, আচ্ছা, বন্ধু রয়েছে ফোন লাইনে, শুনবো বন্ধু কি বলছে।
1: হ্যালো হ্যালো
2: হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: না, কোনোভাবে বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, তবে আমাদের ফোন লাইন তো খোলা রয়েছে, 0332107325, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, জানতে পারো তোমাদের কোনো প্রশ্ন।
1: বলতে বলতেই আরেকজন বন্ধুর ফোন।
2: হ্যালো
3: হ্যালো,
2: বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি পূর্ব বর্ধমান থেকে মিনতি দাও বলছি।
2: বলুন।
1: হ্যাঁ বলুন।
3: আমার কিছু বলার নেই, আমি আজ পর্যন্ত আকাশবাণী কোনো অনুষ্ঠানে যাইনি, পাইনি, তাই দেখলাম এই সময় পাই নাকি একটু কথা কয়। আমার কোনো অনুষ্ঠানে পাইনি মা, কোনো অনুষ্ঠানে না, আমার 77 বছর বয়স হলো, এত অনুরোধের আসো, এত চিঠি, গানের ভেলা, আমি কোথাও কয়েকটা নির্দিষ্ট শ্রোতে আছে তারাই পাই, আমি কোনোদিন পাইনি।
2: বেশ, অনেক অভিনন্দন। আচ্ছা, আজকে আমরা কথা বলছি মিউজিওলজি নিয়ে, তো সেই যে মিউজিয়াম, মিউজিওলজি এবং এই একটা ইতিহাস নিয়ে আমাদের চর্চা চলছে আজকে, ইতিহাস বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, হ্যাঁ এটাও একটা সংরক্ষণের বিষয়, একদম ঠিক। তো যে কথায় আমরা ছিলাম, এই যে একটা কেরিয়ার শুরু একজন ছাত্র বা ছাত্রীর এই পথ দিয়ে, তো সেই কেরিয়ার শুরুর সময় তো সাধারণত ছাত্রছাত্রীরা কিছু তো ভুল করে, মানে ফিল্ড ভিজিটের সময় হতে পারে, তাদের ইন্টার্নশিপের সময় হতে পারে, তো
1: পড়াশোনার ক্ষেত্রে,
2: পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে,
1: বোঝার ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে,
2: তো সেইগুলো
1: হ্যাঁ কিভাবে এড়ানো যায়,
2: এবং আপনি যদি মানে কোনো যদি বাস্তব অভিজ্ঞতা আপনার থেকে থাকে আপনি যদি একটু শেয়ার করেন।
0: ঠিক, এক্ষেত্রে যেটা প্রথম সমস্যা হয় যে নিজেরা একটি সাবজেক্ট থেকে, কেউ হয়তো হিস্ট্রির থেকে এলো, কেউ জুলজির থেকে এলো, কেউ জিওলজির থেকে এলো, বিভিন্ন সাবজেক্ট থেকে এসে মিউজিওলজি যখন আসছে, এসে দেখছে সত্যি একটা নতুন সাবজেক্ট যেখানে আগে কখনোই পড়েনি, প্রথম প্রথম একটু

0: ইন্টারেস্টটা তাদের হারিয়ে যায়। প্রথমে ঠিক তারা ইন্টারেস্ট পাচ্ছে না, তারপরে আস্তে আস্তে দেখছে যে না বেশ ভালোই বিভিন্ন বিষয়গুলো বিভিন্নভাবে জানা যাচ্ছে, এবং সেখানে দেখছে একটা সাবজেক্টের সঙ্গে একটা সাবজেক্ট, যেটা আমরা বলি যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সাবজেক্ট ব্যারিয়ার থাকে না, তার প্রথম জায়গা বোধ হয় নিউরোলজি, যেখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত সাবজেক্টগুলো একটা ছাদের নিচে নিয়ে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে সব রকম। তারা প্রথম সেমিস্টারে একটা জেনারেল নিউরোলজি পড়ছে, তারপরে দেখা যাচ্ছে তারা স্পেশালাইজেশনের পেপারগুলো তারা পড়ছে, তারপরে দেখা যাচ্ছে ফিল্ড ওরিয়েন্টেড কাজ করছে, তারপরে দেখা যাচ্ছে তারা ল্যাবে গিয়ে কনজারভেশন শিখছে, তারপরে দেখা যাচ্ছে তারা মিউজিয়াম টেকনিকের গিয়ে বিভিন্ন জিনিস ক্যাটালগ থেকে শুরু করে ফোল্ডার থেকে শুরু করে তারা তৈরি করতে শিখছে, তারপরে ইন্টার্নশিপে যাচ্ছে বিভিন্ন একেবারে সরাসরি মিউজিয়ামে গিয়ে দেখছে অবজেক্ট, এবং সেখানে গাইড লেকচার থেকে শুরু করে তারা সরাসরি করছে। তো প্রথমে এই সমস্যাটা তাদের হয়, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে যারা ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে এবং অনেকেই পিএইচডি করতে চলে আসে যে ইন্টারেস্টটা পাওয়ার জন্য, এবং এখানে বেশ যার যে ইন্টারেস্টের জায়গা, মানে যে হয়তো কখনো হিস্ট্রি পড়তো, ভালো গান করতো, সে গানটাই তার চর্চার জায়গা পাচ্ছিল, মিউজিকালিতে এসে কিন্তু সেই জায়গাটা সে করতে পারবে, সে তার পিএইচডিটা গানের সঙ্গে লিঙ্ক করতে পারে। আমরা যে একটু আগে বলছিলাম ইনট্যাঞ্জিবল হেরিটেজ, সে দেখা যাচ্ছে ইনট্যাঞ্জিবল হেরিটেজ নিয়ে কাজ করছে, তখন দেখা সে তার মিউজিকটা গানটা কাজে লাগাচ্ছে।
1: এই যে ধরুন চাকরির পাশাপাশি কেউ যদি মনে করে, মানে মিউজিওলজি সে পড়লো, পড়ে এবং সে কোনো গতানুগতিকভাবে কোনো চাকরিতে সে জয়েন করলো না, সে মনে করলো যে আমি ফ্রিল্যান্সিং করব, আমি কোনো কনসালটেন্সি সার্ভিস খুলব বা কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, সেটা আমি নিজের ইচ্ছে করব, তো সেইটা কি সে করতে পারে বা তার কি ক্ষেত্র রয়েছে?
0: একদম তাই, মিউজিওলজি হচ্ছে এমন একটি সাবজেক্ট যেখানে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটি ভীষণ ভালো জায়গা। আমি একটু আগেই বলছিলাম যে কনজারভেশন ইউনিট, কোনো ছাত্রছাত্রী হয়তো 10-12 জন, এই যে ব্যাঙ্গালোরের যে কনজারভেশন সেখানে প্রায় 18-20 জন ছাত্রছাত্রী কাজ করে, এরা যারা নিজেরাই যদি এরকম একটি ইউনিট খুলে নিজেরাই যদি চালায় তাহলে দেখা যাচ্ছে তারা নিজেরাই করতে পারে। এছাড়া এই যে ড্রোন, এই যে এখন এই যে এআর ভিআর বা ড্রোনের মাধ্যমে বা এআইয়ের মাধ্যমে যারা একটু প্রযুক্তিগতভাবে যেসব ছেলেমেয়েরা ইন্টারেস্টেড বা এই নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ার সঙ্গে, তারা কিন্তু বিভিন্ন হেরিটেজ সাইট, বিভিন্ন ট্যুরিস্ট স্পট, সেগুলো নিয়ে তারা কাজ করছে এবং তারা নিজেদের ওয়েবসাইট খুলছে, সেখান থেকে প্রচুর ভিউয়ার পাচ্ছে।
1: বেশ বেশ, আচ্ছা স্যার আরেকটা জিনিস আমি জানতে চাইব যে এই যে একজন মিউজিওলজিস্ট যে রয়েছে, তার জাদুঘরে জাদুঘরকে আকর্ষণীয় করে তোলার জন্য তার কি রকম ভূমিকা থাকছে?
0: একজন মিউজিওলজিস্ট যখন কিউরেটর হচ্ছেন তখন তার তো ভূমিকা বিরাট। একজন কিউরেটর ভাবতে পারেন যে তিনি কিভাবে তার মিউজিয়ামটাকে সাজাবেন, তিনি তার যে অবজেক্টগুলো আছে সেগুলো নানানভাবে সাজাতে পারেন, সেগুলোর সঙ্গে নানানভাবে গল্প রিলেট করতে পারেন, তিনি পিরিয়ডিক্যাল করতে পারেন, তিনি দেখা যাচ্ছে অবজেক্ট ফোকাস করে করতে পারেন, তিনি নানানভাবে। তো একজন কিউরেটরের পক্ষেই সম্ভব মিউজিয়ামটাকে আকর্ষণীয় করে তোলা। পাশাপাশি ফান্ডের একটি ব্যাপার আছে, আমি সবসময় বলবো যে ফান্ড একটা ভীষণ ব্যাপার, কিন্তু সরকারি অনেক জায়গায় ফান্ড প্রচুর ফান্ড দেয় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মিউজিয়ামগুলো তৈরি করা যায়, এবং এখন অডিও ভিডিও সিস্টেম এসে গেছে যেহেতু, সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালোভাবে বিভিন্ন মিউজিয়ামকে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা যায়।
1: হ্যাঁ, মানে আমরা এই যে মিউজিয়ামে যাই সেখানে বড়রা যেরকম
2: ভালো লাগে, যেটা তার পিছনে কিন্তু অনেক
1: অনেক অনেক খাটনি, এবং সেখানে 8-80 সেই ভাবেই কিন্তু পুরো জিনিসটাকে তৈরি করা হয় যাতে একজন বাচ্চাও দেখে ইন্টারেস্ট পায়।
0: হ্যাঁ, একটা লেম্যানও যেন সে যেন গিয়ে বুঝতে পারে অবজেক্টটা কি বলতে চাইছে, তবেই না মিউজিয়ামে সবাই যাবে,
2: তার হিস্ট্রিটাও রয়েছে।
1: আমার মনে আছে আমি বেশ 2 বছর আগে খুব সম্ভবত আমি গিয়েছিলাম মিউজিয়ামে, এবং সেখানে একজন মহিলা, তিনি আর কি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, তার পরিবারের সঙ্গে, তিনি হয়তো দলছুট হয়ে গেছেন, তিনি তাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথায়, তিনি আমার সঙ্গে দাঁড়িয়েছিলেন, আমি ফসিলসের ওই জায়গাটা বলছি, আমি ফসিলসের মধ্যে রয়েছি। তো উনি হঠাৎ করে এরকমই কিছু একটা, ফসিলসের মধ্যে বা বাঘের মধ্যে এরকম কিছু একটা বলেছে, তো আমি পাশে দাঁড়িয়ে ভীষণ হেসে ফেলেছিলাম। তো এই যে মানুষের একটা ইনোসেন্স, তারা ওখানে গিয়ে যে মজা পাচ্ছে প্রত্যেকে, বাচ্চারা মা দেখো
2: ওইটাগুলো দেখে বোধহয় আমরা সত্যি এত অবাক হয়ে যাই যে এত কিছু ইতিহাস, এত অজানা তথ্য যে জড়িয়ে থাকতে পারে, সেটা বোধহয় আমাদেরকে বারবারই অবাক করে।
1: হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে

0: লেখা থাকে তার ইতিহাসগুলো,
1: পড়ার সঙ্গে একটা রিলেট করা, যে অবজেক্টটা দেখা, সেটা যখন ভারত গ্যালারি পড়ছি আর যখন ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে ভারত গ্যালারিটা চোখে দেখছি, তখন কিন্তু ধারণাটা পুরো চেঞ্জ হয়ে যায়।
2: মানে বইয়ের পাতায় তো সেই সাদা কালো অক্ষরে লেখা, সেটা কি আমরা যখন চোখের সামনে একটু রঙিন বিষয়টাকে পাই, তখন আমাদের মনটাও আর কি একটু রঙিন রঙিন হয়ে যায়।
0: হ্যাঁ, এবং সেখানে তোমার হচ্ছে ওই মমি সেকশনটা, ওটা বেশ একটা কিন্তু আগ্রহের জায়গা আমাদের প্রত্যেকে। আবার নতুন করে তাকে পুনরুদ্ধার বা সংরক্ষণ করা, এই সমস্ত কিছুরও তো একটা ব্যাপার থাকে।
1: দেখবেন ওই জন্যে মমির ঘরে যখন দেখবেন, ওখানে গেলেই বুঝতে পারবেন যে লাইটটা কত কম দেওয়া আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো এই প্রত্যেকটা ওইখানে মেনটেন করা হয়, হিউমিডিটিটা মেনটেন করা হয়, টেম্পারেচারটা মেনটেন করা হয়, যাতে আর ফাদদার নষ্ট না হয়, যে অবস্থায় আছে আর নষ্ট না হয়।
2: মানে আলু বাতাসটাও ঠিকভাবে ভীষণভাবে রক্ষা করাটা জরুরি।
0: বেশ বেশ, আচ্ছা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এআই এর যুগ এবং তার সঙ্গে অবশ্যই টেকনোলজি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, ভবিষ্যতে মিউজিয়ামের কাজের ধরন কতটা বদলে দিতে পারে এআই?
1: এআই ভীষণভাবে হেল্প করতে পারে রিসার্চের কাজে, প্রথমত হেল্প করতে পারে, দ্বিতীয়ত কনজারভেশনের কাজেও হেল্প করতে পারে, মিউজিয়ামের ডকুমেন্টেশনের কাজে হেল্প করতে পারে। এআই হয়তো আগামী দিনে মিউজিয়ামের একটি বড় রোল প্লে করতে পারবে। এবং আমরা যে এই যে বিভিন্ন ক্যাটালগ থেকে তৈরি করি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এআই একটা মানে সাহায্য করবে আগামী দিন। এবং নতুন প্রজন্ম এই জন্যই আরো মিউজিওলজি পড়তে আসবে, যারা এইগুলো দিয়ে নতুন নতুন কিছু ক্রিয়েট করতে পারবে।
2: আচ্ছা, মানে শুধু তাহলে এআই নির্ভর হলে হবে না, আমাদের মাথাটাকেও একটু কাজে লাগাতে হবে।
0: মাথাটাই তো মেইন এআই,
2: বুদ্ধি, হ্যাঁ, তাকেও কাজে লাগাতে হবে একদম। একটা প্রশ্ন, ধীরে ধীরে সময় তো এগিয়ে চলেছে, তবে একটা প্রশ্ন ভীষণভাবে জানতে ইচ্ছা করছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার এই যে শিক্ষকতার জীবন, সেখানে এরকম কি কিছু মেমোরেবল কিছু মোমেন্টস রয়েছে যেটা আপনি আজও মনে রেখে দিয়েছেন, পড়াশুনোর ক্ষেত্রে হোক বা চাকরি জীবনে হোক?
1: আসলে এই সবচেয়ে বড় হচ্ছে এই মেমোরেবল হচ্ছে মিউজিয়ামে যে ভিজিট হয়, মানে আমি ছাত্র জীবন থেকে শিক্ষকতা, এই ভিজিট করতে গিয়ে এক এক জায়গায় এক একটা জিনিস যখন দেখেছি, তখন সত্যিকারই অবাক হওয়ার। মানে আমি প্রথম আমার মনে পড়ে যে যখন আমি গিয়ে মান্ডুতে যাই, সাতটা গেট পেরিয়ে যখন মান্ডুতে গিয়ে পৌঁছালাম, বিকেলবেলায় সূর্য অস্ত যাচ্ছে, এবং মিউজিওলজির সঙ্গে ফটোগ্রাফি ভীষণ রিলেটেড, আমি ফটো তুলতে ভালোবাসি, তো সন্ধ্যার দিকে বিকালের ঠিক শেষ সূর্য অস্ত যাচ্ছে, তখন দেখা যাচ্ছে জাহাজ মহলের ছবিটা পাশে যে রিফ্লেকশনটা আসছে সেটা ছবি তুলতে চলে যাচ্ছি, পাশে সবাই হাঁক দিচ্ছে দিক থেকে যে ওদিকে হায়না আছে, যাবেন না যাবেন না। তো এই যে ভালোবাসাটা, সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায়। বা একটু আগে যে বলছিলাম মিউজিক মিউজিয়াম বা এই গডলি মিউজিয়াম, এই মিউজিয়ামগুলোতে গেলে বোঝা যায় যে সত্যি সত্যি আকর্ষণীয় এগুলো।
0: একদম, এবং আজকে এই যে এক ঘন্টার আমাদের অনুষ্ঠান, সেখানে অনেক শ্রোতা বন্ধু আমাদেরকে শুনেছেন যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছে, যারা ইতিহাস, শিল্প, সংস্কৃতি, নিদর্শন এই সমস্ত কিছু ভালোবাসে, মিউজিওলজি নিয়ে কেরিয়ার গড়তে চাইছে, আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন?
1: তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে একেবারেই যে চাকরি হয় না এটা আমি বলবই না, চাকরি প্রচুর আছে, আমি প্রচুর জায়গায় বললাম, এবং প্রচুর ছাত্রছাত্রী আমাদের চাকরি করে, এবং সেই জায়গার থেকে বলবো যে সবাই এসে যদি অ্যাকচুয়ালি সাবজেক্টের সঙ্গে যদি একাত্ম হতে পারে এবং সাবজেক্টের ব্যবহারিক জায়গাগুলো যদি নিজেরা প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু শুধু এখানে গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেটে চাকরি না, নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। সবচেয়ে মিউজিওলজির ক্ষেত্রে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ভীষণ ভালো একটি জায়গা আছে মিউজিওলজি, মানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ মেন্টের ক্ষেত্রে কিন্তু মিউজিওলজি একটা আইডিয়াল সাবজেক্ট আমি বলবো।
2: আচ্ছা, তার মানে সেখানে নিজেকেই তৈরি করতে হবে, নিজেকে
0: একদম। এবং আজকে আমাদের সময় প্রায় শেষের দিকে, এবার
2: একটা ঘন্টা কিভাবে কেটে গেল সত্যি সেটা বোঝা গেল না।
0: তোমার মানে আজকের টপিকটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং, যেখানে আমরা ইতিহাস বিজ্ঞান অনেক কিছু নিয়েই আমরা আলোচনা করেছি, জানলাম, এবং কিভাবে এই যে শুধু চোখের সামনে আমরা মিউজিয়ামটাকে দেখছি, হ্যাঁ শুধু একটা নিদর্শন দেখছি তা কিন্তু নয়, তার পিছনে কত মানুষের খাটনি, কতটা পড়া

0: বাসনা সমস্ত কিছু কিন্তু জড়িয়ে রয়েছে।
1: তো সেই জড়িয়ে থাকাকে সঙ্গে নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান একেবারে আমরা শেষের মুহূর্তে আমাদের স্যারকে আমরা ভীষণ ভাবে ধন্যবাদ জানাবো
0: এতটা মানে আপনার সময় থেকে যে এই সময়টা আপনি বের করে আমাদেরকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: জানলাম শিখলাম, সত্যি এই বিষয়গুলো আমাদের কাছে অজানা ছিল।
2: না আমারও ভালো লাগছে যে কারণ একটা ব্যাপার হচ্ছে যে মিউজিওলজি কিন্তু প্রচার সেইভাবে নেই, মানে সবাই যে পৃথক একটি সাবজেক্ট এই আইডেন্টিটি এখনো তৈরি হয়নি, কেন আমি জানি না, হয়তো আমাদের কোথাও কোথাও গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে এরকম একটা মাধ্যম হয়তো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
1: একদম, আমাদের যুববাণী সেই সাহায্যটাই করবে, যুবদের কাছে পৌঁছে দেওয়ার সেই বার্তা,
0: অন্য অন্য রকম বিষয় জানিয়ে তোমরা এগিয়ে যেতে পারো।
2: হ্যাঁ, সবচেয়ে ব্যাপার হচ্ছে তাদের হেরিটেজটা নিয়ে যদি তারা সচেতন হয়, তার নিজের বাড়িতে যে অবজেক্টগুলো আছে হেরিটেজ অবজেক্ট সেটাও যদি সংরক্ষণ করে, তার গ্রামের যে হেরিটেজ আছে সেটাও, তাহলে কি হবে না আঞ্চলিক ইতিহাসটা সমৃদ্ধ হবে, যেটা মূল ইতিহাসটা তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে।
1: মানে বিন্দু বিন্দু জল জমে
0: সিন্ধু তৈরি হবে। তবে আমাদের সময় আপাতত শেষ। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু সায়নী, এবং
1: আমি অর্হনা,
0: এবং আমাদের সঙ্গে ছিল অধ্যাপক সঞ্জিত জোদ্দার, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটা গান রেখে যাব অবশ্যই তোমাদের জন্য, এবং আবারও অন্য কোনো দিন কথা হবে। শুনতে থাকো যুববাণী।
1: ভালো থেকো, টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন সায়নী মজুমদার এবং অর্হণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন হাওয়াইয়ান গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী বিপ্লব দাশ।

হাওয়াইয়ান গিটারে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন বিপ্লব দাস। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী কাজল বিশ্বাস।

আমার মন মজাইয়া বক্ত শাহ চিস্তি পরাণের বন্ধুরে কানাইলাল শীল রচিত এবং রূপসিংহদীর নাও একটি প্রচলিত লোকগীতি শুনলেন কাজল বিশ্বাসের কণ্ঠে। লোকগীতির এই অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুর্শিদাবাদে গঙ্গা নদীর জলস্তর অস্বাভাবিক

0: নটি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে। গত বুধবারই ব্যারেজের আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে গঙ্গার প্রায় 17.20 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এর মধ্যে ফিডার ক্যানেল দিয়েও ছাড়া হয়েছে কয়েক হাজার কিউসেক জল। সেন্ট্রাল ওয়াটার কমিশন সূত্রে জানা গেছে, ফারাক্কায় ডাউনস্ট্রিমে গঙ্গার জলস্তর বর্তমানে প্রায় 23.78 মিটারে পৌঁছেছে, যা 22.25 মিটারের বিপদসীমা থেকে 1.53 মিটার ওপরে। এদিকে গত কয়েকদিন ধরে লাগাতার পদ্মার শাখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মুর্শিদাবাদের রানীতলা থানার আখরিগঞ্জ পঞ্চায়েতের নির্মলচরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে চরের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, চাষের জমি জলের তলায় চলে গেছে। নদীতে জল বাড়ার ফলে নির্মলচরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও ব্লক প্রশাসন বা স্থানীয় পঞ্চায়েতের কেউ আসেনি বলে অভিযোগ চরের বাসিন্দাদের। ব্লক প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে পরিস্থিতির ওপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। এদিকে পদ্মার শাখা নদীতে লাগাতার জলস্তর বাড়ায় শাখা নদীর বিভিন্ন নালা উপচে মুর্শিদাবাদের জলঙ্গির চর, পরাশপুর এবং উদয়নগর খণ্ড কলোনির বিঘার পর বিঘা কৃষিজমিও ডুবে গেছে। বন্যার জল নামতেই মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লক ও বড়োয়ার হেক্টরের পর হেক্টর জমির ক্ষতিগ্রস্ত আমন ধানের নষ্ট চারা বেরিয়ে আসছে। সমূহ ক্ষতির মুখে পড়েছেন বড়োয়া ও ভরতপুর 1 নম্বর ব্লকের 10টি মৌজার বেশি চাষিরা। আলিপুরদুয়ারের নদী ভাঙনে ভুটান সীমান্ত ঘেঁষা দলসিং পাহাড়ের রংবাহাদুর বস্তিতে বহু জমি বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে সেচ দপ্তর অস্থায়ীভাবে নদীবাঁধের কাজ করলেও কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে দ্রুত স্থায়ী বাঁধ তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। প্রবল বর্ষণে দার্জিলিংয়ের বুধিয়ার বালাসান নদীর ওপর তৈরি হিউম পাইপের সেতুটি ফের ভেঙে গেছে। এর ফলে মিরিকগামী ভারী যান চলাচল আপাতত বন্ধ। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম, কচুবেরিয়া সহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা আজ পরিদর্শন করবেন রাজ্যের সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের একটি প্রতিনিধি দল। প্রশাসনিক সূত্রের খবর, পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তারা। জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য আগামী 5 দিন দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে প্রতিদিন রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, আজ থেকে মঙ্গলবার 15 সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেখ লুৎফর হোসেনকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে বজবজ থানার পুলিশ। গতকাল তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্ত কাউন্সিলরকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কোচবিহারের দিনহাটা ভিলেজ 1 গ্রামের পঞ্চায়েতের হিমগড় সংলগ্ন এলাকায় আজ সকালে এক দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় ভ্যান চালক সুকুমার বর্মণ ও তার স্ত্রী চম্পার দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। স্থানীয়রা জানিয়েছেন, দম্পতির মধ্যে বিবাদ লেগেই থাকত। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর, আকাশবাণী কলকাতা।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয়, তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: বুনো জমির দুনো ফসল বিজ্ঞাপনের পর।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন উনা জমির দুনো ফসল

0: কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করি ভালো আছেন। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার উনজমি দুন ফসলে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু সুব্রত। আজকের আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা তো জানেন কৃষকদের আয় জাতি দ্বিগুণ হতে পারে বা আপনাদের আর্থিকভাবে সুরাহার কথা মাথায় রেখে ভারত সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার কথা নিয়ে এসেছেন। তাদের মধ্যে এটি একটি অন্যতম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যোজনাটি কি বা কিভাবে কারা এর লাভ ওঠাতে পারেন সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আর আমাদের মধ্যে আলোচনার জন্য রয়েছেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, অতিরিক্ত কৃষি অধিকর্তা পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার। ডক্টর ঘোষ, স্টুডিওতে আপনাকে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। আমি শুরুতে ডক্টর ঘোষ আপনার থেকে যে কথা জানতে চাইব, এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা ঠিক কি যদি সংক্ষেপে বলেন, তারপর আমরা অন্য প্রশ্নে আসছি।
1: দেখুন, কৃষক তার নির্দিষ্ট ফসল ফলাচ্ছে, সেই ফসলে প্রাকৃতিক কারণে বা রোগ পোকার কারণে যদি কোনো ফসলের ফলন কম হয় বা ক্ষতিগ্রস্ত হয়, সেই ফসলটাকে সুরক্ষা করাটাই হচ্ছে এই বীমার উদ্দেশ্য। এটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ে মিলে পরিচালিত করে, এবং এই প্রকল্পে মাধ্যমে কৃষক যদি নথিভুক্ত হয়ে থাকেন তাহলে তিনি তার ফসলের যদি ক্ষতি হয়, যেমন বন্যা, এখন যেরকম অনেক জায়গায় বন্যার মতো পরিস্থিতি হচ্ছে, খরা বা শিলাবৃষ্টি বা কোনো রোগ পোকার আক্রমণে অনেক সময় কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন, সেই সময় এই শস্য বীমার মাধ্যমে, এই যে প্রধানমন্ত্রী ফসল বীমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে, যাতে করে তারা কৃষিকাজ থেকে মানে পরবর্তীকালে কৃষিকাজটা ভালোভাবে করতে পারেন এবং এই আর্থিক সহায়তাটা তার কৃষিকাজের ক্ষেত্রে সহায়ক হয়।
0: বেশ, তাহলে আমাদের যাই করি না কেন, যা প্রকল্প যা কিছুই হচ্ছে, সব কিছু কৃষক বন্ধুদের আর্থিক সুরাহার কথা মাথায়।
1: অবশ্যই।
0: এবারে এই যে ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা, এটা ঠিক কোন শ্রেণীর কৃষক বন্ধুরা তারা করতে পারবেন?
1: দেখুন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদের রাজ্য সরকার বহুদিন পর এবছর আবার চালু করেছেন, এবং এই ফসল বীমার যে নোটিফিকেশন হয়েছে, মানে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছেন, সেই অনুযায়ী সমস্ত ধরনের কৃষকরাই এর অংশগ্রহণ করতে পারবেন, এবং যারা বর্গাদার

0: তারাও কিন্তু নথিভুক্ত করতে পারবেন। এবং যদি ভাগ চাষি হন সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রমাণসহ, অর্থাৎ কৃষকের সাথে তার যদি চুক্তি হয় সেই চুক্তি পত্রের ভিত্তিতে তিনিও নথিভুক্ত করতে পারেন।
1: বেশ, আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান তো চলছে, সেই সঙ্গে যে সমস্ত শ্রোতা বন্ধুরা নিয়মিত আমাদের কাছে ফোন করেন তারা তো জানেন কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে হয়, বা আমাদের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনারা চাইলে ফোন করুন 0332210 7325, এই নাম্বারে, আরেকবার বলে দিই 0332210 7325, এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে ডক্টর ঘোষ তার সঙ্গে কৃষি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা রাখতে পারেন। বেশ, আমি আবার আপনার কাছে আসি ডক্টর ঘোষ, যে আমাদের প্রায় সব শ্রেণীর কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন, এই যোজনার লাভ উঠাতে পারেন, এবারে যদি একটু আবেদনের প্রসেসটা যদি বলেন যে কিভাবে এবং কোথায় করবেন।
0: হ্যাঁ, আমাদের এই রাজ্য সরকার প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা বিজ্ঞপ্তি জারি করার পরে আমরা ইন্স্যুরেন্স এজেন্সি ঠিক করেছি বিভিন্ন জেলায়, মানে আমাদের 22টা জেলা 4টে সংস্থা তারা এই ফসল বীমা, প্রধানমন্ত্রীর ফসল বীমার দায়িত্ব পেয়েছেন 4টে ক্লাস্টারে। তো সেই ক্লাস্টারে যে সমস্ত কৃষক মানে আছেন, সেই জেলাগুলোতে যারা কৃষক আছেন ওই ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে তারা বীমা করতে পারবেন। সেই ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণভাবে তারা বিভিন্ন মানে ভাবে প্রচার করেছে, মাইকিং ফ্লেক্স বা এমনি সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বেশি কৃষকদের কাছে গ্রহণযোগ্য বা গ্রামের মানুষের কাছেও পৌঁছে যায়, এবং অবশ্যই প্রিন্ট মিডিয়া এবং আমাদের এই মানে অডিও মিডিয়া এগুলোর মাধ্যমে।
1: এবং সেজন্য তো আমাদের রয়েছে
0: কৃষক বন্ধু তার নিকটবর্তী যারা, এটা দুটো শ্রেণীর কৃষকের কথা যদি আলাদাভাবে বলি, যারা ঋণ নিয়েছেন বা কেসিসি হোল্ডার, যাদের কেসিসি আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে, তারা কিন্তু ব্যাংকের মাধ্যমেই নিজের নাম এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত করতে পারবে।
1: মানে ব্যাংকে গিয়ে তাদের কি আবেদন করতে,
0: ব্যাংক নিজেরাই করে দেবে।
1: আচ্ছা, ঠিক আছে, অন্য কোনো,
0: এবং যদি তিনি না করতে চান সেক্ষেত্রে ব্যাংকে লিখিত তাকে মানে এ নেওয়া হবে যে আমি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত করতে চাই না। আর যারা অঋণী কৃষক, যারা লোন নেননি, ঋণ নিচ্ছেন না, তারা কিন্তু নিকটবর্তী ব্যাংকে নথিভুক্ত করতে পারেন। আমাদের যে কমন সার্ভিস সেন্টার, তথ্য মিত্র কেন্দ্র, সেইগুলোতে নথিভুক্ত করতে পারবেন বিনা পয়সায়। বিনা পয়সায় মানে প্রিমিয়াম যে অংশটা সেটা দিয়ে। এবং ইন্স্যুরেন্স এজেন্সি অনেক সময় ব্রোকার নিয়োগ করে, তারা ইন্টারমিডিয়ারি নিয়োগ করে, তাদের কাছে দিতে পারবেন। এই সমস্ত চ্যানেলে, এমনকি নিজেই নিজের রেজিস্ট্রেশন করে, তার একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে তিনি যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে পোর্টাল আছে সেই পোর্টালে সরাসরি তিনি নথিভুক্ত
1: নিজেও করতে পারবেন। আমরা পরে প্রশ্ন আসবো, আমাদের কোন এক শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তার কলটা একটু নিয়ে নিই। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি দাদা ভাই, অমিতাভ ঘোষ।
1: বেশ বেশ, বলুন
0: বলুন আপনার প্রশ্ন।
2: হ্যাঁ, আমি ওই শ্রদ্ধেয় বিশেষজ্ঞ মহাশয়ের কাছে জানতে চাই, এই যে প্রধানমন্ত্রী মানে কৃষক বীমা যোজনা ফসল বীমা যোজনা, তো সেটা ধরুন আমার বাবার নামে জমি, তো জমিটা কিন্তু আমার নামে নেই,
0: এই বছর যা নথিভুক্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে কিন্তু আপনাকে আপনাকে আমাদের পরামর্শ, আপনি বাবার নামে জমি থেকে নিজের নামে জমিটা করে নিন, মিউটেশন করে নিন। তার যে প্রক্রিয়া আছে ল্যান্ড ডিপার্টমেন্টে, বিএলআরও দপ্তরে, অতি দ্রুত করে নিয়ে তারপরে নথিভুক্ত করতে পারবেন। নথিভুক্তকরণের শেষ দিন কিন্তু খুব নিকটেই আছে, 15 তারিখের মধ্যে নথিভুক্ত করতে হবে, হাতে সময় নেই। আপনি পারলে আজকেই যোগাযোগ করুন ল্যান্ড ডিপার্টমেন্টে, যাতে করে আপনার মিউটেশনটা, নিজের নামে জমির প্রমাণটা মানে পর্চাটা করে নেওয়া যায়।
1: বেশ, আচ্ছা আপনি শুনতে থাকুন।

0: দেখুন।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ ধন্যবাদ। এবারে এই যে নথি যেটা আপনি বললেন যে এমন আমাদের একজন শ্রোতা বন্ধুকে আপনি পরামর্শ দিলেন, যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, আমি একটু জানতে চাইছি যে তাদের জন্য কী কী নথি প্রয়োজন এই ফসল বীমা যোজনাতে নাম নথিভুক্ত করার জন্য?
2: ঠিক, তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যে কৃষকরা নথিভুক্ত করতে চাইবেন, যারা ঋণী কৃষক তাদের তো কোনো নথি লাগবে না, কারণ তার কেসিসি ব্যাংকে সমস্ত নথি আছে, এই সংক্রান্ত সমস্ত নথি আছে। যে সমস্ত কৃষক ঋণ নেননি তাদের আধার নাম্বারের মানে আধার যে তথ্য অর্থাৎ আধারের একটি কপি লাগবে, একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, তার ব্যাংক অ্যাকাউন্টসের যে ডিটেলস অর্থাৎ চেক বইয়ের কপি অথবা পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি লাগবে, আর তার যে জমির প্রমাণপত্র অর্থাৎ পর্চা এটা লাগবে। যদি ভাগ চাষি হয় সেক্ষেত্রে জমির মালিকের সাথে তার একটা চুক্তিপত্র থাকতে হবে, এই সমস্ত তথ্য লাগবে। মানে আবার বলছি যে আধার, ভ্যালিড মোবাইল নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জমির তথ্য, জমির পর্চা,
0: এগুলো
2: নিয়ে যদি নিকটবর্তী যেখানে কমন সার্ভিস সেন্টার বা ব্যাংকে বা যেখানে এনরোলমেন্ট হচ্ছে সেখানে যেতে পারেন বা নিজেও করতে পারেন।
0: বেশ, এবারে আপনি বোধহয় আমাদের শ্রোতা বন্ধুকে বললেন যে লাস্ট ডেট রয়েছে 15 তারিখ, এ মাসে সেপ্টেম্বরে 15 তারিখের মধ্যে করতে হচ্ছে। আরেকটা কথা বলছিলেন যে প্রিমিয়াম, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তো আমাদের প্রিমিয়ামের একটা চার্জ থাকে,
2: যে কোনো বিমার ক্ষেত্রে প্রিমিয়াম একটা থাকে,
0: এক্ষেত্রে কেমন আছে?
2: এমনিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে নিয়ম তাতে খারিফ মরশুমে যতটা ওনার জমির ভিত্তিতে, জমির পরিমাণের ভিত্তিতে যে সাম এসিওর হবে অর্থাৎ যতটা পরিমাণ বীমা উনি করবেন তার 1.5% অবধি কৃষককে দিতে হয়, আর বাকিটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে দেয় অর্ধেক অর্ধেক।
0: আচ্ছা আচ্ছা।
2: তো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের সুবিধার জন্যে এই যে কৃষকদের প্রদেয় যে প্রিমিয়ামের অংশ সেটা প্রায় পুরোটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তারাই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে কৃষককে। 1 হেক্টর অর্থাৎ 7.5 বিঘা বা 250 শতক জমির জন্যে 1 টাকা মাত্র প্রিমিয়াম দিতে হবে।
0: মাত্র 1 টাকা? সেটা কি মান্থলি না ইয়ারলি?
2: না, এককালীন, একটা ফসলের জন্য এককালীন। এবং যদি 1 হেক্টরের বেশি জমি তিনি নথিভুক্ত করতে চান সেক্ষেত্রে 1 হেক্টর জমির জন্য 1 টাকা, পরবর্তী যে বাড়তি জমির জন্য প্রতি শতকে 1 টাকা, অর্থাৎ প্রায় বিনামূল্যে বলা যায় যে কৃষক এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন, এবং বাকি টাকাটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মানে কৃষকের হয়ে বীমা কোম্পানিকে দিয়ে দেওয়া হবে।
0: বাহ, এটা কৃষক বন্ধুদের জন্য বেশ সুন্দর সুযোগ, মাত্র 1 টাকার বিনিময়ে এবং এককালীন একটি ফসলের জন্য। এইবারে এই যে কথাটি বললেন যে একটি ফসলের জন্য তিনি 1 টাকা দিয়ে প্রিমিয়ামটা জমা করলে আওতাভুক্ত হতে পারেন, তাহলে কোন কোন ফসলের জন্য আমাদের কৃষক বন্ধুরা এই সুযোগ পেতে পারে?
2: দেখুন, এই খরিফ মরশুমে আমাদের 2টি ফসলের জন্য নথিভুক্ত হয়েছে। একটা হচ্ছে ধান, আমাদের আউশ আমন মিলে মানে যে আমাদের বর্ষাকালীন যে ধান সেই ধানের জন্যে, এবং এটার ইন্স্যুরেন্স ইউনিট হচ্ছে গ্রাম পঞ্চায়েত।
0: আচ্ছা।
2: আর ভুট্টা 5টি জেলার ক্ষেত্রে ভুট্টা নথিভুক্ত হয়েছে, আর আমাদের আমন ধান আমাদের রাজ্যের 22টি জেলার জন্যে, কৃষি জেলা মানে কলকাতা বাদে 22টি জেলার জন্যে নথিভুক্ত হয়েছে। অর্থাৎ কৃষক এই 22টা জেলার সমস্ত কৃষকরা তারা ধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন, নিজের ফসলটিকে সুরক্ষিত রাখতে পারবেন। আর 5টি জেলার ক্ষেত্রে ভুট্টার তারা নাম নথিভুক্ত করতে পারবেন।

0: অতি অবশ্যই 15 তারিখ এখন অবধি লাস্ট ডেট আমাদের, এটা প্রথমে যখন বিজ্ঞপ্তি জারি হয় 31 আগস্ট লাস্ট ডেট ছিল, পরবর্তীকালে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সম্মতি নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে 15 এই মাসের 15 তারিখ, অর্থাৎ হাতে আর কিন্তু বেশি সময়,
1: একদম একদম বেশি সময় নেই। তাহলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা শুনছেন, আপনারা যারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে চান বা সুবিধা পেতে চান, তাহলে 15 তারিখের মধ্যে যাবতীয় নথি, যেমন বলছেন ডক্টর ঘোষ, সেগুলো নিয়ে নিকটবর্তী ব্যাংক কিংবা কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। আচ্ছা ডক্টর ঘোষ, এই যে একটা ক্ষতিপূরণ বাবদ তো এটা দেওয়া হচ্ছে,
0: অবশ্যই,
1: তাহলে ক্ষতিপূরণের মাত্রাটা নির্ধারণ হবে কিভাবে, মানে কতটা ক্ষতি হলে কিভাবে পেতে পারেন?
0: দেখুন, আমাদের আমি বললাম যে ইন্স্যুরেন্স ইউনিট অর্থাৎ খরিফ ধানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ইন্স্যুরেন্স ইউনিট, ভুট্টার ক্ষেত্রে ব্লক হচ্ছে ইন্স্যুরেন্স ইউনিট, ধানের ক্ষেত্রে একটি মানে কৃষক যেখানে নথিভুক্ত করেছেন ফসলটিকে, অর্থাৎ যেখানে ফসলটা ফলাচ্ছেন সেই গ্রাম পঞ্চায়েতে গড় ফলন যেটা এক্সপেক্টেড হওয়ার কথা, মানে আমাদের যা লাস্ট 7 বছরের মধ্যে বেস্ট 5 বছর, সব থেকে ভালো হয়েছে যে 5 বছরে, সেইটা গড় করে তার একটা ইন্ডিভিনিটি ফ্যাক্টর দিয়ে গুণ করে আমাদের যে প্রত্যাশিত ফলন সেইটা হিসাব করা হয়। সেই প্রত্যাশিত ফলনের থেকে এবছরে গড় ফলন যদি কম হয় তাহলে কৃষক ক্ষতিপূরণ পাবেন। এই যে এবছরে কতটা ফলন হলো সেটা নির্ধারিত হবে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ব্যুরো এবং কৃষি দপ্তর যৌথভাবে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট, অর্থাৎ শস্য কর্তন যে প্রক্রিয়া সেটা করবেন, ওইখানের ফলন কীরকম হয়েছে সেটার পরীক্ষা করবেন, এবং আমাদের স্যাটেলাইট ইমেজের ভিত্তিতে স্যাটেলাইটের মাধ্যমে ওই এলাকার যে টেকনিক্যাল ইল্ড, অর্থাৎ গড় ফলন কতটা আসছে, এই দুটোর সংমিশ্রণে এবছর কত ফলন পাওয়া গেল সেটা নির্ধারিত হবে। যদি সেটা আমাদের যে প্রত্যাশিত ফলনের থেকে কম হয় তাহলে ওই এলাকার নথিভুক্ত সমস্ত কৃষক যতটা ফলন কম হবে, অর্থাৎ 10% কম হলে 10% তার রাশিকৃত বিমার তারা ক্ষতিপূরণ পাবেন, যদি 50% ক্ষতি হয় ফলন কম হয় তাহলে রাশিকৃত বিমার 50% ফলন পাবেন। এটা হচ্ছে,
1: আমি আরও কিছু কথা বাকি রয়েছে শুনবো আপনার কথা, তার আগে একটা কল নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন।
0: আপনি রাজ্য সরকারের যে কৃষি দপ্তরের ওয়েবসাইটে প্রত্যেকের নাম্বার পেয়ে যাবেন, এবং আপনার ওখানে 1777 এটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার শুল্কবিহীন নম্বর,
1: আপনি 1777,
0: হ্যাঁ, এবং আপনি গুগলে সার্চ করলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সার্চ করলেই কিন্তু আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে ওয়েবসাইট সেটাও খুলে যাবে, সেখানে সমস্ত তথ্য আপনারা পাবেন।
1: বেশ বেশ, শুনতে থাকুন, ধন্যবাদ। আচ্ছা এবারে যে কথা বলছিলেন আপনি যে ক্ষতিপূরণের মাত্রাটা, তাহলে আমাদের কৃষক বন্ধুদের বিভিন্ন ফসলের যে মাত্রাটা নির্ধারণ হয়েছে বা নির্ধারিত যে ফসলগুলো, যেগুলোর জন্য আমাদের কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে ধরুন আমাদের দক্ষিণবঙ্গের কথা এক হতে পারে, আবার যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখি, এই কি মাত্রাটা একই ক্ষতির পরিমাণটা?
0: না, ক্ষতি তো কত হবে সেটা তো বলা মুশকিল, কারণ আপনারা জানেন পূর্ব মেদিনীপুরে এবছর বন্যায় অতিরিক্ত বর্ষণে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিপূরণ কিন্তু আমাদের সমস্ত ফসলের ক্ষেত্রেই হচ্ছে

0: গড় ফলন মানে ওই গ্রাম পঞ্চায়েতে অন্য বছরে যেরকম পাওয়ার কথা তার থেকে কতটা কম পেলেন সেই অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারিত হবে। কিন্তু এবছর যেমন চাষিরা অনেক জায়গাতেই পূর্ব মেদিনীপুরে বিশেষ করে আমি বলছি সেখানে চাষ করতেই পারেননি, তারা রোয়ার কাজ করতে পারেননি, অনেক ক্ষেত্রে রোয়া করেছেন কিছুদিনের মধ্যেই জলে ডুবে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা আছে। এটাকে বলা হয় অ্যাড অন কভারেজ, মানে আপনার ফসল আপনার হারভেস্ট হওয়ার পরে যেটা ক্ষতিপূরণ সেটা তো একটা সিস্টেম আছে, এমন কি যদি শিলাবৃষ্টি বা বন্যাতে লোকালাইজ যে একটা মাঠের বা একটা গ্রাম পঞ্চায়েতে পাঁচজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে সেটাও কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে কিন্তু 72 ঘন্টার মধ্যে ওই আপনার কৃষককে জানাতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে থ্রু পোর্টাল, এটা কিন্তু পুরোপুরি ডিজিটাল এবং এখানে কিন্তু আপনার নথিভুক্ত করা থেকে একবারে ক্ষতিপূরণ পেমেন্ট পর্যন্ত সমস্তটা হচ্ছে NCIP পোর্টাল, ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল মাধ্যমে হবে।
1: বেশ, ডক্টর ঘোষ আর একটা কল নিয়ে নি।
2: হ্যাঁ, হ্যালো। হ্যালো শুভবাবু।
1: হ্যাঁ বলছি, কে বলছেন, কোথা থেকে
2: বলছেন? নমস্কার। বাবু বাবুকেও আমার নমস্কার।
0: হ্যাঁ,
2: আমি লক্ষ্মীকান্ত থেকে বলছি, কমলকান্ত মুখার্জি।
1: বেশ,
2: আমার 85 সাল 25 সাল এবং 24 সালে আমি দরখাস্ত করেছিলাম ফসল বীমার জন্য, কিন্তু আমাকে পাইনি এবং আমাদের কৃষি দপ্তর তো ফোন করেও আমার জানিয়েছে যে দরখাস্ত করুন, দরখাস্ত করেছি কিন্তু তাহলে কিছু পাইনি দুবাই। আর এখানে
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন,
1: আপনি শুনুন আমাদের স্যার কি বলছেন।
0: দেখুন,
1: বেশ বেশ বোঝা গেছে,
0: এটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাই হোক, যে কোনো কৃষির ক্ষেত্রে যে কোনো বীমাই হোক, এর যে নির্দিষ্ট ইউনিট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের গড় ফলন যদি কম না হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ধরুন একজন কৃষক তার ফলনের ফসলের ক্ষতি হলো, কিন্তু ওই এলাকার গড় ফলন যদি আমাদের যে প্রত্যাশিত ফলনের থেকে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক ক্ষতিপূরণ পাবেন না। যদি প্রাকৃতিক কারণে একজন দুজন পাঁচজন কৃষকের ক্ষতি হয় সেটা কিন্তু লোকালাইজড ক্লেম বা স্থানীয় যে ক্ষতিপূরণ সেই হিসাবে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি আগেও বললাম 72 ঘন্টার মধ্যে পোর্টালে কিন্তু মানে আপনাকে জানাতে হবে।
1: বেশ বেশ, আরও একটা শেষ কল আসছে আমাদের, কোন শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বলছি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কি করতে হবে?
1: আপনি অনুষ্ঠানটি শুনুন তাহলে জানতে পারবেন, ধন্যবাদ।
0: আচ্ছা, আবারও বলে দিই, যেহেতু এই প্রশ্নটা উনি বোধহয় প্রথম থেকে শোনেননি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত করতে গেলে আপনাকে আধার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস মানে পাসবইয়ের প্রথম পাতা এবং জমির নথি নিয়ে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা আপনার ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এখানে যেতে হবে, অথবা নিজেই পোর্টালে সরাসরি করতে পারবেন। কমন সার্ভিস সেন্টার কোনোভাবেই কিন্তু আপনার 1 হেক্টর অবধি 1 টাকার বেশি অর্থ নিতে পারবেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে নিকটবর্তী কৃষি দপ্তরে আপনারা যোগাযোগ করুন।
1: একদম সেটাই বলার, আপনাদের যদি বিশেষ কিছু সমস্যা হয় নিকটবর্তী যে কৃষি অধিকর্তার করণ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আজকের আমাদের ঘড়ির কাঁটা বলছে সেখানে থামতে হবে, অনেক প্রশ্ন এখনও পর্যন্ত ফোন আসছে, অনেক প্রশ্ন রয়েছে জানি কিন্তু নিতে পারছি না সময়ের অভাবে, আবার কথা হবে অন্য কোনো দিন। আজকের আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি এবং কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, অতিরিক্ত কৃষি অধিকর্তা পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার, আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে।
0: ধন্যবাদ।

আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেব না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রিরে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।

শুনছেন গীতিকা, শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। প্রথম দুটি গান শুনলেন তার নিজের কথায় ও সুরে।

গীতিকা অনুষ্ঠানে শুনছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, সুর এবং রচনা তার নিজের।

শুনছেন গীতিকা, শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। এবারের গানের রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অশোক রায়।

শুনলেন গীতিকা শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য।

হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে সহনশীলতার পাশাপাশি গভীর সহযোগিতার মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী

0: বিজনেস ফোরামের সূচনা করেন। আজ 11 সেপ্টেম্বর 1893 সালের এই দিনে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন। একটি সামাজিক মাধ্যমে পোস্টে শ্রী মোদী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতি একত্রিত হবে। 2026 সালে ভারতের সভাপতিত্বের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এলসিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিও এতে অংশ নেবেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও এই সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলি দুই নেতার মধ্যে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ ভোরে জাতীয় রাজধানীতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ানের আজ বিকেলে নতুন দিল্লিতে পৌঁছানোর কথা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। দুই নেতার আলোচনার মূল বিষয়গুলির মধ্যে আঞ্চলিক ঘটনাবলী অন্যতম হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় রাজধানীতে তার কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করার কথা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরাকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি এবং মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘ, G20 এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দু নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে সংলাপ ও কূটনীতি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে এখন সহনশীলতা বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি গভীর সহযোগিতা ও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নেওয়া ও উৎসাহিত করাও জরুরি হয়ে পড়েছে। নতুন দিল্লিতে আজ সকালে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই বছরটি ব্রিক্সের জন্য একটি মাইলফলক, কারণ এই জোট প্রাতিষ্ঠানিক সহযোগিতার 20 বছর পূর্ণ করেছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স তার সদস্যপদ, কর্মসূচি এবং সহযোগিতার পদ্ধতির দিক থেকে বিগত বছরগুলিতে যথেষ্ট বিকশিত হয়েছে।
1: It's a real pleasure to join you this morning at the inaugural of the BRICS Business Forum on the eve of the BRICS Summit. This year is a milestone. It's a milestone because we mark 20 years of institutionalized BRICS cooperation. In this period, BRICS has evolved substantially in its membership, agenda and mechanisms of cooperation. India's chairship has sought to carry this evolution forward through the theme of building for resilience, innovation, cooperation and sustainability.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিকে তাদের অর্থনৈতিক শক্তিকে জনগণের জন্য কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিক্স দেশগুলি মানবজাতির প্রায় অর্ধেক এবং আন্তর্জাতিক ক্ষেত্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন

0: বা জিডিপির প্রায় 40% প্রতিনিধিত্ব করে। নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ব্রিক্স এখন বিশ্ব বাণিজ্যের প্রায় 1/4 অধিকার করে রয়েছে, যেখানে ভারত আন্তঃব্রিক্স বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।
1: ব্রিক্স টুডে রিপ্রেজেন্টস অলমোস্ট 1/4 অফ গ্লোবাল ট্রেড এন্ড ইন্ডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট পিলার অফ দ্য ইন্ট্রা ব্রিক্স ট্রেড। Engineering goods and electronics account for the largest segment of India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আগে শোনাসনি তো আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছিল। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPVV টিকাকরণের ক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে ইতোমধ্যেই 80 লক্ষাধিক টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি টিকাকরণ ভারতের মহিলাদের এক সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি HPV সংক্রমণ ও সংশ্লিষ্ট ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে নিহত প্রায় 3,000 মানুষকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতি সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ ক্রমাগত নতুন রূপ নিচ্ছে, তবে এর বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং প্রতিরোধ কখনো বদলাবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে ভারত দৃঢ়ভাবে একাত্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে। সীমান্ত পারাপারের সন্ত্রাসের শিকার হিসেবে ভারত বহু দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসা ধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, E-1, E-2, E-3, H-1B, H-1B1, L-1, O-1 এবং TN ভিসাধারী ও তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা বলা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে যেতে হবে। নিউ ইয়র্কে US ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা চতুর্থ বাছাই কোকো গফকে 3-6, 6-4, 6-4 গেমে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কার। জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ চীনের মুকিতে সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল মালয়েশিয়ার মুখোমুখি হবে। ভারতীয় সময় দুপুর 2:15 ম্যাচটি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্য সরকার ইতোমধ্যেই একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে জনপ্রতিনিধি, আমলা, পুলিশ এবং প্রশাসন সমন্বয় রেখে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনে আজ এক ফ্যাশন রিটেল সংস্থার উদ্যোগে বিশ্বের বৃহত্তম ওয়ার্ড্রোব উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সংস্থাটি বর্তমানে পশ্চিমবঙ্গে 110টি স্টোর পরিচালনা করছে।
3: এনাদের কাছ থেকে আমি কমিটমেন্ট নিয়েছি যে এরা পশ্চিমবঙ্গে 110 জায়গায় আগামী

0: কিছুদিনের মধ্যে 2500 সেন্টার তৈরি করবে এবং এর ফলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এই মুহূর্তে 10টা স্টেটে 275টা স্টোরে ডাইরেক্ট 6000 লোক কাজ করে, এর বাইরেও 75,000 ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট এনারা দিয়েছেন। 825 MSME ভেন্ডার এদের সঙ্গে কাজ করছেন। টোটাল ইনভেস্টমেন্ট প্রায় 1900 কোটি।
1: তিনি আরো জানান, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে 33টি শিল্প সংস্থাকে জমি বরাদের অনুমোদন দিয়েছে। দুর্গাপূজার আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই জমি আনুষ্ঠানিকভাবে শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হবে। অপরিকল্পিতভাবে মালদা বিমানবন্দরের রানওয়ে উন্নীতিকরণ এবং সংস্কারের জন্য সরকারের 15 কোটি টাকারও বেশি অর্থ অপচয় হয়েছে বলে ক্যাগ জানিয়েছে। গতকাল বিধানসভার বিশেষ অধিবেশনে 2024 সালের মার্চ মাসে শেষ হওয়া সময়কালের যে রিপোর্ট প্রকাশ করা হয় সেখানে জানানো হয়েছে, 15 কোটি 27 লক্ষ টাকা ব্যয়ে 2023-এর মার্চে এই কাজ শেষ হয়েছিল। অথচ পূর্ত দপ্তর এই কাজের জন্য 57 কোটি 50 লক্ষ টাকার একটি প্রকল্প রিপোর্ট তৈরি করে 2017 সেপ্টেম্বর মাসে কাজ শুরু করেছিল। কিন্তু এয়ারপোর্ট অথরিটি বিমানবন্দর সংলগ্ন 14টি উঁচু ভবন, একটি টেলিফোন টাওয়ার, একটি হাইটেনশন বৈদ্যুতিক টাওয়ার এবং বিমানবন্দরের সীমানা প্রাচীরের পেছনে থাকা রেলওয়ে ট্র্যাক সরানোর সুপারিশ করেও সরকারিভাবে তার কোনো উদ্যোগ না নেওয়ায় বিমানবন্দরটি চালু করা যায়নি বলেও রিপোর্টে জানানো হয়। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী 6ই অক্টোবর ওই 2 আসনে উপনির্বাচন, পূর্ব নির্ধারিত অনুযায়ী 5, 6 এবং 7ই অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমিস্টারের, তা 1 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলি হবে যথাক্রমে 12, 13 এবং 14ই অক্টোবর। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ মেদিনীপুর আদালতে তোলা হয়েছে। গতকাল সিআইডি তাকে গ্রেপ্তারের পর ভবনে ভবনে নিয়ে যায়। সুপ্রিম কোর্টে গতকাল তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারে ব্যর্থতা নিয়ে পুলিশের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেও ওই ব্যক্তি তা করেননি। পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে যান প্রশান্ত বর্মন। এরপরই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি বেসরকারি সংগঠন। এই মামলাটি এদিন শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে উঠলে 3 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 47 জন বাংলাদেশী নাগরিককে পেট্রাপোল বেনাপোল সীমান্তে জিরো লাইন দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাল ভারত। সূত্রের খবর, ওই বাংলাদেশিরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশ করে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন, পরে তাদের আটক করে ভারতীয় পুলিশ। মুর্শিদাবাদে গঙ্গা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেকটা ওপর দিয়ে বইছে। ইতোমধ্যে ধুলিয়ান, নিমতিতা, শামশেরগঞ্জে লাগাতার বৃষ্টি ও নদীর জলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম, কচুবেরিয়া সহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা আজ পরিদর্শন করবেন রাজ্যের সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের একটি প্রতিনিধি দল। বিশেষ করে সেচ ব্যবস্থা, নদী ও সমুদ্রের ভাঙন এবং বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য আগামী 5 দিন দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে প্রতিদিন রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার গাড়িকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সপ্তাহের শেষ কাজের দিনে আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার মিলিয়ে টানা 3 দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। একটানা 3 দিন কাজকর্ম বন্ধ থাকায় এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ 11ই সেপ্টেম্বর, 1893 সালের আজকের দিনেই আমেরিকার শিকাগোয় আয়োজিত বিশ্বধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে সনাতন হিন্দু ধর্ম ভারতীয় দর্শনের বার্তা তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির সেই ঐতিহাসিক ভাষণ বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতি ও সর্বজনীন ভ্রাতৃত্ববোধের ভাবমূর্তিকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে। যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনটি রাজ্য তথা দেশজুড়ে স্মরণ করা হচ্ছে। চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ভজু চন্দননগর আজ শুরু হচ্ছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
2: আরবিআই এ কথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: পাঠ করতে যারা ভালোবাসেন তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ প্রভৃতি লেখকের পাশাপাশি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বড়ই প্রিয়। হাতে গোনার মাত্র 3টি দিন, তারপরেই 15ই সেপ্টেম্বর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাঁর লেখা নানান চরিত্রই যেন আমাদের সমাজের ভীষণ পরিচিত রূপ। তাঁর সৃষ্ট নারী চরিত্রগুলো কেউ আমাদের গ্রামীণ সমাজের কোনো অত্যাচারিত অবহেলিত নারী, কেউ বা প্রতিবাদী, আত্মমর্যাদা স্বকীয়তায় উজ্জ্বল, আবার কেউ বা মমতাময়ী স্নেহপ্রবণ। আজকে তাঁর লেখায় বিশেষত ছোট গল্পে নারীদের নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি স্টুডিওতে আমাদের বড়ই প্রিয় দিদি, বিশিষ্ট লেখিকা প্রতিভা সরকারকে। নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার।
0: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত।
1: ধন্যবাদ।
0: আর যেহেতু কদিন পরেই বললাম আজকে 11 তারিখ, 15 তারিখে আমাদের কথা সাহিত্যিকের জন্মদিন, তাই আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিশেষ করে ছোট গল্পগুলো নিয়ে বা সেখানকার যে নারী চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প যে কতটা প্রিয়, এবং সেই প্রিয় বলেই হয়তো ছোটদের পাঠ্যবুকেও কিন্তু আমরা সেই গল্প পেয়েছি এবং পড়েছি, এবং যতবারই পড়ি ততবারই মুগ্ধ হই। প্রথমে যেহেতু আজকে মহিলা মহল, মানে আমরা সবসময় মেয়েদের নিয়ে কথা বলি, তাই তাঁর লেখা বহু গল্পেই আমরা নানান নারী চরিত্র পেয়েছি। প্রথমে এটাই জানবো যে তাঁর লেখায় নারীদের চিত্রটা কিভাবে তিনি তুলে ধরেছেন।
1: তার লেখায় নারীদের চরিত্র কিরকম ভাবে তুলে ধরেছেন এটা বলতে গেলে তো প্রথমেই বলতে হবে যে শরৎচন্দ্রের নারী মানে বঙ্গ নারী, যে কিনা মমতাময়ী, স্নেহপ্রবণ এবং ভয়ঙ্কর ভাবে সংসারের প্রতি অনুরক্ত। তো এই যে এ তার ছোট গল্পেই বলো উপন্যাসও, তাই নারীরা হচ্ছে সব ব্যাপারের সমস্ত উৎকৃষ্ট গুণাবলী, যা যদি আমরা বলতে পারি, এগুলো সব মানে নারীদের মধ্যেই প্রতিভাত হয়েছে। মানে সমাজ সংসারকে ধরে রাখবার একমাত্র দায় যেন বঙ্গ নারী, এই রকম। আর
0: সেই জন্য কোথাও কোথাও তারা যেমন খুব স্নেহপ্রবণ হয়েছেন, তেমন কোথাও কোথাও আমরা ভীষণ প্রতিবাদ বা খুব আত্মমর্যাদা সম্পন্ন তাদেরকে দেখতেও পেয়েছি, তারা স্বকীয়তায় উজ্জ্বল নিজেরা। কিন্তু তার বহু লেখাতে আমরা পেয়েছি যে তৎকালীন সময়ে তো নানান ধরনের নিয়ম কানুন রীতিনীতি, মানে সমাজে যারা একেবারে উচ্চ পদস্থ যারা রয়েছেন, যারা একটু উচ্চ বর্ণের, যেহেতু সেই সময় তো এই বিষয়টা খুব ছিল, জাতি ধর্ম বর্ণ এগুলো ভীষণই ছিল, এবং ধনী দরিদ্র একটা এই যে বৈষম্য এটাও সমাজের মধ্যে ছিল। যে চরিত্রগুলো তিনি বিধবা চরিত্র হিসেবে এঁকেছেন তার সাহিত্যে, তো সেক্ষেত্রে তার সেই গল্প

0: করুণ পরিণতি হয়েছিল এবং সমাজে যে নানান রকমের সংস্কার ছিল যেগুলোকে কুসংস্কার বলা যেতে পারে সেইগুলো নিয়ে বরং এখন আলোচনা করব।
1: হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে বিধবারা তো ধরো আমাদের উপমহাদেশ জুড়ে বিধবা মানে সে হচ্ছে একেবারে তার কপাল পোড়া, তার মানে ভাগ্যের মার তাকে খেতে হচ্ছে, সে সমস্ত রকম তুচ্ছ তাচ্ছিল্য এবং এই শব্দটা না বাংলা ভাষা থেকে তুলে দেওয়া উচিত। তো এইটা মেয়েদের ওপরে অত্যাচারের একটা ছক, এই বিধবা কথাটাই আমার মনে হয় তাই। এবং এই যে ছকটা, এইটা যেমন তুমি বললে না যে সমাজ নানান রকম ভাবে বিভক্ত ছিল, বড় লোক ছিল, গরিব ছিল, কিছু না কিছু না, মানে বড় লোক, গরিব, ব্রাহ্মণ, শূদ্র, কিছু প্রত্যেকের ওপরে তখন কিন্তু নেমে আসতো এই খাড়া, মানে অত্যাচারের খাড়া, কারণ সে মেয়ে, কারণ সে নারী। তবে এইখানে আমি তোমাকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, এইটা কিন্তু তথাকথিত ভদ্র ঘর, মানে ওই যে ব্রাহ্মণ কায়স্থ এদের ঘরে বেশি ছিল। যেমন ধরো সতীদাহ প্রথার কথা আমরা যদি বলি, সতীদাহ প্রথা কিন্তু বেছে বেছে ওই উঁচু উঁচুটাকে ওই ইনভার্টেড কমার, কিন্তু যারা নিচু মানে দলিত শূদ্র যাদেরকে আমরা বলি অন্তজ, একেবারে সমাজের প্রান্ত সীমায় বাস, তাদের মেয়েদেরকে কিন্তু কেউ জোর করে চিতায় তুলত না, তারা নিজেদের শক্তিতে খেটে খেত। হ্যাঁ, তো এইটা ছিল। এখন শরৎচন্দ্র তো অনেকটাই এদেরকে নিয়ে লিখেছেন, এই তথাকথিত ব্রাহ্মণ ভদ্রবংশ, ব্রাহ্মণ কায়স্থ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি একটা কথা ভাবো যে অভাগী স্বর্গ তার যে গল্প, হ্যাঁ, সেখানে তো না ব্রাহ্মণ না কায়স্থ, অভাগী স্বর্গের যে কাঙালির যে মা, হ্যাঁ, সে তো দলিত মেয়ে, কিন্তু এই ব্যাপারটাকে ঘিরে এমন একটা ফ্যান্টাসি তৈরি করেছে, কল্পনার স্বর্গ একটা তৈরি করা হয়েছে, যে সেই দলিত মেয়েটিরও যে কিনা স্বামী চলে যাওয়ার পর প্রচন্ড কায়িক পরিশ্রমে নিজের বাচ্চাকে মানুষ করেছে, তারও মনে হচ্ছে কি আমি ওইভাবে আমার যেন চিতায় আমাকে ওঠানো হয়, আমি যে দেখেছি যে বামুন মা স্বর্গে গেছেন রথে চড়ে, তার পা দুটি আলতায় টুকটুকে লাল, আমাকে যেন, মানে এই দেখো এই ফ্যান্টাসিটা তখন সবাইকে গ্রাস করে ফেলছে, মানে ওই দলিত মেয়েটিকেও গ্রাস করে ফেলছে, যে কিনা নিজের স্বমহিমায় উজ্জ্বল, যে কিনা সারা জীবন খেটে খেয়েছে, কারো ওপর স্বামীও ছিল না তার নির্ভর করার মতো। তো এই যে একটা বিরাট একটা মানসিকতা তখন আমাদের সমাজে ছিল, এইটা না শরৎচন্দ্র খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন তার নারী চরিত্রের গুলোর মধ্য দিয়ে আর কি।
0: আপনি যেটা বললেন যে নারীদের উপর অত্যাচার বা নারীদেরকে যেভাবে হোক আরো অনেক বেশি খাটো করা, মানে তৎকালীন সময়ে, বর্তমান সময়ে কতটা পরিবর্তন হয়েছে, হয়েছে তো অবশ্যই, চিত্রটা বদল ঘটেছে এবং সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার পরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তো সমাজের যারা একদম যারা বিদ্বজ্জন বলে নিজেদেরকে মনে করেন এবং মনে করেন যে তারা যে নিয়মটা বলবেন, তারা যে রীতিনীতিগুলো চালু করবেন সেটা সমাজের সকলকে মানতে হবে, বিশেষ করে মেয়েদের, তৎকালীন সময়ে তার লেখার মধ্যে দিয়ে সমাজের মনস্তাত্ত্বিক কোন দিকটা ফুটে উঠেছে বলে আপনি মনে করেন?
1: সমাজের দেখো খুব পরিষ্কার মনস্তত্ত্ব ফুটে উঠেছে তার লেখাতে। এক হচ্ছে আমরা যারা শক্তিশালী পুরুষ, লিঙ্গের কারণে শক্তিশালী, আমাদের কথা চলে, তারা যারা দুর্বল তাদের ওপরে অত্যাচার করবে, এটাই ছিল তখন একটা চেনা ব্যাপার আর কি, তারা অত্যাচার করবে। যেমন বলছো তুমি যে ব্রাহ্মণ মানে ধনী দরিদ্রের কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে দেখো তুমি মহেশ গল্পের যে ব্রাহ্মণটি, হ্যাঁ, সে কিন্তু নিজেও চালকলা মাধা বামুন, হ্যাঁ, কিন্তু সে তরপাচ্ছে গফুরের ওপরে, তার মেয়ে আমিনার ওপরে, হ্যাঁ, তার কথা মতো মহেশকে কোথায় বাঁধা হবে, মহেশকে ছেড়ে দেওয়া হবে কিনা, সেই সবগুলো সে ঠিক করে দিচ্ছে। তাহলে এইটা একটা ক্ষমতার একটা বোধ, একটা ক্ষমতার, হিন্দিতে যাকে বলে এহসাস, মানে আমি ক্ষমতাবান, আমি তো দরিদ্রের ওপরে তো করতেই পারি, আর দলিতেরও দলিত, দরিদ্রেরও দরিদ্র হচ্ছে মেয়েরা, হ্যাঁ, পারিবারিক কারণে, তাদেরকে তো মনুসংগীতার কাল থেকে বলা হয়েছে না, প্রথমে বাবা দেখবে, তারপর স্বামী দেখবে, তারপর সন্তান দেখবে, মানে মেয়ের তো নিজের কোন অস্তিত্ব নেই, সে তো মানুষই নয়, অবমানব, ফলে তার ওপরে এইসব অত্যাচার গুলো ঘটেছে। এবং শরৎচন্দ্র এগুলোকে একেবারে ফটোগ্রাফিক একটা মানে ছবি তোলার মতো করে, ক্যামেরা ছবি তোলার মতো করে আমাদের কাছে এটাকে উপস্থাপিত করেছে, আমাদের মনকে নাড়া দিয়েছেন। তার আগে এত স্পষ্ট করে এইরকম অত্যাচারের কথা কিন্তু

0: কিন্তু বাংলা সাহিত্যে বলা হয়নি।
1: একদমই তাই। আর ঠিক একইভাবে পাশাপাশি যেটা বললাম যে যেমন অত্যাচারিত হয়েছে নারী তার গল্পে, ঠিক তেমনি প্রতিবাদের রূপটাও আমরা দেখেছি সমাজের সেই সময়, সেই পতিতা নারীদের চিত্র কিন্তু তার আমরা পাচ্ছি তার লেখাতে
0: পাচ্ছি। কিন্তু তাদের ক্ষমতায়ন হয়েছে এরকম বলাটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে, ক্ষমতায়ন কিন্তু তাদের কিছু হয়নি, বরং তারা যেন একটা মানে গতানুগতিক ছকের মধ্যে একটা রিলিফের কাজ করছেন। যেহেতু মেয়েদের ধর্মই হচ্ছে ভালোবেসে যাওয়া, সে যাকেই ভালোবাসা হোক ভালোবাসাটাই তার ধর্ম, বলে তারা যেন ভালোবেসে গেছে। আর কেন ভালোবেসেছে আমি তো সেটাও বুঝতে পারি না, কি পেয়েছে ভালোবেসে, না পেয়েছে অর্থ, না পেয়েছে তাহলে কি কি হলো, মানসিকতা অত্যাচার পেয়েছে কিন্তু দেবদাস কি ব্যবহার করেছে,
1: তারা মানে তাদের নিজেদের যে ভালোবাসাটাকে তারা ত্যাগ করে
0: নিজেদেরকে অবলুপ্ত করে দিয়ে তারা ভালোবেসেছে, কি একে কি ভালোবাসা বলে আমি জানি না, যাই হোক এরকম হবে একটা কিছু আর কি।
1: তার মানে নারীদেরকে নানান রূপেই তিনি তুলে ধরেছেন এবং তার মনের মধ্যেও তার চিন্তা ভাবনাতেও কিন্তু নারীদের প্রতি একটা কোথাও সহানুভূতি বলি বা সহমর্মিতা বলি সেটা কিন্তু ছিল।
0: নারী হচ্ছে নিজের কি বলবো আমি নিয়ন্ত্রকটা কিন্তু শরৎচন্দ্র দেননি, এটা শরৎচন্দ্র দেননি, কিছু দূর অব্দি চেষ্টা করেছেন। দত্তার কথা ভাবো তুমি, কিছু দূর পল্লী সমাজের কথা ভাবো রমা, হ্যাঁ চেষ্টা করেছেন দিতে, কিন্তু জানো তো যুগ ধর্ম আর কালো ধর্ম হচ্ছে এমন একটা সাংঘাতিক জিনিস না, তার উপরে উঠতে পারেন খুব কম উঠতে পারেন। শরৎচন্দ্র কিন্তু একটা জায়গায় বলেছেন যে আমি তো ব্যবসা করি, বই লিখি মানে ব্যবসা, একদম এই কথাটা ব্যবহার করেছেন, তো ব্যবসা মার খেতে পারে যদি সমাজপতিরা সবাই তোমার উপর বিরূপ হয়, এবং ইংরেজ সরকার তো জানোই ওর বই কিভাবে ব্যান করেছিল, সেই রকম যদি। এবং এই যে আমি তোমাকে বলছি না যে পল্লী সমাজের কথা, এইটা নিয়ে কিছু লোক যুবক বাড়িতে চলে এসে বলছিল এত আপনি এরকম ভাবে লিখছেন, আপনার বই কে পড়ে মশাই, বলে বই সামনে ছিঁড়েছিল। ধরো এই যে একটা গোঁড়া মনোভাব, এটা যদি খুব বেশি হয়ে যেত তাহলে তো শরৎচন্দ্রের লেখা কেউ পড়তো না আমার মনে হয়, এইটাও একটা কারণ। তাছাড়াও আরো কারণ হচ্ছে কি, ওর মনের মধ্যে একটা দোলাচলতা ছিল, মেয়েদের আমি স্বাধীনতা দিয়েছি কত দূর অব্দি দেব, বাঙালি সমাজে কত দূর অব্দি দেওয়া সঠিক হবে, এটা নিয়ে উনি নিজেও বলেছেন যে হ্যাঁ আমার মনের মধ্যে এইরকম একটা দোলাচলতা ছিল, সবখানে উনি দিতে পারেনি, রমাকে তো কাশিবাসি করে দিলেন। একবার উনি বলেছিলেন যে আমি তো আর সমাজ সংস্কারক নই, আমি হচ্ছে উপন্যাসিক।
1: তবে তার লেখায় যেটা আপনি একদম প্রথমেই বললেন যে মমতাময়ী নারীর কথা আমরা পেয়েছি,
0: তুমি চলে যাও হচ্ছে রামের সুমতিতে, রামের সুমতি দিয়ে বৌদি তো না, ছোট দেওরকে মাতৃপিতৃহীন দেওরকে সে কোলের ভেতরে এমন করে মানুষ করেছেন, আর সে কি মানে তার ঘর ভেঙে যাচ্ছে তবু তিনি দেওরের প্রতি স্নেহ ছাড়তে পারছে, তাকে নিগৃহীত হতে হচ্ছে মানে নিজের কাছে নিজে মানসিক ভাবে, অথচ তিনি ছাড়তে পাচ্ছেন না। তো এই যে এত স্নেহ, এত স্নেহ আর কোথায় পাই বলো বঙ্গ নারী ছাড়া। এইভাবে এইভাবেই মানে শরৎচন্দ্র এটা বুনতে চেয়েছেন মেয়েদের চরিত্রটা আর কি, এইভাবেই উনি বুনতে চেয়েছেন।
1: তো আমরা তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় যে মেয়েদের নানান ধরনের চিত্র বা চরিত্র আমরা শুনছি, কিন্তু আপনি কি মনে করছেন ধরুন বর্তমানে যারা লিখছেন তাদের লেখায় নারীরা কি একটু হলেও এগিয়েছেন, মানে তারা কি প্রতিবাদ করবার মতো যে ক্ষমতা, বা মানে পুরুষদের লেখনীতেই যদি আমি বলি,
0: পুরুষদের লেখনীতে হ্যাঁ কেউ কেউ তো চেষ্টা করেন নারী প্রধান উপন্যাস লিখতে, তবে এই দিকে কিন্তু মেয়েরা অনেকে বেশি এগিয়ে গেছেন। মেয়েদের কথা বরং আমি বলবো, তুমি আশাপূর্ণা দেবীর কথাই ধরো না, হ্যাঁ যে কিভাবে সবাইকে, সবাই তো ওনাকে জেন অস্টেনের সঙ্গে তুলনা করে, যে হাতির দাঁতের মধ্যে যে খোদাই করা হয় যে চিত্রমালা, তার তো কারিকুরি যথেষ্ট উচ্চ মানের, উনি যেন ওই রকম একটা সরল জীবনের মধ্যেই নারী জীবনের সমস্ত জটিলতাকে খোদাই করে গেছেন। তো আশাপূর্ণা দেবী থেকে যে এটা লীলা মজুমদার, মানে এইটা কিন্তু দেখছি যে মেয়েদের মধ্যেই এই সচেতনতাটা বেশি, এবং তারা কিন্তু অনেকটাই রুখে দাঁড়িয়েছেন, মেয়েদেরকে সঠিক আলোতে চিত্রায়িত করেছেন, এবং তার ফলে হয়তো নারীর ক্ষমতায়ন একটু কিছু হলেও মানে অন্তত সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে সেটা সম্ভব হয়েছে আর,
1: মানে লেখিকার লেখনীতে ফুটে উঠেছে মেয়েদের একটু,
0: হ্যাঁ স্বাভাবিকভাবেই না, যারা মহিলা যারা লেখেন তারা তো নিজেদের কথাটা ভালো

0: বুঝতে পারবেন মানে নারীদের মনের মধ্যে কি চলছে, কোনখান থেকে অপমানটা আসছে, কত সূক্ষ্ম ভাবে আসছে। হ্যাঁ, তুমি হতে পারো খুব পড়াশুনো জানো, তুমি হতে পারো তুমি একেবারে সেলফ সাফিসিয়েন্ট, তুমি হতে পারো তোমার কারো কোনো দায় নেই, কিন্তু আমার এক বন্ধু, সে নাটক করতে খুব ভালোবাসে, বান্ধবী, সে নাটক করতে খুব ভালোবাসে, তার স্বামী মারা গেছেন, এক বছর হয়নি, সে পারছে না ফিরে যেতে। কেন পারছে না? স্বামীর জন্য তো কষ্ট আছেই, ভীষণ কষ্ট আছে মনের মধ্যে, কিন্তু সে তো ফিরে গেলে ভালো থাকবে, সমাজ কি বলবে? শোকের কাল কি তোমার শেষ হয়েছে? যতই নাজি হিকমত বলুন না কেন, যে কতটুকু শোকের সময় বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে আরো কম, কিন্তু মেয়েটি পারছে না নাটক করতে যেতে, সে জানে ওখানেই তার মুক্তি, সে ওখানেই ভালো থাকবে, সমাজের ভয় পাচ্ছে, এখনকার সমাজের ভয় যে তাকে বলা হবে ও স্বামী মারা গেছে আর ড্যাং ড্যাং করে নাটক করতে চলে গেল, এক বছর যাক, এক বছর যাক,
1: কোথাও সেই সমাজ কি বলবে,
0: সেটা সেটা আছেই, এখনো আছে, খুব সুখ ভাবে হলেও আছে, মানে মানসিক ভাবে হলেও আছে, তোমাকে দুটো থাপ্পড় মারছে না কেউ, কিন্তু এমন ভাবে কথা বলছে, মানে টেরিবল। এই এই ব্যাপারগুলো তো আমি অনেক মেয়েদের সঙ্গে মিশি, অনেক সমাজ কল্যাণমূলক কাজকর্মে যুক্ত ছিলাম, কিন্তু আমি যে দেখেছি মেয়েদের ওপরে কিভাবে অত্যাচারটা কত সূক্ষ্ম ভাবে নামিয়ে আনা হয়, সেটা মানে বলার কথা না আর কি। ফলে আছে, এখনো আছে, এখনো আছে, বাইরের ছবিটা হয়তো একটু পাল্টেছে, শহরের ছবিটা আর একটু পাল্টেছে, কিন্তু তুমি যদি একটু ভেতর দিকে যাও, একটু গ্রামের দিকে যাও, তুমি দেখবে কিছুই পাল্টায়নি।
1: মানে একবিংশ শতকে দাঁড়িয়ে আজকেও মেয়েদেরকে অনেক কিছু শুনতে হচ্ছে,
0: অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। শোনা তো একটা কথা, তুমি হাসে পালকের থেকে জল ঝাড়ার মতো ঝেড়ে দিতে পারো, না না, তোমাকে তো তার মধ্য দিয়ে যেতে হবে, তোমার তজ্জনিত যে যন্ত্রণা শুধু মানসিক নয়, তোমাকে এমন ভাবে পরিচালিত করবে, তোমার নিজেরই কনসিডারেশন গুলো হয় যে তোমার জীবনকে নরক করে দেবে।
1: আজকের মেয়েরা হচ্ছে, আমরা দেখছি যে জলে যাচ্ছে, স্থলে যাচ্ছে, আকাশে উঠছে, এমনকি কত কত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এমনকি দুর্গমতাকে জয় করছে, তারপরেও কিন্তু মেয়েদেরকে নানান ভাবে সেই কোথাও গিয়ে অসম্মানিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, এটা সত্যি খুব আশ্চর্যের বিষয়,
0: খুব আশ্চর্যের বিষয়। একটা গল্প তোমায় বলি, শরৎচন্দ্রের জীবন থেকে বলি, ওনার লেখা পড়ে তো মানুষ খুব মুভড হতো, মেয়েরা বলো, সবাই সবাই খুব মুভড হতো। তো একটি মেয়ে, বিধবা মেয়ে, সে বাবার ছাত্রের সঙ্গে তার নতুন করে একটি প্রেম হয়েছে, উনি চাইছেন, ছেলেটি চাইছে যে ওরা দুজন পালিয়ে যাবে। তো মেয়েটি তৈরি, রাত্রিবেলা এসে ওর প্রেমিক জানালায় দুটো টোকা দেবে, ওরা দুজন চলে যাবে। তার আগে অনেকটা সময় রাত জাগতে হবে, ও শরৎচন্দ্রের পল্লী সমাজ পড়তে শুরু করেছে, পড়তে পড়তে ওর মনের মধ্যে এমন একটা ভাবান্তর এসেছে যে প্রেমিক যখন টোকা দিয়েছে জানালা খুলে বলছে আমি যাব না, আমি শরৎচন্দ্রের পল্লী সমাজ পড়ছি, আমি এর এই প্রভাব কাটিয়ে উঠতে পারবো না, তুমি চলে যাও, চিরকালের মতো আমাদের ছাড়াছাড়ি হয়ে যাক, আমি কিছুতেই তোমার সঙ্গে চলে যেতে পারবো না। সেই মেয়েটির সঙ্গে যখন শরৎচন্দ্রের দেখা হয়েছিল, তখন শরৎচন্দ্রকে এসে সে বলছে আপনি না আমাকে জীবনের একটা মহাপাতকের হাত থেকে বাঁচিয়েছেন, একটা বিশাল পাপের। শরৎচন্দ্র বলছেন কেন মা, আমি তোমার কি করেছি? আপনার লেখা পড়ে আমি প্রেমিকের সঙ্গে কাশী পালিয়ে যাইনি। তো এই মেয়েটি যদি গিয়ে তার প্রেমিকের সঙ্গে কাশীতে বাসা বাঁধত, ঘর বাঁধত, সে কি এমন পাতকি হতো আমায় বলো দেখি।
1: এই যে আমরা আজকে যে শরৎ সাহিত্য নিয়ে কথা বলছি, আপনি তো বললেন যে শরৎচন্দ্রের লেখা কাউকে খুব বেশি অনুপ্রেরিত করছে, আবার কোথাও তিনি খুব বেশি দূর গিয়ে আবার মেয়েদেরকে সেইভাবে প্রতিবাদের রূপটা তিনি ফুটিয়ে তুলতে পারেননি। তাহলে শরৎচন্দ্রের এই ছোট গল্প বা তার যে উপন্যাসের এই যত নারী চরিত্র আমরা পাচ্ছি, তাতে তার মানসিক কোন দিকটি ফুটে উঠেছে বলে আপনি মনে করেন?
0: খুব খুব জটিল মানসিকতাটাও খুব জটিল ছিল, জটিল ছিল আবার একদিকে, তাই তো হয় না, বই পরিত্যের মধ্যেই, দ্বন্দ্বের মধ্যেই তো মানুষের চরিত্র ইন্টারেস্টিং হয়ে আসে। ধরো একটা কথা দেখো তুমি, যে শরৎচন্দ্রের নায়িকারা হচ্ছে প্রচন্ড স্নেহময়ী, প্রচন্ড মমতাময়ী, আর শরৎচন্দ্রের নায়করা হচ্ছে দেবদাসের মতো ম্যাচ্য অনেকেই, হ্যাঁ, যে তারা ভীষণ পুরুষকারে বিশ্বাসী।
1: তৎকালীন সময়ে তো সেটাই ছিল না, মানে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা তাদের নিজেদের শারীরিক ক্ষমতা তো দেখাবেই, প্রদর্শন করবেই।
0: এই কারণে জানো তো, এখনকার যারা নারীবাদী, যারা নারীবাদ নিয়ে পড়াশুনো করেন, তাদের মনে হয় কি যে ভারতীয় পুরুষের গভীর অবচেতনে যে একটা মানে পিতৃতান্ত্রিক একটা ভয়ঙ্কর প্রবণতা লুকিয়ে থাকে, তুমি দেখ

0: থাকবে, একটু টোকা মারলে বেরিয়ে আসে, আবার কখনো একটু গভীরে গেলে বেরিয়ে আসে। সবাই তো অনেকেই চালাক, তারা টোকা মারলে বার করবে না। হ্যাঁ, তো ওরা কি স্বেচ্ছায় নিপীড়নের যুপকাষ্ঠে গলা দিচ্ছে, এই রকম মেয়ে তুমি এখনো পাবে।
1: তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে কাউকে হয়তো অনুপ্রেরিত করেছে, কারোর কারোর হয়তো ভীষণ পছন্দের, মানে কোথাও নিজের সঙ্গে মিল পাচ্ছেন। তো এই নানান গল্প আমাদের কিন্তু আজও ছোট থেকে বড় সকলকে কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করে। আর আজকে কথা বলতে বলতে, কোথাও দিদির সঙ্গে এত সুন্দর ভাবে আলোচনা করতে করতে আমাদের সময়টাও একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর কি। তো আমরা হয়তো আর কথা বলতে পারছি না শরৎচন্দ্রের এই ছোট গল্প বা তার লেখা নিয়ে, কিন্তু তার যে জন্মদিন আর মাত্র কয়েকদিন পরে, তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা প্রণাম দিদিকে জানাই। অনেক অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনি এত সুন্দর করে এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে বললেন, মনে হচ্ছে যেন আরো আরো অনেকক্ষণ কথা বলি আপনার সঙ্গে।
0: তোমাকে এবং আকাশবাণী কর্তৃপক্ষকেও আমার অনেক ধন্যবাদ, আমাকে বলার সুযোগ করে দিয়েছো। মনের মধ্যে তো অনেক কথা ওঠে পড়ে, বলতে ইচ্ছে করে, সুযোগ করে দিয়েছো বলে ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ জানাই দিদিকে। এতক্ষণ শুনলেন বিশিষ্ট লেখিকা প্রতিভা সরকারের কথা। আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় নানান নারী চরিত্র নিয়ে।

বন্ধুরা, প্রত্যেক মাসে আমাদের এক কলমে দুই নারী এবং আমার কলমের নানান বিষয় নিয়েই আমরা সঙ্গে থাকি আপনাদের। ঠিক একইভাবে সেপ্টেম্বর মাসের এক কলমে দুই নারী এবং আমার কলমের বিষয় নিয়ে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আমাদের কোন বিষয় রয়েছে। তবু আরো একবার আপনাদের জন্য আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের সেপ্টেম্বর মাসের এক কলমে দুই নারীর বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি এবং গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি mohilamahol.air@gmail.com, mahal@gmail.com। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23শে সেপ্টেম্বর। একইভাবে আমার কলমের বিষয় ঘন্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘন্টার শব্দই হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেই শব্দ যদি ছুটির ঘন্টা হয় তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘন্টার ধ্বনি কিন্তু সকালের আজানও হতে পারে, বা সন্ধ্যের সময় আমরা যে ঠাকুর পুজো দিই সেই ঠাকুর ঘরের ঘন্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনের মধ্যে থাকে, সেটা দৈনন্দিনই হোক বা বিশেষ সময়ের কোনো শব্দ, যা আমাদের পুরো দিনকে, আমাদের সেই দিনটিকে বা সেই চেতনাকে বা আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসেই আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকেই কোন সেই ঘন্টার ধ্বনি বাজে আপনার কানে, আমাদের জানাতে লিখে পাঠান ঘন্টার ধ্বনি এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন, মেল আইডি mohilamahol.air@gmail.com। আরো একবার বলছি আমাদের চিঠি পাঠানোর ঠিকানাটাও, আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23শে সেপ্টেম্বর। আর অবশ্যই বন্ধুরা, যখন আপনারা কোনো মেইল করবেন বা চিঠি পাঠাবেন, অবশ্যই চিঠি পাঠানোর সময় হামের উপর কিন্তু লিখে দেবেন আমার কলম বা এক কলমে দুই নারী। আপনাদের প্রত্যেকের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকি সবসময়ের জন্য আমরা। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের সকলের ভীষণ প্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নানান ছোট গল্প, উপন্যাস আমাদের সত্যিই খুব টানে, এবং যারা আমরা পড়তে ভালোবাসি, মনে হয় যেন বই আমাদের সব থেকে কাছের বন্ধু, তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এমনকি আরো অনেক প্রিয় লেখক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা সমরেশ মজুমদার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এরকম বহু সাহিত্যিক আমাদের ভীষণ ভীষণ কাছের, এবং তার মধ্যে একজন অন্যতম হচ্ছে আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার ছোট গল্পে নারী চরিত্র

রাষ্ট্র নিয়ে তো আমরা অনেকক্ষণ কথা বললাম, এবং কোথাও সাহিত্যের পাতায় আমাদের নিজেদের যে বাস্তব জীবন তাই কিন্তু ফুটিয়ে তোলেন সাহিত্যিকেরা। গল্প পাঠ করতে করতে বা কবিতার পড়তে পড়তে কোথাও যেন আমাদের সেই চেনা ছবি বা নিজেদের সঙ্গে আমরা একটু হলেও মিল খুঁজে পাই। তাই হাজার কাজের ব্যস্ততার মাঝেও একটু সময় পেলে আমাদের সব থেকে প্রিয় বন্ধু মানে বই একটু হাতে তুলে নেব, এবং ভালো ভালো গল্প, কবিতা, উপন্যাস, যেটা আমাদের মন চাইবে, যেটা আপনার মন চাইবে অবশ্যই আপনি পড়বেন, কারণ বইয়ের চেয়ে বড় বন্ধু আর সত্যি কিছু হয় না। ঘড়ি কাঁটা বলছে হাতে আর একদম সময় নেই, তাই আজকে একটা গানই শুনতে শুনতে আপনাদের সকলকে বিদায় জানাবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সৌমিলি রায়।

0: শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ।

0: Sail Secure TMT Bar. There's a little bit of sail in everybody's life.
1: This is Akashwani. Here comes the weather bulletin. For West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Island, southwest monsoon have been active over Bihar, Kanchatik, West Bengal and Odisha. Light to moderate rainfall occurred over Odisha and Bihar and also over Andaman and Nicobar Island. Light to moderate rain over Jalpaiguri, Malda district and sub-mountain West Bengal. Very light to moderate rainfall over Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received Andaman and Nicobar Islands, Maya Bandar for 8 cm, Tilpara 2 cm, Khaira 8 cm, Baligudi 10 cm and Biniki 6 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thunder shower to be over districts of West Bengal, Andaman and Nicobar Island, Jharkhand, Odisha, Sikkim. Light to moderate rain or thunder shower likely to be over Bihar. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall for about 7 to 20 cm likely to be over Odisha, heavy rainfall for about 7 to 11 cm to be over Bihar and Jalpaiguri, Alipurduar, district of Subhanan, West Bengal, Eastern West Midnapur, Jharkhand, Bakura, district of Vinjitik, West Bengal, thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km/h likely to be over Odisha and 24 Parganas South, East Midnapur, district of Vinjitik, West Bengal, thunderstorm with districts over 30 to 40 km/h, lightning to be over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands and all districts of Subhumanal West Bengal and the rest districts of Kanchatik West Bengal. Forecast for Kolkata neighborhood for the next 48 hours, generally cloudy sky with moderate rain, minimum temperature to be around 25 degrees Celsius and maximum to be 30 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast, squally weather with winds beating reaching to 35 to 45 km/h, occasionally to 55 km/h is likely to prevail over West Bengal coast as well as Odisha, Bangladesh coast and North Bay of Bengal for today, that is 11th of September 2026. Fishermen are advised not to venture into the sea and along with the offshores of West Bengal, Odisha, Bangladesh coast and North Bay of Bengal for today. Swell surge alert for the coast of West Bengal. Weather warning for the fishermen of Andaman Nicobar Islands. Swell waves of range from 17.0 to 21.0 second period of 1.2 to 1.6 meters height are forecasted up to 23.30 hours of 12th of September 2026. It's advised to that there is a possibility of surging of waves. Boats reply with utmost vigilance and recreation with due care. You were listening to the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand, and Andaman and Nicobar Islands.
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিহার, ওড়িশায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যা ও বিহারের বেশিরভাগ জায়গায় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় ও দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়, ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মালদা জেলার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, ভারী বৃষ্টি হয়েছে বীরভূম জেলার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং সিকিমের বেশিরভাগ জায়গায়, ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে কন্টাই 4 সেন্টিমিটার, মালদা 7 সেন্টিমিটার, দার্জিলিং 3 সেন্টিমিটার, লখনপুর 7 সেন্টিমিটার, কাশীনগর 6 সেন্টিমিটার, গোসানি 6 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের কিছু জায়গায়। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দু একটি জায়গায়, 7 থেকে 11 সেন্টিমিটার হারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং বিহারের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায়।

30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দু একটি জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার উপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা, সঙ্গে দু এক পশলা বৃষ্টি। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল আকাশ প্রধানত মেঘলা থাকবে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যারা পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, যা বেড়ে 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে সেজন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে আগামীকাল রাত 11:30 পর্যন্ত ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। মাঠে ময়দানে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদান, শশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের শিক্ষক মধুসূদন জানা এবং সঙ্গে দুইজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনে চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাহিত্যের বিকাশে সংগঠনের ভূমিকা, এ বিষয়ে অরুণ কুমার সরেনের সাক্ষাৎকার, শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর, গলদা চিংড়ি বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একযুগ এ বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 শুনবেন সমীক্ষা, বলবেন আবাহন দত্ত, শিরোনাম প্রকৃতির প্রতিশোধ। 8:00 নাটক, 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন, শিল্পী ইন্দ্রনীল মল্লিক। 9:30 হাওয়াইয়ান গীটার, শিল্পী বিপ্লব দাস। 9:50 নজরুল গীতি, শিল্পী অস্মিতা মণ্ডল। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস, আধুনিক গান। 10:45 শিল্পী শ্যামল মিত্র। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা পরিবেশন করবেন শিল্পী সুরজিৎ সাহা। শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পনসাই মরাগেল তুরুই গেটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তাড়ি আখড়া এতহবরে তো পে আঞ্জমা বুলবুলি হাঁসতা।

0: ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱ ᱟᱯᱮ ᱵᱩᱞᱵᱩᱞᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ ᱵᱩᱞᱵᱩᱞᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱮᱢᱯᱞᱚᱭᱢᱮᱱᱴ ᱡᱮᱱᱟᱨᱮᱥᱚᱱ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱛᱷᱩᱛᱤ ᱮᱫᱟᱭ ᱱᱚᱵᱚ ᱠᱩᱢᱟᱨ ᱢᱟᱱᱰᱤ
1: প্রধানমন্ত্রী কামি সৃজন যোজনা PMEGY ভারত সরকার দিশম রিন মানমিয়া কাউডিয়ারি অবস্থা উত্তনৌ আর জীবন খাঁড়াও মান লাহান্তি লাগিদ যাহা কামি ওরা কয় হাতাও কাদ দ ওনা কো মুদ্রে মিটাং সরেসানা কর্মসূচি দো হুয়ুগক কানা প্রধানমন্ত্রী কামি সৃজন যোজনা যাহা দো ইংরেজিতে কো মেতাক কানা প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম সে PMEGY নয়া কর্মসূচি দো 31-3-2008 চাঁদো খন ভারত সরকার ক্ষুদ্র আর ক্ষুদ্র মাঝারি মন্ত্রণালয়া সাহিজুহিতে এতহব লেনা নয়া দো মিটাং ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম কানা

ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱹᱨᱤ ᱢᱟᱰᱮᱨ ᱠᱷᱚᱱ ᱠᱟᱹᱣᱰᱤ ᱥᱮ ᱨᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱦᱚᱫ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱮᱝᱠ ᱠᱷᱚᱱ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱹᱨᱤ ᱢᱟᱰᱮᱨ ᱠᱷᱚᱱ ᱠᱟᱹᱣᱰᱤ ᱥᱮ ᱨᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱦᱚᱫ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱟᱭ 27ᱴᱤ ᱯᱟᱵᱽᱞᱤᱠ ᱥᱮᱠᱴᱟᱨ ᱵᱮᱝᱠ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱮᱝᱠ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱹᱨᱤ ᱢᱟᱰᱮᱨ ᱠᱷᱚᱱ ᱠᱟᱹᱣᱰᱤ ᱥᱮ ᱨᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱦᱚᱫ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱨᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱨᱤᱢᱟᱱ ᱫᱚ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱥᱮᱠᱴᱟᱨ ᱨᱮᱫᱚ ᱥᱚᱨᱵᱟᱫᱷᱤᱠ ᱥᱮ ᱡᱷᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ 50 ᱞᱚᱠᱷ ᱴᱟᱠᱟ ᱟᱨ ᱥᱮᱵᱟ ᱥᱤᱞᱯᱚ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮᱫᱚ ᱟᱨᱛᱷᱤᱠ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱠᱚ ᱟᱵᱟᱨ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱱᱚᱣᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱵᱟᱲᱟᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱠᱚᱨᱢᱚ ᱥᱚᱝᱥᱛᱷᱟᱱ ᱥᱨᱤᱥᱴᱤ ᱡᱳᱡᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱣᱰᱤ ᱥᱚᱦᱚᱫ ᱥᱮ ᱨᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱨᱤᱢᱟᱱ ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱹᱨᱤᱛ ᱦᱚᱸ ᱵᱟᱲᱟᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱥᱩᱡᱚᱱ ᱡᱳᱡᱚᱱᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱨᱮᱰᱤᱴ ᱞᱤᱝᱠ ᱥᱟᱵᱥᱤᱰᱤ ᱥᱠᱤᱢ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱮᱱᱮᱫ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱢᱚᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫ ᱨᱤᱱ ᱠᱟᱹᱣᱰᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱵᱷᱚᱨᱛᱩᱠᱤ ᱥᱮ ᱥᱩᱫ ᱮ ᱮᱢᱚᱜᱚᱜᱼᱟ ᱡᱟᱛᱮ ᱨᱤᱱᱮ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫ ᱢᱟᱹᱱᱢᱤ ᱪᱟᱸᱫᱚᱠᱤᱭᱟᱹ ᱠᱤᱥᱛᱤ ᱠᱚᱢ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱢᱟ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱨᱮᱫᱚ ᱚᱠᱨᱤᱥᱤ ᱠᱷᱟᱫᱨᱮ ᱱᱟᱣᱟ ᱦᱩᱰᱤᱧ ᱢᱟᱡᱷᱟᱨᱤ ᱩᱫᱽᱫᱳᱜᱽ ᱛᱷᱟᱯᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱵᱮᱝᱠ ᱵᱟ ᱡᱟᱦᱟᱱ ᱟᱨᱛᱷᱤᱠ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱨᱤᱱ ᱧᱟᱢᱚᱜᱚᱜᱼᱟ ᱨᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱨᱤᱢᱟᱱ ᱫᱚ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱥᱮᱠᱴᱟᱨ ᱨᱮᱫᱚ ᱥᱚᱨᱵᱟᱫᱷᱤᱠ ᱥᱮ ᱡᱷᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ 50 ᱞᱚᱠᱷ ᱴᱟᱠᱟ ᱟᱨ ᱥᱮᱵᱟ ᱢᱩᱞᱚᱠ ᱩᱫᱽᱫᱳᱜᱽ ᱨᱮᱫᱚ 20 ᱞᱚᱠᱷ ᱴᱟᱠᱟ ᱱᱟᱣᱟ ᱤᱭᱩᱱᱤᱴ ᱛᱷᱟᱯᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱮᱞᱟᱠᱟ ᱵᱷᱮᱫᱽ ᱨᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱵᱷᱚᱨᱛᱩᱠᱤ ᱧᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱨ ᱫᱚ ᱟᱞᱟᱜᱽ ᱟᱞᱟᱜᱽ ᱜᱮᱭᱟ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱡᱩᱫᱤ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱠᱮᱴᱟᱜᱚᱨᱤᱭᱟᱜ ᱦᱩᱭᱩᱜᱚᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱢᱳᱴ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱵᱮᱭ ᱨᱮᱱᱟᱜ 10 ᱥᱚᱛᱟᱝᱥᱚ ᱴᱟᱠᱟ ᱤᱭᱩᱱᱤᱴ ᱯᱤᱪᱷᱩ ᱥᱚᱨᱠᱟᱨ ᱦᱟᱛᱟᱣᱟ ওবিসি সংখ্যালঘু সম্প্রদায় তিল্লহপন জিরো আগান সৈনিক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এনিয়ার পাহাড় বা সীমান্ত এলাকা সহ যত অক্তরগে 5% টাকা বেনিফিসারি এম হয়ুক তায়া আর প্রকল্প যদি আতু এলাকা রেনা খান্দ 35% টাকা আর নাগার এলাকা রেনা খান্দ 25% টাকা সরকার ঠেনকন ভর্তুকি নামগোয়া বাকি টাকা দো মানাং লেকাগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খন হাতা হুইগোয়া নোয়া ঋণ দো পে শর্মা খন এয়াই শর্মা মুদ্রে এম পুরো হুইগোয়া নড়ে লই তোরা লাগতি কানা যে যদি উৎপাদন বা পরিষেবা ক্ষেত্ররে মোট প্রকল্প ব্যয় 50 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা খন বাড়তি আ তাহলে বাকি টাকা দো ব্যাংক খনা ভর্তুকি ছাড়া হাতা হুইগোয়া দৈক লেকাতে 20 লক্ষ টাকা রেনা মিটাং স্কিম নোড়ে লই সদ রেনা মোট প্রকল্প ব্যয় রেনা 5% টাকা হিসেবতে বিশেষ চানাজ কো লাগিদ 1 লক্ষ টাকা বেনিফিসারি এম হুইক তায়া আর জেনারেল দো 10% টাকা হিসেবতে 2 লক্ষ টাকা এম হুইক তায়া আবার সরকারি ভর্তুকি সে মার্জিন মানি দো সাধারণ শ্রেণী দো 15% শহর এলাকা লাগিদ আর 25% আতু এলাকা লাগিদ মেন দো 3 লক্ষ আর 5 লক্ষ টাকা সরকার ঠেন খন ভর্তুকি লেকাতে নামগোয়া আবার বিশেষ চানাজ কো লাগিদ যেমন এসটি এসসি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তিল্লহপন এনিয়ার এমান কো লাগিদ আতু এলাকারে দো 35% টাকা আর নাগার এলাকারে দো 25% টাকা এম হুইগোয়া তাহলে 20 লক্ষ টাকা মুদ্রে 7 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকা ভর্তুকি লেকাতে সরকার ঠেনখন নামগোয়া নয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি যোজনা নাম লাগি কিছু মানদণ্ড সে যোগ্যতা রেনা লাগতি মেনা আকাদা ওনা যোগ্যতা পুরো লেখানগে যাহাই হড়গে নয় প্রকল্প রেনা সুবিধায় নাম দাঁড়িয়ে
যেলেকা আঠারো বছর।

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 38 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্জে আসানসোল রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Attack の勝利。
1: মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারত, দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। ইউএস ওপেন টেনিসে মহিলা সিঙ্গলস ফাইনালে আরিনা সাবালেঙ্কা ও এলেনা রাইবাকিনা, আজ পুরুষ সিঙ্গলসের সেমিফাইনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের 5-0 গোলে জয় বোডো গ্লিমটের বিরুদ্ধে। ম্যানচেস্টার ইউনাইটেড 4-0 গোলে হারালো সাবাকে। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে মোহনবাগান 5-1 গোলে জিতল কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। আজ ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং বনাম ভবানীপুরের ম্যাচ। ইংল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ক্রিকেট টেস্টে এজবাস্টনে লড়ছে পাকিস্তান। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আমি শুভজিৎ। রোদমেঘের লুকোচুরি আর শ্রাবণ ভাদ্রের মেলবন্ধনে প্রকৃতিতে এখন

0: হালকা শরতের ছোঁয়া। তবে খেলার দুনিয়ায় সব সময় রোমাঞ্চের ছোঁয়া, উত্তেজনা, উদ্দীপনা আর উৎসাহের এতটুকু কমতি নেই এই জগতে। আর সেই কারণেই ক্রীড়াপ্রেমীদের কাছে তা এত আকর্ষণীয় হয়ে থাকে সব সময়। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান? অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। আসুন যাওয়া যাক আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় আজ দুটি বিষয়, মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ এবং দলীপ ট্রফি ফাইনাল। ২০২৬ মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে খুব সহজেই জিতল ভারত। গত রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত ৪০ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। মন্থর উইকেটে প্রথম ব্যাট করে ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে, আর অন্যদিকে ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রান করতেই মাত্র সক্ষম হয়। অন্যদিকে দলীপ ট্রফি ফাইনাল প্রত্যাশা মতোই জিতল পূর্বাঞ্চল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল দলীপ ট্রফি ফাইনালের শেষ দিনে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হল। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ম্যাচটি জিতল পূর্বাঞ্চল। ১৪ বছর পর দলীপ ট্রফি ঘরে তুলল পূর্বাঞ্চল। প্রথম দুদিনেই এই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়, কারণ প্রথম ইনিংসে ৭০৮ রানের বিশাল ইনিংস গড়ে পূর্বাঞ্চল। ৩৩৬ রানে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়। ৩৭২ রানে প্রথম ইনিংসে এগিয়ে থেকে পূর্বাঞ্চলের দলীপ ট্রফি জয় ছিল শুধু সময়ের অপেক্ষা।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ক্রিকেট প্রশিক্ষক, ক্রিকেট বিশেষজ্ঞ আব্দুল মোনায়েম। মোনায়েমদা, আপনাকে স্বাগত ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে। মোনায়েমদা, প্রথমেই আসবো পূর্বাঞ্চলের দলীপ ট্রফি জয় সম্পর্কে। পূর্বাঞ্চল দলীপ ট্রফি জিতল, প্রত্যাশা মতোই প্রথম দুদিনেই খেলার ফলাফল মোটামুটি একটা নির্ধারণ হয়ে গেছিল। ঈশান কিষাণ বলছে এটা দলীয় সংহতির জয়, আর এর আগে দুবার পূর্বাঞ্চল দলীপ ট্রফি জিতেছে, এটা নিয়ে তৃতীয়বার, তিনবারই মোহাম্মদ সামি বিজয়ী দলে। কিভাবে ব্যাখ্যা করছেন আপনি?
1: এটা সত্যি খুব গর্বের ব্যাপার, কারণ কি আমরা ঈশানের বাংলা থেকে যে সামি যেভাবে পারফর্মেন্স করেছে, কিন্তু এই ফাইনালটা আমি বলবো ঈশান কিষাণ যেন একাই জিতিয়ে দিলেন। ক্যাপ্টেন স্নক বলতে পারেন, 300 আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো 300 করে দিতে পারে, কিন্তু যেভাবে ঈশান খেলেছে পুরো টুর্নামেন্টেই, আর আমাদের সবার একটা আশা ছিল যে সূর্যবংশী করবে এখানে, কিন্তু এনিওয়ে হয়তো ডেজ ম্যাচে আরো ম্যাচিউর হতে হবে। তবুও ঈশান কিষাণের যে ইনিংস, এটা সত্যি ফাইনালে এই ইনিংস ভোলার নয়। আর মোহাম্মদ সামির পারফরমেন্স, সামি তো ম্যাচ উইনার, সেটা বারবার প্রমাণ করেছে। আর 13 বছর পর ঈশান আবার দলীপ ট্রফিতে জিতলো, এবং এই দলীপ ট্রফি যে আবার 5 দিনের খেলাটা হচ্ছে আবার জোন ওয়াইজ, এটাও সত্যি বিসিসিআই এর আমি তারিফ করবো যে এটা আবার দলীপ ট্রফিটাকে আবার সমর্যাদায় ফিরিয়ে নিয়ে এসছেন। আর মানে সত্যি আমি মানে ভীষণ ভাবে, আমরা পার্সোনালি বলুন আর আমাদের ইশজন বাসী হিসেবে বলুন, বাংলার ছেলে হিসেবে বলুন, আমাদের সত্যি খুব গর্ব অনুভব হচ্ছে।
0: বেশ, দক্ষিণাঞ্চল, কিন্তু দক্ষিণাঞ্চল দলকে, মানে দক্ষিণাঞ্চল মোটামুটি শক্তিশালী দল, মানে
1: অবশ্যই টসটা খুব ফ্যাক্টর ছিল, টসে এই যে ব্যাটিং এবং অনেক বড় রানের ভার গড়ে দেওয়া, সেই এত বড় রানের বোঝা চাপালে একটু অসুবিধা হয়, সেটাই হয়েছে। আর আমি বলবো যে আমাদের ইনিংস এর শুরুটা অভিমন্যু শরণ দারুণ করেছিলেন, ওনারও সেঞ্চুরি প্রাপ্য ছিল, হয়তো করতে পারেনি, কিন্তু এনিওয়ে ব্যাটিং করেই আমরা ম্যাচটা জিতলাম এটা বলা যায়। আর সামির, আর যদিও আমাদের ওয়ান অফ দা মেইন প্লেয়ার যে শাহবাজ আমার খেলতে পারেনি দুটোর জন্য, তবু ঈশজন যে এই উইনিং জিতে এলো সেটা সত্যি খুব তারিফযোগ্য।
0: এটা দলগত সংগতির জয় ঈশান কিষাণ বলছেন, মানে সবাই খেলেছে, সবাই ভালো খেলেছে।
1: ক্যাপ্টেন যখন এরকম সামনে থেকে নেতৃত্ব দেয় এবং যখন এরকম একটা ইনিংস খেলে তখন সবাই অনুপ্রাণিত হয়, তাই টিমটা ডেফিনেটলি টিম হিসাবে খেলেছে, এবং তারা কখনোই মনে হয়নি যে বিভিন্ন স্টেটের আলাদা আলাদা সব ছেলে, সব সময় দেখে মনে হয়েছে টিমটা একটা খেলেছে, সেই জন্য এই ট্রফিটা এসছে। অবশ্যই এটা ঈশান কিষাণের সঙ্গে ঈশানের আমাদের প্রত্যেকের জয়।
0: এবারে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে ভারতীয় মহিলা দল এই মুহূর্তে এশিয়া কাপ টি-20 খেলছে তারা দুবাইতে। গতকাল সেমিফাইনাল হয়ে গেল, একটি সেমিফাইনালে তারা বাংলাদেশকে 40 রানে মানে খুব সহজেই হারিয়ে ফাইনালে উঠলো। মানে ভারত এখনো পর্যন্ত যে কটি ম্যাচ খেললো এই এশিয়া কাপে, প্রত্যেকটি ম্যাচে খুব সহজে জয় পেয়েছে, কিভাবে দেখছেন ব্যাপারটা?
1: না দেখুন, আমরা তো বিশ্বজয়ী টিম, এবং হরমনপ্রীতের যে টিম, স্মৃতি মান্ধানার যে টিম, আমাদের বেঙ্গলের রিচা এই খেলছে এখানে, আমাদের সত্যি আমাদের গর্বের মেয়েরা যেভাবে আমাদের মানে সম্মান এনে দিচ্ছে দেশকে, সত্যি তারিফযোগ্য, এবং যেভাবে খেলছে টুর্নামেন্টটা আশা করি এশিয়া কাপেই আমাদের ঘরেই আসবে আর কি, এটা ধরে আমরা আশা করছি আর কি। যদিও টি-20 গেমে কাউকেই বলা যায় না কে কোন দিন হারিয়ে দেয় কাউকে, তো বাংলাদেশের মতো টিমকে সহজেই হারাবে এটা ডেফিনেটলি টিমের একটা বুস্ট আপ হলো সেমিফাইনালের আগে, একটা টিম কনফিডেন্স পেল যে সেমিফাইনালের আগে একটা কনফিডেন্স যেটা দরকার ছিল সেটা পেয়ে গেল।
0: খুব বেশি রান কিন্তু করেনি কালকে ভারত, মানে 20 ওভারে 6 উইকেটে 149, এখন টি-20 ক্রিকেটে কিছুই নয়।
1: হ্যাঁ, যদিও উইমেন্স ক্রিকেটে এখনো 149 রানে ফাইট করা যায়, তবু আমি বলবো যে বোলিং যেভাবে করেছে ইন্ডিয়ান আমাদের
0: বোলাররা
1: সত্যি দারুণ করেছে। আর সবচেয়ে বড় কথা যে হরমনপ্রীতের অধিনায়কত্ব, যে মানে যেভাবে উনি উজ্জীবিত করছেন, এই যেটা বললাম আমি দলীপ ট্রফি ফাইনাল, আমাদের ঈশান কিষাণ যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিলেন, এই ক্যাপ্টেন ক্রিকেটে কিন্তু অনেকটা, আমরা বলি যে ফুটবল অনেকটা কোচেস এর প্ল্যানিং এ নির্ভর করে, ক্রিকেটে সেরকম শুভজিৎ দা যে আপনি দেখবেন যে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিলে এবং ক্যাপ্টেন ভালো পারফরমেন্স করলে সেই টিমের অবশ্যই ভালো রেজাল্ট হয়। তাই এখানেও তাই হচ্ছে, এবং নেতৃত্বের একটা বড় গুণ আপনি বলতে পারেন সেই জায়গায় হারমনপ্রীত আমাদের দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়।
0: বেশ, অনেক অনেক ধন্যবাদ মুনায়েমদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।
1: ধন্যবাদ সুভজিৎদা।
0: আমরা কথা বলছিলাম ক্রিকেট কোচ, ক্রিকেট বিশেষজ্ঞ আব্দুল মুনায়েমের সঙ্গে। এশিয়া কাপের ফাইনালে, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গেছে ভারত গতকাল বাংলাদেশকে 40 রানে হারিয়ে। আর অন্যদিকে দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। এই দুটি বিষয় নিয়েই আমরা বিশেষজ্ঞের মতামত নিয়ে নিলাম আব্দুল মুনায়েমের কাছ থেকে। আতশকাচের তলায় ছিল আজ এই দুটি বিষয়। কলকাতা ফুটবল লীগের আজ একটি খেলা, দুটি খেলা হচ্ছে প্রসঙ্গত। আজ কলকাতা ফুটবল লীগে ইস্টবেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলা চলছে ইস্টবেঙ্গল মাঠে, এবং মোহামেডান স্পোর্টিং এবং ভবানীপুরের খেলা চলছে বারাসাত স্টেডিয়ামে। গতকাল মোহনবাগান মাঠে কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সের ম্যাচে মোহনবাগানের দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে। তারা 5-1 গোলে গ্রুপ বির শীর্ষে থাকা কোল ইন্ডিয়াকে হারিয়েছে। গোল করেছেন মনবীর সিং দুটি, সাহাল আব্দুল সামাদ, সন্দীপ মালিক এবং কিয়ান নাসেরি। পেনাল্টি থেকে কোল ইন্ডিয়ার পক্ষে একটি গোল পরিশোধ করেন ইরফান সর্দার। এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলা ইস্টবেঙ্গল মাঠে চলছে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। আমরা একটু কথা বলি অঞ্জনের সঙ্গে, এই মুহূর্তে খেলার কি পরিস্থিতি?

0: এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অঞ্জন চট্টোপাধ্যায়। অঞ্জন, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কলকাতা ফুটবল লীগে সুপার সিক্স এর খেলা চলছে, কি অবস্থা এই মুহূর্তে?
1: দেখো, একদমই উইকে আগামীকাল গতকালের যে ম্যাচ ছিল মোহনবাগান এবং কোল ইন্ডিয়া, সেখানে কিন্তু মোহনবাগান থার্ড গোলে কিন্তু জয় পেয়েছে জানো তুমি, এবং ফলটা কিন্তু ইস্ট বেঙ্গল আজকে কিন্তু ড্র করলো ইউনাইটেড এর সাথে, নবাব বটচাচা যে দলের কাছে গোল শূন্য কিন্তু ড্র হলো। এই ড্রয়ের ফলে কিন্তু যে বিষয়টা হলো, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ চাপে পড়ে গেল। ইস্ট বেঙ্গল তার দুটো ম্যাচ খেলতে হবে, একটা মোহামেডানের বিরুদ্ধে খেলতে হবে আর একটা কোল ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে হবে। এই দুটো ম্যাচই কিন্তু তাদের কিন্তু শুধু জিতলে হবে না, গোল পার্থক্যে কিন্তু ব্যবধান কিন্তু তাদের বজায় রাখতে হবে। অপরদিকে মোহনবাগানের ম্যাচে কিন্তু ইউনাইটেড এবং মোহামেডানের সঙ্গে কিন্তু বাকি রয়েছে। এর ফলে কিন্তু যেটা হলো, ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান, এবং তোমাকে আরেকটা জানিয়ে রাখি, আজকে কিন্তু মোহামেডানের ম্যাচ ছিল, মোহামেডান ভবানীপুরকে 2-0 গোলে হারিয়ে দিচ্ছে। এর ফলে কিন্তু ময়দানে তিন প্রধান, ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান, তিনজনেই কিন্তু একটা লিগ জয়ের কিন্তু একটা দাবিদার হয়ে গেল। প্রত্যেকের দুটো করে ম্যাচ কিন্তু বাকি রয়েছে, তিন প্রধানের মোটামুটি কাপ আসছে, এইটা এক প্রকার অনেকটাই নিশ্চিত করে বলা যায়। অপরদিকে যদি আজকে আমি ম্যাচে মাঠটাকে বিশ্লেষণ করেই তোমার মাঠটা তোমাকে জানাই, তো ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু একদম ছন্দহীন ফুটবল, যাকে বলে ছন্দহীন ফুটবল হয়েছে। ইভেন তুমি যদি বলো, আমরা ইস্ট বেঙ্গলকে দেখেছি কিন্তু গোলের সুযোগ তৈরি করতে, এরাও গোল করছে না, কিন্তু আজকে সেভাবে গোলের সুযোগও তৈরি হয়নি। প্রথমার্ধে দু একটা সুযোগ নষ্ট করেছে তারা, এবং দ্বিতীয়ার্ধ দু তিনটে কিন্তু মুহুর্মুহু যে একটা আক্রমণ, সেটা কিন্তু সুযোগ করতে পারেনি, তৈরি করতে পারেনি। বরঞ্চ নবাব ভট্টাচার্যের ইউনাইটেড দল কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক চাপে করেছে, এবং তারা গোলের সুযোগ মিস, অনেক সুযোগ পেয়ে সুযোগ গোলের সুযোগ মিস করে। সেখান থেকে ইউনাইটেড কিন্তু ম্যাচটা জিতে গেলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকতো না, এবং নবাব ভট্টাচার্য যেভাবে ময়দানের দল করেন, ময়দানকে শক্ত একটা দলে করে, তুমি জানো একটা উনি অনেক আমার মোহাম্মদ রফিক আছে, তাকে কিন্তু দলের সঙ্গে তারা যুক্ত করেছে মেন্টর হিসেবে। সব মিলিয়ে কিন্তু ইউনাইটেড আজকে বেশ ভালো ছন্দময় ফুটবল খেলেছেন, এবং অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু এদিন কিন্তু হতাশ মাঠে সমর্থকরা, তাদের সিনিয়র দলের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস পাশেই কিন্তু সিনিয়র দলে প্র্যাকটিস করাচ্ছিলেন, মাঠে যে নতুন কাজটা তৈরি হয়েছে, তিনিও কিন্তু হেড কোচ দলে, তিনি কিন্তু সিনিয়র দলের কোচ, তিনিও কিন্তু দলে খেলা দেখে বরঞ্চ খুব হতাশ। তবে ইস্ট বেঙ্গল কিন্তু ছন্দে ফিরতে মরিয়া, এটুকু বলা চলে। লিগ কিন্তু এক প্রকার জমে গেল, এবং অবশ্যই আজকে ড্রটা করা ইস্ট বেঙ্গল চাপে পড়ে গেল।
0: বেশ, তুমি অনেকটা বিস্তারিত ভাবেই বললে, অনেক ধন্যবাদ অঞ্জন, ধন্যবাদ।

আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজ কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সে ইস্ট বেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টসের খেলা ছিল। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে এবং মোহামেডান স্পোর্টিং এবং ভবানীপুরের খেলা ছিল বারাসাত স্টেডিয়ামে। সেই খেলাতে মোহামেডান 2-0 গোলে ভবানীপুরকে হারিয়েছে। সব বিষয়টা বিস্তারিতভাবে আজকের খেলা কেমন হলো আমাদের জানালেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়।

আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজ কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সে ইস্ট বেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টসের খেলা ছিল। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে এবং মোহামেডান স্পোর্টিং এবং ভবানীপুরের খেলা ছিল বারাসাত স্টেডিয়ামে। সেই খেলাতে মোহামেডান 2-0 গোলে ভবানীপুরকে হারিয়েছে। সব বিষয়টা বিস্তারিতভাবে আজকের খেলা কেমন হলো আমাদের জানালেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়।

0: আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজ কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সে ইস্ট বেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টসের খেলা ছিল। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে এবং মোহামেডান স্পোর্টিং এবং ভবানীপুরের খেলা ছিল বারাসাত স্টেডিয়ামে। সেই খেলাতে মোহামেডান 2-0 গোলে ভবানীপুরকে হারিয়েছে। সব বিষয়টা বিস্তারিতভাবে আজকের খেলা কেমন হলো আমাদের জানালেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়।
1: কলকাতায় অতটা জনপ্রিয় না হলে পরে উত্তরবঙ্গ পুরুলিয়া বড় মাঠ দরকার, এখানে তত বড় মাঠ নেই, সেই ওই জন্য ওইসব জায়গায় ভীষণ জনপ্রিয় হয়তো পুরুলিয়া চ্যাম্পিয়ন হলো। সামনে আমি শিলিগুড়িতে স্টেট গেমস করছি, আমার স্টেট চ্যাম্পিয়নশিপ করছি, বিভিন্ন জেলা থেকে দলেরা আসবে, সরকার নানা রকম ভাবে সাহায্য করবে। সরকার তো বলেই দিয়েছে যে জেলাগুলোকে অগ্রাধিকার দেবে। আর এই সরকারের কালকে একটা মুখ্যমন্ত্রী দারুণ ঘোষণা করেছেন যে খেলোয়াড় এসে এয়ারপোর্টে সম্বর্ধনা দেওয়ার থেকে তার আগে তাকে নার্সিং এর জন্য সহযোগিতা করো। সেই সহযোগিতা সরকার থেকে যে করছে ও বলেছে, এই কথার জন্য আমরা খুব কৃতজ্ঞ। আর আমাদের বিভিন্ন আরো নানা রকম সামনের বছর আমাদের আবার আমাদের জাতীয় গেমস আছে, ন্যাশনাল গেমস আছে, তার প্রস্তুতি নিতে হবে। তারপর স্টেট গেমস আছে, এক বছর ওয়ান অল্টারনেটিভ ইয়ার হয়, তার প্রস্তুতি নিতে হবে। বিয়েতে এখন এই পুজোর পরেই আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে, নতুন গভর্নেন্স অ্যাক্টে আমাদের সব কিছু করতে হবে। এই জন্য আমাদের কাজগুলো ধীরে সুস্থে হলো, সুন্দরভাবে এগিয়ে চলেছে।

0: খুব উন্নত হচ্ছে, বেসবল ওখানে খুব উন্নত হচ্ছে। কলকাতায় আমাদের খেলার মাঠ নেই, বড় মাঠ, ফুটবল মাঠের থেকেও বড় মাঠ লাগে বলে আমরা এখানে তেমন একটা জায়গায় খেলা, সোদপুরে। সেই জন্য এই দিকটা আমরা করতে পারছি না। এই ধরনের জেলা জেলা স্তরে আমরা ছড়িয়ে দিয়েছি খেলাটা, আরো আরো আপনাদের সহযোগিতা পেলে আরো বিশেষভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমি।
1: আর অন্য খেলাগুলো, আপনি যেহেতু সচিব সব খেলায়, অন্য কোন কোন খেলাগুলো এই মুহূর্তে জনপ্রিয় আছে?
0: জনপ্রিয় আছে যেমন ব্যাডমিন্টনের স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতে চলেছে সামনে, সরকার সব রকমভাবে সহযোগিতা করবে। এছাড়া এই মুহূর্তে আমাদের ন্যাশনাল হচ্ছে শ্রীনগরে কাশ্মীরে, এইবার তো কাশ্মীর থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাকে থেকে ফোন করেছিল। এশিয়ান গেমসে একমাত্র মেয়ে রেফারি আম্পায়ার চান্স পেয়েছে অরুন্ধতী দে, ও যাচ্ছে বাংলার গর্ব। এছাড়া আমাদের এশিয়ান গেমসে মোটামুটি 5-6 জন চান্স পেয়েছে, আমাদেরই সব প্লেয়ার অন্য স্টেটের হয়ে খেলছে। নাহলে আমাদের এবার ক্রিকেট, টেবিল টেনিস, রাগবি, কবাডিতে আমাদের প্লেয়াররা এশিয়ান গেমস খেলতে যাচ্ছে জাপানে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।

0: আমার সঙ্গে এখন সরাসরি রয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কমল মৈত্য, এবং তিনি একই সঙ্গে রাজ্যের অ্যাথলেটিক্সের কিন্তু সচিবও বটেন। সরাসরি কথা বলে নেব রাজ্যের অ্যাথলেটিক্সের বর্তমান অবস্থা এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সব বিষয়ে। প্রথমেই আপনাকে যে জিনিসটা জানিস, বর্তমানে রাজ্যের অ্যাথলেটিক্সের অবস্থা কিরকম?
1: অবস্থাটা যেটা আগে ছিল সেরকমই আছে, আস্তে বদলের দিকে যাচ্ছে আর কি। জুনিয়ররা যে সমস্ত রেজাল্ট করেছে রিসেন্টলি, 7 দিন আগে আমাদের ইউথ ন্যাশনাল করে এলো, তাতে 7টা মেডেল নিয়ে এসছে, তার মধ্যে একটা ওখানকার মিট রেকর্ডও করে নিয়ে এসেছে, তারা ফিরেছে। আমাদের অ্যাথলেটিক্সে তো আছেই, তোহরা খাতুন আছে, নাফিসা খাতুন আছে, এরকম অনেক জুনিয়ার ছেলেরাও আছে, অনেক উঠছে, যেটুকু করছে ওদের হ্যাটস অফ টু দ্য অ্যাথলিটস, যে ফসলটা বাংলা কিছুটা পাচ্ছে আর কি।
0: আপনি তো দেখলাম ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে দেখা করতে, তো নতুন সরকার তো উদ্যোগী বলে মনে হচ্ছে।
1: আমরা বলেছি অনেক কিছুই, উনি কথা দিয়েছেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটাকে সিনথেটিক করে দেবে, করে ওখানে একটা যুব আবাসও করে দেবে। যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে যে খরাটা সেই সুযোগটা ওখানে শুধু হওয়ার সম্ভাবনাটা আছে আর কি।
0: ভালো ক্রীড়া পরিকাঠামো তৈরি করতে মানে অ্যাথলেটিক্সে কী কী দরকার বলে আপনার মনে হয়?
1: উনি খুব সচেষ্ট এই ব্যাপারটা, আমার ক্রীড়ামন্ত্রী উনি আমার সাথে বা জ্যোতির্ময়ী সিকদারের সাথে অনেকবার আলোচনা করেছেন আর কি, যে কীভাবে কী করা যায় কী করা যায়। উনি এরপর একটা প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেকটা স্টেটে সাথে বসবেন আলাদা আলাদা আলাদাভাবে, তাদের কী কী অসুবিধা কী সুবিধা কী করা যায়। আমাদের সাথে আলোচনাতে আমাদের এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম, রবীন্দ্র সরোবরটা উনি এগ্রিড হয়েছে, রবীন্দ্র সরোবরটাকে সিনথেটিক করে দেবে আগে। তাই সেই জায়গাটায় যে আশাবাদী, চিফ মিনিস্টার সেদিন বক্তব্যতে উনি বলেছেন একটা, আমার খুব বক্তব্যটা খুব ভালো লাগলো, যে যখন ক্রীড়ামন্ত্রী বললেন যে আমরা ন্যাশনাল গেমস বা বিভিন্ন ক্ষেত্রে গেলে বা অলিম্পিকে গেলে 1 কোটি দেবো, এত দেবো, এত দেবো, এত দেবো, এত, উনি সঙ্গে সঙ্গে স্পোর্টস মিনিস্টারকে থামিয়ে বললেন পেয়ে গেলে তো সবাই দিতে পারে, পাওয়ার ব্যবস্থাটা আগে করো, আগে পাওয়ার ব্যবস্থা করো, প্রত্যেকটা প্লেয়ার যাতে পেতে পারে সেই ব্যবস্থাটা আগে করো, তারপরে ওদের প্রাইজ দেবে। এটা সত্যি একটা এনার্জেটিক বক্তব্য চিফ মিনিস্টারের মধ্যে, উনি খেলার উপরে খুব ধ্যান দিয়েছেন, এটা একটা একটা পজিটিভ দিক আছে।
0: অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
2: মাঠে ময়দানে আমরা শুনছিলাম এই মুহূর্তে বাংলার খেলাধুলা নিয়ে। সামনে এশিয়ান গেমস আর সারা বছর ধরে বেঙ্গল অলিম্পিক নানা ধরনের খেলাধুলার উন্নতিতে কাজ করে, রাজ্যের বর্তমান খেলাধুলার অবস্থা কী, এশিয়ান গেমসেও বাংলার প্রতিনিধিদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কতটা, সেই বিষয়ে আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায় কথা বলেছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস এবং কোষাধ্যক্ষ কমল মৈত্রের সঙ্গে। শুনলাম সেই বক্তব্য। ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। আপনাদের জানিয়ে দিই যে মরশুমের শেষ গ্র্যান্ডস্ল্যাম টেনিস ইউএস ওপেনে WTA র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর হতে চলা এলেনা রাইবাকিনা তিনি ফাইনালে উঠে গেছেন। সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গাউফকে তিনি 3-6, 6-4, 6-4,

আর এই কঠিন লড়াইয়ের পর হারিয়ে দিয়েছেন রাইবাকিনা। আর অন্যদিকে আরিনা সাবালেঙ্কা, তিনি স্ট্রেট সেটে জেসিকা পেগুলাকে হারিয়ে টানা চতুর্থবার ইউএস ওপেন ফাইনালে উঠে গেলেন। আজ পুরুষ সিঙ্গলসের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ইউএস ওপেনে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে গতকাল বায়ার্ন মিউনিখ 5-0 গোলে হারিয়েছে বোডো গ্রিমিটকে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড 4-0 গোলে জয় পেয়েছে সাভার বিরুদ্ধে। আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং ঠিক আগামীকাল একই সময় কানপাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী ধীরেন্দ্রনাথ বেরা, ঠিকানা গ্রাম পাদিমান, ডাকঘর কুকুরাখুবি, থানা বেলিয়া বেরা, জেলা ঝাড়গ্রাম থেকে জানাচ্ছেন যে শ্রী হংসধ্বজ বেরা গড়ন মাঝারি, বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 6 জানুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সুভাষ মণ্ডল, ঠিকানা গ্রাম বাণীশ্বর চক, থানা দুর্গাচক, জেলা পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন যে শ্রী গোপাল মণ্ডল গড়ন মাঝারি, বয়স 22 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 11 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী দীপঙ্কর মেটিয়া, ঠিকানা গ্রাম জয়ন্তী, ডাকঘর গাজীপুর, থানা আমতা, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে শ্রীমতী সঙ্গীতা মেটিয়া গড়ন মাঝারি, বয়স 29 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 1 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। দীনেশ রাউত, ঠিকানা 49-11 ত্রিপুরা রায় লেন, শালকিয়া, থানা গোলাবাড়ি, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে কুমারী রাধারানী রাউত গড়ন রোগাটে, বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 19 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী ইন্দ্রপাল সিং শিহরি, ঠিকানা গ্রাম বারুইপাড়া রাজাপা, থানা সিঙ্গুর, জেলা হুগলি থেকে জানাচ্ছেন যে শ্রী তরুণ শিহরি গড়ন স্বাভাবিক, বয়স 12 বছর, উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 28 জানুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী প্রিয়াংশু মালাকার, ঠিকানা গ্রাম রবীন্দ্রনগর, ডাকঘর চাকদা, থানা চাকদা, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে শ্রীমতী কোয়েল মালাকার প্রামাণিক গড়ন মাঝারি, বয়স 23 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, গত 19 জানুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: বিদ্যার্থীদের জন্য।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা। আলোচনা করবেন মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক মধুসূদন জানা, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: আমার নাম অর্চিষ্মান জানা।
3: আমার নাম অর্পিতা বর্মন।
4: আমরা আজকে তোমাদের সামনে একটা জিনিস উপস্থাপন করছি। তোমরা জানো তোমাদের তৃতীয় সেমিস্টারে কারক আছে। এই কারক কাকে বলে এই নিয়ে একটা বিস্তৃত আলোচনা আমরা করব। কারক হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, আবার একে বলা হয় করোতি ইতি কারকম, অর্থাৎ যা করে তাই কারক। এখন প্রশ্ন আসতে পারে ক্রিয়ান্বয়ী শব্দটা কীরকম, না ক্রিয়া একটা শব্দ, এই ক্রিয়া শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ, তার সঙ্গে অন্বয় মানে সম্বন্ধ হতে হবে, তাহলে কার সম্বন্ধ, এরকম একটা প্রশ্ন এসে যায়। তখন উত্তর আসে যে বাক্য হতে হবে, কারক মানে সেখানে বাক্য হওয়া চাই। তো একটা যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদের সঙ্গে যে বাক্যগুলো থাকবে তার সঙ্গে একটা অন্বয় বা সম্পর্ক থাকতে হবে, সেই সম্পর্ককেই বলা হবে কারক। আমরা যে ক্রিয়াপদ থাকে, ধর একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। বাড়িতে মা যেমন বা গৃহিণী যেমন বাড়ির কর্ত্রী, তিনি যাবে নির্দেশ দেন তার কথা আমরা সবাই মান্যতা দিই, তার কথা আমরা শুনি। তো মাকে আমরা যদি মানে বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক প্রশ্ন করি মা ঠিক উত্তর দিতে চান না, ঠিক একইভাবে এই ক্রিয়াপদ এমন একটি আমাদের বাক্যে যে ক্রিয়াপদটা কিনা তাকে প্রশ্ন করলে সে উত্তর চাইবে, আমরা যেভাবে প্রশ্ন করব সে ঠিক সেভাবে উত্তর দিবে। তাহলে বিষয়টা এইভাবে উপস্থাপনা করা যেতে পারে, ক্রিয়াপদ একটি আছে, সেই ক্রিয়াপদকে কেউ না কেউ প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর এলেই আমরা বুঝে যাব এই বাক্যটা ঠিক বা এই বাক্যের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে যে শব্দগুলো আছে তাদের সম্পর্ক ঠিক আছে, সম্পর্ক ঠিক থাকলেই বুঝে নেব এটা ঠিক আছে অর্থাৎ কারক হয়েছে। এরকম একটা বাক্য আমি বলছি তোমাদের সামনে, খুব সহজ বাক্য, নৃপ মানে রাজা, নৃপ দরিদ্রকে তার পকেট থেকে টাকা দিলেন। তো এই যে দিলেন বা দেয় বা দিচ্ছে এই যেটা ক্রিয়াপদ বাংলাতে, ঠিক তেমনি আমরা সংস্কৃতে এরকম একটা বাক্য নেব, দদাতি একটা ক্রিয়াপদ, এই দদাতি ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করলে তোমরা দেখতে পাবে সব প্রশ্নগুলোর সঠিক উত্তর সে দিচ্ছে, যেমন নৃপ, নৃপ অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, নৃপ দদাতি দেয়, প্রশ্ন আসছে কে দেয়, সংস্কৃতে বললে হবে কহ দদাতি, কহ দদাতি যখন প্রশ্ন আসে তখন নিশ্চিতভাবে উত্তর আসছে নৃপহ দদাতি, তার মানে নৃপ এই শব্দের সঙ্গে দদাতি এই ক্রিয়াপদের একটা সঠিক সম্পর্ক আছে। এরপরে প্রশ্ন আসছে কি দেয়,

0: করে আসছে কোথা থেকে দিচ্ছে, না পকেট থেকে দিতে পারে, ব্যাংক থেকে দিতে পারে। তো এখানে কোষ একটা শব্দ, কোষ শব্দের অর্থ হচ্ছে পকেট, কোষাদ্দদাতি। কোথায় দেয়, তখন প্রশ্ন আসছে, কোনো একটা স্থান কাল থাকবে, স্থান থাকবে, সেই স্থানেতে যে জায়গাতে দিবে সেটা স্থান হচ্ছে, তা সেটা মন্দিরে হতে পারে, কোনো একটা বাটিকাতে হতে পারে, তা মন্দিরে দদাতি। তাহলে আমি সম্পূর্ণ সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে বা বাক্যটা দাঁড়াচ্ছে, নৃপঃ ধনম স্বহস্তেন দরিদ্রায় মন্দিরে দদাতি। এই যে একটি সম্পূর্ণ বাক্য, এই বাক্যতে দদাতি এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য সমস্ত পদের একটা সঠিক সম্পর্ক হয়েছে। এই সম্পর্ক কয়টি দেখতে পেলাম, না ছয়টি সম্পর্ক দেখতে পেলাম, কি না একটা নর দেখতে পেলাম, এক এটা হচ্ছে নর হলো, তারপরে নরম হলো, তারপরে নরেন হলো, তারপরে হচ্ছে নরাত্র হলো, আর হচ্ছে নরে হলো। এরকম করে আমরা একটা শব্দকেই আমরা ছভাবে প্রয়োগ করলাম, তাই এতে ছয়টা হচ্ছে কারক হলো, ষট কারকানি শাস্ত্রে আমাদের বলে ষট কারকানি, ছয়টি কারক। এরপরে আসছি, এই কারক যেমন হচ্ছে আমাদের আশে পরীক্ষাতে কারক ও বিভক্তি নির্ণয় করো, তাহলে আমাদের জানতে হবে বিভক্তি কি জিনিস, তাহলে কারক বিভক্তি কি সেটা আমরা পরিষ্কার জেনে যাব। বিভক্তির সম্পর্কে বলা হয়েছে, সংখ্যা কারকাদি বোধহৈত্রী বিভক্তি, যার দ্বারা বা যে শব্দের দ্বারা, অর্থাৎ নর আমি আগে যে বলেছিলাম নর অথবা নৃপ, এই যে শব্দটা, এই শব্দটার সংখ্যা কয়টি সংখ্যা, একটি সংখ্যা, কারক মানে কোন কারক ইত্যাদি, অর্থাৎ সংখ্যা কারক ইত্যাদি যে বোধ জন্মাবে বা জানাবে তাকেই বলা হবে বিভক্তি, অর্থাৎ সংখ্যা কারকাদি বোধহৈত্রী বিভক্তি। এই শব্দের সঠিক অর্থ দাঁড়াচ্ছে যে যার দ্বারা সংখ্যা, যে শব্দের দ্বারা সংখ্যা কারক ইত্যাদি বোঝাবে তাকেই বলা হবে বিভক্তি। এই বিভক্তি হচ্ছে কয় প্রকার, না বিভক্তি হচ্ছে সাত প্রকার, কি না প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের মোট এখন এতক্ষণ পর্যন্ত অর্থ দাঁড়ালো, আমরা যেটা বুঝতে পারলাম যে কারক হচ্ছে ছয়টি আর বিভক্তি হচ্ছে সাতটি, তাহলে আমরা কারক ও বিভক্তি জিনিসটা জানতে পারলাম। এইবারে আসবো আমরা যে প্রথম বলেছিলাম কারক, ক্রিয়ান্বয়ী কারক বলেছিলাম, এই যে কারক বলেছিলাম ষট কারকানি, সেই ছয় কারকের মধ্যে আমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টারেতে তৃতীয় সেমিস্টারে আছে কর্তৃকারক আছে, কর্মকারক আছে, করণকারক আছে। আমরা যতক্ষণ পারছি এই ক্লাসে এই সময়ের মধ্যে আমরা এখন কর্তৃকারকটা নিয়ে আলোচনা করছি। কর্তৃকারকের প্রথম সূত্র আছে স্বতন্ত্র কর্তা, কর্তা হচ্ছে স্বতন্ত্র, যে নিজে করে, অর্থাৎ কেউ নিজে যে কাজটা করবে সেই একমাত্র স্বতন্ত্র। একটা উদাহরণ দিলে হয় রাম খাদতি, এই যে খাদতি যে ক্রিয়াপদ, এই খাদতি ক্রিয়াপদের কর্তা হচ্ছে রাম, তাহলে রাম হচ্ছে কর্তা, এই কর্তাই হচ্ছে স্বতন্ত্র। অর্থাৎ রাম খাদতি যখন আমরা বলছি, এই খাদতি পদটা সম্পন্ন করতে গেলে, ক্রিয়াকে সম্পন্ন করতে গেলে নিশ্চিত শ্যামল আসবে না, তাই রাম খাদতি এই বাক্যেতে রাম হচ্ছে স্বতন্ত্র, কারোর এই খাওয়া ক্রিয়াটাকে কারোর সহায়তা ছাড়া নিজে নিজেই সম্পন্ন করতে পারবে, বলা হবে স্বতন্ত্র কর্তা অনুসারে এখানে হচ্ছে কর্তৃকারক হয়েছে। এই কর্তৃকারকে প্রথম বিভক্তি হয়েছে, আমরা বিভক্তিতে জেনেছিলাম সু যশ ইত্যাদি জেনেছিলাম, তো এখানে হচ্ছে কর্তা যে হয়েছে রামহ, রাম সু করে এটা প্রথম বিভক্তি হয়েছে। সংখ্যা কারকাদি, কারকাদি বলছে কারক সংখ্যা হলো একটা সংখ্যা রাম, যদি বলা হয় দৌ খাদত বা দৌ রাম খাদত, এখানে তাহলে দুজন কর্তা হয়েছে। যদি বলা হয় রামাহ খাদন্তি, তাহলে এখানে তিনজন কর্তা হয়েছে। তাই সংখ্যা মানে একজন হতে পারে, দুজন হতে পারে, বহুজন হতে পারে, তাই এখানে আমরা সংখ্যা কারকাদির দ্বারা বুঝলাম যে এখানে সংখ্যা মানে একজন রাম, দুইজন রাম, তিনজন রাম। কারকাদি মানে কারক আদি মানে কারক মানে কর্তৃকারক, কর্মকারক, করণকারক ইত্যাদি সবকেই বোঝাবে, সেখানে বিভক্তি হবে, সবার ক্ষেত্রে বিভক্তি, এমন নয় যে কর্তৃকারকের ক্ষেত্রে বিভক্তি হবে, না সেখানে কর্মকারকের ক্ষেত্রে বিভক্তি হবে, করণকারকের ক্ষেত্রে বিভক্তি হবে, যতগুলো কারক রয়েছে ষট কারকানি ছয়টি কারকের ক্ষেত্রেই বিভক্তিগুলো প্রযোজ্য হবে। তাহলে এখন আমরা পড়লাম স্বতন্ত্র কর্তা, স্বতন্ত্র কর্তাতে কি হলো না রাম পদে কর্তৃকারক হলো, আমরা এরপর বিভক্তিতে আসবো, আগে কারকটা জেনে নিই। তাহলে স্বতন্ত্র কর্তা অনুসারে কারক হলো রাম হচ্ছে, কিন্তু এই কর্তা আবার দুটি ভাগ আছে, একটাকে বলা হয় প্রযোজ্য কর্তা আর একটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা, প্রযোজক আর প্রযোজ্য, তাহলে কর্তা দুরকম হলো প্রযোজক প্রযোজ্য। প্রযোজক কর্তা একটা উদাহরণ দিই বুঝতে পারবো, মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি, মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি, এর মানে কি হবে,
1: মা ছেলের সঙ্গে ছেলেকে চাঁদ দেখাচ্ছে,
0: মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে। আচ্ছা দেখো, এই যে চন্দ্রম পত্র আছে আর

0: মাতা আছে, মাতা আর কি দেখাচ্ছে, পুত্রাম দেখাচ্ছে, পুত্রামেদ আছে আর চন্দ্রামেদ, দুটোতেই দ্বিতীয় ব্যক্তি আছে। এখন কর্তা হচ্ছে মাতা। এই মাতা ছেলেকে বলছে, বাবা তুই এই আকাশের দিকে তাকা, চাঁদ দেখ। তার মানে মা চাইছে যে পুত্র চাঁদ দেখুক। তাহলে মায়ের ইচ্ছা মা নিজে চাঁদ দেখুক না, মা চাইছে তার ছেলেকে চাঁদ দেখাতে। এক্ষেত্রে দেখো মাতা হচ্ছে প্রযোজককর্তা, প্রযোজিত করছে কাকে, না পুত্রকে। তাহলে মাতা হচ্ছে প্রযোজককর্তা, আর তাহলে প্রযোজ্যকর্তাকে না পুত্রম, পুত্রটা হচ্ছে প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা। তাহলে মাতা হচ্ছে প্রযোজককর্তা আর হচ্ছে পুত্রম হচ্ছে প্রযোজ্যকর্তা। পরিষ্কার হলো? এবারে আসছি এই প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তি হয়েছে, প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তি হয়েছে, আর প্রযোজ্যকর্তায় কি হয়েছে, প্রথম বিভক্তি হয়েছে। কিন্তু আবারও দেখা গেছে প্রযোজ্যকর্তাতে তৃতীয় বিভক্তিও হয়ে থাকে, প্রযোজ্যকর্তাতে তৃতীয় বিভক্তিও হয়ে থাকে। সেরকম একটা উদাহরণ কি হতে পারে, না প্রভু ভৃত্যেন ভারম বাহয়তি, প্রভু ভৃত্যেন ভারম বাহয়তি। এখানে প্রভু হচ্ছে কর্তা, ভৃত্য মানে সেবক, সেবককে বলছে এই যে ভার মানে কিছু বোঝাই করার জিনিস, তুমি একটা বস্তা বা কোনো কিছু তুমি নিয়ে আসো। তা ভৃত্যেন এটা তৃতীয় বিভক্তি হয়েছে। ওখানে দেখো মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি, পুত্রমটা দ্বিতীয় বিভক্তি হয়েছিল, ওটাও প্রযোজ্যকর্তা। এখানে প্রভু ভৃত্যেন, ভৃত্যেন এটাও প্রযোজ্যকর্তা। তাহলে ওখানে হয়েছিল এই বাক্যেতে হয়েছিল প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তি হয়েছিল, আর এইখানে এই বাক্যেতে প্রভু ভৃত্যেন ভারম বাহেতি এই ভারেন পদে তৃতীয় বিভক্তি হয়েছে। তার মানে আমরা সঠিক বিষয়ে জানলাম কি না, প্রযোজ্যকর্তাতে সর্বদা প্রথম বিভক্তি হবে, কিন্তু প্রযোজ্যকর্তা যে থাকবে তাতে দ্বিতীয় বিভক্তিও হবে আর তৃতীয় বিভক্তি হবে। এইবারে এটা আমরা শিখলাম, কারক শিখলাম, অর্থাৎ কর্তৃকারকে কোথায় কোথায় হয় দেখলাম, স্বতন্ত্র কর্তাতে কর্তৃকারক হয় দেখলাম, আর প্রযোজক কর্তাতে কর্তৃকারক হয় দেখতে পেলাম। এবারে আসছি আমাদের কারক ও বিভক্তি নির্ণয় করা বলা হয়েছে, তা কারক বিভক্তি, বিভক্তি সূত্র কি আছে, না প্রাতিপদিকার্থ লিঙ্গ বচন পরিমাণ মাত্রে প্রথমা। তাহলে প্রথমা বিভক্তি কোথায় হবে, তাহলে প্রাতিপদিকার্থ বলছে প্রাতিপদিক কি জিনিস, একটা প্রশ্ন আসছে, সেই প্রাতীক প্রতীক যে থাকবে তাতে হবে, এবং তার অর্থে প্রাতিপদিকের অর্থে কি হবে, প্রথম বিভক্তি হবে। প্রাতিপদিক হচ্ছে এমন একটা জিনিস যে ভাষাতে আমরা বাংলা ভাষাতে কথা বলি, কেউ হিন্দিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, যে যে ভাষাতে কথা বলে সেই ভাষার যে একটা শব্দ আছে সেই শব্দের অর্থ জানতে হবে, তাহলে সেটাকে বলে প্রাতিপদিক। ধরো আমরা বললাম আমরা বাঙালিরা, আমরা বাংলা ভাষাই বুঝি, অন্য কোনো ভাষা বুঝি না, তো যেই বলা হলো গাছ সংসে বুঝতে পারলাম, তাহলে এই গাছ বা এর ভালো শব্দ হচ্ছে বৃক্ষ, বৃক্ষ শব্দ আমরা বাঙালিরা ভালো করে বুঝি, বৃক্ষ মানে গাছ। তো এই গাছ যখন বললাম বা বৃক্ষ যখন বললাম, সেই শব্দটা শ্রবণ মাত্রে আমার মনে একটা ধারণা হলো বৃক্ষ মানে এই জিনিসটা, তাহলে মূল ছিল গাছ বা বৃক্ষ, সেই শব্দটা জানা মাত্র আমাদের একটা অর্থ অবগমন হলো, তাই হলো সেটা প্রাতিপদিক। কিন্তু যদি বলা হলো যে পেড়, তখন আমি তো বুঝতে পারছি না, এই যে পেড় শব্দটাই কি বুঝতে পারছি না, তার মানে আমার কাছে সেই শব্দটা প্রাতিপদিক নয়। তার প্রাতিপদিকের অর্থ মানে অর্থ আমাকে জানতে হবে, অর্থাৎ বৃক্ষ জানা মাত্র আমার মনে একটা হলো যে বৃক্ষ মানে জিনিসটা এই এই এই হয়, তাহলে এটাকে প্রাতিপদিক অর্থে সেখানে প্রথম ব্যক্তি, অর্থাৎ বৃক্ষ যদি হয় তাহলে তাকে প্রথম ব্যক্তি করলে হবে, নর শব্দের যেমন নর হয়েছিল তেমনি বৃক্ষ শব্দের বৃক্ষ হয়েছিল। পরিষ্কার হলো? এটা প্রাতিপদিক অর্থ হলো। প্রাতিপদিক অর্থ লিঙ্গ বলছে, কি লিঙ্গটা কি জিনিস, না প্রত্যেক শব্দের একটা লিঙ্গ আছে, লিঙ্গ কত প্রকার,
1: লিঙ্গ তিন প্রকার,
0: পুল্লিঙ্গ
2: স্ত্রীলিঙ্গ ত্রিবলিঙ্গ
0: ত্রিবলিঙ্গ, তাহলে লিঙ্গ হচ্ছে তিনটা, পুল্লিঙ্গ হয়, ত্রিবলিঙ্গ হয় আর স্ত্রীলিঙ্গ হয়। তাহলে কিরকম একটা পরিষ্কার উদাহরণ, তট তটি তটম, এখানে এই তট শব্দটা যেমন পুল্লিঙ্গ হয়েছে তেমনি তটি শব্দটা স্ত্রীলিঙ্গ হয়েছে, তটম শব্দটা ক্লিবলিঙ্গ হয়েছে, অর্থাৎ তিনটে লিঙ্গতেই প্রথমা বিভক্তি হবে, তট তটি তটম। আর কি লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এটা পরিমাণ মানে উদাহরণ শাস্ত্রকার দিয়েছেন, পরিমাণ মানে একটা জিনিস থাকবে সেটা কতটা পরিমাণ থাকবে, ওখানে একটা উদাহরণ পরিষ্কার দেওয়া আছে, দ্রোণ ব্রিহি, ব্রিহি মানে হচ্ছে শস্য, দ্রোণ শব্দের অর্থ আমাদের গ্রামাঞ্চলে যে শব্দ অর্থ দাঁড়ায় ঝুড়ি, কিন্তু ওর আসল শব্দের অর্থ হচ্ছে দ্রোণ থেকে দ্রোণী আসে মানে বালতি, ওই দ্রোণ মানে একটা আকৃতি বিশিষ্ট একটি বস্তু, যে আকৃতি বিশিষ্ট বস্তুতে কিছু জিনিস থাকে সেখানে দ্রোণ, ব্রিহি মানে শস্য, এই শস্য থাকে এমন একটা জায়গা যে জায়গাটা পাত্র বিশেষ, তাহলে মূল অর্থ দাঁড়াবে পাত্র বিশেষ একটি জিনিস যাতে শস্য দানা আছে।

ব্রীহিটাকে পরবর্তীকালে ধান্য হিসাবে আমরা গ্রহণ করে থাকি। তাহলে দ্রোণ ব্রীহি, তাহলে পরিমাত্রে প্রথমা হলো, বচন মাত্রে প্রথমা, বচন মানে এক বচন, দুই বচন, বহু বচন। তাহলে রামহতে যেমন প্রথম অভিব্যক্তি হবে, রামৌতে তেমনি প্রথম অভিব্যক্তি হবে, রামাহা তেও প্রথম অভিব্যক্তি হবে। তাহলে আমরা প্রথম অভিব্যক্তি হবে কোথায় কোথায় বুঝতে পেরে গেলাম। এরপরে আসছি আরেকটা হয় ইতি অব্যয়যোগে, আমি সূত্রতে যাচ্ছি না, এখানে ইতি অব্যয়যোগে প্রথমা হয়, ইতি একটা শব্দ থাকে।

দ্রোণ ব্রীহি, তাহলে পরিমাত্রে প্রথমা রোধন হলো, বচন মাত্রে প্রথমা, বচন মানে এক বচন, দুই বচন, বহু বচন, তাহলে রামহতে যেমন প্রথম অভিব্যক্তি হবে, রামৌতে তেমনি প্রথম অভিব্যক্তি হবে, রামাহা তেও প্রথম অভিব্যক্তি হবে। তাহলে আমরা প্রথম অভিব্যক্তি হবে কোথায় কোথায় বুঝতে পেরে গেলাম। এরপরে আসছি আরেকটা হয় ইতি অব্যয়যোগে, আমি সূত্রতে যাচ্ছি না, এখানে ইতি অব্যয়যোগে প্রথমা হয়, ইতি একটা শব্দ থাকে।

0: দ্রোণ ব্রীহি, তাহলে পরিমাত্রে প্রথমা রোধন হলো, বচন মাত্রে প্রথমা, বচন মানে এক বচন, দুই বচন, বহু বচন, তাহলে রামহতে যেমন প্রথম অভিব্যক্তি হবে, রামৌতে তেমনি প্রথম অভিব্যক্তি হবে, রামাহা তেও প্রথম অভিব্যক্তি হবে। তাহলে আমরা প্রথম অভিব্যক্তি হবে কোথায় কোথায় বুঝতে পেরে গেলাম। এরপরে আসছি আরেকটা হয় ইতি অব্যয়যোগে, আমি সূত্রতে যাচ্ছি না, এখানে ইতি অব্যয়যোগে প্রথমা হয়, ইতি একটা শব্দ থাকে, পরীক্ষা আছে এবারে। কর্মকারকে কি হয় বলেছিলাম, মানে বলছি দ্বিতীয় অভিব্যক্তি, কর্তৃকারকে প্রথম অভিব্যক্তি, কর্মকারকে দ্বিতীয় অভিব্যক্তি, করণকারকে তৃতীয় অভিব্যক্তি, সম্প্রদানকারক চতুর্থ অভিব্যক্তি, অপাদানকারকে পঞ্চম অভিব্যক্তি, সম্বন্ধে ষষ্ঠী, অধিকরণে সপ্তম অভিব্যক্তি হয়। তাহলে এবারে আসছি আমরা কর্মকারকে দ্বিতীয় অভিব্যক্তি পড়ব। আমরা এর আগে বলেছিলাম এই সূত্রের ভাগ আছে, তোমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংজ্ঞা চ পরিভাষা চ, এরকম সূত্র সংজ্ঞা বলেছিলাম। এই যে কারকের সূত্র আছে কি না, কারকে বলে প্রথম সূত্র একটা আছে, কারকে, একে বলা হয় অধিকার সূত্র। অর্থাৎ এরপরে যে সূত্র চলবে এই কারক প্রকরণ আমরা স্টার্ট করলাম পাণিনির মত অনুসারে। পাণিনির নাম শুনেছি আমরা, কি পাণিনি, কি অষ্টাধ্যায়ী
1: রচয়িতা,
0: রচয়িতা, ভেরি গুড। আচ্ছা, তার মানে এই অষ্টাধ্যায়ীতে কর্মকারকের প্রথম সূত্র আছে কর্তুরি ঈপ্সিততমম কর্ম। তাহলে দেখো এখানে বলছে এই সূত্রের মানেটা কি হচ্ছে না, কর্তুহ ঈপ্সিত তম কর্ম, এই সূত্র ভাঙলে হবে কর্তুহ, কর্তৃ শব্দের ষষ্ঠী এক বচনে কর্তুহ, ঈপ্সিত তারপরে তম তারপরে কর্ম, মানে এই সূত্রের ব্যাখ্যা ভট্টজি দীক্ষিত করেছেন। ভট্টজি দীক্ষিত কি করেছেন, এই সূত্রের ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন কর্তুহ ক্রিয়ায়া আপ্তুম ইষ্টততম কারকম কর্ম সংযম স্যাত। এখানে দেখো কর্তুহ মানে কর্তা, ক্রিয়ার দ্বারা যদি অধিক পেতে ইচ্ছা চায় হয় তার, তাহলে সেখানে কর্মকারক হবে। এইখানে সূত্রে ভালো করে খেয়াল করে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো কর্তু ঈপ্সিত তারপরে তম, মানে ঈপ্সিত হলে হবে না, সামান্য ইচ্ছা হলে হবে না, আরো কিছু ইচ্ছা চাই মানে অধিক ইচ্ছা হতে হবে, তাহলে সেটা কর্মকারক হবে, নাহলে কর্মকারক হবে না। কর্তুরি ঈপ্সিত তমম কর্ম, এটা হচ্ছে সংজ্ঞা বিধায়ক সূত্র। এর আগে আমি কি বলেছিলাম যে কারকে, ওটা হচ্ছে অধিকার সূত্র, মানে আমরা এই যে সূত্ররা পাণিনি সূত্র রচনা করেছেন কর্তৃ ঈপ্সিত কর্ম তারপরে হবে কারকে, অর্থাৎ কর্তৃ ঈপ্সিত কর্ম তম, কর্তৃ ঈপ্সিত কর্ম কারকে, এরকম কারকে প্রত্যেক সূত্রের পরে পরে লেগে লেগে যাবে, এরপরে সূত্রের পরেও আবার কারকে, তারপরে আবার সূত্র হবে, তারপরে সেও কারকে হবে, বুঝতে পেরেছি। তাহলে কর্তৃ ঈপ্সিত কর্ম, এই সূত্রে একটা এমনি উদাহরণ দিলে আমরা পরিষ্কার হয়ে যাবো বিষয়টা। বালকহ গৃহম গচ্ছতি, এবারে দেখো এখানে গচ্ছতি একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ আছে বাক্যে আর দুটো শব্দ আছে, বালকহ আছে আর গৃহম আছে, তাহলে বালক যখন বাইরে বেরোচ্ছে বালক গৃহম গচ্ছতি, অথবা বালক আর ভালো উদাহরণ বালকহ বিদ্যালয়ম গচ্ছতি, বাড়িতে বলেছে মা আমি বিদ্যালয়ে যাচ্ছি, তাই না, তখন যেই যাচ্ছে তাহলে মা জানে কি আমার ছেলে কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, না বিদ্যালয়েতেই যাচ্ছে, মাও জানলো যে আমার ছেলে বিদ্যালয়ে যাচ্ছে, ছেলেও জানে আমি বিদ্যালয়ে যাচ্ছি, আমার উদ্দেশ্যটা কোথায়, বিদ্যালয়, অন্যত্র নয়, বিদ্যালয় ছাড়া অন্য জায়গায় হাটে বাজারে সে কোথাও যাচ্ছে না। তাহলে মায়ের যে ইচ্ছা ছিল, মাও নিশ্চিত আমার ছেলে বিদ্যালয়ে যাচ্ছে, আর ছেলেরও ইচ্ছা কি, বিদ্যালয়ে যাওয়া, তাহলে ছেলের ঈপ্সিততম কর্ম কোনটা, ঈপ্সিততম কোনটা, না বিদ্যালয়। তাহলে কর্তা এখানে বালকহ, গচ্ছতি হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা কিসে সাধারণ হচ্ছে না, বিদ্যালয়ম, বিদ্যালয় নামক স্থানে সে পৌঁছবে বলে এখানে দ্বিতীয় ব্যক্তি হয়েছে, বালকহ বিদ্যালয়ম গচ্ছতি। এবারে আসছি এটা হচ্ছে কর্তৃ ঈপ্সিততম কর্মের সূত্র। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এই যে বিদ্যালয়ম গচ্ছতি বলছি, তাহলে আমার তো আমি যখন বাড়ি থেকে বেরোই তখন তো বিদ্যালয়ে যেতে যেতে আমার আরও অনেক কিছু ইচ্ছা হয়, তাহলে সেগুলো কি কর্ম হবে না, এরকম একটা প্রশ্ন হতে পারে।
1: হ্যাঁ স্যার।
0: তাহলে সেক্ষেত্রে উত্তর শাস্ত্রকার দিয়েছেন, শাস্ত্রকার উত্তর দিয়েছেন কি, তথা যুক্তম চা অনিপ্সিতম, তার সঙ্গে যুক্ত অনিপ্সিত ও কর্মকারক হয়ে থাকে। সেটা কীরকম একটু ভালো করে বুঝে, তথা মানে তার সঙ্গে যুক্ত, তার সঙ্গে মানে কার সঙ্গে, এর আগে সূত্রে কি বলা হয়েছিল কর্তৃ ঈপ্সিততম কর্ম, এই কর্তার যে অধিক ইচ্ছা হলে কর্মকারক হবে, সেই অধিক ইচ্ছার সঙ্গে যদি সামান্য বা অনধিক ইচ্ছা বা ইচ্ছা প্রকাশ থাকলেও কর্মকারক হবে, এই সূত্রে তাই অর্থ। অর্থাৎ শুধুমাত্র কর্তার অধিক ইচ্ছা থাকলে কর্ম হবে এমন না, সামান্যতম ইচ্ছা থাকলেও তার যদি কোনো কিছু করতে ইচ্ছা থাকে সেটাও কর্ম বলে অভিহিত হবে। সেরকম কীরকম একটা উদাহরণ হতে পারে। আমরা যখন বাড়ি থেকে বেরোই,

0: বন্ধু বান্ধব একসঙ্গে গল্প করতে করতে যাই, তাহলে কি হলো, একসঙ্গে যেতে যেতে আমরা পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়, যেতে যেতে মনে হলো একটা গাছ একটু হাত দিয়ে দিই, গাছ যেতে যেতে মনে হলো একটা পুষ্প আছে, পুষ্প তুলে নিই, তাহলে আমার হাতটাও পুষ্প তুলতে যাচ্ছে, ফুল তুলতে যাচ্ছে, আমার হাতটাও গাছে স্পর্শ করছে, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়েছি বিদ্যালয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মন করছে কি একবার ওই ফুলটা তুলে নিই বা পাতাটা স্পর্শ করি। তখন পাণিনি বা শাস্ত্রকার বলছেন, নিশ্চিত তার সঙ্গে, তথা মানে তথা যুক্তম চানিপ্সিতম তেন সহ, মানে তার সঙ্গে যুক্ত ও অনিপ্সিত কর্ম সঙ্গে হবে, কর্মকারক হবে।
1: তাহলে স্যার কি এর সঙ্গে মুখ্য কর্ম এবং গৌণ কর্মের সম্পর্ক রয়েছে?
0: বাংলা ভাষায় আমরা ঠিক তাই, বাংলা ভাষায় মুখ্য কর্ম গৌণ কর্ম বলি, আর আমরা এখানে এই সূত্র অনুসারে ইপ্সিত কর্ম অনিপ্সিততম কর্ম এটাও বলতে পারি। পরিষ্কার হলো?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে ইপ্সিত কর্ম অনিপ্সিত কর্ম, মুখ্য কর্ম গৌণ। এবারে আসছি, একটু উদাহরণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি। আগে সূত্রে আমরা পড়েছিলাম কর্তৃ ইপ্সিততম কর্ম বালকঃ বিদ্যালয়ম গচ্ছতি। এবার আসছে ওই বাক্যটাকে একটু ঘুরিয়ে বললে হচ্ছে বালকঃ বিদ্যালয়ম গচ্ছন তৃণম স্পৃশতি। এখানে দেখো এই যে তৃণম স্পৃশতি একটা আছে আর বিদ্যালয়ম গচ্ছন, এখানে বিদ্যালয়টাও কর্মকারক হচ্ছে আর তৃণমটাও কর্মকারক হচ্ছে, তাহলে এটা হচ্ছে দুটো কর্ম আছে, একটা ইপ্সিত কর্ম, এটা হচ্ছে অনিপ্সিত কর্ম। তাহলে কর্তৃ ইপ্সিততম কর্ম হয়ে গেল, তথা যুক্তম চ অনিপ্সিত হয়ে গেল, সূত্রের অর্থ বুঝতে পেরেছি, সামনে যাব। এরপরে সূত্র আছে তথা যুক্তম চ অনিপ্সিত হয়ে গেল, অকথিতঞ্চ, খুব সুন্দর সূত্র। অকথিতঞ্চ সূত্রের অর্থ হচ্ছে অকথিতম, মানে ন কথিতম অকথিতম, আমার দ্বারা বলতে ইচ্ছা হয়নি। অকথিতম মানে হচ্ছে আমি বলিনি, আমি মানে কে, পানিনি। অকথিতম মানে বলা হয়নি, কোথায় বলা হয়নি, তিনি এবারে বলছেন যে আমি যে এত সূত্র রচনা করেছি, কিছু ধাতু আছে, সেই ধাতুগুলো আমি প্রয়োগ করিনি, এই এই ধাতুগুলোর প্রয়োগে কি হবে, কর্মকারক হবে। কি না, দুহাচ দুহাচ দুহাচ পচ দণ্ড রুধি প্র চি মৃ শ্বাস জি মন্থ মূষা কর্মযুগ স্যাৎ কথিতম নৃহ্রি কৃষবহাম, একটা সূত্র আছে, মানে অগতির সূত্রের এখানে ১৬টা ধাতুর কথা বলা হয়েছে। এই ১৬টি ধাতুর ক্ষেত্রে বলছে এগুলোকে বলা হবে অকথিতম কর্ম। এই ১৬টি ধাতুর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব না, কর্মসংজ্ঞা বিহিত করব, অর্থাৎ কর্মকারক হবে। দুহ যাচ পচ দুহাচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাসু জি মন্থ মুষাম কর্মযুক স্যাত কথিতম তথা স্যান রে রে কৃষ বহাম। এখানে আমরা ১৬টা ধাতু দেখতে পাচ্ছি, এই ১৬টি ধাতুকেই বলা হবে দ্বিকর্মক ধাতু, অর্থাৎ এরা দুটো করে কর্ম বহন করতে পারবে। একটু বাংলা ভাষায় যদি গল্প করে বুঝাতে চাই তাহলে কীরকম হবে, একজন ছেলে ধরো আমি ১ কিলো নিয়ে যেতে পারি, কেউ কাছে ২ কিলো বাটখা নিয়ে যাবে, কেউ একটা বস্তা নিয়ে যেতে পারে, কেউ দুটো বস্তা নিয়ে যেতে পারে, ঠিক একইভাবে এই ক্রিয়াপদগুলো আছে, কেউ একটা কর্মকে নিয়ে যেতে পারে, কেউ দুটো কর্মকে নিয়ে যেতে পারবে। যেগুলো দুটো কর্মকে, যারা বালক বিদ্যালয়ম গচ্ছতি, এখানে দেখো বিদ্যালয়ম গচ্ছতি একটা কর্ম নিয়ে যাচ্ছে, একজনকে বিদ্যালয়ম হচ্ছে, কিন্তু এখানে এই যে দ্বিকর্ম ধাতুর ক্ষেত্রে এরা দুটো কর্মকে নিয়ে যাবে, কীরকম নিয়ে যাবে না, শাস্ত্রকার বলছেন যে এগুলো এটা হওয়ার কথা ছিল কিন্তু হবে না, আর সেটা আর হবে না।
2: কি
0: না, দ্বিকর্ম ধাতু মানে বলছে দুহ যা পচ, এইগুলো এটা দুহ দিয়ে একটা উদাহরণ দিই, গোপহ গাং দুগ্ধম দগ্ধি, এখানে দগ্ধি হচ্ছে ধোয়া ধাতু, এই ধোয়া ধাতুর প্রয়োগে কি করে দ্বিকর্ম হওয়া যায় হচ্ছে দেখি, শাস্ত্রকার বলছে অপাদানাদি অবিবক্ষিতম কারকম কর্মসংজ্ঞম স্যাত, বলছে অপাদানি অপাদানাদি অবিবক্ষিত মানে কি, অপাদানাদি অবিবক্ষিতম কথার অর্থ হচ্ছে, অবিবক্ষিতম কথার অর্থ হচ্ছে বক্তুম ইচ্ছা বিবক্ষা, না বলার ইচ্ছা হচ্ছে অবিবক্ষা, মানে অপাদান কারকে আমার বলার ইচ্ছা ছিল কিন্তু আমি সেটা বলিনি, এখানেই বলছি, অর্থাৎ কর্মকারকে আমরা বলছি, অপাদানাদি অবিবক্ষিতম কারকম কর্মসংজ্ঞম স্যাত। তাহলে এরকম একটা উদাহরণ দিই, উদাহরণ হচ্ছে গোপহ গাং দুগ্ধং দগ্ধি। এখানে দেখো গোপহ মানে রাখাল বালক, সে কি করেছে, গাং এখানে হওয়ার কথা ছিল গো শব্দের পঞ্চমী একবচনে গাহ হওয়ার কথা ছিল, গাহ দুগ্ধম দগ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু গাহ না হয়ে গাম হয়েছে, তার কারণ দুগ্ধন বা দহন ক্রিয়াটা সম্পন্ন হয়েছে যখন গায়ের থেকে দুগ্ধ দহন

0: হচ্ছে তখন কিন্তু অপাদানই হওয়ার কথা, সেখানে অপাদান না হয়ে গোপহ গাহ না হয়ে গাম দুগ্ধম দগ্ধি হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে, আমরা যাচ্ছি না পরের সূত্রতে যেতে হবে। পরের সূত্র আছে, তাহলে অগতিন্দ্রিয় সূত্র বুঝতে পারলাম, তাহলে কর্তৃক কর্মকারের কটা সূত্র হলো, একটা হচ্ছে কর্তৃপ্সিততম কর্ম তথা যুক্তম চা অনিপ্সিতম অকথিতঞ্চ, এখন অকথিতঞ্চ সূত্রটা বুঝতে পারলাম, বুঝতে পেরেছি?
1: হ্যাঁ স্যার।
0: কোথাও প্রশ্ন আছে?
1: না স্যার।
0: আচ্ছা, এরপরে আসছি অধি সিং স্থাসং কর্ম। অধি সিং স্থাসং কর্ম এটাও একই রকমই, অধি যদি উপসর্গ থাকে অর্থাৎ একটা ক্রিয়াপদ থাকবে, সেই ক্রিয়াপদের পূর্বে যদি অধি উপসর্গ থাকে তাহলে সেক্ষেত্রে অধি উপসর্গ থাকলে সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতুর সেখানে অ্যাকচুয়ালি অধিকরণ কারক হওয়ার কথা ছিল, সেখানে অধিকরণ কারক না হয়ে সেখানে হয়েছে কর্মকারক। উদাহরণ দিচ্ছি কি, শিশু সজ্জাম অধিশেতে, একবার একটু অন্যভাবে ঘুরিয়ে ভালো করে বুঝার চেষ্টা করি, এখন শিশুটু শুয়ে আছে কোথায়? না শয্যা মানে বিছানাতে, হওয়ার কথা ছিল অধিকরণ, অবভিয়াসলি অধিকরণ কারক হওয়ার কথা ছিল শয্যাম, শয্যায়াম হতো, শিশু শয্যায়াম সেতে এখানে অধিকরণ কারক হয়। কিন্তু বলছে যদি অধি উপসর্গ থাকে তাহলে সেটা অধিকরণ কারক না হয়ে সেটা কি হবে? না কর্মকারক হবে, তখন হবে শিশু শয্যায়াম সেতে হওয়ার কথা ছিল, এখন হবে শিশু শয্যাম অধিশেতে, শিশু শয্যায়াম, শয্যা মানে আমরা বাংলাতে যেমন উচ্চারণ করি, সংস্কৃত শুদ্ধ করে উচ্চারণ কি করলে কি হবে, শিশু হু শয্যায়াম অধিশেতে, এরকম অধিতি স রাম গৃহম অধিষ্ঠা ধাতু আছে, অধিতিষ্ঠতি শিশু হু অথবা রাম গৃহম অধিতিষ্ঠতি, এবং আরেকটা উদাহরণ হতে পারে আস ধাতু আছে, তাই হচ্ছে বৃদ্ধ গ্রামম অধ্যাস্তে। এরপরে আমাদের একটা সূত্র বাকি থাকলো, এতক্ষণ পড়েছিলাম কি কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি, এই দ্বিতীয় বিভক্তির সূত্রটা বলা হয়নি, দ্বিতীয় হচ্ছে কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া, এই কর্মণি দ্বিতীয়া সূত্রের দ্বারা কি বোঝাচ্ছে, কর্মকারকের সংজ্ঞা বিধায়ক সূত্রের দ্বারা যেখানে যেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে অর্থাৎ কর্মকারক হয়েছে, ঠিক সেখানেই সেখানে কর্মণি দ্বিতীয়া এই সূত্রের দ্বারা দ্বিতীয় বিভক্তি হবে। আজকে আমরা এতটুকুই জানলাম, আমরা এই দ্বিতীয় ব্যক্তি সূত্র পড়লাম, এরপর আরও সূত্র আছে কর্মকারকের, সেই কর্মকারকের আর যে সূত্র সেগুলো হচ্ছে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। সবাই বুঝতে পেরেছি?
1: হ্যাঁ স্যার।
0: সমস্যা নেই তো?
2: না।
0: বাস যেখানে সমস্যা থাকবে পরের দিন আরও পরিষ্কার করে বুঝিয়ে দেবো।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা। আলোচনা করলেন মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের শিক্ষক মধুসূদন জানা, সঙ্গে দুই শিক্ষার্থী। শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98% এবং সর্বনিম্ন পরিমাণ 78%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 44.3 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো হাওয়া ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, যা বেড়ে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে, সেজন্য মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনে চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাহিত্যের বিকাশে সংগঠনের ভূমিকা, এ বিষয়ে অরুণ কুমার সোরেনের সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসরে শুনবেন গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একযোগ, এ বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন আবাহন দত্ত, শিরোনাম প্রকৃতির প্রতিশোধ, রাত 8:00 নাটক ইন্সপেক্টর জেনারেল, রচনা নিকোলাই গোগোল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, বেতার নাট্যরূপ শামস উন নাহার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনে করবেন ইন্দ্রনীল মল্লিক, হাওয়াইয়ান গিটার। 9:30 শিল্পী বিপ্লব দাস, 9:50 নজরুল গীতি শিল্পী অস্মিতা মণ্ডল, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস, 10:45 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন সুরজিৎ সাহা।

সঞ্চিত প্রচার তরঙ্গের ছোট বেজে দশ মিনিটে কথিকা বলবেন পুনম সিং, ছোট বেজে তিরিশ মিনিটে গুলগুলশান উপস্থাপনায় পুনম সিং, সাতটা বেজে দশ মিনিটে আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র, সাতটা বেজে তিরিশ মিনিটে দর্পণ উপস্থাপনায় পুনম সিং, সাতটা বেজে তিরিশ মিনিটে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 মহিলা টি টোয়েন্টি এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিভাষিক ধারাভাষ্য দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পঞ্চায় মরাগাল তুরুই গাটুড তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সিঙ্গর বেড়ারিয়া সান্তাড়ি আখড়া নিতুগা সান্তাড়ি আখড়া দো এতহব হয়ুক কানা চুড়ামণি মুরমু আর সাঁওতেন কোয়া সুঝে লাগড়ে সেরিঞ্জ সেরিঞ্জ রেদো চুড়ামণি মুরমু আর পানমণি বাসকে

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজ্যে সড়ক, সেতু ইত্যাদির নামকরণ ও নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজকে। সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, পূর্ত দপ্তরের সচিব, কলকাতা পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব এবং ডক্টর বিষ্ণুপদ দত্ত। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ঐতিহাসিক, সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং জনস্বার্থের বিষয়গুলি বিবেচনায় রেখে স্বচ্ছ ও সুনির্দিষ্ট প্রক্রিয়ায় এই ধরনের প্রস্তাব খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয়েছে। উত্তরবঙ্গের মিরিকে বালাসন নদীর উপরে নবনির্মিত ব্রেইলি সেতুর অতিবৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ আজ নবান্নে সাংবাদিকদের বলেন, জুলাই মাসের শুরুতে নির্মিত এই সেতু এখনও অক্ষতই রয়েছে। সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছে এবং যোগাযোগ ও স্বাভাবিক। পূর্ত দপ্তর এই সেতুর পাশে স্থায়ী সেতু তৈরির কাজ শুরু করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ হবে বলে স্বরাষ্ট্র সচিব জানান। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ভাঙনরোধে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সাগর মেলায় ক্ষতিগ্রস্ত স্নানঘাট মেরামত করা হবে বলে সেচমন্ত্রী অরূপ দাস জানিয়েছেন। তিনি আজ গঙ্গাসাগরের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে জানান, আরও দুটি বড় কোটাল রয়েছে, তা পার হওয়ার পর পুরোদমে ভাঙনরোধের কাজ শুরু হবে। সেচমন্ত্রী আজ কপিলমুনি আশ্রম, কচুবেড়িয়া সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সেচ দপ্তরের প্রধান সচিব ও সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল প্রমুখ। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ এলাকাটি এখন উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সংলগ্ন দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘন্টায় আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে। এদিকে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, এর ফলে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। উত্তরবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আজ প্রধানমন্ত্রী সৌরঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার আওতায় সোলার প্যানেল বসল হুগলি জেলা শাসকের দপ্তরের ছাদে। এই প্রকল্পে খরচ হয়েছে ১৪,২৪,০০০ টাকা। এতে ৭০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে, যার ফলে জেলা শাসকের দপ্তরের ৫০% বিদ্যুতের সাশ্রয় হবে। মালদার গঙ্গার জলস্তর ক্রমশ বেড়ে চলায় কালিয়াচক ২ নম্বর ব্লকে পঞ্চানন্দপুর ফেরিঘাট সংলগ্ন বাঁধে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে ঢুকছে নদীর জল। সেচ দপ্তর বালির বস্তা ফেলে ভাঙন রোধ করে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর শুনবেন সন্ধ্যে ৭:৩৫।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা।

0: আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর TMT বার।
1: সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজবানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী কলকাতা, এখন কৃষি কাজের জন্য জলহাওয়ার খবর। আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই বেশিরভাগ জায়গায়। আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার হারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার হারে বয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার জেলার 2-1টি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি জায়গার ওপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার ওপর দিয়ে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, মাছ ছাড়া বাঙালির খাওয়া কিন্তু সম্পূর্ণ হয় না, তাই না? আর আমরা যত রকমের মাছ খাই, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো প্রান্তের কোনো মানুষ এত রকমের মাছ খায়। আর বাঙালির মাছ বলতেই কি মনে আসে বলুন তো? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ইলিশ মাছ আপনাদের মনে আসে, কিন্তু ওই যে ঘটি বাঙালির ঝগড়া আছে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়িও কিন্তু আমাদের পাতে পেলে আহা, খাওয়াটা একেবারে যেন জমে যায়। কখনো কখনো তো রবিবার যদি পাতে মাংসের বদলে চিংড়ি থাকে তাহলে তো জবাব নেই, তাই না? কেন এত কথা বলছি ভাবছেন নিশ্চয়ই। তো এই যে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ি খাবো যে, কিন্তু দিন দিন তার দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করলে আমরা ভালো গলদা চিংড়ি পাবো, এ কথা তো মনে আমাদের নিশ্চয়ই আসে না কি? আর যে মাছ চাষী ভাইরা রয়েছেন তাদের তো আরোই আসে মনে যে কি করে কম খরচে ভালো চিংড়ি মাছ তৈরি করতে পারবেন। আজকে কিন্তু কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা তৈরি ও চাষ এবং তার সফল বাণিজ্যকরণ, এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: আমি বলছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়ার সঙ্গে মাছ একেবারে ওতপ্রোতভাবে প্রথমেই ভাবতে যাই চিংড়ি বা ইলিশ, তো আজকে একটু গলদা চিংড়ি নিয়ে কথা বলবো, কারণ সত্যি সত্যি গলদা চিংড়ি
5: কথা বলা দরকার।
4: আর এই যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে গলদা চিংড়ি আমরা পাই তা তো একেবারে স্বাদে গুণে অতুলনীয়, তাই না? কিন্তু কোথায় কোথায় আসলে এই চিংড়ি মাছের চাষটা খুব ভালো হয়, কি কি জলবায়ুর মধ্যে এটা খুব ভালো পাওয়া যায়?
5: দক্ষিণ দিকটায় অর্থাৎ সবথেকে বেশি ভালো হয় উত্তর চব্বিশ পরগনা বশিরহাটের দিকটা, পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের দিকটা সবথেকে বেশি চাষ হয়। পূর্ব মেদিনীপুর পুরো সমস্ত জেলাগুলোতেই বেশি হয়, কন্টাইয়ের দিকটাতে চারা পোনাটা অনেক বেশি উৎপন্ন হয়, দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়, নদিয়া জেলাতে হয়, পশ্চিম মেদিনীপুর অনেক জায়গাতে হয়। মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে সব জেলাতেই গলদা চিংড়ি চাষ হয় ব্যাপক আকারে, যেটা বললাম উত্তর চব্বিশ পরগনা বসিরহাট পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি উৎপন্ন হয় এবং চাষও হয়।
4: কিন্তু এই যে গলদা চিংড়ি সেটা তো মিষ্টি জলের নদীর মোহনার দিকে জন্মায়, অর্থাৎ যে সমস্ত নদী সমুদ্রের জলে জোয়ার ভাটা পাওয়া যায় সেই জায়গাতেই পাওয়া যায়। তাহলে চিংড়ির বাচ্চাগুলোকে কিভাবে সেখান থেকে ধরা হবে এবং সেই বাচ্চা কি করে আলাদা করা যাবে?
5: না, এটাকে বলতে গেলে একটু বলতে হবে যে গলদা চিংড়ি মিষ্টি জলের মাছ, যেমন ইলিশও মিষ্টি জলের মাছ, কিন্তু ইলিশ এবং গলদা চিংড়ি দুটোই বাচ্চা পড়ার জন্য ইলিশকে যেমন সমুদ্রে যেতে হয়, গলদা চিংড়ি নোনার দিকে যেতে হয়, অর্থাৎ মোহনা।

0: দিকে যাবে,
1: আচ্ছা
0: এখানে জলের স্যালিনিটি 10 থেকে 15 কাছাকাছি যাবে, অর্থাৎ যেখানে নোনা জলটা সে পাবে
1: হুম
0: সেইখানে গেলেই তবে তাদের মিটিং হবে। তারপরে সেই গলদা চিংড়ি, যেটাকে আমরা তখন বলি বেরিড ফেল, এই গলদা চিংড়ির অন্য বৈশিষ্ট্য আছে, যেমন অন্যান্য মাছের ক্ষেত্রে মাছ ডিম পাড়ছে, স্ত্রী মাছ, পুরুষ মাছ স্পার্ম রিলিজ করছে, ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন জলের মধ্যে। গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষত্ব আছে, গলদা চিংড়ি যখন ব্রিডিং করবে তখন নোনা জলের দিকে সে অলরেডি পৌঁছে গেছে, মানে মা বাবা তারা পৌঁছে গেছে, যেগুলো আমরা বলছি ব্রুডার পৌঁছে গেছে, প্রাকৃতিক ক্ষেত্রে কথা বলছি পৌঁছে গেছে। পুকুরের ক্ষেত্রে সে একই প্রশ্ন, পৌঁছে গিয়ে যখন ব্রিডিং করবে তার আগে মোল্টিং হবে, 3 মাস খোলসটা ছাড়বে। আর আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা সবাই জানি যে খোলস যখন ছাড়ছে তখন তার বডিটা কিন্তু নরম, যেটাকে আমরা বলি জরা মাছ। জরা মাছ অনেকে আবার খেতে চায় না, যেমন হাত দিলে নরম খেতে চায় না, এই জরা অবস্থাটা থাকবে 6 থেকে 8 ঘন্টা, তার মধ্যে সে শক্ত হয়ে যাবে। এই 6 থেকে 8 ঘন্টা সময়টা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড ফর মেটিং। মেলটা তখন তাকে জড়িয়ে ধরে 15-20 মিনিট ধরে সে করবে কি, মেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যতা আছে যে তার স্পার্মগুলো একটা থলির মধ্যে থাকে, সে এই সময় থলির কিছু থলি নাম্বার অফ কিছু থলি সে ফিমেলের গণপর দিয়ে তার বশেরের মধ্যে ঢুকিয়ে দেবে, ব্যাস 15-20 মিনিট পরে সে ছেড়ে দিল। তার মানে ফিমেলটার মধ্যে অর্থাৎ মা ব্রুডার তার মধ্যে এগ রয়েছে, তার ডিম ম্যাচিওর করেছে এবং তার সঙ্গে স্পার্মটাও তার কাছে থলির মধ্যে আছে। এবার সে ওই ওই খণ্ডটার পরে 6 থেকে 8 ঘন্টার মধ্যে ডিম ছাড়তে শুরু করবে। ডিমটা ছেড়ে কিন্তু জলে যাবে না, হলুদ হলুদ ডিম রয়েছে, ওই ডিমগুলো কিন্তু ওই থলি ওই যে স্পার্ম থলির মধ্যে দিয়ে এসছে, অর্থাৎ ফার্টিলাইজড হয়ে তার শরীরে বাইরে এসছে ওই থলির মধ্যে। তা থলির মধ্যে যে ডিমগুলো দেখি সেই ডিমগুলো কিন্তু ফার্টিলাইজড এগ। এবার এই ডিমগুলো যখন আমরা দেখছি নোনা জলের সাথে কিন্তু তখন আছে, ওই 12 থেকে 15 PPT জলে আছে, এই ডিমগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হতে হতে এই 12 থেকে 15 দিন পরে দেখা যাবে কালচে, কালচের পরে সেখন বাচ্চা পাড়বে, বাচ্চা পাড়বে মানে লার্ভা দেবে। এই লার্ভাটা ইম্পর্টেন্ট হচ্ছে, লার্ভার ক্ষেত্রে চিংড়ি আমরা যেমন দেখি লার্ভা কিন্তু ঠিক উল্টোটা, লার্ভার 12টা দশা আছে, এই দশাটা পেরিয়ে সে 30 থেকে 40 দিন পরে সে পূর্ণ, যেটাকে দেখে আমি চিনতে পারবো যেটা গলদা চিংড়ি পাচ্ছে সেই চিংড়িটা হবে। সেই কাজটার জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদীর জলবায়ু, বিশেষত যে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিশেছে যেমন কেলেঘাই, রূপনারায়ণ, গঙ্গা, ইছামতি, এই নদীগুলোর মোহনার মুখে প্রচুর চিংড়ির বাচ্চা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং মানুষ ধরে ধরে বিক্রি করে। এই চারাপোনাগুলো অনেকে পুকুরে নিয়ে গিয়ে সেগুলো জুভেনাইল তৈরি করে, অর্থাৎ ছোট বাচ্চা 3-4 ইঞ্চি বাচ্চা, সেগুলো পুকুরে ছাড়া হয় চাষের জন্য।
1: আচ্ছা, তাহলে এই যে দেখে চেনা যাবে যে গলদা চিংড়ির বাচ্চা, তার বৈশিষ্ট্য কি?
0: হ্যাঁ ঠিক, খুব ইম্পর্টেন্ট। চিংড়ি তো প্রকৃতিতে অনেক রকম চিংড়ি আছে, কুচু চিংড়ি, ভন্নে চিংড়ি, গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা যে অঙ্ক করা অতএব চিহ্ন দেখি, 3টে ফোঁটা দেখি, একদম মাছ ছোট বাচ্চারা তো খুব ছোট, সেটাকে যদি উপর থেকে দেখি এরকম তাহলে দেখা যাবে একটা অতএব চিহ্ন, উপরে 1টা ফোঁটা, দুপাশে 2টো ফোঁটা, আর যেটা ডাইজেস্টিভ ক্যানেল সেই কালো দাগ, এইটা দেখেই হচ্ছে চেনা যাবে যেটা গলদা চিংড়ির বাচ্চা। অন্য চিংড়ির বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই বিশেষত্বটা নেই, যেটা দেখে যারা এটা সবসময় করছে তারা নিমেষের মধ্যে বুঝতে পারে যেটা গলদা চিংড়ি ওটা গলদা চিংড়ি। কিন্তু এইখানে যেটা হচ্ছে আমাদের একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া অজান্তেই আমরা করে ফেলছি, চিংড়ি বাচ্চা ধরার জন্য প্রকৃতি থেকে যারা ধরছে নদী নালা থেকে করে ফেলছে, তারা ছাকনি জালে সব বাচ্চা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের চোখে চোখ সেট হয়ে আছে, ওই চোখ দিয়ে তারা দেখে নিচ্ছে একটা গলদা চিংড়ি, ওটাকে তুলে আলাদা পাত্রে রাখছে, যখন দেখছে আর গলদা চিংড়ি বাচ্চা নেই ওটাকে ডাঙায় ফেলে দিচ্ছে। তাহলে ওর সঙ্গে যে বাচ্চাগুলো এসছে আরো অনেক প্রাণীর বাচ্চা, মাছের বাচ্চা, সেগুলো ডাঙায় মারা যায়, তাহলে বায়োডাইভার্সিটির ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। সেজন্য এটাকে আমাদের বন্ধ করা দরকার, বা এটাকে তাদেরকে ট্রেনিং করা দরকার, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেটা হচ্ছে যে আমরা হ্যাচারির কথা বলছিলাম, হ্যাচারি আমাদের রাজ্যে হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো অনেক বড় বড় হ্যাচারি হয়েছে লার্জ স্কেল, কিন্তু হ্যাচারিতে এটা নন কমার্শিয়াল হয়েছে এই জন্য, কারণ হ্যাচারি চালানো এত খরচ সাপেক্ষ যে ওই শিড বিক্রি করা যাচ্ছে না, প্রকৃতিতে অনেক বেশি শিড পাওয়া যাচ্ছে, তাহলে সেই শিডের দাম বেশি, হ্যাচারি চলছে না। সেক্ষেত্রে এখন অন্ধ্রপ্রদেশের মানুষ কি করছে, আমাদের দেশে যেটা চালু ছিলই আছেও চালু, যে প্রকৃতির থেকে শিড নিয়ে সেটা পুকুরে বড় করা, বা প্রকৃতি থেকে বেরিড ফিউ যেটা বলেন যার মধ্যে ডিম আছে সেই ডিমটাকে নিয়ে এসে আমরা হ্যাচারিতে বা নিয়ে এসে করা, কিন্তু সেটাও খরচ সাপেক্ষ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবসময় বলি যে মাছে ভাতে বাঙালি, মাছ পশ্চিমবঙ্গের মানুষ যারা মাছ চাষের সংযুক্ত, অর্থাৎ জেলে বা মৎস্যজীবী বলবো, তারা কিন্তু এইটা কন্টাই এলাকা যেখানে উপকূলবর্তী অঞ্চল, তারা করেছে কি নোনা জলে যে পুকুর, কন্টাই অঞ্চলে পুকুরে সবসময় স্যালিনিটি থাকে 10-12 PPT থাকে, সেইখানে তারা এই বাচ্চাগুলো তৈরি করতে পারছে। এবং বাচ্চা থেকে প্রচুর পরিমাণে পোস্ট লার্ভি তৈরি হতো, অর্থাৎ যেগুলো ছোট বাচ্চা যেগুলো হয়েছে সেগুলো তৈরি করতে পারছে। এই ছোট বাচ্চা এবার বড় করতে পারি পুকুরে, তারপর আমরা চাষে যেতে পারি।
1: হ্যাঁ, এইটা একটু যদি বিস্তারিত বলেন, কন্টাই অঞ্চলে কিভাবে তৈরি করা হচ্ছে গলদা চিংড়ি?
0: কন্টাই অঞ্চলে যেটা বেশি হয় সেটা পুকুরেও আমরা দেখেছি, পুকুরে যখন মাছ চাষ অনেক জায়গাতে পুকুরে রাজ্যে চালুই আছে, বিশেষ করে যে জেলাগুলো বললাম পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, নদী

0: উত্তর চব্বিশ পরগনা। পুকুরে মাছ চাষ মানে হচ্ছে মিশ্র মাছ চাষ, রুই কাতা মিগেলের সাথে তলার দিকে কিছু গলদা চিংড়ি মাছের চারা দেওয়া। কিন্তু তলার দিকে গলদা চিংড়ি মাছের চারা যারা দেয়, যারা জানে, তারা অন্য কোনো মাছ দেবে না, কারণ গলদা চিংড়ি একটু চুপচাপ থাকতে ভালোবাসে। তো ওখানে যেন অন্য কোনো মাছ মানে শিঙি মাগুর কালবোস যেগুলো নিচের মাছ, সেই মাছগুলো যেন না দেওয়া হয়, ওই মাছটা শুধু দেয়, দিয়ে সেখানে এই মাছের চাষ করে। তো সেইভাবে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে হতেই থাকে। কিন্তু এইখানে আমাদের যেটা করা দরকার, যে পূর্ব মেদিনীপুরে যে চাষিরা করে কি, তারা পুকুরের থেকেও নেয় বেরিড ফিমেল, আবার প্রকৃতি থেকেও নেয়। এখন আমি বলবো যে প্রকৃতি থেকে নেওয়া এই জন্য দরকার যে প্রকৃতিতে যে বেরিড ফিমেল হচ্ছে সেটা অত্যন্ত উন্নত মানের, তার গুণমান সম্পন্ন ডিম হচ্ছে। কারণ প্রকৃতিতে সবসময় আমরা জানি সার্ভাইভাল ইজ দ্য বেস্ট, যার শক্তি বেশি আছে, যার সামর্থ্য বেশি আছে, সেই হচ্ছে বাঁচবে। অর্থাৎ তার যে বাচ্চা হবে, সেই বাচ্চা যত শক্তিশালী, যত তার গ্রোথ রেট হবে, পুকুরের থেকে যে বাচ্চা হবে সেইটি হবে না,
1: এবং সেটা একটা প্রাকৃতিক,
0: সেটা একটা প্রাকৃতিক পদ্ধতি। তাহলে আমাদের রাজ্যে যে এই সুযোগটা রয়েছে, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেটাকে ওই যে বায়োডাইভার্সিটি নষ্ট, সেটাকে আমরা ট্রেনিং করিয়ে আমরা সেটাকে একটা জায়গায় আনতেই পারি, সেই প্রসেসটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের যে উলুবেড়িয়া, যেটাকে আমরা 52 গেট বলি, ওখানে প্রচুর পরিমাণে বড় বড় গলদা বুডার যেগুলো পাওয়া যায় এই সময় অত্যন্ত ভালো মানের, সেই বুডারগুলোকে নিয়ে সেই এই তো কন্টেন অঞ্চলের যে পুকুরে মাছ চাষ হচ্ছে, সেই পুকুরে এইগুলোকে রাখা, রেখে সেখান থেকে বাচ্চা নিয়ে সেই বাচ্চাগুলোকে রিয়ারিং এ নিয়ে যাওয়া। রিয়ারিং করার জন্য অনেক পুকুর, অনেক মানুষ আছে যারা পোস্ট মানে জুভেনাইল তৈরি করে। তাহলে পরে কি হবে, পশ্চিমবঙ্গের যে চিংড়ির জুভেনাইল তৈরি হচ্ছে বা চিংড়ির পোস্ট লার্ভি তৈরি হচ্ছে, সেটা ভারতবর্ষে কিন্তু অনেক রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সেই নেই। তাহলে আমরা এই কাজটা করতে পারি অতি সহজে, আমাদের এই সুযোগটাকে কাজে লাগে।
1: এবং ওই দিকটাতেও যাবো আমরা, যে ওইখান থেকেই তো আমাদের একটা বাণিজ্যকরণের দিক,
0: বাণিজ্যকরণের দিক অবশ্যই আছে।
1: কিন্তু আপনি যেটা বলছেন তাতে আমার মনে হচ্ছে যে আমরা যদি এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে চিংড়ি মাছ চাষ করি বা চিংড়ি মাছটা ধরি, ভাবি সেক্ষেত্রে কি খরচটাও একটু কম,
0: অনেক কমে যাবে। একটা হ্যাচারি মানে হ্যাচারিতে 24 ঘন্টা তাকে ম্যান পাওয়ার রাখতে হবে, সে কখন জলের প্যারামিটার ঠিক থাকছে না, কখন মাছের খাবার কমে যাচ্ছে, বা চিংড়ি মাছের একটা সমস্যা হয়েছে, চিংড়ি মাছ কার্নিভোরাস, মানে যদি তার খাবার খিদে পায় তখন সে আর কাউকে মানবে না, সে যখন যে দুর্বল থাকবে তাকে খেয়ে নেবে। তো সেটা তো আমি চাই না, তাহলে পরে আমাকে মনিটর করতে হচ্ছে 24 আওয়ার্স, প্রকৃতিতে সেটা করতে হয় না। পুকুরে আমি যদি খাবারটা ঠিক মতো দিতে থাকি, সে পুকুরে ঠিকঠাক সে চলতে থাকবে, অর্থাৎ সেখানে ওই খরচটা কম। পুকুরে আমি একবার বাচ্চা দিলাম আর আমি জানি যে এত বাচ্চা আছে, এত খাবার আমি দিয়ে দেবো, ঠিক চলবে, কোনো তার মারামারিও করবে না, খাবেও না কিছু, কিন্তু একটা মর্টালিটি রেট অবশ্যই থাকে, প্রাকৃতিক মর্টালিটি নানানভাবে হতে পারে, সে পাখিদেরও খেতে পারে ইত্যাদি হতে পারে। কিন্তু চিংড়ি চাষের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে চিংড়ি হচ্ছে অত্যন্ত ঠান্ডা, লাজুক, এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ।
1: তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, মানে কোনটা উৎকৃষ্ট পদ্ধতি?
0: উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পুকুরে চাষ করা, পুকুরে বাচ্চা তৈরি করা, কিন্তু ওই যে বললাম অক্সিজেন সেন্সিটিভ, অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের, যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি, মানে দ্রবীভূত অক্সিজেন, সেই মাত্রা 3 PPT-র নিচে নেমে যায়, চিংড়ি কিন্তু আপনিই মরে যাবে। আর অন্য মাছ মরে গেলে বা অক্সিজেন কমে গেলে তখন খাবি খায়, চিংড়ি কিন্তু কিছুই করবে না, আস্তে আস্তে মরে তলায় পড়ে যাবে, তা আপনি জানতেও পারবেন না যে চিংড়ি মাছ মরে গেছে। সেই জন্য আপনাকে নিশ্চিত হওয়ার জন্য পুকুরে সবসময় এরেশন দিতে হবে, অন্তত সারাদিনে 8-9 ঘন্টা এরেশন দিতেই হবে, এটা একটা মাস্ট।
1: আপনি বলছেন যে আমাদের এই যে এখানকার জলবায়ু বা আমরা এখানকার প্রকৃতিতে যা যা পাচ্ছি তার জন্য একেবারে অনুকূল পরিবেশ গলদা চিংড়ি তৈরি করার জন্য, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই গলদা চিংড়ি চাষ নিয়ে কোনো বড় হাব তৈরি হয়েছে?
0: বড় হাব তৈরি হয়নি, মানে সরকারি উদ্যোগে সেইভাবে হয়নি, কিন্তু আমাদের যেটা বলি, আমাদের সবাই জানে যে আমাদের চাষিরা অনেক বেশি ট্র্যাডিশনালি নলেজেবল, তারা জানে, তারা জেনেই কন্টাইতে এই পদ্ধতিটা তারা শুরু করেছে অনেক আগে থেকে। এখন যেটা আগে হতো যে তারা কোনো খাবার দিত না, একবার পুকুর তৈরি করার সময় যে প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে সেটা দিয়েই বড় হতো, তার ফলে সার্ভাইবিলিটি, অর্থাৎ ওই যে বলছিলাম ক্যানিবালিজম, মানে এবার সেখানে তারা জুস পদ্ধতিতে জু প্ল্যাঙ্কটন তৈরি করে সেইটা দিচ্ছে, প্রতি 10-15 দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছে, তার ফলে খাবারের ফ্লোটা সবসময় থাকছে, তার জন্য সার্ভাইবিলিটি রেট 60-70% হয়েছে। অর্থাৎ এখন একটা 1 বিঘা পুকুরে যদি যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে, তাহলে 1 বিঘা পুকুরে 8 লক্ষ বা চারাপোনা, অর্থাৎ পোস্ট লার্ভি তৈরি করতে পারে। 8 লক্ষ পোস্ট লার্ভির দাম অন্তত 50 পয়সা করে হলে 4 লাখ টাকা। আমি একটা বলছি যে এরেশন একটা মাস্ট, আর একটা হচ্ছে যে জল, এই যে জল আমরা 10-12 PPT কথা বললাম, তাহলে আমার মিষ্টি জল এবং নোনা জলের যে সোর্স আমার দরকার, সেটা জল ঢোকানো বার করাটা করা দরকার, তার জন্য একটা পাম্প আমার দরকার, এবং ওই যে ঝিঙ্গি মাছটা যখন বাচ্চা তৈরি করবো তার জন্য একটা হাঁপা লাগাতে হবে, সেই হাঁপাটা দরকার, আমি যখন হাঁপার মধ্যে বাচ্চাটা হয়েছে সেটা বের করার জন্য একটা নেট দরকার, তার মেশসাইজ আছে 60 mm, 100 mm, এই জিনিসগুলো দরকার। এগুলো খুব বেশি খরচ সাপেক্ষ নয়, এইগুলো যদি দিয়ে আমরা করি তাহলে পরে আমরা

0: খুব সহজেই সব মিলিয়ে 1 বিঘা পুকুরে করতে, বাচ্চা তৈরি করতে 2 মাস মতো সময় লাগবে, খরচ হবে খুব বেশি হলে 2 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো। অর্থাৎ কিনা আমরা 1 বিঘা পুকুরে 2 মাসে 2 লক্ষ টাকা লাভ করতে পারবো। এই সুযোগ সুবিধাটা কিন্তু কন্টাই অঞ্চলে বিশেষত 8-10টা ব্লকে এটা রয়েছে এবং সেইখান থেকে আমরা এটা করতে পারি। এবার যদি আপনি বাণিজ্যিকরণের কথা বলেন, তাহলে শুধু যদি আমি পশ্চিমবঙ্গের কথাটা ধরি, পশ্চিমবঙ্গে মিঠা জল মাছ চাষের এলাকা হচ্ছে প্রায় 3 লক্ষ হেক্টর।
1: বেশ,
0: আমি এর মধ্যে ধরে নিচ্ছি 10% এলাকাতে আমি গলদা চিংড়ি চাষটাকে প্রসার লাভ করাবো, আমি সরকার থেকে বলছি। তাহলে 10 লক্ষ হেক্টর মানে 30,000 হেক্টর। 30,000 হেক্টরে যদি আমি গলদা চিংড়ি চাষ করি, তাহলে আমি যদি কম্পোজিট কালচারে যাই, তাহলে 30,000-5,000 করে স্টকিং তাহলে আমার যা লাগবে। আর যদি মনোকালচারে যত শুধু চিংড়ি চাষ করছে অন্ধ্রপ্রদেশে হয়, তাহলে এর এটা দেবো আমি পাল্টানোর ব্যবস্থা ইত্যাদি রাখবো, তাহলে স্টকিং ডেন্সিটি 40,000-50,000 দিতে পারি, অনেক বেশি প্রোডাকশন হবে। তাহলে আমার যে সিডের ডিমান্ড হবে শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রায় 7 কোটি পোস্ট লার্ভি। আর পোস্ট লার্ভি মানে হচ্ছে পোস্ট লার্ভি থেকে জুভেনাইল যখন যাচ্ছে তার 60% সার্ভাইভ, 40% মারা যাচ্ছে, তাহলে এটা প্রায় 8-15 থেকে 20 কোটিটা চলে যাচ্ছে পোস্ট লার্ভি তৈরি করতে হবে। তাহলে 1 বিঘা পুকুরে আমার তৈরি হয় 8 লক্ষ, তাহলে 20 কোটি তৈরি করতে কত আমার এরিয়া লাগবে, তাহলে এত এরিয়া এত মানুষ তার সঙ্গে আরো মানুষ সংযোগ হবে। এবার আমার হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এই সিডের ডিমান্ড আছে। এখন অন্ধ্রপ্রদেশে যারা বড় বড় হ্যাচারি চালায় তারা হ্যাচারি চালাতে ফেল করছে, মানে কমার্শিয়ালি নন ইকোনমিক হয়ে যাচ্ছে বলে তারা পশ্চিমবঙ্গ থেকে পোস্ট লার্ভি নিয়ে গিয়ে রিয়ারিং করছে পুকুরে।
1: বেশ, তাহলে আমাদের একটা মানে খুব সুন্দর জায়গা রয়েছে এটাকে বাণিজ্যিকরণ
0: করার,
1: এই কথা
0: একেবারে সুযোগ আছে, দারুণ সুযোগ।
1: হ্যাঁ, কিন্তু এই যে এই পোস্ট লার্ভি পশ্চিমবঙ্গ থেকে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় যাওয়ার সুযোগটা রয়েছে?
0: অলরেডি যাচ্ছে শুধু বলছি অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ। আমাদের পশ্চিমবঙ্গে যেটা মেন হাট রাধামণি হাট, রাধামণি হাট হচ্ছে দীঘা হাইওয়ের উপরে কানেক্টিং রাস্তা, ওই জায়গাটা বড় হাট বসে, সেখানে সারা ভারতবর্ষের জুভেনাইল ওখান থেকে বিক্রি হয় এবং সেটা সারা ভারতবর্ষে যায়।
1: তাহলে এই যে প্রাকৃতিক সুযোগ আমাদের রাজ্যে রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই বাচ্চা তৈরি করার সুযোগ বা যে পোস্ট লার্ভি তৈরি করার সুযোগ রয়েছে আমাদের এখানে, এই সবকিছুকে মাথায় রেখে আমরা কি এটাকে একটা বৃহৎ শিল্পের জায়গায় নিয়ে যেতে পারি, বাইরে একটা মার্কেটিং সেন্টার গড়ে তোলার কথা ভাবতে পারি?
0: মার্কেটিং সেন্টার আমাদের যখন নন্দ সাহেব মৎস্যমন্ত্রী ছিলেন তখন রাধামণিকে এই মার্কেটিং হাট করা হয়েছে, রাধামণি হাট। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বললাম যে পরিবেশ বান্ধব চাষ পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই যে জুস পদ্ধতিতে যেটা করা হচ্ছে, জুস পদ্ধতির চাইতেও এখন আরো টেকনোলজি আছে, কাছে বিভিন্ন কোম্পানির উন্নত ধরনের ফিড পাওয়া যাচ্ছে, সেই ফিড খাওয়ালে যে 60% সার্ভাইবিলিটি রেটটা 40 দিন ধরে রিয়ারিং করাটা অনেক কমে যাবে এবং গ্রোথ রেটটা বেশি হবে, সার্ভাইবিলিটি রেট বেশি হবে। তো সেটাকে ইন্ট্রোডিউস করা তার জন্য সরকারের একটা ইন্টারফারেন্স পরিকল্পনা দরকার। মানে রাজ্যের হিসাবে আমাদের রাজ্যে 1 বিঘা পুকুরে যদি বাচ্চা তৈরির পরিকল্পনা নাই সেটা শুধুমাত্র সম্ভব কন্টাই অঞ্চলে 10-12টা ব্লকে, তাহলে তারা 1 বিঘা পুকুরে প্রথম 2 মাসে সে সিড তৈরি করলো, সিড তৈরি করে সে প্রায় 2 লাখ টাকা লাভ করলো, পরের 8 মাস সে মিশ্র মাছ চাষের সাথে গলদা চিংড়ি চাষ করতে পারে, সেখানে সে প্রায় 1-1.5 লক্ষ টাকা লাভ করতে পারে। আর অন্য জেলার ক্ষেত্রে কন্টাই বাদ দিয়ে চাষের সাথে গলদা চিংড়ি চাষ, এমনি মাছ চাষে সে 600-800 কেজি মাছ পেতে পারে, আর গলদা চিংড়ি থেকে 150-200 কেজি মাছ পেতে পারে, সব মিলিয়ে সে প্রায় 1.5-2 লাখ টাকা লাভ করতে পারে। শুধুমাত্র যে মাছ চাষ করে তাহলে সে 600 কেজি মাছের দাম ওই 80-90 হাজার টাকা, আর গলদা চিংড়ি সাথে দিলে পারে সেটা আরো বেড়ে গেল, আরো 90 হাজার টাকা বেড়ে গেল। তাহলে গলদা চিংড়ি কত সম্ভাবনা রয়েছে।
1: ঠিক, এবারে একেবারে আমার যে চাষি ভাইরা এই অনুষ্ঠান শুনছেন বা গলদা চিংড়ি চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা করবেন এই পরিকল্পনায় যারা রয়েছেন, তাদের জন্য একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই যে গলদা চিংড়ির চাষের পদ্ধতি সেটা যদি একটু সংক্ষেপে আপনি বলে দেন।
0: দুটো পদ্ধতি আমাকে বলতে হবে গলদা চিংড়ি চাষের পদ্ধতি। প্রথম হচ্ছে গলদা চিংড়ি চাষ, যেহেতু আমি বললাম গলদা চিংড়ি লাজুক, গলদা চিংড়ি অক্সিজেন সেন্সিটিভ, সেখানে পুকুরটাকে ভালো করে শুকাতে হবে, যদি কালো মাটি থাকে সেটাকে তুলে ফেলতে হবে, তারপরে সেখানে ব্লিচিং দিতে হবে, তারপরে জল ঢোকাতে হবে, জল ঢোকানো মানে যদি মিষ্টি যদি চাষের কথা হয় তাহলে জল ঢুকে সেখানে পিএইচ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, দেখে তারপরে আমাকে গলদা চিংড়ি ছাড়তে হবে। শুধু যদি মনোকালচার করি শুধু গলদা চিংড়ি, যদি অন্য কালচার করি তাহলে তাদের মহুয়া টুয়া দিয়ে যেগুলো আমরা করে থাকি করতে হবে। আর যদি আমি বাচ্চা তৈরির কথা ভাবি তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু বিশদে যেতে হবে, সেটা হচ্ছে সেই পুকুর শুকানো ব্যাপারটা একই, পুকুর শুকাতেই হবে রৌদ্রে, তাকে শুকিয়ে তারপরে ব্লিচিং দিতে হবে, তারপরে এরেশন দিতে হবে, তারপরে যখন 2-3 দিন এরেশন দেওয়ার পরে সেখানে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, ফিড দিতে হবে, দেওয়ার পর ছাড়তে হবে ব্রুডার গুলো হাঁপার মধ্যে, হাঁপার মধ্যে দেওয়ার পর সেই বাচ্চা ছাড়বে, বাচ্চা ছাড়বে 6 থেকে 8 দিনের মধ্যে, সেই বাচ্চাগুলো তাকে বের করে নিদি ছেঁকে নিয়ে এসে সে পুকুরের মধ্যে দিতে

0: হাঁপাতি বুড়াগুলোকে তুলে নিতে হবে, কারণ বুড়াটা তুলে না নিলে বাচ্চাগুলো তারা খেয়ে নেবে। এরপরে তাকে প্রতি তিন চার দিন অন্তর অন্তর ওই জুস তাকে করে দিতে হবে। জুসে 3-4 কেজি কুড়ো, 1 কেজি ময়দা, 3 কেজি গুড়, 250 গ্রাম খোল ইস্ট পাউডার, 2 কেজি বাদাম জল, 48 ভিজিয়ে রেখে সেই যে জলটা হবে সেই জলটা প্রতি 2-3 দিন অন্তর অন্তর দিতে হবে। কিন্তু এইখানে আমি বলবো যে এইখানে আমাদের নতুন টেকনোলজি যোগ করার সুযোগ এসছে, যে নতুন এখন ফিড পাওয়া যাচ্ছে, পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে, 0.0 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, যেরকম যেরকম সাইজ সেই ফিড যদি দেওয়া হয় তাহলে সার্ভাইভেবিলিটি রেট অনেক বেশি হবে এবং তার স্ট্রেংথ এবং গ্রোথ রেট অনেক বেশি হবে। এটা যদি করে তাহলে চাষি ভাইরা অনেক বেশি সিড পাবে, অনেক বেশি লাভ করতে পারবে এবং পশ্চিমবঙ্গ আমাদের বিশেষত কন্টাই এলাকা এবং এই যে জেলাগুলোতে মাছ চাষ ভালো হয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, গলদা চিংড়ির একটা বিশাল প্রোডাকশন সেন্টার হিসেবে গড়ে উঠবে। যেটা পূর্ব মেদিনীপুর যেমন অলরেডি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা বাগদা চিংড়ির বদলে এখন ভেনামি চিংড়ি চাষে একটা বিরাট নাম করেছে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু সেই নামটা ময়নাতে অলরেডি শুরু হয়েছে, সেই কাজটা কিন্তু হতে পারে। এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে একটা সময় যেমন কার্প সিডের 1 নম্বরে ছিল, আবার গলদা চিংড়ির সিডের জন্য সে 1 নম্বরে যেতে পারে। শুধু সিড নয়, গলদা চিংড়ির যে প্রোডাকশন, যেটা ফিড খাবার মাছ, সেই প্রোডাকশনও 1 নম্বরে যেতে পারে এবং সেটা যদি সত্যি সত্যি হয়।
1: ঠিক একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে চলে এসেছি, একটু যদি বলেন যে যদি প্রশিক্ষণ কেউ নিতে চায় তাহলে সেই প্রশিক্ষণটা কোথা থেকে তারা নিতে পারে, কোথায় যোগাযোগ করতে পারে, এবং তার সঙ্গে কোনো সরকারি সহযোগিতা, সহায়তা, অনুদান এসব কি তারা পেতে পারে?
0: খুব ভালো, প্রশিক্ষণের জন্য প্রত্যেক ব্লকে একজন করে ফিশারিজ এক্সটেনশন অফিসার আছেন, তার সঙ্গে প্রতি ব্লকে এক্সটেনশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা জেলার যে মীন ভবনে, প্রতি জেলাতে মীন ভবন আছে, সেই মীন ভবনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ আছেন, সিইও ব্র্যাকিশ ওয়াটার আছেন, অনেক জায়গাতে সিইও FFDA আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে কখন ট্রেনিং হচ্ছে, কোন ট্রেনিং হচ্ছে এবং তিনি কী স্কিম চান। এখন তো PMSSY অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোর সুযোগ সুবিধা তিনি নিতে পারেন এবং নিয়ে মাছ চাষে তিনি নামতে পারেন। আর এক কাজে আমি চাষি ভাইদের অনুরোধ করবো, তারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এবং গলদা চিনির সুযোগ যেখানে যেখানে রয়েছে, বিশেষত চারা তৈরি করা এবং মাছ চাষ, সেই চাষি ভাইরা এগিয়ে আসুন। আমরা প্রথাগত যে মাছ চাষ করছি, কার্প এবং এখন তো পাবদা অনেক বেশি চাষ হচ্ছে, তার থেকে এটা অনেক বেশি পরিমাণ লাভ করতে পারবে, শুধু নয় প্রোডাক্ট পশ্চিমবঙ্গকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবে গলদা চিংড়ি।
1: যদি একটু বলেন যে আমাদের তো এই চিংড়ি মাছের চাহিদা যেমন আমাদের দেশের মধ্যে রয়েছে, তেমনি এটা বিদেশেও রয়েছে
0: অবশ্যই,
1: তো সেক্ষেত্রে যদি কেউ এই চিংড়ি মাছ রপ্তানি করতে চায় সেক্ষেত্রে সে কি করবে?
0: হ্যাঁ, রপ্তানি বাজারে যেমন গলদা বাগদা চিংড়ি নয়, এখন ভেনামি চিংড়ি যাচ্ছে, তার জায়গায় কিন্তু গলদা চিংড়ি যেমন আমরা এখানে ভালোবাসি, বিদেশে প্রচুর বাঙালি আছে এবং অনেক বিদেশি তারাও ওই পশ্চিমবঙ্গে এসে গলদা চিংড়ি মালাইকারি খেয়ে তারা এত ভালোবেসে ফেলেছে যে তারাও গলদা চিংড়ি চায়, কিন্তু সেই গলদা চিংড়িটা আমরা পাঠাতে পারি, বেশি পাঠাতে পারছি না কারণ আমাদের প্রোডাকশনটা কম হচ্ছে। তাহলে এই আজকের আলোচনা যে সমস্ত চাষি ভাইরা শুনছেন, তারা যদি বিষয়টা নিয়ে একটু ভাবেন বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করেন তাহলে তারাও কিন্তু এই চিংড়িগুলো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রাথমিক কাজ হচ্ছে যে আমাদের যে প্রসেসার বা এক্সপোর্টার্স আছেন তাদের নামগুলো জানা। আমাদের বেশি এক্সপোর্টার্স আছেন আমাদের যে বেনফিস, যারা মাছ চাষিরা সবাই জানে বেনফিস কলকাতায় আমাদের মৎস্য দপ্তরের হেডকোয়ার্টার, GN 31 সল্ট লেক Sector 5 তাদের অফিস, সেখানে বেনফিস অফিস আছে, সেখানে গেলে এক্সপোর্টার্স পাওয়া যাবে। তা আর একটা চকগড়িয়া যে আমাদের স্টেশন আছে, চকগড়িয়া ক্ষেত্রে আমাদের একটা প্রসেসিং প্ল্যান্ট আছে যেখানে 10 জন এক্সপোর্টার্স আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এক্সপোর্ট প্ল্যান্ট, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আদিসত্যগ্রাম হুগলিতে একটা এক্সপোর্টার্স আছে, NDM সিফুড তারা আছে, দীঘার অঞ্চলে কয়েকটা এক্সপোর্টার্স আছে, এদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু খুশি হয়ে, কারণ এই ধরনের চিংড়ি, যে চিংড়িগুলো গলদা চিংড়ির ওজন 100-150 গ্রাম এবং যেগুলো কিন্তু চাষ পদ্ধতির ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বিদেশি বাজারে কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, ফরমালিন ইউজ করা যাবে না, সেই রেস্ট্রিকশনসগুলো যারা এক্সপোর্টার তারা আপনাদেরকে বলে দেবে, সেটা কোনো ব্যাপার নয়, সেইগুলো না অ্যাপ্লাই করেও কিন্তু মাছ চাষ ভালোভাবে করা যায়, অনেক বেশি উৎপাদন করা যায়, বড় মাছ করা যায়, অনেক টেস্টি মাছ হবে। তা যদি করেন তাহলে মাছ বিক্রিটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি লাভ করছেন, পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্ষেত্র উন্নত হচ্ছে, সেই সাথে সাথে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা ইনকামে সেটাতে কিন্তু আপনি প্রত্যক্ষ একটা সহযোগিতার তৈরি করে দিচ্ছেন, আপনি বিদেশি মুদ্রা আমদানিতে আপনি অনেকটা বড় কাজ করছেন। সেই সুযোগটা কিন্তু আমাদের গলদা চিংড়ির ক্ষেত্রে বিশালভাবে রয়েছে, সেই সুযোগটা আমাদের শুধু সদ্ব্যবহার করতে।
1: বেশ, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি, কিন্তু একটা খুব সুন্দর চিত্র আমাদের সামনে চলে এলো যে কি করে গলদা চিংড়ির ভালো বাচ্চা

0: তৈরি করা যায় বা চাষ করা যায় খুব ভালোভাবে, এবং তার কি করে একটা বাণিজ্যিক নতুন দিক তৈরি করা যায়, আর এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ গলদা চিংড়ি বাচ্চা তৈরি ও চাষ এবং তার বাণিজ্যিকরণ, এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি ছিলেন তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে বিষয়টা বলার জন্য।
1: মৎস্য চাষীরা ভালো থাকুন।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।

0: বন্ধুরা, আজ এক বিশেষ আলোচনার দিন। এই কারণে দেখতে দেখতে আমরা এক যুগ পার করলাম। আমরা বলতে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের এক যুগ পার হলো। কেন্দ্রীয় সরকারের এক যুগ পার করার একটা মাইল ফলক আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে। শুধুমাত্র যে তার দেশব্যাপী উন্নয়ন চলছে তা নয়, দেশের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আর তারপরে কৃষি নির্ভর ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে যার উপরে ভিত্তি করে। এবং বলা ভালো, অর্থনৈতিক যে পরিকাঠামো অনেকাংশ নির্ভর করে কৃষির উপরে। সেই কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই ১২ বছরে কি কি উন্নয়নমূলক প্রকল্প বা কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে বা হচ্ছে বা আগামীতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: নমস্কার। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আমি শুরুতেই যে কথা বলছিলাম যে কেন্দ্র সরকারের ১২ বছর পার করে ফেলল তারা, এবং সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন খাতে হয়েছে। কিন্তু আমরা জানতে চাইছি যে কৃষি ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের বুকে যে কৃষি নির্ভর ভারতবর্ষ, সেখানে দাঁড়িয়ে বিগত ১২ বছর এবং এখন এবং আগামীতে এই কৃষিক্ষেত্রে ১২ বছর চাষিদের পাশে কিভাবে কেন্দ্র সরকার থেকেছে।
1: সকল অন্নদাতাগণকে আমার প্রণাম। আপনার কথাটায় আমি কয়েকটা তথ্য দিয়ে বলতে চাইছি। আমাদের ভারতীয় অর্থনীতিতে কৃষি ও তার সংশ্লিষ্ট, মানে কৃষি মানে তো শুধু কৃষি নয়, কৃষি, পশুপালন, মৎস্যচাষ, সবকিছু
0: জড়িয়ে,
1: সবকিছুর গুরুত্ব একটা অপরিসীম। এই আমাদের দেশের মোট জিভি এর প্রায় এর দান আছে 18%, মানে 18%। 2014-15 সালে কৃষি খাতে এর মাত্রা ছিল 20.9 লক্ষ কোটি টাকা, যা আমি 2024 অবধি ডেটা বলছি, যা প্রায় দ্বিগুণের বেশি হয়ে হয়েছে 48.7 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা এক দশকে এই খাতের আকার বাড়িয়েছে 133%। এবং এই যে বেড়েছে, এর বৃদ্ধির পিছনে যেটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের বাজেটে
0: কৃষি খাতে যে বাজেট,
1: হ্যাঁ, সেই বাজেট তাকে আরো বেশি কনসেন্ট্রেট করার। কারণ আমি আরেকটা তথ্য দিচ্ছি, 2013-14 সালে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট বাজেট যা ছিল তা হচ্ছে প্রায় 27,663 কোটি টাকা, যা 2026-27 সালে এসে দাঁড়িয়েছে বৃদ্ধি পেয়ে 1.4 লক্ষ কোটি টাকার বেশি। অর্থাৎ প্রায় 5 গুণ বেশি বাজেট বৃদ্ধি হয়, যা কৃষি খাতের উন্নয়ন ও সরকারের অঙ্গীকারের একটা প্রমাণের দাবিদার।
0: বাহ, খেয়াল করতে পারছেন যে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামীতে হবে। বর্তমানে যে সমস্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প যেগুলো চলছে বা আমাদের কৃষক বন্ধুরা যার সুফল লাভ উঠান, তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই ব্যাপারটা চাষি ভাইরা ঠিক কিভাবে উপকৃত হচ্ছেন?
1: পিএম কিষাণ আমাদের প্রায় অনেকদিন আগেই চালু হয়েছে। এর মধ্যে প্রায় 3,70,000 কোটি টাকার বেশি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, এবং প্রতি বছর 6,000 টাকা করে প্রায় 3টে কিস্তিতে এই অর্থ ক্ষুদ্র থেকে প্রান্তিক চাষিদের দেওয়া হচ্ছে, এবং যাতে কিনা, এবং পুরোটাই কিন্তু DBT-র মাধ্যমে পৌঁছাচ্ছে, স্বচ্ছতার জন্য এটা একটা খুবই নিদর্শন। এছাড়াও প্রায় আরো আমাদের এই কৃষিতে, মানে ন্যূনতম যে মূল্য, মানে MSP যেটাকে বলে, সেটার ক্ষেত্রেও, মানে ধান থেকে শুরু করে সব কিছুতে প্রচুর আগের থেকে অনেক বেশি হেল্প করা হচ্ছে। তাতে ধান সংগ্রহের ক্ষেত্রে 65% ধান সংগ্রহ বেড়েছে, এবং লক্ষ কোটি কৃষক আরো বেশি উপকৃত হচ্ছে।
0: যে সমস্ত কৃষকরা একটু ব্যবসায়িক ভিত্তিতে কোনো কিছু চাষ করতে চান, কৃষির মধ্যে যেহেতু আপনি শুরুতেই বললেন সবকিছুই রয়েছে, প্রাণী পালন থেকে মৎস্য পালন থেকে সবকিছুই পড়ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ঋণ নেন কৃষক বন্ধুরা, ঋণ নিয়ে

0: কিছু করতে চান, সে ব্যাপারে সরকারি কি কি সুবিধা রয়েছে?
1: কৃষি ঋণ তো বরাবরই কৃষকদের পাশে আমাদের সরকার ছিল এবং আছে, থাকবে, এবং তাতে দেখা যাচ্ছে 2013-14 সালে যে ঋণের পরিমাণ ছিল সেটা 13.7 লক্ষ কোটি টাকা ছিল, যেটা বর্তমানে বেড়ে প্রায় 47.3 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, এবং তার মধ্যে অনেক ধরনের সাবসিডিও ওখানে তৈরি হচ্ছে, যাতে কিনা কৃষকরা খুব সহজেই কৃষি থেকে মন না হারিয়ে ফেলে এবং আরো কৃষিতে মনোনিবেশ করতে পারে।
0: এবং এটাই লক্ষ্য যে আমাদের কৃষক বন্ধুরা, যাতে বারবার আমরা শুনি যে কৃষিক্ষেত্রে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যাতে না মুখ ফিরোতে পারেন, কৃষকরা যদি কৃষি খাতে না ফিরে আসেন তাহলে আমাদের অন্য সংস্থান বোধহয় একটা সংকটের মুখে পড়বে।
1: শুধু তাই নয়, এবং তখন আমাদের পরিযায়ী শ্রমিকের দিকে ঝোঁক বেড়ে যায়, ঠিকঠাক কাজ হয় না, এবং আমাদের জায়গা তো দিন দিন কমছে, জায়গা তো আর সেভাবে বাড়ছে না, সুতরাং আমাদের ক্রপিং এর দিকে ঝোঁক বাড়াতে হবে, কৃষকদের কৃষিতে মন লাগাতে হবে, কখন এটা পারবে, যখন সাপোর্ট পাবে।
0: এছাড়াও আমাদের চাষের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমাদের কৃষক বন্ধুদেরকে মাথায় রাখতে আমরা বারবার বলি এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করি, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা রয়েছে? ধরুন আপনার মাটি হোক বা সার হোক বা ফসলের স্বাস্থ্য সংক্রান্ত, যে আমরা বীমার কথাটা যদি ধরি,
1: অবশ্যই আছে। আমরা গত 1 জুন থেকে 30 জুন অবধি আমরা ক্ষেত বাঁচাও অভিযান করছি, যার মূলই উদ্দেশ্য হচ্ছে, বা তার আগেও আমরা ক্যাম্পেইন করেছি যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুষম সারের ব্যবহার,
0: যেটা
1: মানে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার, মানে কি আমরা অত্যধিক বেশি রাসায়নিক দিকে ঝুঁকে পড়ছিলাম, সেটাকে ঠিক করে আমাদের জৈব বা অর্গানিক এবং তার সাথে সাথে প্রাকৃতিক কৃষির দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এবং পেস্টিসাইড হার্বিসাইড এগুলোর অবাঞ্ছিত ব্যবহার বন্ধ করে আমাদের প্রাকৃতিকভাবে যে নিমাস্ত্র আগ্নেয়াস্ত্র এইগুলোকে ইউজ করে কিভাবে আমাদের রোগ দমন করতে হবে সেগুলোর দিকে এগিয়ে আসতে হবে। এতে দেখা যাচ্ছে, কয়েকদিন আগেই একটা পড়ছিলাম যে মিলিবাগ ইনফেস্টেশন হয় না, সেক্ষেত্রে আমরা যে সমস্ত, যদি ওটা আমরা প্রাকৃতিকভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রায় লক্ষ লক্ষ টাকা আমাদের বেঁচে যাচ্ছে, বা পেস্টিসাইড ইউজ করা বন্ধ করলে প্রায় 300 কোটি টাকা সেভ করছি শুধু আমরা লাস্ট 1 বছরে। তো এছাড়া মাটি হচ্ছে মেন, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই প্রায় 25 কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা স্টার্ট হয়ে গেছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সার এবং ফসলের স্বাস্থ্য এগুলোর দিকেও করা হচ্ছে, কিষাণ ক্রেডিট কার্ড তার মধ্যে একটা অন্যতম ভূমিকা রাখছে। এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিষাণ মানে চাষি ভাইদের যে আইডেন্টিটি এবং তার সাথে সাথে তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা এবং কৃষিতে যে ভর্তুকি এইগুলো নিশ্চিত করছে।
0: ফসলের বীমা সংক্রান্ত কিছু বিশেষ সুবিধা রয়েছে?
1: অবশ্যই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলে একটি প্রকল্প আছে যেটা 2016 কাছ থেকে শুরু হয়, যেখানে আমাদের কৃষি অবশ্যই ভারতবর্ষে এখনো অতটা উন্নত হয়নি, তাই আমাদের কৃষি অনেকটা প্রকৃতির উপর বা জলবায়ুর উপরে নির্ভরশীল, খরা বন্যা ঘূর্ণিঝড় পার্টিকুলারলি আমাদের পশ্চিমবঙ্গে তো এগুলো লেগেই থাকে, এবং এই প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষকদের সুরক্ষা দেওয়ার জন্যই এখানে এই প্রকল্পটি এবং প্রায় 78 কোটির বেশি কৃষক এই আবেদনের কভারের মধ্যে করা হয়েছে, এবং 183,000 কোটি টাকার বেশি দাবি পরিশোধ করা হয়েছে, এই কেন্দ্রীয় সরকারের একটা সাকসেস বলা যেতে পারে। এই বীমার মাধ্যমে কিন্তু আরো চাষি ভাইরা এগিয়ে আসছে, এই বীমার প্রতি ঝোঁক বাড়ছে।
0: আচ্ছা, আমাদের শুধুমাত্র যে কৃষিক্ষেত্রে এই সমস্ত প্রকল্পের কথা বা সুযোগ সুবিধার কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন তা নয়, সেই সঙ্গে তিনি জোর দিয়েছেন যে ডিজিটাল ভারত, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন এবং সর্বক্ষেত্রে ডিজিটালই করার চেষ্টা করছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে এখন শোনা যাচ্ছে যে ডিজিটাল কৃষিও, এবং সেই সঙ্গে আরো একটা টার্ম উঠে আসে যে ই নাম, এই ব্যাপারটা ঠিক কি?
1: আমি আগে ডিজিটাল কৃষিটাই বলি,
0: একদম
1: এখন আমাদের ডিজিটাল যুগ, এই ক্ষেত্রে আমাদের আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, এবং সেই ক্ষেত্রেও আমাদের সরকার পিছিয়ে নেই, ডিজিটাল কৃষি মিশন অনুমোদিত হয়েছে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে প্রচুর ধরনের এগ্রি স্টাক, এবং আপনারা হয়তো জানবেন ড্রোনকেও কিন্তু আমরা ইউজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় ড্রোন দিদি আমাদের স্টার্ট হয়ে গেছে, ড্রোন ইউজ করে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার, এবং এই ড্রোন ব্যবহার করে কিন্তু প্রচুর কৃষক সাফল্য পাচ্ছে, এবং শুধু তাই নয়, জিনিসগুলো ইউজ করা হচ্ছে সেগুলোরও ইউজের মাত্রা সঠিক হচ্ছে, না কম নয় বেশি, এইভাবে যদি করা যায়, মানে যদি এগোনো যায়, প্রায় প্রচুর ফার্মার আমাদের এই খারিফ ও রবি মরশুমে এই ডিজিটালের সাহায্যে এবং ইনফরমেশন শেয়ারিং সেগুলো কিন্তু ডিজিটালভাবে আমরা করতে পারছি খুব সহজেই, কিষাণ সারথি পোর্টাল চালু করা হয়েছে, ডাইরেক্ট কৃষকরা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্যান্য সায়েন্টিস্টদের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাচ্ছে। আরেকটা আপনি যেটা বললেন ই ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং, এর সাথে

0: প্রায় 1400 বেশি মান্ডিকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা গেছে। তাহলে কি করা হয়েছে, তাদের ঘরে কিষাণদের উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্যগুলোকে খুব সহজেই তারা জাতীয় স্তরে বসে নিলামে তুলতে পারছে এবং সেরা দাম পাচ্ছে,
1: মানে সেটা ওই অনলাইনে,
0: অনলাইনে মানে ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে, এবং প্রচুর চাষি ভাই কিন্তু এতে উপকৃত হচ্ছে।
1: একটা সময় ধারণা ছিল কৃষি মানে ওই মাঠে ময়দানেই থাকবে, ওখান থেকে কোনো ফোড়ে বা দালাল চক্র তারা মিডিল টার্ম হয়ে কাজ করবে, কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের বা মাননীয় প্রধানমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা ডিজিটাল ভারত, ডিজিটাল কৃষি বা এই নাম যেটা বললেন আপনি, এর ফলে কি হচ্ছে, তারা বাড়িতে বসেই নিজের পণ্য একটা নিয়ে, একটা যদি মোবাইল থাকে সেখান থেকে ছবি তুলে বা কিছু দেখে তার স্যাম্পেল দেখে বাইরের মার্কেটে বেচাকেনা করতে পারবেন। এবং আরেকটা যেটা দেখা যায় যে কৃষক বন্ধুরা মাঠে থেকে সরাসরি ছবি তুলে সেটা সরাসরি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পাচ্ছেন,
0: হ্যাঁ একদমই পারছে,
1: এবং সেখান থেকে দেখে আপনারা তাদের সলিউশন বলে দিচ্ছেন। আমরা আরেকটা খুব শুনেছিলাম যে লোকাল টু গ্লোবাল, মাননীয় প্রধানমন্ত্রীর মুখে বারবার এই কথাটা শোনা যায়, এই 12 বছরে কৃষি রপ্তানির ক্ষেত্রে লোকাল টু গ্লোবাল এর ভূমিকাটা ঠিক কিরকম?
0: ভারতীয় কৃষি এখন সারা বিশ্বে সমাদৃত, জিআই ট্যাগ করেছি, আমাদের বারুইপুরের পেয়ারা যেমন জিআই ট্যাগ হয়েছে, এরকম বিভিন্ন জিনিসগুলোকে আমরা জিআই ট্যাগ করতে পেরেছি, তাতে আমাদের মূল্যটির, আমাদের অস্তিত্বকে প্রমাণ করেছে। এছাড়া আমাদের কৃষি রপ্তানি প্রায় 2024-25 আর্থিক বছরে রপ্তানি হয়েছে প্রায় $52 বিলিয়ন উপরে, যা আমাদের দেশের মূল্য অনুযায়ী প্রায় 4 লক্ষ কোটি টাকা, এবং যা পণ্য আমাদের রপ্তানির মোট 11.86% শেয়ার করে। বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশে ভারতীয় কৃষি পণ্য রপ্তানি হচ্ছে, এবং এই শীর্ষ পণ্য রপ্তানিগুলোর মধ্যেই আছে সামুদ্রিক পণ্য, তার সাথে
1: সামুদ্রিক পণ্য
0: মানে মাছ, চিংড়ি ইত্যাদি, এবং বাসমতি, নন বাসমতি চাল, এবং বাসমতি চাল, মশলা, এবং মাংস, চিনি, কফি ইত্যাদি, এইগুলো কিন্তু আমাদের করা হয়। আমাদের ভারতীয় কৃষির রপ্তানির শীর্ষ গন্তব্যগুলি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব, চীন, বাংলাদেশ, সৌদি আরব, ভিয়েতনাম, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি।
1: মানে শুধুমাত্র আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজ করছেন, মাছ চাষ করছেন বা পশুপালন করছেন, তাদের আর এই চিন্তাটা থাকছে না যে আমি মার্কেটিংটা কোথায় করব।
0: একদমই তাই, এবং মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমেও অনেক দেশের সাথে ভারতীয় কৃষি পণ্যের নতুন দরজা খুলেছে। আমাদের ভারতীয় কৃষকরা আত্মনির্ভর ভারত গঠনে এবং লোকাল টু গ্লোবাল এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের কৃষকরাও বদ্ধপরিকর।
1: এছাড়া কৃষক বন্ধু যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে এফপিও গঠন করুন আপনারা, এই ব্যাপারে কেন্দ্রের কিরকম অবদান রয়েছে?
0: এফপিও মানে হচ্ছে ফার্মার প্রডিউসিং অর্গানাইজেশন, বা এফপিসিও অনেক সময় বলা হয়, সেটা হচ্ছে ফার্মার প্রডিউসিং কোম্পানি। এই কনসেপ্টটাই আমাদের দেশে স্টার্ট করা হয়, এবং তাতে আগে আমাদের পণ্য বিক্রি নিয়ে যেটা আগে বললাম ওইদিকে একটু চিন্তা করতে হতো, এখন বলা হচ্ছে চাষিরাই তাদের নিজেদের কোম্পানি নিজেরাই তৈরি করতে পারে। হ্যাঁ, এইটার কারণে প্রায় 10,000-এর বেশি এফপিও বা কৃষক উৎপাদন সংস্থাকে গঠন করা হয় সরকারি সাহায্যের মধ্যে রেখে। এখন তার কিন্তু কোম্পানি এখন আরো অনেক বেড়ে গেছে, যেগুলো 10,000-এর থেকেও বাইরে অনেকে খুলেছেন, এবং এই কোম্পানিগুলোকে গঠন করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ছোট ছোট যে ক্ষুদ্র কৃষক তাদেরকে FIG মানে ফার্মার ইন্টারেস্টিং গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে একত্রিত করা, কিনা তারা দাম পায়। ভবিষ্যতে এই ডিজিটাল কৃষি মিশনের মাধ্যমে এই চাষি ভাইদের কিন্তু আরো এক জায়গায় নিয়ে এসে এদেরকে দিয়ে তাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্টকে যাতে আপ টু লোকাল মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেটে তারা যেন বিক্রি করতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য বলা হচ্ছে। এইগুলোর ক্ষেত্রে আমার দেখা মেনলি আমাদের যে বিভিন্ন মধু এবং ছোট ছোট প্রোডাক্ট, এইগুলো কিন্তু FPC-রা তাদের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে বিক্রি করতে পারছে।
1: আমরা তো আলোচনা করছি কেন্দ্র সরকারের 12 বছর, সেই 12 বছর করতে গিয়ে বিভিন্ন রকম প্রকল্পের কথা বললেন, বিভিন্ন রকম উন্নয়নমূলক দিকের কথা তুলে ধরলেন। এই যে কৃষিক্ষেত্র বা পরিকাঠামো যদি আমরা কথা বলি, দীর্ঘদিন ধরে কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষকদের ক্ষেত্রে, আমরা যদি একটা পরিমাণ জানতে চাই, খাদ্য শস্য উৎপাদনের একটা পরিমাণ যদি আপনাদের থেকে পেতে চাই, কি পরিমাণে হচ্ছে এত কিছু উন্নয়নের পরে?
0: আমি তাহলে আগের একটু কথা বলি। 2013-14 সালে ভারতের মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 265 মিলিয়ন টন, কিন্তু সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 357.7 মিলিয়ন টনে, অর্থাৎ প্রায় 35% বৃদ্ধি পায়। এইটা একটা বড় বিষয়, এবং এবছর আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ উমেন ফার্মার্স হিসেবে পালন করছি সারা বিশ্বে। তো আমাদের

0: মহিলাদেরও কিন্তু এখানে অনেক বেশি রোল আস্তে আস্তে বেড়েছে, এবং তার সাথে সাথে এই এই সাফল্যের পিছনে আরেকটা জিনিস হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মিশন। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা উন্নত বীজ, বৈজ্ঞানিক চাষাবাদ এবং প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে পেরেছি।
1: বাহ, এবারে আমাদের রাজ্য বা আমাদের দেশের ক্ষেত্রে তৈলবীজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তৈলবীজ উৎপাদনের ক্ষেত্রে কিরকম বিভিন্ন সাহায্য নিয়ে কতটা কি পরিমাণ বেড়েছে?
0: হ্যাঁ, তৈলবীজ আমাদের দেশে একটু ভূমিকা বলতে, আমাদের একটু প্রোডাকশন আগে কমই হতো, কারণ আমাদের তৈলবীজকে বাইরে থেকে নিতে হতো। 2014-15 সালে তৈলবীজ প্রায় 27.5 মিলিয়ন টন, সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 43 মিলিয়ন টনে, অর্থাৎ আমরা প্রায় 56% এর উৎপাদন বৃদ্ধি করতে সম্ভব করতে পেরেছি আমাদের কৃষক বন্ধুরা। এবং এই বৃদ্ধির ফলে ভারতে আমদানি, যে তেলের উপর যে নির্ভরতা, সেটা অনেকটা কম করতে সাহায্য করেছে। যদিও এখনো আমাদের তেল আমদানি করতে হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র বা ইউনিভার্সিটিতে সিড হাব তৈরি করা হয়েছে তৈলবীজের ক্ষেত্রে, তো সেইগুলোকে আরো হেল্প করছে। শুধু তৈলবীজ নয়, আমাদের উদ্যান পালনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সাফল্য অনেকটাই বেড়েছে। আমাদের 2013-14 সালে প্রায় 280.7 মিলিয়ন টন তৈলবীজ আমরা করতাম, সেটা কিন্তু বেড়ে 369 মিলিয়ন টনে পৌঁছেছে, অর্থাৎ প্রায় 31%। উদ্যান পালনের ফল, শাকসবজি, ফুল ইত্যাদি, এটা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষির দিকে আমরা যখন ঝুঁকেছি, তখন কিন্তু আমরা এইগুলোকে আরো বেশি বৈচিত্র্য আনতে পেরেছি।
1: আর 2047-এ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, এবং সেখানে বিভিন্ন রকম কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, কখনো কখনো বিকশিত ভারত অভিযান, তারপর ক্ষেত বাঁচাও অভিযান, এবং এখন জোর দেওয়া হচ্ছে যে প্রাকৃতিক কৃষির উপরে। এই ব্যাপারটা কিভাবে কাজ করছে?
0: প্রাকৃতিক কৃষি হচ্ছে আমাদের আদি এবং একমাত্র সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার ভবিষ্যৎ। এই জন্য সারা দেশ জুড়ে প্রাকৃতিক কৃষি নিয়ে অনেক আলোচনার কেন্দ্র হলে স্টার্ট করা হয়েছে আমাদের, বিশেষ করে দেখা যাচ্ছে যে ন্যাশনাল মিশন, সেটাও কিন্তু এর মধ্যে ধরা হয়েছে। এবং এই প্রাকৃতিক কৃষি নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে, এবং বিভিন্ন শুধু আমাদের কৃষক বন্ধুদেরও নয়, আমাদের বিভিন্ন যারা সরকারি বা অন্যান্য অফিসার আছে তাদেরকেও প্রাকৃতিক কৃষি নিয়ে আপডেট করানোর চেষ্টা করা হচ্ছে। এর একটাই কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষিকে ভিত্তি করে আমাদের আগামী দিনগুলো সেখানে এগিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের বলার আরেকটা বিষয় হচ্ছে, প্রাকৃতিক কৃষি কিন্তু শুধু একটা কৃষি বা একক কৃষিকে নিয়ে এগোলে হচ্ছে না, প্রাকৃতিক কৃষি কিন্তু ডিপেন্ড করছে আমাদের পশুজ বর্জ্য পদার্থের উপরে। তাই আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সমন্বিত চাষবাস, সেদিকে সবসময় রাখতে হবে। চাষি ভাইদের বাড়িতে কিন্তু গরু বা এই সমস্ত গবাদি পশুকে রাখতে হবে, তাদের বর্জ্য পদার্থ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকম, যেমন ভার্মি কম্পোস্ট কি করে তৈরি হবে, আমরা গোবর না পেলে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হবে, সেই সারটি আমাদের জমিতে দিতে হবে, এবং ভার্মি ওয়াশ যে বার হবে সেই ভার্মি ওয়াশটিকে কিন্তু আমাদের ফুল গাছ তাদের ইত্যাদি জায়গায় দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, আমাদের রাসায়নিক থেকে ধীরে ধীরে সরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে, তবে কিন্তু আমাদের যে প্রোডাক্টটি তৈরি হবে সেটাও খুব ভালো প্রোডাক্ট তৈরি হবে এবং গ্লোবালি সেটা অ্যাকসেপ্টেড হবে।
1: আর এছাড়া আরেকটা যেটা এখন রানিং, এই যে আমাদের জুন মাস চলছে এবং এখানে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে, আপনারা করছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, এখানে কিভাবে সাড়া পাচ্ছেন বা কেমন ভাবে কাজ চলছে?
0: না, এবছর আমরা যে এই লাস্ট গত মাস ধরে চলছে, তাতে তো আমরা দেখেছি প্রায় প্রচুর, আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে তাতে কিন্তু সারা ব্যাপকভাবে সারা দেশ জুড়েই হচ্ছে। তার যে মেন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কৃষকদের এর প্রতি ইন্টারেস্ট, কৃষকদেরও কিন্তু আমাদের এই প্রাকৃতিক কৃষি বা ইত্যাদির প্রতি যথেষ্ট ইন্টারেস্ট আছে এবং তারা কিন্তু করতেও উদ্যোগী। তো আমাদেরকে সবসময় কৃষকদের পাশে থেকে তাদের প্রাকৃতিক কৃষিতে আরো বেশি এনকারেজমেন্ট দিতে হবে, তাদের পাশে থাকা হচ্ছে।
1: এবং সেই সঙ্গে কৃষকরা তো থাকছেন, তার পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে অন্যান্য খাতে যা হচ্ছে হচ্ছে সেগুলো আলাদা প্রসঙ্গ, কিন্তু আমরা যেহেতু কৃষি ব্যাপারটা দেখছি এবং আপনারা দীর্ঘদিন ধরে কৃষি খাত নিয়েই কাজ করছেন, তাই কৃষি খাতে বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে কেন্দ্রীয় সরকারের, সে জায়গায়
0: আমি যেমন বলি, আমাদের এই ক্ষেত বাঁচাও যে অভিযান চলছিল তাতে আমাদের, আমি 15 জুন অবধি যা হয়েছে তাতে প্রায় 8,746টা প্রোগ্রাম হয়েছে, এবং তাতে প্রায় 11,82,327 জন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে,
1: মানে এতজন কৃষক
0: এবং তার মধ্যে প্রায় 143 লক্ষেরও বেশি

0: সোশ্যাল মিডিয়া দিয়ে রিচ করেছি, এটা আবার 30 তারিখে চলবে, মানে প্রায় আমরা ধরে নিতে পারি আমরা আরো মানুষের কাছে পৌঁছাবো। এবং আমরা এই ক্ষেত বাঁচাও, আমরা এটাই একটা স্লোগানই আমরা বলছি যে ক্ষেত বাঁচাও এবং ভবিষ্যৎ সাজাও। আর একটা জিনিস হচ্ছে সুব্রতদা, আপনার কথার সাথেই বলি, সেটা হচ্ছে এই প্রাকৃতিক কৃষির সাথে কিন্তু যেরকম আমি বললাম পশুপালনও যুক্ত, আরো আমাদের প্রকৃতিও যুক্ত। তার মধ্যে যেমন আমি বলি আমাদের এই ফুল বা এইগুলো পরাগ মিলন যেগুলো করতে হয় কারা করে, ন্যাচারালি করে কি আমাদের মৌমাছির দ্বারা, কিন্তু এই মৌমাছিরাই এখন অনেক সমস্যায় আছে। কেন? পার্টিকুলারলি আমাদের এই বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা হচ্ছে
1: অতিরিক্ত
0: পরিমাণে, এবং আমরা এগুলোকে অতটা গুরুত্ব দিচ্ছি না, এর কারণে কি হচ্ছে মৌমাছি ধীরে ধীরে কমছে। একটা তথ্য বলে যে পৃথিবীতে যেদিন মৌমাছি শেষ হয়ে যাবে তার 5 বছরেরও বেশি আমরা বাঁচতে পারবো না। তো তাই এই মৌমাছি যাতে আবার ফিরে আসে এই জন্য আমাদের বক্স বসাতে হচ্ছে, বক্সে করে মৌমাছিকে মানে চিনি জল দিয়ে রাখতে হচ্ছে, এইভাবে কষ্ট করে আমাদেরকে মৌমাছিকে ধরে রাখতে হচ্ছে। তো আগামী দিনে আমাদের এদের প্রতিও খুবভাবে কনসেন্ট্রেট করতে হবে। এবং শুধু তাই নয়, অনেক বন্ধু পোকা হয়, যেমন তারা অন্য পোকাদেরকে রেগুলেট করে, কন্ট্রোল করে, সেই বন্ধু পোকাগুলোকেও যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি সেই দিকে খেয়াল রাখ। পেস্টিসাইড ইউজ করলে সব পোকা মরে যাচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে বন্ধু পোকাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রাকৃতিক নির্ভর কৃষিকে রেখে প্রকৃতিকে না নষ্ট করে আমরা যদি আগামী ভবিষ্যতে এগিয়ে যাই, সেটাই হবে আমাদের আসল প্রাকৃতিক কৃষি।
1: প্রকৃতিকে বাঁচাতে গেলে এবং আমরা যদি যে সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলছি বারবার, অদূর ভবিষ্যতে যদি আমরা এই বিশ্বকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যেতে চাই, তাহলে বোধ হয় এইভাবেই আমাদের এগোতে হবে, প্রকৃতিকে বাঁচিয়ে তবে প্রাকৃতিক কৃষি করা সম্ভব।
0: এইটুকু বলতে পারি যে এই অগ্রগতির পাশাপাশিও আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হই, যেমন সেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং ছোট ছোট জমি বা ঠিকঠাক চাষের জায়গা নেই, এবং বাজারের যে ওঠানামা করে না, আমাদের বাজার তো সুস্থায়ী বাজার এখন অবধি আমরা করতে উঠতে পারিনি। তবে এই লাস্ট 1 দশকে যা আমরা চেঞ্জ দেখেছি তাতে আমরা বুঝতে পারছি যে এই বৈচিত্র্যময় ও যে সুস্থায়ী কৃষি ব্যবস্থা আমাদের আগামী দিনে জরুরি, এবং আমরা সেই পথেই এগোচ্ছি। আমরা 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতিতে করার যে টার্গেট রেখেছি তার মধ্যে কিন্তু আমাদের কৃষি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের কৃষক বন্ধু, আমরা এবং আপনারা সকলে মিলে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে।
1: অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, সে বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে বললেন সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। সেই সঙ্গে এইটুকু বলার যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করতে হয় বা হচ্ছে বা আগামীতে হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আকাশবাণী কৃষি বিভাগ। সেই সঙ্গে আপনারা তো রয়েছেন সর্বোপরি কৃষকরা। দেশ এগিয়ে চলবে, অর্থনৈতিক এগিয়ে চলবে, আমরা উন্নত ভারতে এগিয়ে যাব, বিকশিত ভারত 2047-এর দিকে। আজ এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডক্টর ঘোষ, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার।
0: ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজকের সমীক্ষার শিরোনাম, প্রকৃতির প্রতিশোধ, বলছেন আবাহন দত্ত।
1: ২৬শে অগস্ট সকালবেলা হরপা বান আর পাথর মাটির স্রোতে নেপাল আর চীনে যে ধ্বংসলীলা ঘটে গেছে তার কোনো খবর নয়। চীন নেপাল সীমান্তে গিরং চেকপয়েন্ট যেভাবে খড়কুটোর মতো ভেসে গেল, সেই সিসিটিভি ফুটেজ দেখে বিশ্ববাসী আঁতকে উঠেছেন। নেপালের ত্রিশূলী নদীর ৭২ কিলোমিটার বরাবর অন্তত গোটা ২৫ অঞ্চল বিধ্বস্ত হয়েছে। এখনও পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা ১৩৫৭, নিখোঁজের সংখ্যা ৫৩২৬। চীনের তিব্বত অঞ্চলে মৃত ৪৩, নিখোঁজ ৫১৯। এখন খবর আরও ত্রাসের। নেপালের রসুয়া, নুয়াকোট, থাদিং, গোর্খা আর চিতওয়ান জেলায় নদীতীরবর্তী মানুষকে সতর্ক করছে প্রশাসন, কারণ প্লাবন ফের আসতে পারে। অর্থাৎ যা ঘটে গেছে সেই বিপর্যয় দেখে আসন্ন প্রলয় ঘিরে আশঙ্কা প্রবলতর হচ্ছে। এর চেয়েও জরুরি খবর অবশ্য মূল ঘটনাটি, অর্থাৎ যে কারণে নেপাল ও চীনে এত বড় বিপর্যয় নেমে এল। নেপালের হিমালয়ে লাংতাং লিরুং নামে এক হিমবাহ ফেটে যায়, তার ফলে চেইন রিয়াকশন বা শৃঙ্খল প্রতিক্রিয়ায় উপর্যুপুরি দুর্যোগ ঘটতে থাকে এবং আরও ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, এ কি অনেকটা রবীন্দ্রগানের সেই বিধির বাঁধনের মতো ব্যাপার, বোঝা ভারী হলে তরি ডুববেই? হয়তো তাই, কিন্তু উদ্বেগের কারণটা আরও গভীরে লুকিয়ে। যা প্রাকৃতিক তা তো খানিকটা ভবিতব্যের মতো, হিমবাহ ফেটে গেলে ভূকম্পন হবে আর তার ফলে হরপা বান বা পাথর মাটির স্রোতও নেমে আসবে। নদী থাকলে যেমন প্লাবন থাকবে, অথবা বর্ষাকালে প্লাবনহীন নদী অস্বাভাবিক, এও খানিক তেমন, প্রকৃতির নিয়ম। কিন্তু যা প্রাকৃতিক নয় তাকে নিয়েই গভীরে ভাবা দরকার। তরি ডুবছে তার ফলেও, অথচ সে বিধির বাঁধন নয়, মানুষের বাঁধন। মানুষের অবিমৃষ্যকারিতার ফলে স্রেফ যে ধরনের নির্মাণ কেন্দ্রিক উন্নয়ন দেখা যাচ্ছে তাতে বিপদ ঘটছে আরও। কথাটা নেপালের সরকারও ঠাড়ে ঠোড়ে বলেছে। বিজ্ঞানীরা মনে করছেন হিমবাহের বিস্ফোরণ, বিধ্বংসী ভূমিধ্বস আর হরপাবানের পিছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আছে। আর জলবায়ু পরিবর্তনের পিছনে মানুষের ভূমিকা কতখানি, সে নিয়ে তো লক্ষ লক্ষ শব্দ খরচ হয়েই চলেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালও তাই ক্লাইমেট জাস্টিস বা জলবায়ু সংক্রান্ত সুবিচারের দাবি তুলেছেন এবং পৃথিবীর বড় বড় অর্থনীতিগুলিকে নেপাল পুনর্গঠনে হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মন্তব্যটি হল, সেই বিশ্বজনীন সংকটের চূড়ান্ত মূল্য আমরা চোকাচ্ছি যা আমরা তৈরিই করিনি। কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কেননা ২০১৫ প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে আজ থেকে ৪ বছর আগে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষয়ক্ষতির তহবিল গড়ে তোলার অঙ্গীকার করেছিল রাষ্ট্রপুঞ্জ, যার পোশাকি নাম লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। উন্নয়নশীল অথচ বিপন্ন দেশগুলি যাতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক ও অনর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে পারে, তাই শিল্পোন্নত ও উন্নত দেশগুলি আর্থিক অবদানে সম্মত হয়েছিল, তাতেই তহবিল গড়ে ওঠার কথা ছিল। তবু লক্ষ্য তো দূরস্থ, যেটুকু জোগাড় হয়েছে সেখানেও ২৮০ কোটি মার্কিন ডলারের ঘাটতি রয়ে গেছে। নেপাল যদিও তার থেকেই যথার্থভাবে হকের ২ কোটি ডলার দাবি করেছে, কিন্তু যে তহবিলে নুন আনতে পান্তা ফুরোচ্ছে তাদের পক্ষে যে কিছু অনুমোদন করাও সুকঠিন, এ আর অনুমানের অপেক্ষা রাখে না। ব্যাপারটা আসলে সেই বাংলার মাৎসন্যায়ের মতো, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, সমাজের বলশালীরাও হীনবলের উপর নির্যাতন করে। কিন্তু এ তো মাছেদের ন্যায় বিচার, মাৎসন্যায়। জোর যার মুলুক তার জঙ্গলের নীতি হতে পারে, সভ্যতার নয়। মানুষের যুক্তিলব্ধ সহানুভূতি আছে বলেই সে ভিন্ন, রাষ্ট্রপুঞ্জের হিসেবে সেটুকু থাকা বিধেয়।

নাকি মানব সমাজ আর পরিবেশের মধ্যে পুষ্টি আর শক্তির যে নিরন্তর প্রাকৃতিক দেওয়া নেওয়া স্বাভাবিক ছিল, বর্তমান মুনাফাবাদী ব্যবস্থা তাকেও ভেঙে দিয়েছে? লাভকে শেষ কথা ভেবে জীবনের অবিচ্ছিন্ন গতিকে বজায় রাখা যাচ্ছে না? নেপাল চীনের বিপর্যয় তাই হয়তো উপর্যুপুরি উদ্বেগজনক খবর তৈরি হয়েই চলেছে। বলে রাখা ভালো, ভারতও বিপন্মুক্ত নয়। সিকিমের অধিকাংশ হিমবাহ হ্রদ ভাঙনের

0: সব বিজ্ঞানীরা বলছেন। অতএব সদা সতর্কতাই দায়িত্ব ও কর্তব্য।
1: প্রকৃতির প্রতিশোধ এই শিরোনামে সমীক্ষাটি শুনলেন, বললেন আবাহন দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। প্রধানমন্ত্রী রাশিয়া ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। জুনিয়র এশিয়া কাপ হকিতের প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিকসের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিকস দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে। আন্তর্জাতিক জিডিপি 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ডের আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যে অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবেই আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো আর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এরও বেশি ব্রিকস দেশগুলি থেকেই এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিকস দেশগুলিতে বসবাস করায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, দক্ষিণী বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির উচিত উৎপাদন এবং প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। একতরফা নিষেধাজ্ঞা জারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিকস গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন, বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্রিকস আরও সুসংহত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিকসের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা।
2: Friends, BRICS today represents almost 1/4 of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured export. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তাঁরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশ ভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। আজ সন্ধ্যায় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। একই সঙ্গে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নতুন দিল্লি পৌঁছন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুলালের রুশ অনুবাদ উপহার দেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, মানবিক দায়বদ্ধতা, নিরাপত্তা এবং জনসাধারণের আস্থার সঙ্গে কোনোভাবেই আপোষ না করে ভারতকে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এর ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম সুযোগের অপেক্ষায় বসে নেই, এর পরিবর্তে তারা নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। দ্রুত বিকাশশীল প্রযুক্তি ফিনটেক ব্যবস্থা ভারতের জনঘনত্বের সুফলে স্পষ্ট ফুটে উঠেছে। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। এর মধ্যে দিয়ে এই চুক্তি বাস্তবায়নের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। চুক্তিটিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বা সর্বোত্তম চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এযাবৎ সম্পাদিত বৃহত্তম বাণিজ্যিক চুক্তি হয়ে উঠবে। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পর চুক্তিটি সম্পাদনের জন্য ইউরোপীয় সংসদের অনুমোদনও প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পেরিম নামে পরিচিত এই ছোট অনুর্বর আগ্নেয় দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হয়েছে হুগলির চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলে চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোঁজুর চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এই
এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক

0: স্পর্শ করেছে। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এই টিকাকরণ কর্মসূচি চালু হয়। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষদল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের আনমোল এক্কা এবং সুখবিন্দার একটি গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা 8th ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 শুনবেন নাটক ইন্সপেক্টর জেনারেল, রচনা নিকোলাই গোগোল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, বেতার নাট্যরূপ শামস উন নাহার। রাত 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন, শিল্পী ইন্দ্রনীল মল্লিক। 9:30 হাওয়াইয়ান গিটার, শিল্পী বিপ্লব দাস। 9:50 নজরুল গীতি, শিল্পী অস্মিতা মণ্ডল। বাংলা ছায়াছবির গান শুনবেন রাত 10:00। 10:30 পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস। 10:45 আধুনিক গান, শিল্পী শ্যামল মিত্র। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা পরিবেশন, শিল্পী সুরজিৎ সাহা। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

এবার জানিয়ে দিই আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিজ্ঞাপন, এরপর খবর।
1: জীবন কে প্রারম্ভিক বর্ষো মে হি তয় হোতা হ্যায় কি বচ্চো কা কিতনা মানসিক বিকাশ হোগা অর ভো জীবন মে কিতনা আগে বড়েঙ্গে। হামারি আঙ্গনবাড়িও মে বচ্চো কা প্রারম্ভিক বিকাশ, সহি পোষণ, ভরপুর প্যার, গরম তাজা ভোজন অর খেল খেল মে সিখনে কে মাধ্যম সে হো রাহা হ্যায়। সাথ হি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কে তহত পাত্র ধন রাশি সিধে মাতাও কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মে জমা কর সুরক্ষিত মাতৃত্ব কো সুনিশ্চিত কিয়া যা রাহা হ্যায়। হামারি আঙ্গনবাড়ি হামারি জিম্মেদারি কে সংকল্প কে সাথ 9 সিতম্বর 2000

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, অনুপ্রবেশ রুখতে রাজ্যে আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে জাপান এ রাজ্যে শিল্প বাণিজ্যে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যে পর্যটন ক্ষেত্রকে আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে আজ নতুন এক মাইল ফলকের সূচনা হল চন্দননগরে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে 8 দিনের সিআইডি হেফাজতে পাঠানো হয়েছে। মালদার মানিকচকের ভুগনিতে ভয়াবহ বন্যায় আরও একজন প্রাণ হারিয়েছেন। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় রতুয়া, মানিকচক, কালিয়াচক সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলা আন্তঃরাজ্য সিনিয়র সিএইচএম ট্রফি ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। আসি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ রুখতে রাজ্যে আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে রামকথা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান।
1: মে জো ঘুসপেটিয়া হ্যায় জো বাংলাদেশ সে আকার ইনফিল্ট্রেটরস মে শরণার্থী কা বাত নেই বলতা হুঁ জো হিন্দু শরণার্থী হ্যায় উনকা বাত নেই বলতা হুঁ জো বাংলাদেশ সে ইনফিল্ট্রেটার্স আ রাহা হ্যায় আকার জো ল্যান্ড জিহাদ লাভ জিহাদ এ পুরা ডেমোগ্রাফি কো পশ্চিম বঙ্গাল কো চেঞ্জ কর দিয়া উসকো অঙ্কুশ লাগানে কে লিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স কো জমিন দেনে কা কাম মে মেরা প্রাথমিকতা কে এক নম্বর মে রাখা 90% জমিন দে দিয়া হ্যায়।
0: তিনি আরো বলেন, অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি এরাজ্যে চালু করা হবে। নতুন সরকারের 4 মাসের সময়কালে ইমাম মুয়াজ্জিনের মতো সব ধর্মীয় ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। মাদ্রাসা সহ সব জায়গায় পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে। ডিসেম্বর মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্যান্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, আগামীকাল নতুন দিল্লিতে 2 দিনের ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে জনপ্রতিনিধি, আমলা, পুলিশ এবং প্রশাসন সমন্বয় রেখে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নিউ টাউনে এক ফ্যাশন রিটেল সংস্থার উদ্যোগে বিশ্বের বৃহত্তম ওয়ার্ড্রোব উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, সংস্থাটি বর্তমানে পশ্চিমবঙ্গে 110টি স্টোরের পরিচালনা করছে। শুধু খুচরো ব্যবসা নয়, জ্বালানি ক্ষেত্রেও বড় বিনিয়োগের আশ্বাস মিলেছে। তিনি আরও জানান, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই 33টি শিল্প সংস্থাকে জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে। ভবিষ্যতে মোট 1000 একর জমি অধিগ্রহণেরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য শিল্প সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ নবান্নে এক বৈঠকে বসে। শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে ওই বৈঠকে শিল্প পরিকাঠামো উন্নয়ন, নতুন শিল্পনীতি, বিনিয়োগ সহজ করা, ছাড়পত্র এবং জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে রাজ্যে শিল্পে বিনিয়োগের লক্ষ্যে মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে মুম্বাই যাচ্ছেন। গণেশ চতুর্থীর পরেই তিনি মুম্বাইতে গিয়ে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ও তার ছেলে অনন্ত আম্বানি সঙ্গে বৈঠক করবেন। জাপান এরাজ্যে শিল্প বাণিজ্যে নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পমন্ত্রী তাপস রায় আজ কলকাতা

0: শিল্প সদনে জাপানের বিদেশমন্ত্রী সাতো আয়ানোর সঙ্গে এক বৈঠকের পর আকাশবাণীকে বলেন, আগামী বছর ইন্দো জাপান কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি কলকাতায় সাড়ম্বরে উদযাপন করা হবে। উল্লেখ্য, জাপানের বিদেশ প্রতিমন্ত্রী ও সেদেশের উচ্চপদস্থ আধিকারিকদের 7 সদস্যের এক প্রতিনিধি দল আজ শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কলকাতার সঙ্গে তাদের সরাসরি উড়ান পরিষেবা চালুর জন্য ব্যবস্থা গ্রহণ করতে শিল্পমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। রাজ্যের পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হল চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ ও পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলের চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। পর্যটন মন্ত্রী বলেন, আজকের দিনটি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নতির সঙ্গে ঐতিহ্যের যে সহাবস্থানের কথা বলেছেন, দুই দেশ মিলে সেই সহাবস্থানই গড়তে চলেছে।
1: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন, আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি, আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রীর দেখানো পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
0: পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতে চন্দননগরে ফরাসি রেজিস্ট্রি হাউস সংস্কারের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চন্দননগরের ফরাসি ঐতিহ্য, শ্রীরামপুরের ডাচ ঐতিহ্য, পর্তুগিজদের বাঁশবেরিয়ার ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ওয়াটার ট্যুরিজমের পরিকল্পনার কথাও ঘোষণা করেন পর্যটনমন্ত্রী, যার পোশাকি নাম দেওয়া হয়েছে লিটল ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস। অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত গ্রেগরি ম্যাথিউ বলেন, ফরাসি সরকার চন্দননগরের পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে বিশেষ সহায়তা করবে। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বঁজু চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের কনফারেন্সে যোগ দিতে আজ রওনা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 15 বছর বাদে পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রতিনিধি এই ধরনের সম্মেলনে যোগ দিচ্ছেন।
2: 15 বছর বাদে পশ্চিমবঙ্গের থেকে প্রতিনিধি যাচ্ছে, যারা গণতন্ত্র কিভাবে শক্তিশালী হয় সে বিষয়ে আলোচনা হবে। গণতন্ত্রের ক্ষেত্রে যেভাবে আজকে AI কে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা।
0: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে 8 দিনের CID হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। উল্লেখ্য, CID গতকাল দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ বন্যায় আরও একজন প্রাণ হারিয়েছেন। আনিকুল হক নামে উত্তর চণ্ডীপুরের নাজিরুদ্দিন টোলা গ্রামের 17 বছরের ওই কিশোর জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় গর্তের মধ্যে পড়ে যায়। পরে ভূতনি থানার পুলিশ নৌকো করে তাকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। এদিকে ভূতনি থানাও জলমগ্ন, তার মধ্যে সাঁতার কেটে থানা থেকে বেরিয়ে নৌকো করে প্লাবিত এলাকার মানুষজনকে পরিষেবা দিচ্ছে পুলিশ। গঙ্গার অস্বাভাবিক জলস্তর বৃদ্ধির ফলে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। 2টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 43টি গ্রাম জলমগ্ন। গঙ্গার জলস্তর বেড়ে চলায় কালিয়াচক 2 নম্বর ব্লকে পঞ্চানন্দপুর ফেরিঘাট সংলগ্ন বাঁধেও ফাটল ধরেছে। জলস্তর বৃদ্ধি বন্ধ না হলে ইংরেজ বাজারের খাসকোল এলাকা দিয়ে গঙ্গার জল ঢুকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালিয়াচক 3 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় গঙ্গার জলের ধাক্কায় মূল রাস্তার একটি অংশ কেটে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ এলাকাটি এখন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছে। এটি আগামী চব্বিশ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। অন্যদিকে উত্তর রাজস্থান থেকে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ এলাকার উপর দিয়ে বিস্তৃত, এর ফলে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কলকাতা হরার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামী রবিবার আরও এক দফায় বন্ধ রাখা হবে সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত। এদিকে আগামী 5 দিন দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে প্রতিদিন রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলা আন্তঃরাজ্য সিনিয়র CHM ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। পুদুচেরিতে আজ তাদের শেষ ম্যাচে বাংলা হিমাচল প্রদেশকে 7 উইকেটে হারিয়ে দেয়। বাংলার অঙ্কুর পাল টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ রুখতে রাজ্যে আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনবেন নাটক।
1: আজকে নাটক ইন্সপেক্টর জেনারেল। মূল রচনা নিকোলাই গোগোল, পেতার নাট্যরূপ শামসুন নাহার, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। ইন্সপেক্টর জেনারেল
2: কি মুশকিল! শহরের মেয়র হওয়া যে কি যন্ত্রণা! হেলথ অফিসার, জজ সাহেব আর স্কুল ইন্সপেক্টরকে আমি দশটার মধ্যে আসতে বলেছি, অথচ একজন।
3: গুড মর্নিং, গুড মর্নিং মেয়র সাহেব।
2: এই যে জজ সাহেব এসেছেন তাহলে।
3: নমস্কার, নমস্কার মেয়র সাহেব।
2: আপনিও এসেছেন মিস্টার হেলথ অফিসার? বাহ, বেশ তাড়াতাড়ি এসেছেন আপনারা। কিন্তু মহানুভব স্কুল ইন্সপেক্টর, এখনো কি ওর সকাল হয়নি?
3: সরি সরি স্যার, সরি, একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। আসলে হয়েছিল কি?
2: ঠিক আছে। আপনারা বসুন, সবাই বসুন। সময় নষ্ট না করে সোজাসুজি এখন কাজের কথায় যাই। আসলে হয়েছে কি, আপনাদের একটা জরুরি খবর দেবার আছে, খুব খারাপ একটা খবর।
3: খারাপ খবর?
2: ইয়েস ইয়েস, আমার কাছে খবর এসেছে রাজধানী থেকে একজন টপ লেভেল অফিসার আসছেন আমাদের শহরে তদন্তের কাজে, সরকারি কাজকর্ম দেখবেন।
3: টপ লেভেল অফিসার রাজধানী থেকে?
2: এক্স্যাক্টলি, এখানে পরিচয় গোপন করে থাকবে।
3: পরিচয় গোপন করে?
2: আমি কিন্তু প্রথমেই এই অফিসারকে নিয়ে একটা বাজে সংকেত পেলাম। কাল রাতে আমি খুব ভয়ের একটা স্বপ্ন দেখেছি।
3: ভয়ের স্বপ্ন দেখেছি?
2: হ্যাঁ হ্যাঁ, দেখেছি দুটো জঙ্গলি পিছে আমার বুকের ওপর ঘুরে বেড়াচ্ছে, বারবার আমাকে শুঁকছে আর পালিয়ে যাচ্ছে, শুঁকছে আর। আচ্ছা বলুন তো, এরকম বিপজ্জনক বিচের স্বপ্ন দেখার মানে কি হতে পারে?
3: মানে তো মেয়র সাহেব এমনও হতে পারে যে দেখেছেন মারাত্মক বিছে এলো একটা বদমায়েশ বিড়াল।
4: পারে পারে পারে জজ সাহেব, পারে জজ সাহেব, ঠিকই বলেছেন।
2: আপনাদেরকে আমি আমার এক বন্ধুর কোথায় গেল, এই তো এই এই চিঠিটা পড়ে শোনাই, খবরটা তার কাছ থেকেই পেয়েছি, শুনুন। ডিয়ার ফ্রেন্ড, আশা করি ভগবান তোমাদের, শুনুন এখানটা শুনুন, একটা জরুরি খবর দিই তোমাকে। উপরতলার একজন টপ অফিসার দেশময় ছুটে বেড়াচ্ছেন, তোমাদের শহরেও যাচ্ছেন গোয়েন্দাগিরির কাজে, নিশ্চিত খবর। তোমাকেই প্রথমে খবরটা জানাচ্ছি, কেননা আমার মনে হয় তুমি পাবলিকের মাল খেয়ে খেয়ে একেবারে হাতি হয়ে গেছ। আমার এই বন্ধুটার খুব মজা করার স্বভাব।
3: চিন্তার কথা?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তার কথা, আমি বুঝতে পারছি না। প্রথমে লিখলো তোমাদের শহরে যাচ্ছেন সরকারি কাজকর্ম দেখতে, তারপর যা খবর পাচ্ছি উনি এসে গেছেন, পরিচয় বদলে গোপনে কোথাও আছেন।
3: এ তো সুবিধের কথা নয়। আমার মনে হয় স্যার এইসব তদন্তের পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে। সরকার হয়তো অফিসার পাঠিয়ে গোপনে দেখতে চায় যুদ্ধের বাজারে আমরা কেউ শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে কিনা।
2: বাহ, কি দারুণ বললেন মিস্টার ল্যাপকিন ট্যাপকিন, এখন বুঝতে পাচ্ছি আপনি কত সাবধানী আর পরিণত জজ। আরে বাবা, আমরা কেউ কি এই ব্যাপারটা?
3: না না না, মানে আমার মনে হলো বললাম।
2: লিসেন জেন্টলম্যান, শহরের হাল হকিকত ঠিক করতে এখনই আমাদের জরুরি কিছু পদক্ষেপ নিতে হবে, এ বিষয়ে আপনারা মনোযোগ দিন।
4: অবশ্যই অবশ্যই।
2: মিস্টার ফিলিপোভিচ, প্রথমে আপনার স্বাস্থ্য বিভাগের কথাই বলি।
4: বলুন স্যার।
2: যিনি আসছেন বা এসেছেন নিশ্চয়ই ইন্সপেক্টর জেনারেল, আপনার হাসপাতাল পরিদর্শন অবশ্যই করবেন। অবিলম্বে কিছু নতুন বেড, চাদর এসবের ব্যবস্থা করুন, আর রোগীদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হ্যাঁ, ডাক্তারদেরও বলুন এমন করতে যেন অসুখ বিসুখ সব উধাও হয়ে গেছে।
4: বুঝেছি স্যার, নো প্রবলেম, এ তো খুব সাধারণ ব্যাপার মেয়র সাহেব। আমি এক্ষুনি
2: আগে আগে আগে সবটা শুনুন, সবটা শুনুন। প্রত্যেক বেডে একটা করে বোর্ড টাঙিয়ে দেবেন, বোর্ডে থাকবে রোগীর নাম আর ওই নতুন কোন রোগের নাম।
4: নো প্রবলেম, আপনি যেমন বলবেন।
2: এসব কিছু রুশ ভাষায় লেখা হবে না, ওই ল্যাটিন বা অন্য কোনো ভাষায় লিখতে হবে। অফিসার যেন কোনো কিছুই পড়তে বা বুঝতে না পারে।
4: তাই হবে স্যার, নো প্রবলেম।
2: আর একটা কথা, কিছু রোগীকে জোর জবরদস্তি ছুটি দিয়ে দিন। বড় সাহেব এসে এত ভিড় দেখবেন, ডাক্তারদেরও তাতে অসুবিধে, বিশেষ করে যারা সিরিয়াস রোগী।
4: স্যার স্যার নো প্রবলেম, আমি আর ডক্টর হিবনার দুজনেই বিশ্বাস করি ওষুধের পেছনে এত খরচ করার কোনো মানে হয় না। আসলে যে ভালো হবার আমাদের চেষ্টা যাই হোক স্যার, সে আপনি আপনি ভালো হয়ে যাবে। আর যে ওপরে যাবার নো প্রবলেম স্যার, সে তো ড্যাং ড্যাং করে ওপরে চলে যাবেই।
3: ডাক্তার হিবনারের যত প্রশংসাই করা হোক তা খুব কম মেয়র সাহেব। উনি রুশ ভাষাটা ভালো জানেন না, রোগীদের সাথে তাই বেশি কথা বলতে হয় না।
2: মিস্টার ল্যাপকিন ট্যাপকিন, আপনি ওনার চিন্তাটা বাদ দিন, বরং আপনার আদালতের কথা ভাবুন। আদালত পক্ষে তো আপনার আটগালির মুরগি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, মানছি মুরগি পালন ব্যাপারটা বেশ ভালো, কিন্তু কাজটা তো আদালতের বাইরে করা আরো ভালো।
3: এই তো একটা সাধারণ ব্যাপার স্যার, আজ সন্ধ্যেতেই আমি ওই সবগুলো মুরগি, আপনি আসুন না স্যার, রাতে ডিনারটা হয়ে যাক,
2: আমাকে বকশিস দিতে চায়। দেখুন দেখুন, আপনার চেম্বারে ঢুকলেই তো উপরে দেখা যাবে যত সব শিকার শিকার ব্যাপার, এই বন্য পশু শুকনো চামড়া ঝুলছে, বন্দুক শোভা পাচ্ছে। শুনুন, অফিসারের পরিদর্শন শেষ না হওয়া পর্যন্ত ওই গুদামটা অন্য কোথাও সরানোই ভালো।
3: হয়ে যাবে স্যার।
2: আর একটা কথা, আপনার তো আবার কিছু গড়বড় আছে, হাতের মুঠো সব সময় গরম রাখতে চান, ওটা একটু দেখবেন।
3: দাঁড়াও মেয়রের বাচ্চা, তোমার খুশ করি আমার জানা আছে, ফাঁস করি ছাড়বো।
2: স্কুল ইন্সপেক্টর সাহেব।
5: হ্যাঁ স্যার বলুন।
2: আপনিও আমার কথাটা মন দিয়ে শুনুন দয়া করে, আপনার স্কুলের যা হাল।
5: কেন স্যার, স্কুলে তো যথেষ্ট ভালো লেখা পড়া হয়, আমার শিক্ষকরা যথেষ্ট সতর্ক, যথেষ্ট বিদ্বান।
2: বিদ্বান ঠিকই, কিন্তু ওদের মন মেজাজ ঠিক বোধগম্য হয় না। এক শিক্ষকের কথা বলি, উনি হচ্ছেন আপনার বোধহয় হ্যাঁ ইতিহাসের শিক্ষক।
5: হ্যাঁ স্যার, ওই শিক্ষক পড়ায় কিন্তু খুব ভালো,
2: ওরকম মেজাজ না বিগড়ে যদি ঘুষ টুসু নিত খুব খুশি হতাম, পড়ানোর সময় এত উত্তেজিত হন কি বলবো।
5: উনি একটা সীমা পর্যন্ত গিয়ে হঠাৎ কিরকম ভয়ঙ্কর হয়ে পড়েন স্যার।
2: এক্স্যাক্টলি। একদিনের কথা বলি, উনি অসিমিয়া আর ব্যাবিলনীয় সভ্যতা পড়াচ্ছিলেন, সব ঠিকঠাক চলছিল, কিন্তু কি যে হলো হঠাৎ উনি চেয়ার তুলে সজোরে আছড়ে ফেললেন টেবিলের ওপর। এখন কথা হচ্ছে উনি লড়াই করবেন করুন করুন, তা বলে স্কুলের ফার্নিচার ভাঙার দরকারটা কি
5: বলবো স্যার। আমি ওকে স্যার অনেক বুঝিয়েছি, কিন্তু ওনার একটাই কথা, শিক্ষার জন্য আমি সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।
2: কিন্তু এই অফিসার এসে যখন থমকাবে।
6: নমস্কার মেয়র সাহেব।
2: আসুন আসুন আসুন পোস্টমাস্টার সাহেব, বসুন
6: স্যার। এইমাত্র বাবসিং কি বুঝতে পেরেছে কোন এক গোয়েন্দা অফিসার নাকি গোপন তদন্তের কাজে আসছে, এটা কি সত্যি স্যার?
2: হ্যাঁ। আচ্ছা আমাদের এই শহরে এরকম গোয়েন্দাহানার পেছনে কি ব্যাপার থাকতে পারে বলুন তো?
6: আমার মনে হয় স্যার যুদ্ধের ব্যাপার, তুর্কিদের সঙ্গে লড়াই টড়াই।
3: দেখলেন দেখলেন আমিও কি কথা বলেছিলাম।
2: হ্যাঁ ঠিক আছে। আরে বাবা ওসব তুর্কি ফুর্কি না, লড়াই তো আমাদের উপরই শুরু হয়ে গেছে। দেখুন পোস্টমাস্টার সাহেব।
6: হ্যাঁ স্যার।
2: চিঠি পত্রের উপর একটু নজর রাখুন তো।
6: আচ্ছা।
2: বাইরে যেসব চিঠি যাবে খুলে দেখে নিন, বদমাশটা নিশ্চয়ই চিঠি লিখে পাঠাচ্ছে।
6: স্যার ঠিক আছে স্যার, আমি যেদিন থেকে পোস্টমাস্টার হয়েছি সেদিন থেকে খামের চিঠি এলেই আমি আগে খুলে পড়ি। কিছু ছেলের মেয়ে স্যার এমন সাংকেতিক ভাষায় লেখে।
2: শুনুন শুনুন শুনুন, রাজধানী থেকে কোনো চিঠিপত্র আসা বা যাওয়া,
6: হ্যাঁ স্যার,
2: কোনো বয়সের অফিসারের কাছে এসেছে চিঠি লিখছে, এরকম কিছু পেয়েছেন কি?
6: না স্যার না, এরকম তো আমি এখনো দেখিনি।
2: কোন নজর রাখবেন বুঝলেন।
6: হ্যাঁ স্যার। হ্যাঁ এখন আসি, নমস্কার।
2: আসুন আসুন আসুন। এবার কিছুক্ষণ আমাকে আপনারা একলা থাকতে দিন, আপনারা বৈঠকে বসুন গিয়ে, যে বিপদটা আসছে কি করে তার সুরাহা হবে উপায় একটা বাতলাতেই হবে।
3: ঠিক আছে স্যার ঠিক আছে, আপনি ওখানে বসে ভাবুন, আমরা এদিকে বসে এটা নিয়ে একটু ভাবি, চলুন সব।
4: হ্যাঁ চলুন চলুন চলুন, নো প্রবলেম। সকালে আপনার ওই বড় অফিসার আসার কথা শুনে দোকানে আমরা গিয়েছিলাম, ও তো স্যার দোকানে ছিল না, ওখান থেকে গিয়েছিলাম কুজামিকের ঘরে। রাস্তায় ডাবকিং শিপ সঙ্গে আমার দেখা হলো, পথে এত খিদে পেল যে আমরা জল খাবারের জন্য হোটেলে গেলাম, গিয়ে দেখি স্যার এক লম্বা চওড়া সুন্দর
6: যুবক।
4: যা বলছিলাম, আমরা দেখলাম কি যে ওই ইয়ং ম্যান ঘরের মধ্যে পায়চারি করছে, যেন বিরাট কিছু একটা চিন্তা করছে। ছুটে এসে ডাবটিং শিখে বললাম, এই তো সেই ইন্সপেক্টর জেনারেল।
6: ইন্সপেক্টর জেনারেল?
4: হ্যাঁ স্যার, আমি তো ছুটে গিয়ে ম্যানেজারের কাছে ওই ইয়ং ম্যানের কথা জানতে চাইলাম।
6: সে কি বললো?
4: বললো কোনো সরকারি প্রতিনিধি সেন্ট পিটার্সবার্গ থেকে এসেছে, দু সপ্তাহ ধরে আমাদের বুকের ওপর মুগুর মারছে, থাকা খাওয়ার পয়সাও দিচ্ছে না, এখান থেকে নড়ার নামও করছে না।
6: এটা কি করে হয়?
4: তাই হয় স্যার,
6: হোটেলে আরাম করে থাকছে, পয়সা দিচ্ছে না, এত সাহস ইন্সপেক্টর জেনারেল ছাড়া আর দোষ হবে স্যার?
3: তাহলে তো আমাদের নতুন করে কিছু ভাবতে হবে। ওই সময় তো আমি হাবিলদারের বউকে চাবুক চালাবার হুকুম দিয়েছি, জেল কয়েদিদের বরাদ্দ মেরে দিয়েছি। শহরের মেয়র হিসেবে আমি একলাই যাব। তাহলে বাবচিনস্কি, তুমি বলছো যে উনি
4: বলছি কি স্যার, বলছি কি একেবারে ইয়ং ম্যান, 23-24 বছর হতে পারে।
6: 23-24 বছর ইয়ং, এটা অবশ্য ভালো হলো, ইয়ং অফিসারকে বোকা বানাতে সুবিধা হবে। ওকে ওকে জেন্টলম্যান, আপনারা এখন যান, নিজের নিজের ডিপার্টমেন্টকে আগে ঠিকঠাক করে ফেলুন, কেমন? আমি হোটেলে একটা রাউন্ড দিয়ে অতিথির সুবিধা অসুবিধার খোঁজ খবর নিয়ে ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে একবার দেখা করে আসি। ডাবচিনস্কি, তুমি আমার সঙ্গে হোটেলে চলো। একটু অপেক্ষা করো, আমি পোশাকটা বদলে আসছি।
3: সবাই তো চলে গেছে হেলথ অফিসার সাহেব, আমরা দুজনই শুধু বসে আছি, চলুন। কি ভাবছেন?
7: প্রবলেম মিস্টার ল্যাপকিন।
3: প্রবলেম?
7: হ্যাঁ, আমার একটু ভয়ের ব্যাপার আছে, আমার হাসপাতালের অবস্থা খুব খারাপ, কোনায় কোনায় দুর্গন্ধ।
3: এ তো সামান্য কথা, আমার দুরবস্থা যে আরো বেশি।
7: কিরকম?
3: আমার যে কোনো পেপারে যদি অফিসারের নজর পড়ে তাহলে তো আমার রক্ষে নেই, 4 বছর ধরে কোনো কেস পেপারই কিন্তু আমি পড়িনি।
7: তাতে কি, একটা কাজ করুন, একটা কাজ করুন, নো

0: প্রবলেম ঝটপট কিছু তাজা কেস পড়ে নিন, তদন্তকারী অফিসার টাটকা ব্যাপারগুলোই দেখবেন শুনবেন, নো প্রবলেম, চলুন।
1: এক্সকিউজ মি স্যার, আপনি আমায় ডেকেছেন?
2: সে তো 2 ঘন্টা আগে এসপি সাহেব, এখন এলেন?
1: আসলে স্যার আমি,
2: ঠিক আছে, অজুহাত দেবার দরকার নেই। শুনুন, তাড়াতাড়ি একজন লম্বা চওড়া সিপাহীকে চৌরাস্তার মোড়ে পোস্টিং করিয়ে দিন।
1: এখনই করছি স্যার।
2: আর একটা কথা শুনুন, শহরে যা ময়লা আবর্জনা আছে ওগুলো কোথাও লুকিয়ে ফেলার ব্যবস্থা করুন, এই কোনো পাঁচিল ফাঁচিলে গাড়ালে।
1: আমি এখনই দেখছি।
2: আর হ্যাঁ, শহরের এক প্রান্তে কিছু গর্ত টর্ত খুঁড়ে সেই মাটি এদিক ওদিক ছড়াতে হবে, মনে হয় যেন জমি সমতল করা হচ্ছে, কেমন?
1: ওকে স্যার, ওকে।
2: ধরুন অফিসার ওই চৌরাস্তার সিপাহীকে জিজ্ঞেস করলো, তোমার চাকরিতে তুমি খুশি আছো তো? সে উত্তর দেবে, আমি স্যার দারুণ খুশি, দারুণ। হ্যাঁ, তারপর ওই সিপাহীকে আমি সত্যি সত্যি খুশি করে দেব।
1: রাইট স্যার, এনিথিং মোর?
2: হ্যাঁ, মনে করুন অফিসার জানতে চাইলো এখানে এখনো কোনো নতুন ধর্মশালা তৈরি হলো না কেন, 5 বছর আগেই তো এর জন্য সরকার টাকা দিয়ে দিয়েছে। তোর দেবে, ধর্মশালা তো বানানো হয়েছিল কিন্তু আগুন লেগে পুড়ে গেছে।
1: তাই হবে স্যার।
2: হুম হুম, হ্যাঁ ঠিক আছে। আর একটা না, আপনি এখন আসতে পারেন।
3: আচ্ছা, মেকআপটা এরকম রাখবো না কি অন্য স্টাইল নেব?
2: একটু
4: দাঁড়াও মাম্মি, এক্ষুনি আসছি। হয়ে গেছে, আর আসতে হবে না।
3: আমাদের রাখা ফেলে নিজেই চলে গেল অফিসারের সঙ্গে দেখা করতে, তোর জন্যই এটা হলো মারিয়া।
4: আমার কি দোষ
3: মাম্মি? আমাকে তৈরি হতে দাও, পাপার অফিসারকে আমিও দেখতে যাব। যা অফিসারের কাছে যা, যা এখন, সাজগোজ হয়ে গেল, যা।
5: আরে ওসিফ, আরে নিচেই যা,
6: কি করে
5: খিদে পেয়েছে, খাবার দাবার নিয়ে
6: আয়। মালিক গিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হোটেল ম্যানেজার পরিষ্কার বলে দিয়েছে, পেছনের বিলের নাম মেটালে আমাদের খাবার বন্ধ।
5: বলেছে?
6: হ্যাঁ, অত তো ধমক দিয়েছে যে মিয়া সাহেবের কাছে কি অভিযোগ জানাবে। বলেছে, বলেছে মিয়ালকে বলবে, এক ঠকবাজ 15 দিন ধরে বিনি পয়সায় হোটেলে বসে বসে খেয়ে যাচ্ছে। আর বলেছে,
5: ঠিক আছে ঠিক আছে, থাম। তুই তবু আরেকবার গিয়ে বলে
6: আয়। ঠিক আছে ঠিক আছে, আমি বলে আসছি, কিন্তু তার আগে আমার সব কথা,
5: ফালতু লোকের ফালতু কথা শোনার সময় আমার নেই।
6: ওই দেখো,
5: যা কিছু একটা কর।
7: সারাদিন এত ধকল গেছে না?
5: আরে যা,
6: যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
5: ও খিদে একেবারে মরে যাচ্ছে। কিন্তু এই বেয়াড়া ম্যানেজারটা যদি রাজি না হয় কি করবো? এই স্যুটটা বেচে দেবো, তাহলে তো গিন্নি একেবারে। তার চেয়ে বলবো কি, পিটার্সবার্গে আমার ছেলে।
8: এই যে সাহেব, খাবার এনেছি।
5: খাবার এনেছো? এনেছো, এইসো এইসো ওয়েটার বাবু। বাহ বাহ,
8: শুনুন, ম্যানেজার বলে দিয়েছেন এই আপনাদের শেষবারের খাবার।
5: ম্যানেজার ঠিকবারে যাচ্ছে তাই, বুঝলে ওয়েটার বাবু? এই তোমার মতো ভালো ওয়েটার আছে বলি না হোটেলটা চলছে। হ্যাঁ, তা না হলে কবে খাবার মাত্র এইটুকু, দুটো রুটি?
8: ম্যানেজার সাহেব বললেন যেটুকু না দিলে নয় তাই দেওয়া হয়েছে।
5: বুঝলে ভাই, খরিদ্দার হলো কি লক্ষ্মী, আমার জন্য 2-4 ডিশ
8: নগদ দান দেবেন, আপনার জন্য খানিকটা এমনিও দেওয়া হবে।
5: তোর মতো বুদ্ধকে কি বলবো বলো তো, সুপ দিয়েছো বাটি ধোয়া জল, মাখন তো ছোঁয়া উনি বললেই চলে। আর এটা কি? হ্যাঁ, চিকেন কাঁচা কাঁচা
8: খেয়ে নিন, খেয়ে নিন, পরে এসে বাসন নিয়ে যাবো, যাচ্ছি।
5: হ্যাঁ যাও।
7: চিকেন

0: সত্যিই অপূর্ব। উনি বাবা খিদে আলু বেড়ে যাচ্ছে।
1: মালিক মালিক মালিক মালিক শুনেন যান মালিক, মিয়া সাহেব এসেছেন ম্যানেজার কাছে, আপনার খোঁজ খবর নিচ্ছেন দেখলো।
0: ওই বদমাশ ম্যানেজারটা নিশ্চয়ই আজে বাজে বলছে, বিল দিতে দেরি হচ্ছে বলে মেয়র আমাকে জেলে ঢোকাবেন নাকি? হ্যাঁ এত সস্তা।
2: নমস্কার হুজুর, হুজুরের অনুমতি ছাড়াই ভেতরে চলে এলাম। মানে শহরের মেয়র হিসেবে আমার তো অবশ্য কর্তব্য হোটেলে থাকা অতিথির যথাযোগ্য আপ্যায়ন হচ্ছে কিনা নিজে এসে দেখা।
0: হ্যাঁ তো ঠিক কথাই, কিন্তু আপনি বলুন তো আমার দোষটা কোথায়? আমি তো হোটেলের পয়সা মিটিয়েই দেব।
2: আমি খুব লজ্জিত হচ্ছি, এই হোটেলে আপনার মতো সম্মানীয় ব্যক্তি আছেন, অথচ বলছি কি স্যার আপনি অন্য কোথাও যদি থাকেন, মানে আমি প্রার্থনা করছি।
0: না আমি কোথাও যাব না, আপনি আমাকে কয়েদখানায় নিয়ে যেতে চান দেখছি। না পারবেন না, বুঝে নিন আমি সোজা রাজধানী থেকে এসেছি।
2: মেরে ছেলে আমার আর উপায় নেই, নিশ্চয়ই কিছু অভিযোগ লিখবে আমার নামে, পাঠিয়ে দেবে।
0: বুঝেছেন কিছু? সরাসরি হোম মিনিস্টারের কাছ থেকে এসেছি, আমি সব কথা তাকেই বলবো।
2: মরে যাবো স্যার, মরে যাবো, এরকম করবেন না স্যার, আমার বিবি বাচ্চা অনাথ হয়ে যাবে।
0: আপনার বিবি বাচ্চাকে বাঁচাতে আমি জেলে যাবো না?
2: বলেছে হুজুর বলেছে, এরকম আমি আর বলবো না। আসলে কি জানেন আমাদের তো জ্ঞানগম্য খুবই কম, কি করব হুজুর, টাকা তো কম পাই যে মাথাটা আটা চিনিতেই খরচ হয়ে যায়, সেই জন্য কখনো সখনো একটু ওই ঘুষ ঘাসের দোষ হয়ে যায়।
0: ঘুষ?
2: খাট মানছি স্যার, খাট মানছি, ঘুষ বলতে ছোটখাটো কিছু হলে তবেই নি, এই ধরুন কেউ কিছু খাওয়ালো বা ওই পোশাক টোশাক দিল। আর ওই যে হাবিলদারের বউকে চাবুক মারার যে কথাটা শুনেছেন না স্যার, ওটা আমার শত্রুরা ওই কথা উঠিয়েছে স্যার।
0: আমাকে এসব বলে কি হবে? দেখুন আমাকে যদি মুশকিলে ফেলার চেষ্টা করে থাকেন না, আমিও তখন আমার খারাপ রূপটা দেখাবো। হোটেলের বিল মেটাবার ব্যাপারটা আমি দেখব, এই মুহূর্তে আমার হাতে টাকা পয়সা বিশেষ নেই বলে আমি মানে
2: স্যার স্যার আপনার টাকা পয়সা আসবার আগে মানে এখন যদি এ অধম আপনার কাজে লাগতে পারে।
0: ঠিক ঠিক আছে, আপাতত কিছু মানে ধরুন 200 রুবেল আমি দিয়ে দেবো।
2: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, শহরে অতিথি এলে তাদের কিছু সেবা করা তো আমারই ধর্ম। এই যে স্যার কমই পুরো 200 রুবেলই আছে।
0: ধন্যবাদ, আমার জমিদারিতে পৌঁছে আমি এটা আপনাকে পাঠিয়ে দেবো।
1: অর্শেপ মালিক
0: ওইটাকে বলো বিলটা নিয়ে আসুক।
1: এখনই বলছি মালিক, এখনই বলছি।
2: প্রথম ওষুধে কাজ হয়েছে, 200 জায়গায় আমি 400 রুবেল দিয়ে দিলাম। এই ডাপটিন্সকি, এখনো তুমি দরজার দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো ভেতরে এসো। হুজুর হুজুর, এ হলো জমিদার ইভানোভিচ ডাপটিন্সকি।
0: ও মিস্টার ডাপটিন্সকি, আপনার দেখা পেয়ে সত্যি আমি খুব খুশি হলাম। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন বসুন বসুন।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। শোনো ডাপচিন্সকি, এই অফিসার নিজের রাজভার বজায় রাখতে চায়, আমিও বুঝতে দেব না যে ওনার রাজভার আমি কেড়ে নিচ্ছি, বুঝেছো? স্যার স্যার ওই বলছিলাম কি আপনি কোথায় কোথায় যাবেন বলে বেরিয়েছেন?
0: আমি সেরাতুপ যাব, ওখানেই আমার জমিদারি।
2: গোপন করছে বোধ হয়। ঠিক আছে স্যার ঠিক আছে, কিছুদিন আরাম করুন, বিশ্রাম করুন।
0: না না না সাহেব, এই গৃহ শহরে আমি থাকতে পারবো না, আসলে আমার খুব সাংস্কৃতিক খিদে আছে বুঝলেন, এই রাজধানী ছাড়া ওটা মেটে না।
2: সাংস্কৃতিক খিদে ঠিকই বলেছেন স্যার, এই ছোট জায়গা বিশেষ কিছু নেই, আমাকে দেখুন না, শহরের চিন্তায় রাত ভোর আমি ঘুমোতে পারি না, খাওয়া দাওয়া ভুলে যাই, কিন্তু বিনিময়ে স্যার কি পাই বলুন, লোকে কত মিথ্যের দুর্নাম রটায় জানেন। স্যার আপনার ঘরটা যেন কিরকম মনে হচ্ছে, মানে স্যাঁতস্যাঁতে মতো।
0: হ্যাঁ বটেই তো,
2: কেমন যেন অন্ধকার অন্ধকার।
0: কি বলবো, একটু পড়ালেখার ইচ্ছে করি কিন্তু ম্যানেজার একটা মোমবাতি পর্যন্ত ঘরে রাখে।
2: কি সব সর্বনাশ,

0: স্যার, স্যার ওই দৃষ্টতা যদি না নেন তো একটা কথা।
1: হ্যাঁ বলুন বলুন।
0: এই একটা সাজানো গোছানো পরিচ্ছন্ন ঘর যদি আমি, আপনি যদি অবশ্য, না না না স্যার, ছোট মুখে বড় কথা বলে ফেললাম, আপনি মার্জনা করবেন।
1: শুনুন সাহেব, এর চেয়ে ভালো জায়গা হলে আমি যেতে রাজি আছি।
0: রাজি স্যার? স্যার আমি কি ভাগ্যবান? এই আমার স্ত্রী স্যার আপনার সাক্ষাৎ পেলে খুব খুশি হবে। অতিথি সেবা করা আমার খুব ভালো লাগে, আপনার মতো এইরকম একজন দার্শনিক বিদ্বান অতিথি হলে তো সে আমার পরম সৌভাগ্য স্যার। স্যার আপনি কিন্তু সব মিথ্যে ভাববেন না, এ আমার অন্তরের কথা।
1: বুঝলেন মিয়া সাহেব, আমিও কিন্তু আপনার মতো সাদা মনের মানুষ, দুমুখদের আমি একদম সহ্য করতে পারি না।
2: সাহেব আপনি বিল চেয়েছিলেন, এই নিন।
1: আরে বিল ফিল আমাকে কি দিচ্ছ? ওকে দাও,
0: এই ওয়েটার দাও দাও দাও দাও বিলটা আমাকে দাও দাও, যাও এখন যাও।
2: যাই হুজুর।
0: স্যার আমাদের শহরের বিভিন্ন সংস্থা কি আপনি দেখতে চান স্যার?
1: হ্যাঁ দেখবো দেখবো।
0: আপনি চাইলে আমি প্রথমে আমরা ওই সরকারি স্কুলে যেতে পারি, মানে বিজ্ঞানের উন্নতি আমাদের প্রধান লক্ষ্য কিনা?
1: আপনি যেটা ঠিক বুঝবেন
0: স্যার, যদি চান তো তারপর যাবো সিভিল হাসপাতালে, তারপর এক চক্কর জেলখানায় যাওয়া যেতে পারে।
1: জেল? না না, জেলখানা দরকার নেই। না না, ওই হাসপাতাল আর স্কুল হলেই যথেষ্ট।
0: ওকে ওকে স্যার, ওকে ওকে। এই ডাবচেন্সকে, এই তোমাকে দুটো চিঠি লিখে দিচ্ছি বুঝলে, এই মনে কাগজ তো নেই, কাগজ কাগজ, ঠিক আছে ঠিক আছে, এই এই বিলেই আমি লিখে দিচ্ছি, তুমি বিলে লিখে দিচ্ছি একটা একটা হেলথ অফিসারকে, আর একটা আমার মিসেসকে, এখনই পৌঁছে দেবে বুঝেছ?
3: বুঝেছি। অফিসার চাইলে জানতে ঠিকঠাক খাতি,
0: চুপ থাকতে পারো না, নাও নাও নাও শিগগির নাও এই চিঠি দুটো নিয়ে তুমি বেরিয়ে পড়ো। স্যার আসুন স্যার,
1: চলো আসুন।
4: ডাবচিন্সকি রাজধানীর ওই অফিসার, উনি ইন্সপেক্টর জেনারেল তো?
3: অবশ্যই মেয়র সাহেবকে, ওনাকে না এখন স্কুল আর হাসপাতাল পরিদর্শনে নিয়ে গেছেন, ওখান থেকে সোজা এখানে আসবেন। ও বাবা বাবা বাবা বাবা, ভালো কথা ম্যাডাম, সাহেব আপনাকে না একটা চিঠি লিখে পাঠিয়েছেন, এই যে পড়ুন।
4: এখনো অবধি সব ঠিকই আছে, ঈশ্বরের ভরসা, দুটো মুরগি, আচার, দু প্লেট শাহী কোরমা, চার ডবল অমলেট। ও কি করেছি লিখেছে না
3: ম্যাডাম? হোটেলে বিলের ওপর সাহেব না তারাই হুড়ো হয়ে লিখেছেন তো, দেখুন না, পড়ে দেখুন।
4: আচ্ছা আচ্ছা, এই যাত্রায় পার পেয়ে যাব, তুমি অতিথির জন্য ঘর সাজিয়ে রাখো, হাসপাতাল থেকে কিছু খানা পিনা করে আমরা আসছি, খাবার নিমন্ত্রণটা তুমিই করবে।
3: ম্যাডাম এখন আমি আসি, দেখি কোথায় ইন্সপেকশন চলছে।
4: ইস, সময় তো বেশি নেই, এত কিছু তৈরি করতে হবে। মিসকা মিসকা, দেখ মারিয়া তাড়াতাড়ি তৈরি হতে হবে। হ্যাঁ নীল ফ্রকটা পরি নে তুই, দারুণ দেখাবি।
5: না মাম্মি, ওই ফ্রকটা আমার একটুও পছন্দ হয় না, আমি ওই ফুল ছাপা ড্রেসটা পরব।
4: ও বুঝিস না কেন, দেখ আমি গোলাপি ড্রেস করেছি,
5: ও রঙে তোমাকে একদম মানায় না মাম্মি।
4: থামো তো, কোন পোশাকটা কেমন সুন্দর লাগে সে আমি জানি, তোর মতামতের দরকার নেই, যা।
1: আপনার শহরের প্রতিষ্ঠানগুলো খুবই ভালো, সবচেয়ে বেশি আমি খুশি হলাম যে আপনারা এইভাবে প্রতিষ্ঠানগুলো আমাকে পরিদর্শন করালেন বলে। আসলে অন্যান্য শহরে তো সরকারি বিল্ডিং এইভাবে

0: ইচ্ছে মতো দেখা যায় না
1: স্যার। স্যার, এই অন্যান্য শহরে অফিসগুলো সবাইকে গাধা বোকা বানাতে চায়, আর আমরা আমাদের করণীয় কাজটাই করতে চাই।
2: এক্স্যাক্টলি স্যার। আগে হ্যাঁ স্যার, আমরা শুধু ওই করণীয় কাজটাই করতে চাই।
0: আপনার লাঞ্চটা বড় সুন্দর খেলাম এ অসে। আচ্ছা, রোজই কি আপনারা এই রকম লাঞ্চ করেন?
1: না না না স্যার, এ তো আমাদের সম্মানীয় অতিথির জন্য তৈরি হয়েছে।
2: শুধু আপনার জন্যই স্যার।
0: বুঝলাম বুঝলাম। আচ্ছা, আপনাদের ওই যে মাছের পদটা না, কি যেন নাম ওটার?
2: ট্রাউট। ট্রাউট
0: ট্রাউট ট্রাউট। দারুণ দারুণ। আপনার হাসপাতালেই তো খেলাম, তাই না?
2: আগে হ্যাঁ স্যার।
0: কিন্তু হেলথ অফিসার সাহেব,
2: হ্যাঁ বলুন স্যার, বলুন।
0: একটা ব্যাপার তো বুঝলাম না, এই হাসপাতালে এত বেড খালি কেন? সব রোগী কি একসঙ্গে সুস্থ হয়ে গেল নাকি?
2: না স্যার, না না স্যার, ব্যাপারটা হচ্ছে স্যার, ওই যখন থেকে আমার উপর দেখভালের দায়িত্ব এলো, তখন থেকে আমি চেষ্টা করলাম কি, রোগী আসবে আর সুস্থ হয়ে যাবে, আসবে আর সুস্থ হয়ে যাবে, দেরি করলে চলবে না, নো প্রবলেম, চেষ্টায় কাজও হলো স্যার।
1: আসল কৃতিত্ব স্যার মেয়রের, সারা শহরের সব চিন্তা তো আমাকেই করতে হয়। আমি স্যার ওই বিনিময়ে কিছু পেতে চাই না, সততাই আমার পুরস্কার।
2: সততাই ওনার সুখ। স্কুল ইন্সপেক্টর সাহেব, আপনি বলুন
0: না। না না না না, ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। আসলে আত্মসুখই হলো আসল সুখ, আর এই সুখের জন্যই তো উপন্যাস লেখা, কবিতা লেখা। আচ্ছা মেয়র সাহেব, এই এত যে কাজ করেন আপনারা, এই এন্টারটেইনমেন্টস মানে মনোরঞ্জন করেন কি করে? মানে আপনাদের কি আনন্দ ফুর্তির কোনো শখ নেই? মানে তাস টাস এসব আর কি?
1: স্যার ওই না না না স্যার, এসব থেকে দূরেই থাকি, তাস একেবারেই সহ্য হয় না।
3: আরে
0: ভাই ঠিক আছে ঠিক আছে, আমিও তো প্রায় বাদি খেলি।
4: গুড ডে স্যার, নমস্কার।
1: এসো এসো এসো এসো না এসো এসো মারিয়া এসো এসো এসো। স্যার স্যার, এই আমার স্ত্রী আন্না, আর এই আমার মেয়ে মারিয়া।
4: মহান মানুষকে দেখার লোভ ছাড়তে পারলাম না।
0: জাঁকজমকই আলাদা, আর এখানে এই ভাঙা চোরা রাস্তা, বেহাল হোটেল, কিন্তু আপনাদের পেয়ে আমার সব কষ্ট দূর হয়ে গেছে।
4: এ আপনার বদান্যতা, আপনি রাজধানীর মানুষ, আর আমরা তো কতই সামান্য।
0: না না না, এমন বলবেন না, এমন বলবেন না। এখানকার পাহাড় কত সুন্দর বলুন তো। মানছি যে রাজধানীর জীবনটা অন্য রকম, কিন্তু আপনারা কত অফিসে বসেই তো আমাকে কলম ঘষতে হয়, কতজনকেই তো দেখলাম। সত্যি বলতে কি, আমার ডিপার্টমেন্ট হেড খুবই বন্ধু আমার, কত দপ্তরে তাই যেতে হয় আমাকে, দু চারটে কাগজ উল্টে পাল্টে আমি কিন্তু যা বোঝার বুঝতে পারি। শুধু শুধু কিন্তু এইসব ফর্মালিটি কোনো মানেই হয় না, চিয়ার্স স্ট্যাটাস এসব কিন্তু আমার না পছন্দ। আমি তো সব সময় চেষ্টা করি কেউ যেন না জানে আমি কে, মানে একটু একটু আড়ালে থাকতে চাই আর কি।
4: আপনার কথা বলুন না কিছু।
0: ম্যাডাম, পিটার্সবার্গের সব সুন্দরী অভিনেত্রী জানে চেনে আমাকে, আসলে সময় পেলে তাদের জন্য ছোটখাটো নাটক লিখে দিতে হয় কি না। আমার বন্ধুত্ব সব ওই বড় বড় লেখকদের সঙ্গে, এই তো পুশকিন। হ্যাঁ, পুশকিনের সঙ্গে তোমার খুব খাতির, ওনার কাঁধে হাত রেখে আমি বলি কোথায় চলে, জবাব দেয় কেটে পড়ছি, চট জলদি জবাব দিতে পারে পুশকিন। কখনো যদি আপনারা পিটার্সবার্গে যান না, আমার গরিব কানায় কিন্তু অবশ্যই যাবেন, অতিথিদের জন্য আমার বাংলোতে আমি সব সময় সুসজ্জিত ঘর আমি রেখে দিয়েছি। আর নেমন্তন্ন করা, সে তো আমার মস্ত বড় শখ। ব্রিটিশ অ্যাম্বাসেডর, ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর।

0: German ambassador.
1: এই সবাই আমার বাংলাতে এসেছে।
0: কখনো কখনো প্রধানমন্ত্রীও আসেন?
2: মানে
0: কি হ্যাঁ হ্যাঁ করছেন বলুন, আপনি বলবেন কিছু?
2: না না, মানে হুজুর হুজুর, আপনি যদি একটু বিশ্রাম নিতে চান।
0: বিশ্রাম? না না না না, আমি আমি আমি কখনোই

0: দেখুন, আমরা যদি লাইন দিয়ে ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করতে যাই তো সেটা ভালোই হয়। হেলথ অফিসার সাহেব কি বলেন?
1: নো প্রবলেম, আপনি ঠিকই বলেছেন জজ সাহেব। প্রথমে বরঞ্চ ওই স্কুল ইন্সপেক্টর সাহেব যান, তারপর আপনি, তারপর আমি, তারপর পোস্টমাস্টার সাহেব,
2: তারপর আমি যাব, তারপরে ডাবজিং।
1: নো প্রবলেম, সে না হয় হলো, কিন্তু কিন্তু বড় সাহেবের জন্য আমাদের তো কিছু মানে ওই ওই উপঢৌকন নেওয়া উচিত তো।
0: উপঢৌকন মানে আই মিন ওনার হাত গরম করার কথা বলছেন।
1: সেই রকম একটা ইঙ্গিত দেওয়াই তো ভালো।
0: আপনার অভিমতটা ভালো। তাহলে বন্ধুরা, আমরা ইন্সপেক্টর জেনারেলকে একটা প্যাকেট দিতে পারি, কিন্তু তার জন্য একটা ভালো ফান্ড লাগবে, সবাইকে চাঁদা দিতে হবে।
3: হ্যাঁ, প্যাকেটটা ওনার হাতে দিয়ে বলতে হবে, স্যার আমাদের ডাকঘরে এত টাকার একটা মানি অর্ডার এসেছে আপনার জন্য,
1: আপনার জন্য। এরকম কথা বললে অফিসার আপনাকে সোজা সাইবেরিয়ায় পাঠিয়ে দেবেন। প্রবলেম, শুনুন ভদ্র মহোদয়গণ, আমার মনে হয় দল বেঁধেও সব করতে না যাওয়াই ভালো, বরং ওই একজন একজন করে আমরা অফিসারের কাছে যাব। প্যাকেটটা নেবে কিন্তু একজন। নো প্রবলেম।
0: পুরস্কার
4: পাননি কখনো?
0: শুনেছি স্যার, আমার জন্য পুরস্কারের একটা সুপারিশ হয়েছে। হাতটা এমন জ্বলছে যেন মুঠোর মধ্যে আগুন।
4: মিস্টার ল্যাপকিন, আমি আপনার পুরস্কারের ব্যবস্থাটা দেখছি। ও কি আপনার হাতে ওটা কি? আরে আরে আরে, আপনার হাত থেকে তো টাকা পড়ে গেল।
0: কিছু না স্যার, ও কিছু না স্যার,
4: ওগুলো আপনার দরকার না হলে আমাকে আপনি রাখতে দিতে পারেন।
0: কত পুণ্যের জোরে হিতিটা আমার জীবনে এলো স্যার। স্যার আমার জন্য কোনো আদেশ স্যার?
4: কেমন আদেশ চান?
0: এই কোর্ট সম্পর্কে কোনো আদেশ যদি দেন স্যার।
4: দরকার কি, সব তো দারুণ চলছে।
0: তাহলে তাহলে আসছি স্যার।
4: হ্যাঁ আসুন। ভালো লোক, দারুণ জজ হয়েছে।
3: আসছি স্যার, আমি শহরের পোস্টমাস্টার, করতে এলুম আপনাকে নমস্কার।
4: আসুন আসুন পোস্টমাস্টার সাহেব, আসুন, বসুন বসুন। তা আপনি এই শহরে কবে থেকে আছেন?
3: কবে থেকে আছেন কি বলছেন স্যার, এই শহরই আমার জন্ম।
4: বাবা, সেই থেকে আছেন? তবে তো এখানে বেশ দাপটিয়ে আছেন।
3: তা আছি স্যার, তা।
4: যদিও এটা পিটার্সবার্গের মতো বড় শহর নয়, কে তাই না?
3: হ্যাঁ একদমই তাই।
4: তবে একটা কথা, বড় শহরে আরাম আয়েশ বেশি থাকলেও এখানকার মানুষেরা কিন্তু খুব আনন্দে আছে, কে আপনি কি বলেন?
3: এত বড় অফিসার কিন্তু একটু অহংকার নেই, সব কথাই আমার মত নিচ্ছে। ঠিকই বলেছেন স্যার, এখানকার লোকজন বেশ আনন্দেই আছে।
4: এই জন্যই তো ছোট শহরই চাই, এখানে সম্মান আছে, ভালোবাসা আছে। একটা ব্যাপার আমার মনে পড়ে গেল জানেন, এই রাজধানীর পথে কোনো বড় পকেট মার না আমার পকেটটা একেবারে সাফ করে দিয়েছে। হ্যাঁ, আপনার কাছে 2-400 রুবল হতে পারে? মানে বুঝতেই পারছেন আমার।
3: নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। এই নিন, এই নিন।
4: এই আমাকে এটা কিন্তু আপনি ধার দিলেন।
3: কি কি বলছেন স্যার, আপনি আমাকে পাপের ভাগী করবেন না স্যার? হ্যাঁ, এখনো হেলথ অফিসার, স্কুল ইন্সপেক্টর, আরো বড় বড় কত সাহেব স্যার আপনার সঙ্গে দেখা করার জন্য বাই।

0: গিয়ে বসে দাঁড়িয়ে আছে।
1: বাবা, এতজনের সঙ্গে দেখা করতে হবে?
0: হ্যাঁ স্যার।
1: কি করব, কাউকে তো নিরাশ করতে পারি না। ওকে, আপনি ওদের আসতে বলে দিন।
0: আচ্ছা,
1: তবে হ্যাঁ, ওয়ান বাই ওয়ান, যেন একজন একজন করে আসে।
0: হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি সৌভাগ্য আমার, তাই এখন আমি আসি স্যার।
1: হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এই শহরের লোকগুলো বেশ দারুণ তো, যে আসছে আমার পকেট একদম ভরে ভরে দিয়ে যাচ্ছে। ওয়াহ ওয়াহ, এ তো জজ, জজ দিয়েছে 400, পোস্টমাস্টার 300, হেলথ অফিসার 500, স্কুল ইন্সপেক্টর দিয়েছে 300। ও, বহুত টাকা কামাই হয়ে গেল। আসলে আসলে আমাকে খুব একটা বড় অফিসার ভেবে নিয়েছে এরা, তাই তো এত খুশি করছে আমাকে। না, কাল রাতের নেশাটা খুব জব্বর হয়েছে। আরে, এ তো একটা বেশ মজার গল্প হয়ে গেল। আমার লেখক বন্ধু ত্রিপিচকিনকে যদি পুরো গল্পটা আমি লিখে দিই, নিশ্চয়ই নিশ্চয়ই ও ছেপে দেবে। গুড আইডিয়া। ত্রিপিচকিনকে আমি আমি তাহলে একটা একটা একটা চিঠি লিখি। হ্যাঁ, এখনই লিখি, এখনই লিখি।
2: ভিতরে আসতে পারি?
1: আরে মারিয়া, আপনি আসুন আসুন আসুন আসুন।
2: কিছু লিখছিলেন? আমি এসে?
1: না না না, লেখা আমার হয়ে গেছে। আপনি নিজে এলেন বলে আমি যে কতটা খুশি হয়েছি কি বলবো, মানে সবার মধ্যে আপনাকে যখন দেখি না।
2: সত্যি খুশি হয়েছেন না, মানে মা আছেন কিনা দেখতে এসেছেন?
1: যাকেই দেখতে আসুন না কেন, আপনি একা এসেছেন আমার কাছে। এতে কি শান্তি হলো মনে না, আমার হৃদয়টা একেবারে আনন্দে পূর্ণ হয়ে গেল। এত আনন্দ!
2: কি সুন্দর কথা বলেন আপনি, আমি তো পারি না।
1: আপনার জন্য এই কথা সত্যিই খুব সামান্য, মানে কি করে যে আমি আপনার বসার প্রার্থনা করি না, মানে এত সুন্দর আপনি। না না না, চেয়ারে বসা আপনাকে মানায় না, একটা একটা সিংহাসন যদি।
2: সামান্য একটা মেয়ে আমি, এভাবে মজা করছেন?
1: বিশ্বাস করুন মারিয়া, আমি যা সত্যি তাই বলছি। এই এই আপনার মতো, আপনার মতো আপনার স্কার্ফটাও কত সুন্দর। সত্যি আমি যদি আপনার স্কার্ফটা হতে পারতাম না। কি হলো, আবার দূরে বসছেন কেন? আমার পাশে এসে বসুন প্লিজ।
2: দূরের মানুষকে তো দূরেই বসতে হয়।
1: কি বলছেন মারিয়া, আপনাকে প্রথমে দেখেই না, তাছাড়া এত লোকজনের ভিড় ছিল, আমি কিন্তু মনে করি আপনি আমার এই হৃদয়ের মাঝে, মানে আমার বাহু পাশে একেবারে।
2: ছোট্ট শহরের সহজ সরল মেয়ে আমি, আপনি কত বড়! শুধু শুধু এভাবে বলে?
1: না না না, এমন করে বলো না মারিয়া, এমন করে বলো না। আমি যেই হই না কেন, তোমাকে দেখেই আমার সমস্ত ভালোবাসা, মানে আমি কি, মানে আমি করে পাগল হয়ে গেছি মনে মনে। প্লিজ প্লিজ মারিয়া, আমাকে আমাকে তুমি দূরে ভেবো না প্লিজ।
3: ইন্সপেক্টর জেনারেল সাহেব, আপনি কি কি হয়েছে আপনার?
1: না মানে ওই ওই, মানে আমি আপনার মেয়ের হাত ধরে আমার একেবারে আমার নিজের করে নিতে চাই, আপনার পায়ে পড়তে পারি। আপনি শুধু হ্যাঁ বলুন।
3: আমি তো কিছু বুঝতেই পারছি না।
1: চেষ্টা করুন চেষ্টা করুন প্লিজ, আমি আমি আমি আমি যা বলেছি সব সত্যি বলেছি।
3: মানে মারিয়া কি আপনি?
1: ইয়েস ম্যাডাম ইয়েস, আপনি শুধু একটা হ্যাঁ বলে দিন প্লিজ। হ্যাঁ
4: স্যার, স্যার স্যার স্যার স্যার, আমাকে দয়া করুন, নাহলে আমি শেষ হয়ে যাবো স্যার।
1: আপনার কি হয়েছে কি আপনার?
4: ওই ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে আপনাকে যা যা বলেছে না, ও ওরকম একদম মিথ্যে স্যার, আপনি বিশ্বাস করুন।
1: ঠিক আছে ঠিক আছে, বলুক না
4: সব স্যার, ওদের মন করা কথা, ও ও সব আপনি বিশ্বাস করবেন না স্যার।
3: তুমি কি যা বলছো,
5: ই আমাদের কত আদরের অতিথি,
3: তোমার উপর কত বড় মুশকিল আসান তুমি জানো?
4: মানে মানে
5: আমাদের মারিয়াকে ইনি বিয়ে করতে চান।
4: কি বলছো না স্যার, স্যার এর কথায় অপরাধ নেবেন না স্যার, ও বোঝে না কিছু।
1: আপনার মেয়েকে আমি জীবন সঙ্গিনী করতে চাই।
4: হুজুর হুজুর আমরা আনাড়ি বলে আপনি নিশ্চয়ই মজা করছেন। হুজুর
1: দেখুন, আপনি অরাজি

0: বলে আমি যে কি করে বসবো জানি না।
1: এইরকম বলবেন না স্যার, এরকম বলবেন না, আমার জীবন আপনার হাতে। ভগবান আমাকে রক্ষা করো, তুমি আমাকে বিপদে ফেলো না ভগবান। তোমাদের বন্ধন চিরস্থায়ী হোক।
2: গাড়ি এসে গেছে।
0: এসে গেছে?
2: আগে হ্যাঁ।
0: ওকে, তুমি মালপত্র গুছিয়ে তোলো, আমি আসছি।
2: ঠিক আছে সাহেব, ঠিক আছে।
1: সে কি তুমি মানে আপনি চলে যাচ্ছেন?
0: হ্যাঁ, একটু গ্রামে যাব, আমি দুদিনের মধ্যেই ফিরে আসবো।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই এই আপনার জন্য কিন্তু আমরা প্রতীক্ষায় থাকবো। ও হ্যাঁ, এই রাস্তার জন্য যদি তোমার কিছু মানে আপনার যদি কিছু টাকা পয়সা লাগে, মানে ওই পথ খরচা আর কি।
0: হ্যাঁ দিতে পারেন, 200 না না না 300 রুবেল দিন।
1: 300
0: তবে ধার।
3: এরকম বলতে নেই, আমরাই কত ঋণী হয়ে রইলাম।
1: এই যে স্যার, এই যে।
0: বাহ, একদম কড়কড়ে নতুন নোট। এখন আসি তাহলে, আপনাদের আতিথেয়তা আমি কোনো দিন ভুলবো না। সত্যি এইরকম অভ্যর্থনা মানে আমি কখনো জীবনে পাইনি। আচ্ছা নমস্কার মামে, আসি মারিয়া ডার্লিং, তাড়াতাড়ি ফিরব, গুড বাই।
4: আমরা সব শুনলাম মেয়র সাহেব, খুব খুব ভালো খবর, খুশির খবর।
5: নো প্রবলেম মেয়র সাহেব, কিসে খুশি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। আপনার পরিশ্রম আর আপনার ইয়ে মানে ওই সততার জন্যই আজ সবার এমন খুশির দিন এলো।
6: ঈশ্বর নবদম্পতিকে সুখে রাখুন, দীর্ঘজীবী করুন।
1: ধন্যবাদ ধন্যবাদ। এই কি আপনারা দাঁড়িয়ে কেন, বসুন বসুন।
5: নো প্রবলেম, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
7: শুভেচ্ছা শুভেচ্ছা মেয়র সাহেব, শুভেচ্ছা। ওহো বলুন, কত ঝঞ্ঝাটের পর শুভ সময় এলো।
6: আমার চিঠির সাথে আমারও শুভকামনা দেবেন মেয়র সাহেব।
1: ধন্যবাদ ধন্যবাদ।
4: আচ্ছা পুরো ব্যাপারটা আমাদের একটু শোনাবেন মেয়র সাহেব, মানে কি করে এই দারুণ খবরটা হলো?
1: মনে করুন এসব আমার ভাগ্যে লেখা ছিল, নইলে কি আর।
5: ভাগ্য টাগ্য নয় স্যার, এ হলো কি আপনার ওই সততার পুরস্কার।
8: বাঁদরের গলায় মুক্তোর হার।
1: জেন্টলম্যান, খুব শিগগির আমাকে তো আপনাদের ছেড়ে রাজধানী যেতে হবে, বুঝতেই পারছেন।
4: নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন, অবশ্যই যাবেন। বড় জাহাজকে তো গভীর জলই মানায়, তাই না?
5: নো প্রবলেম স্যার, আপনি যান, কিন্তু রাজধানী গিয়ে আমাদের ভুলে যাবেন না।
6: আমার ছেলেটা এখনো লেখাপড়া শেষ হয়নি, হলে পরে ওকে আপনি রাজধানীতে নিয়ে গিয়ে স্যার আপনার ছত্রছায়া মানে কিছু একটা।
1: না না, এভাবে বলতে হবে না, দেখেন আমার কাছে পাঠিয়ে দেবেন। কি ব্যাপার পোস্টমাস্টার, ছুটতে ছুটতে এলেন, কি হয়েছে?
9: মেয়র সাহেব, আমি আমি ডাকপাড়াতে তৈরি হচ্ছি, হঠাৎ আপনাদের ওই মিসকা একটা চিঠি নিয়ে এলো, বললো রাজধানীর বড় সাহেব এটা দিয়েছেন, এক্ষুনি ডাকে পাঠাতে হবে। চিঠির ওপরে ঠিকানা পোস্ট অফিস স্ট্রিট। আমি তো স্যার আগে বলে ঘেবড়ে গেলুম, নিশ্চয়ই হেড অফিসে আমাদের রিপোর্ট পাঠাচ্ছে। চিঠিটা ঝটপট খুলে ফেললু।
6: আশ্চর্য,
0: এত বেয়াদপি, খুলতে খুলতে শেষ কিনা ইন্সপেক্টর জেনারেলের চিঠিটাও খুলে ফেললেন, ফল জানেন?
9: হ্যাঁ ফল জানি স্যার, ফল তো আমি জানি, চিঠিটা পড়ে দেখুন। ইনি ইন্সপেক্টর জেনারেল তো দূরের কথা, পেটি ক্যারানিও নয়।
6: কি সমাজে মাঝে মুক্ত,
9: ঠিক বলছি, ঠিকই বলছি, ঠিক বলছি, উনি কোন অফিসারই নন, একটা ধুত্তু কাক, 3 ফুট 20।
6: কি বলছেন?
9: হতে পারে না, হতে পারে, হতে পারে। এই যে চিঠিটা সঙ্গে করি এনেছি, বলেন তো পড়ে শোনাই।
6: হ্যাঁ শোনো শোনো
9: শোনো শোনো।

0: যেটি তা লিখেছেন, প্রিয় ট্রিপিচকিন, তোমাকে একটা দারুণ গল্পের মশলা দিচ্ছি। আমি পিটার্সবার্গের উদ্দেশ্যে বেরিয়ে পথে পকেট শূন্য হয়ে পড়ি। আসলে জোর চক্রে পড়ে গিয়েছিলাম। কোনো মতে একটা ছোট্ট শহরে এসে যা আছে কপালে বলে আর ছোটোখাটো হোটেলে আস্তানা গাড়ি। এখানে আমার জেল্লাদার পোশাক আর হাবভাব দেখে অনেকে ভাবলো রাজধানী থেকে খুব বড় কোনো অফিসার এসেছে। মেয়র, ওখানকার মেয়র এসে আমাকে তার বাংলোয় তুলে নিয়ে গেলেন। বাস, ওখানে গিয়ে ঠাটে বাটে রইলাম, পয়সা পড়তে লাগলো, পকেট ভরে গেল। শহরে বোকার হদ্দ অফিসাররা এসে টাকা করার জন্য লাইন ফেলে দিল। প্রথমে মেয়রের কথাটাই বলি, একটা আস্ত গবেট গাধা।
1: ওসব পড়তে হবে না, পড়তে হবে না। পরে কি লিখেছে?
0: হ্যাঁ, পরে লিখেছে শুনুন, মানে একজন পোস্টমাস্টার, তিনি তো আমাকেই লিখেছে। দেখ, আমি একটু এগিয়ে গিয়ে পড়ি।
2: না না না না, আমি পড়ছি, নো প্রবলেম। একজন একজন পোস্টমাস্টার, তিনি তো ফাঁকিবাজ আর নেশাখোর, আর একজন হেলথ অফিস
1: একজন হেলথ অফিসার আছেন, বলতে পারো সার্কাসের চোকার।
2: হাসবেন না,
1: তারপরে লিখছে এক স্কুল ইন্সপেক্টর, সারা শরীরে শুধু সুগন্ধি মাখা। থ্যাংক গড, থ্যাংক গড, আমাকে নিয়ে কিন্তু কিছু লেখেনি। তারপরে আর একজন, এখানটা পড়ার দরকার নেই,
3: আমি পড়ছি, দিন। আর একজন ব্যক্তি, উনি জর্জ, মিস্টার ল্যাপকিন ট্যাপকিন, নিজেকে খুব সমজদার ভাবেন, আসলে কিন্তু জিরো জিরো। সব এরকম বেয়াকুব লোকজন, তবে অতিথি সৎকারটা এরা খুব যত্ন নিয়ে করেন।
1: থামুন থামুন,
4: বন্ধ করুন, বড় আহাম্মক হয়ে গেছি গো। কি কুক্ষণে যে ওই বদমাসটা, এখন দুনিয়া শুদ্ধ বদমায়েশির গপ্প শোনাচ্ছে, দেশময় আমাদের নিয়ে হাসবে। আপনারাই আপনারাই তো পাগল করে তুলেছিলেন, বড় অফিসার এসে গেছেন, ইন্সপেক্টর জেনারেল এসে গেছেন, এখন
1: গল্পটা তো প্রথম এই ডাপটিস্কি আর বাপটিস্কি
2: বলেননি, তোমরা দুজনেই তো নাটের গুরু। হোটেল থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ছুটে এলো কি না, মস্ত এক অফিসার এসেছে হোটেলে, যত সব অকাল
1: কুশল।
4: চোখের সামনে থেকে দূর হয়ে যাও।
5: ভগবান, শেষ পর্যন্ত
6: মেয়র সাহেব কে আছেন?
4: আমি, আপনি কে?
6: সরকারি প্রতিনিধি, রাজধানী থেকে ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে এসেছি।
4: রাজধানী থেকে ইন্সপেক্টর জেনারেল?
6: হ্যাঁ, উনি নির্দেশ পাঠিয়েছেন, আপনি আপনার সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে হোটেলে তার কাছে আসুন। চলি।

ইন্সপেক্টর জেনারেল নাটকটি শেষ হল। মূল রচনা নিকোলাই গোগোল, বেথা নাট্যরূপ শামসুন নাহার, অভিনয় করেছেন মেয়র দীপক বসু, জজ শঙ্কর রায়চৌধুরী, হেলথ অফিসার অশোক চক্রবর্তী, স্কুল ইন্সপেক্টর সমীর চরিত, পোস্টমাস্টার ফকির দাস কুমার, বাবচিংস্কি বিমল বন্দ্যোপাধ্যায়, ডাবচিংস্কি দীপক।

গঙ্গোপাধ্যায়, অসিপ কৌস্তুভ সেনগুপ্ত, ওয়েটার প্রণব দেবনাথ, জনৈক রাজকর্মচারী মানুষ কুমার মিশ্র, আন্না কে কা চৌধুরী, মারিয়া সুস্মিতা বসু ও হলস্তকব বিল্লদল চট্টোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই একটি ঘোষণা সম্পর্কে। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36, সিআর এভিনিউ, কলকাতা 7 লক্ষ 12 তে বেলা 12:30টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন, উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 7 লক্ষ 12 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে opmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332120250, 0332120612 অথবা 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো। আর একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলায় তিনতাল, পরিবেশনায় ইন্দ্রনীল মল্লিক, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলায় তিন তাল, পরিবেশনায় ইন্দ্রনীল মল্লিক, হারমোনিয়ামে শিল্পীকে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন হাওয়াইয়ান গিটার।

হাওয়াইয়ান গিটারে লঘু সুর বাজিয়ে শোনালেন বিপ্লব দাস। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

নজরুলগীতি শুনলেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানটি নবজন্ম ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি রৌদ্র ছায়াছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভালো, তাই তো ওকে ভালো লাগে না। ও সে যতই কালো হোক আমার,

অলপ করে বলতে পারি সত্যি সত্যি সত্যি, অলপ করে বলতে পারি সত্যি। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের সবশেষে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ ছবি থেকে আরতি মুখোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানটি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গান, শিল্পী কাজল বিশ্বাস।

পুরাতনী গান শুনলেন কাজল বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী শ্যামল মিত্র।

আধুনিক গান শুনছেন শিল্পী শ্যামল মিত্রর কণ্ঠে। গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার।

আধুনিক গান শুনছেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারের গানটি শ্যামল গুপ্তের কথায়, শিল্পী শ্যামল মিত্র।

আধুনিক গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে তবলায় তিন তাল ও পরে তবলায় ঝাঁপ তাল, পরিবেশনায় সুরজিৎ সাহা, হারমোনিয়ামে সঞ্জিত মুখোপাধ্যায়, তবলায় সুরজিৎ সাহা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রথমে তবলায় তিন তাল ও পরে ঝাঁপ তাল পরিবেশনায় সুরজিৎ সাহা, হারমোনিয়ামে শিল্পীকে সহায়তা করলেন সঞ্জিত মুখোপাধ্যায়। এরই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: He said new possibilities for innovation, spanning everything from grassroots initiatives to frontier technologies, are taking shape within the BRICS countries.
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है। यानी ब्रिक्स की इकोनॉमिक स्ट्रेंथ दुनिया की तुलना में करीब 2 गुनी रफ्तार से बढ़ी है।
0: Addressing the forum, Russian President Vladimir Putin, the world's population, and that is why they have a great, dynamic, vibrant, and domestic markets. Iranian President Masoud Pezeshkian suggested that one of the most important steps is to expand the use of national currencies in trade among the members. He said this step must be accompanied by the establishment of the necessary instruments for managing currency risks and reciprocal settlements. The stage is all set for the 18th BRICS summit to be held at Bharat Mandapam in New Delhi today. During the summit, Prime Minister Narendra Modi will play host to world leaders, including Russian President Vladimir Putin, Chinese President Xi Jinping, South African President Cyril Ramaphosa, Egyptian President Abdel Fattah al-Sisi, Indonesian President Prabowo Subianto, Iranian President Masoud Pezeshkian, and Crown Prince of Abu Dhabi, Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan. The Crown Prince of Abu Dhabi, Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan, and Malaysian Prime Minister Anwar Ibrahim arrived in New Delhi to attend the BRICS summit. Deputy Prime Minister of Russia, Alexei Overshuk, President of Egypt, Abdel Fattah al-Sisi, Prime Minister of Ethiopia, Abiy Ahmed Ali, President of and Vice President of Nigeria, Qasim Shettima, have also arrived for the summit. In the Junior Asia Cup Hockey, Indian Junior Men's Team defeated Malaysia 3-1 in the first semi-final yesterday to book a place in the final at Mochi in China. India will face South Africa in the final on Sunday. South Korea defeated Pakistan yesterday to reach the final. And that is the end of this news bulletin.
2: Akashvani Kolkata. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 12ই সেপ্টেম্বর শনিবারের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা দুধের উৎপাদন বাড়াতে হলে, বলবেন ডক্টর লালমোহন মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য, নিরাপদ ও সুস্থ জীবনযাপন, বলবেন ডাক্তার অনির্বাণ তলুই, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত দেবীপ্রসাদ রায়চৌধুরীর কণ্ঠে, 8টায় জানা অজানা কথিকা দক্ষিণ ভারতে গণিতের প্রসার, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল, 8:05 তুবরি পদাঙ্ক অনুসরণ, রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ গদাধর রানা, প্রযোজনা শুভেন্দু বাগ, 8:20 নজরুলগীতি মৌমিতা রায়ের কণ্ঠে, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী স্নেহেশ নাগ, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সজল কান্তি মাইতি, 9:30 গানে গানের শেষ অংশ, 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ফেলায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়, 12টায় বাংলার মুখ অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 12:30 আধুনিক গান, 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল, এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রাথমিক চিকিৎসা, এ বিষয়ে ডাক্তার পরাণ মান্ডির সাক্ষাৎকার, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক, 5:30 সাঁওতাল

লীনাটক, রচনা খেরবাল সরেন, প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসা বিষয়ক সাধারণ তথ্য নিয়ে বলবেন পঞ্চমী মুর্মু। এরপর লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা, বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 7:10 কৃষক ও তাঁর পরিবার, নাক ডাকে কেন, ডাক্তার তমজিৎ সাওয়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8 অনুরোধের আসর, 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিনের অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, রাত 9 রজনীকান্তের গানে দেবীপ্রসাদ রায়চৌধুরী। 9:20 নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে, 9:30 মুখোমুখি বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 10 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, 11 রবীন্দ্রসঙ্গীত তাপস মিত্রের কণ্ঠে, 11:10 বাংলা আধুনিক ও ছায়া ছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্র, 6:25 রবীন্দ্রসঙ্গীত তাপস মিত্রের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, শুনবেন 231তম পর্ব, 6:45 অতুল প্রসাদী গানে দেবীপ্রসাদ রায়চৌধুরী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 নজরুলগীতি মৌমিতা রায়ের কণ্ঠে, 8:45 লোকগীতি শরণ কুমার মজুমদার, 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 12 সুরভি অঙ্কিত শর্মার উপস্থাপনায়। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে, শুনবেন সেতার শিল্পী স্নেহেশ নাক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি শিল্পী মৌমিতা রায়, 7:30 দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহে কাশা উর্দু অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট, 10:30 স্প্যানিশ গিটার সুব্রত কর্মকার, পরে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ও 26 সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8, স্বাভাবিকের থেকে 2.8 কম, সর্বনিম্ন 24.5, স্বাভাবিকের থেকে 1.9 কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 45.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে বাতাসের গতি ঘন্টায় 35-45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের এ কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাঠানো
আবহাওয়ার।

নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।